0: এখন তর্জমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান। তিলাওয়াতকৃত সূরা হিজরির 72-79 আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, আপনার জীবনের কসম, তারা তো আপন নেশায় মত্ত রয়েছে, তারপর সূর্যোদয়ের সাথে সাথে তাদেরকে পাকড়াও করল এক বিকট আওয়াজ, তারপর আমি সে জনপদকে উল্টে দিলাম এবং তাদের উপর বর্ষণ করলাম পোড়া মাটির পাথর। নিশ্চয় এতে রয়েছে অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকদের জন্য নিশ্চিত নিদর্শন, আর সে জনপদ লোক চলাচলের পথের ধারে অবস্থিত। অবশ্যই এতে রয়েছে মুমিনদের জন্য নিদর্শন, আর আয়কাবাসীরাও ছিল অবশ্যই জালিম। সুতরাং আমি তাদের থেকেও প্রতিশোধ নিয়েছি, আর উভয় সম্প্রদায়ের জনপদ প্রকাশ্য পথের পার্শ্বে অবস্থিত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: পথ ও পাথেয়, আজকের বিষয় অনাথ এতিম শিশুদের প্রতি কর্তব্য। এই সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ সরওয়ার হোসাইন।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা শুধু নামাজ রোজার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মানবতার সেবা ও সমাজের দুর্বল শ্রেণীর প্রতি দায়িত্বশীলতাকেও ইমানের অংশ হিসেবে ঘোষণা করেছে। কোরআনুল করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু স্থানে এতিম, মিসকিন, অনাথ, দরিদ্রদের অধিকার রক্ষার নির্দেশ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এতিমের মাথায় স্নেহ ভরে হাত বলিয়েছেন, ক্ষুধার্তকে আহার করিয়েছেন এবং মিসকিনদের দুঃখকে নিজের দুঃখ মনে করেছেন। ইয়াতিম শব্দটি আরবি, মান ফাকাদা আবাহু ওয়া হুয়া দুনাল বুলুগ। এতিম হচ্ছে ওই শিশু যে শিশু প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে, অর্থাৎ বালেগ হওয়ার আগেই তার পিতা ইন্তেকাল করিয়াছেন। এতিমের প্রতি সহানুভূতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা দাহার এর 9 নম্বর আয়াতে কারিমার ভিতর বলেছেন, ওয়ায়ুতিমুনা ত্বআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। তারা আল্লাহর ভালোবাসায় মিসকিন, এতিম ও বন্ধিকে আহার করায়। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে, তাফসীরে ইবনে কাসির, তাবারী, কুরতুবী প্রমুখ মুফাসসিরগণ উল্লেখ করেছেন যে আয়াতখানা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের দুই পুত্র হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তাদের দাসী ফিদ্দা সম্পর্কে নাজিল হয়েছে। ঘটনাটি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য মান্নত করলেন এবং তাদের বাবা মাও মান্নত করলেন, সুস্থ হলে তারা তিন দিন রোজা রাখবেন। আল্লাহ তাআলা সুস্থতা দান করলে তারা তিন দিনের নফল রোজা রাখার নিয়ত করলেন। খাবারের ব্যবস্থা করতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু জব ধার করলেন এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা দিয়ে রুটি বানালেন। রোজার প্রথম দিনেই ইফতারের সময় দরজায় এক মিসকিন, তাতে এক দরিদ্র এসে খাবার চাইল। তারা নিজেদের খাবার তাকে দিয়ে শুধু পানি পান করলেন। দ্বিতীয় দিন এক এতিম এসে খাবার চাইল, তারা নিজেদের খাবার তাকে দিয়ে শুধু পানি পান করলেন। তৃতীয় দিন ইফতারের সময় এক

0: যুদ্ধবন্দী এসে খাবার চাইল, তারা আবারও নিজেদের খাবার তাকে দিয়ে পানি পান করলেন। শুধু পরপর তিন দিন ধরে তারা শুধু পানি পান করেই রোজা ভাঙলেন, ইফতার করলেন, অথচ অতিথি ও অভাবীদের খাবার দিয়ে দিলেন। এ নিঃস্বার্থ ত্যাগ ও আল্লাহর সন্তুষ্টির জন্য খাবার দান করার ঘটনা উপলক্ষে এই আয়াতে কারিমা নাজিল হয়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা, তারা আল্লাহর ভালোবাসায় মিসকিন, এতিম ও বন্দীকে আহার করায়। এতিমের ব্যাপারে কোরআনে কারিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াত নাজিল করেছেন। সূরা নিসার ১০ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ذُلْمًا إِنَّمَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ نَارًا وَسَيَصْلَوْنَ سَعِيرًا, যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ খায় তারা নিজেদের পেটে আগুন ভরে, তারা অগ্নিতে জ্বলবে, অচিরেই তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কোরআনে কারিমের সূরাতুদ দোহার আল্লাহ পাক বলছেন, فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ, অতএব তোমরা এতিমকে অবহেলা করো না, এতিমকে তোমরা ধমক দিও না। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, যারা এতিমের ভরণ পোষণ, এতিমের দেখভাল, এতিমের দায়িত্ব গ্রহণ করবে, আমি এবং যে ব্যক্তি এতিমের দায়িত্ব গ্রহণ করে জান্নাতে এভাবে একই সাথে থাকব। একথা বলে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম তর্জনী ও মধ্যমা আঙুল একসাথে করে দেখালেন, বুখারী শরীফ। অন্য হাদিস শরীফের ভিতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, খৈরু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ইহসানু ইলাইহি, মুসলমানদের মধ্যে সেই ঘরই সর্বোত্তম ঘর যেখানে এতিম থাকে এবং তার সাথে উত্তম আচরণ করা হয়। ইবনে মাজা। আসুন এতিম মিসকিন অভাবী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করে, তাদের যত্ন নিয়ে, তাদেরকে আপন করে নিয়ে আমরা আল্লাহ এবং রসুলের আপন হওয়ার জন্য সচেষ্ট হই। আল্লাপাক আমাদের সকলকে এতিম শিশুদের প্রতি যত্নবান হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল অনাথ এতিম শিশুদের প্রতি কর্তব্য। এই সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ সরওয়ার হোসাইন। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন প্রদীপ কুমার আচার্য।
2: ওম পাঠায় প্রতিবোধিতান ভগবতায় নারায়ণেন স্বয়ং বেশেন গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশ অধ্যায়িনীম অমৃতাম অনুসন্ধধামি ভগবদ্গীতে ভবদ্দেশিনীম শ্রীমদ্ভগবদ্গীতা নবমাধ্যায় ভগবান উবাচ মন্মনা ভব মদ বক্ত্বা মদ্ইয়াজিমং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে প্রতি জানে প্রিয়সি মে। বঙ্গানুবাদ। তোমার মন আমাতে স্থির করো, আমার ভক্ত হও, আমাকেই প্রণাম করো। তুমি যে আমার প্রিয়, তোমার কাছে সত্য প্রতিজ্ঞা করছি, এইভাবে তুমি আমার কাছেই আসবে। গীতার উপদেশটা এই চরম রহস্য পরম শিক্ষায় বলেছেন। ধ্যান, পূজা, যজ্ঞ এবং ভক্তি সবই ঈশ্বরের দিকে নিয়োজিত হওয়া চাই। আমাদের নিজেদের ঈশ্বরের কাছে সরল ও সত্য প্রত্যয় সমর্পণ করতে হবে, তার কাছে নিজেদের উন্মোচিত করতে হবে। একথাই ধর্মসঙ্গীতে বলা হয়েছে, হে প্রিয় আমি তোমার কাছে নিজেকে দিই, আমি চির তোমারই, শুধু তোমার থাকতে চাই। ঈশ্বর তার প্রকৃতি, তার প্রসাদ, তার প্রীতি ও আমাদের তার কাছে ফিরে পাবার ব্যগ্রতা ব্যক্ত করেছেন। তিনি অপেক্ষা করে আছেন। আমরা যদি শুধু তার কাছে আমাদের অন্তর উন্মুক্ত করি, তাহলেই তিনি আমাদের মধ্যে প্রবিষ্ট হয়ে আমাদের অধিকার করার জন্য প্রস্তুত। যতখানি তার কাছে আমাদের যাওয়া, ততটাই তার আমাদের কাছে আসা। ঈশ্বরের প্রেম আমাদের আত্মার দূরে ধাক্কা দিচ্ছে। আমরা যদি তার অবিরাম আগমনের কাছে নিজেকে উন্মুক্ত করি, তাহলেই তিনি আমাদের আত্মায় প্রবিষ্ট হবেন, আমাদের প্রকৃতিকে বিশুদ্ধ করবেন, উদ্ধার করবেন এবং আমাদের ভাস্বর দীপ্তিতে উজ্জ্বল করবেন। ঈশ্বর সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত, শুধু আমাদের সপ্রত্যয় আহ্বানের অপেক্ষায় আছেন। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহংতাং সর্বপাপেব্য মুক্ষুষ্যামি মা শোচ। সর্বধর্ম ত্যাগ করে একমাত্র আমারই আশ্রয়ে এসো, সুখ করুণা আমি তোমাকে সকল পাপ থেকে মুক্তি দেব। তার সংকল্পের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করা উচিত। আমরা যদি আমাদের নিজস্ব ক্ষুদ্র আত্মের উপর বিশ্বাস নষ্ট করে তার জায়গায় ঈশ্বরের উপর সম্পূর্ণ প্রত্যয়কে অধিষ্ঠিত করি, তবে তিনি আমাদের উদ্ধার করবেন। ঈশ্বর আমাদের কাছে সামগ্রিক আত্মনিবেদন চান, তার বদলে তিনি আমাদের আধ্যাত্মিক শক্তি দেবেন, যার দ্বারা সকল পরিস্থিতিই বদলে যাবে। অর্জুন বিবিধ আনুষ্ঠানিক ও নৈতিক কর্তব্যের আহ্বানে দিশাহারা হয়েছিলেন। তার ভয় হয়েছিল এই যুদ্ধে বর্ণসঙ্করের সৃষ্টি হবে, পিতৃপুরুষের প্রতি অবহেলা হবে এবং আচার্যদের প্রতি শ্রদ্ধাভক্তির বিঘ্ন ঘটবে। কৃষ্ণ তাকে বলছেন, ওসব বিধি ও আচারের জন্য উদ্বিগ্ন না হয়ে তার উপর বিশ্বাস রেখে তার ইচ্ছার কাছে নতি স্বীকার করতে। তিনি যদি তার জীবন, কর্ম, অনুভূতি ও চিন্তাকে উৎসর্গ করে ঈশ্বরের কাছে আত্মনিবেদন করেন, তাহলে তিনি তাকে জীবন যুদ্ধে পথ দেখাবেন এবং তার কোনো আশঙ্কার কারণ থাকবে না। আত্মকে অতিক্রম করার সহজতম পন্থা আত্মসমর্পণ। সেই শুধু ঐশী জ্যোতির ধ্যান করার যোগ্য, যে কিছুরই দাস নয়, এমনকি তার নিজের সদ্গুণেরও নয়। ওম বসুদেব সুতং দেব কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম স্তপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। অমসতু মা সদ্গময় তমসু মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতঙ্গময় আবিরাভিময়েদি। ওম শান্তি শান্তি শান্তি।
1: পবিত্র গীতা থেকে পাঠ করলেন প্রদীপ কুমার আচার্য।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটি পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:32, অস্ত যাবে সন্ধ্যে 6:36। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হল। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
4: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ ও FM 106 মেগাহার্টজ।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান সূচি। প্রথমেই ঢাকা কয়ের অনুষ্ঠান। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ জিইডি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে জিআইইউ এর যৌথ উদ্যোগে 10-12 আগস্ট 2026 তারিখে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার বিসিএফসিসিএ ন্যাশনাল কনফারেন্স অন নেভিগেটিং ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর অ্যাচিভিং এসডিজিএস পলিসি পার্টনারশিপ অ্যান্ড প্রায়োরিটিস শীর্ষক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা 11:30 উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্স, এফএম 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন এফএম 102 মেগাহার্স ও এফএম 106 মেগাহার্সে।
1: নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান শুনতে পাবেন সকাল 7:45
0: সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ,
1: শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান সকাল 9:05,
0: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30,
1: ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:30, স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2:20, কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05,
0: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠানে সগরী ছোট পরিবার বিকেল 4:05, কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05,
1: সন্ধে 7:05 শুনতে পাবেন কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার,
0: সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30,
1: রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার,
0: রাত 9:05 শুনতে পাবেন বেতার ম্যাগাজিন উত্তরণ,
1: নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত 10:05,
0: সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন রাত 10:30।
1: এবারে এফএম এর অনুষ্ঠান, এফএম 92 মেগাহার্জ সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান, এফএম 106 মেগাহার্জ সকাল 6:00-12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান,
0: এফএম 90 মেগাহার্জ সকাল 6:00-11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান সূচি।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ভোরের গান, শিল্পী ফেরদৌসী রহমান। গানের কথা লিখেছেন সিরাজুল ইসলাম, সুর করেছেন আজাদ রহমান।

0: ফেরদৌসী রহমানের কণ্ঠে ভোরের গান শুনলেন।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন নজরুল সঙ্গীত শুনবেন শিল্পী মোহাম্মদ ইয়াকুব আলী খান।

0: পরপর দুখানে নজরুল সঙ্গীত শুনলেন, গেয়েছেন মোহাম্মদ ইয়াকুব আলী খান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন স্টুডিও রেকর্ডে রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী সঞ্জয় দা খাতুন।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন সঞ্জিতা খাতুন।
1: এদেশ আপনার আমার আমাদের সকলের, আসুন দেশকে ভালোবাসি। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি। দেশের বেশিরভাগ মানুষের জীবিকা নির্বাহ হয় কৃষিকাজ থেকেই। ধান, পাট, সবজি, ফল সহ বিভিন্ন কৃষি পণ্যের উৎপাদন দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে বিশাল অবদান রাখছে। আমাদের খাদ্যশস্য যোগান দেয় কৃষি। এটি ছাড়া দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি কৃষি সমাচার অনুষ্ঠানে। আমাদের সবার পরিচিত পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল পেঁপে। কাঁচা অবস্থায় সবজি পেকে গেলে ফল হিসেবে আমরা খেয়ে থাকি। পেঁপের কষ বা ল্যাটেক্স আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। পেঁপের ল্যাটেক্স থেকে উৎপাদিত পেপেইন একটি গুরুত্বপূর্ণ প্রোটিওলাইটিক এনজাইম, যা বিভিন্ন শিল্পে, খাদ্য প্রক্রিয়াকরণ, প্রসাধনী এবং ওষুধ শিল্পে ব্যবহৃত হয়। পৃথিবীর বিভিন্ন দেশে পেঁপের কষ বা ল্যাটেক্সের ব্যাপক চাহিদা। বাংলাদেশ থেকে পেঁপের ল্যাটেক্স বা কষ রপ্তানির সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আমার বাংলা পর্বে। শুনবেন বাংলাদেশ থেকে পেঁপের ল্যাটেক্স বা কষ রপ্তানির সম্ভাবনা বিষয়ে সাক্ষাৎকারমূলক আলোচনা।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজকের আয়োজনে আমরা কথা বলবো এক বিশেষ উপাদান নিয়ে, যা আমাদের দেশের পেঁপে গাছ থেকে পাওয়া যায়, আর সেটি হলো পেঁপের ল্যাটেক্স, বাংলায় আমরা যাকে বলি কষ। এটি বিদেশে রপ্তানিযোগ্য একটি গুরুত্বপূর্ণ কৃষি পণ্য। আমাদের সঙ্গে আছেন ডক্টর জান্নাত মাহবুবা খাতুন, বৈজ্ঞানিক কর্মকর্তা, পরিকল্পনা প্রকল্প প্রস্তুতকরণ ও ICT উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানতে চাই আপনার কাছ থেকে, এই যে পেঁপের ল্যাটেক্স বা কষ, এটা কি?
2: পেঁপের কষ হচ্ছে আমরা যে কাঁচা ফল কাটি না, কাটার পর একটা দুধের মতো সাদা আঠালো পদার্থ, এটাকে তো আমরা কষ বলি। আসলে এটা একটা পেপাইন নামে একটা এনজাইম। এটি ওষুধ, খাদ্য প্রক্রিয়াকরণ, কসমেটিক্স এবং চামড়া প্রক্রিয়াজাতকরণ শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
1: বাহ, খুবই চমৎকার। তাহলে এর ব্যবহার খুব বৈচিত্র্যপূর্ণ, তাই তো? আচ্ছা, এখন আপনার কাছে একটু জানতে চাইবো যে এই কষ রপ্তানির সম্ভাবনা কতটা আছে?
2: সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল, কারণ বাংলাদেশে পেঁপে সারা বছর ধরে পাওয়া যায়। উৎপাদন খরচও কম আর কর সংগ্রহ পদ্ধতি সহজ, এবং বিশ্ববাজারে কিন্তু পেপাইন এনজাইমের চাহিদা ক্রমাগত বাড়ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, জার্মান, জাপান, ভারত, চীন এই কষ আমদানিতে আগ্রহী।
1: আমরা একটু এবারে জানতে চাইবো যে পেঁপের কষ কিভাবে সংগ্রহ করবে এবং এটার সংরক্ষণ কিভাবে করবে, সেটা একটু জানতে চাই।
2: সাধারণত ভোরবেলা পেঁপেতে হালকা ছুরি দিয়ে যদি চিড় ধরিয়ে দিই, তাহলে সাদা কষটা বের হবে। এটি একটি গ্লাভস বা স্টেনলেস স্টিলের পাত্রে সংগ্রহ করে ঠান্ডা স্থানে সংরক্ষণ করতে হবে। আমরা দেখি না যে খেজুর গাছে যেমন কলস আটকে দেওয়া হয়, এরকম প্রত্যেকটা পেঁপের নিচে নিচে একটা গামলার মতো আটকে দেওয়া হয়। হ্যাঁ, ঝুলে দিয়ে চাকু দিয়ে লম্বা লম্বা চিড় দিলে ওই রসগুলো আস্তে আস্তে বয়ে বয়ে ওই পাত্রে জমে। এরপরে তা শুকিয়ে গুঁড়া বা তরল রূপে রপ্তানির জন্য প্রস্তুত করা হয়। আর প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ পেলে কৃষক এবং ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে এটি সহজেই করতে পারবে।
1: আচ্ছা, এই যে আমরা পেঁপের কষ রপ্তানি করব, এটার ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা আছে কি?
2: আছে জন্যই কিন্তু এখনো শুরু করতে পারে নাই। হ্যাঁ, যেমন কৃষক পর্যায়ে প্রশিক্ষণ ও সচেতনতার অভাব। অনেক কৃষকই জানে না যে এটা রপ্তানিযোগ্য এবং এত সহজে এটাকে সংরক্ষণ করা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে মান নিয়ন্ত্রণ ও প্রক্রিয়াজাতকরণ, যেটা না হলে আমরা তো বিদেশে রপ্তানি করতে পারবো না। আর এটার জন্য যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে রপ্তানি অনুমোদন ও ফাইটোস্যানিটারি যে সার্টিফিকেশন, এটা না পেলে তো আপনি রপ্তানি করতে পারবেন না। এটাতে একটা জটিলতা আছে। এটা সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এটা সহজ করার জন্য। আর সংরক্ষণ এবং পরিবহনেরও অবকাঠামোগত সীমাবদ্ধতা তো রয়েছে।
1: আচ্ছা, এই যে সীমাবদ্ধতার কথা বললেন বা প্রতিবন্ধকতার কথা বললেন, এখান থেকে আসলে উত্তরণের উপায় কি, কিভাবে কাটানো যায়?
2: এই ব্যাপারে সরকারি বেসরকারি পর্যায়ের উদ্যোগ গ্রহণ করতে হবে। তারপরে কৃষকদের প্রশিক্ষণ দিতে হবে, প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে বিনিয়োগ করতে হবে, আর রপ্তানি নীতিতে প্রণোদনা যদি থাকে তো এটা খুব ভালো হবে। আন্তর্জাতিক বাজারের সাথে সংযোগ স্থাপন এই উদ্যোগগুলো নিতে হবে আসলে।
1: বাহ, খুব চমৎকার করে বলছিলেন আপনি। এবার সংক্ষেপে একটু জানতে চাই যে এই যে পেঁপের কষ রপ্তানি করা, এটা আসলে আমাদের দেশে অর্থনৈতিক ভূমিকা রাখতে পারবে?
2: এটি একটি নিঃ ফসল বলবো, হ্যাঁ, মানে বিশেষ পণ্য আসলে। রপ্তানির মাধ্যমে কৃষকের আয় বাড়বে, কর্মসংস্থান তৈরি হবে, বৈদেশিক মুদ্রা আসবে, আর এটি একটা নতুন সম্ভাবনার দ্বারও খুলে দেবে। এটা যেহেতু খুব সহজলভ্য, কিন্তু হ্যাঁ, আমাদের হেক্টর পর হেক্টর কিন্তু পেঁপে গাছ হয়, আবার আমরা বাড়ির আঙিনাতেও পেঁপে গাছ লাগাই, তো বাসার যে মহিলারা আছে তাদেরও কিন্তু এটা একটা উপার্জনের রাস্তা খুলে দিবে।
1: অনেক অনেক ধন্যবাদ, আপনি খুব সুন্দর করে পুরো বিষয়টা তুলে ধরলেন। আশা করছি আজকে যারা আমাদের শ্রোতা বন্ধুরা রয়েছেন, যারা শুনলেন, তারা আপনার এই পরামর্শগুলো মেনে চলবেন, এবং যদি পেঁপের কষ এখন শুধু বর্জ্য নয় এবং এটি হতে পারে আমাদের দেশের একটি সম্পদ, অর্থকারী ফসল বা রপ্তানিযোগ্য সম্পদ, সেটা যদি তারা বুঝে যায় তাহলে তারা যেমন সমৃদ্ধ হবে, সমৃদ্ধ হবে আমাদের এই দেশ। অনেক ধন্যবাদ আপনাকে।
2: ধন্যবাদ আপনাকেও।
3: এই যে, কেমন আছো তোমরা?
4: আমরা ভালো আছি।
5: হ্যাঁ মামা।
4: আপনি কেমন আছেন মামা?
3: ভালো আছি।
5: আপনার আইতে কোনো অসুবিধা হয় নাই তো মামা?
3: না না
5: মামা, আপনি এত কি নিয়ে আইছেন?
3: তেমন কিছু নয়।
4: এত কাঁচা পেঁপে শহর থেকে আনছেন?
3: না না, আসার পথে গঞ্জের হাটে দেখলাম টাটকা কাঁচা পেঁপে, পাকা পেঁপে, অন্যান্য ফলের সাথে পেঁপেও বেশি করে নিয়ে এলাম।
5: মামা, এত পেঁপে কেডায় খাইবো?
3: তোমরা খাবে, তোমাদের আত্মীয় স্বজনকেও দিবে।
4: এত কিছু থাকতে পেঁপে?
3: হ্যাঁ, পেঁপে, কাঁচা পেঁপে অসাধারণ পুষ্টিগুণের কারণে বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়। কাঁচা পেঁপে হৃদরোগ প্রতিরোধ করে। সকালে কাঁচা পেঁপের সালাদ কিংবা ভর্তা করে খেলে শরীরে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, ফলে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যায়।
4: কি কোন মামা,
3: কাঁচা পেঁপেতে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার বা আঁশ, পটাশিয়াম, ভিটামিন এ, সি, বি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট।
5: এই সব কথা তো আগে আমাগো কেউ কয় নাই মামা।
3: কাঁচা পেঁপে কৃমিনাশক হিসেবেও কাজ করে। পেটে অতিরিক্ত কৃমি সংক্রমণ দেখা দিলে কাঁচা পেঁপের রস এক চামচ মধু মিশিয়ে সকালে খালি পেটে খেলে আর কৃমি থাকবে না।
5: কোন মামা কোন, আমরা শুনতাছি।
3: হ্যাঁ হ্যাঁ, শুধু কাঁচা পেঁপে নয়, বিশ্বের জনপ্রিয় ফলগুলোর মধ্যে পাকা পেঁপেও অন্যতম। পাকা পেঁপে খেলে ডায়াবেটিক, হৃদরোগ প্রতিরোধ করে।
4: তার মানে কাঁচা পেঁপের সাথে পাকা পেঁপেরও অনেক গুণ।
3: ঠিক বলেছো, পাকা পেঁপে হজমে সহায়তা করে, খাবারের রুচি বাড়ায়, বিভিন্ন রোগ প্রতিরোধ করে, কোলেস্টেরল সহ ক্যান্সারের ঝুঁকি কমায়।
5: মামা, এতদিন আমরা জানি না বইলা এই কাঁচা পেঁপে পাকা পেঁপে খাওয়ানোর অভ্যাস গইরা তুলি নাই।
3: এখন থেকে প্রতিবেলায় অন্যান্য সবজির সাথে কাঁচা পেঁপে অবশ্যই রাখবে। মনে রাখবে, পেঁপে বাড়ির আশেপাশে পতিত জমিতে সহজেই লাগানো যায়, ফলে জমি খালি থাকবে না। পেঁপে গাছ লাগিয়ে নিজেরা খেতে পারবে, প্রতিবেশীদেরও দিতে পারবে।
4: আজ থেকে রোজ পাকা পেঁপে খামো আর শরীর সুস্থ রাখো।
0: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, এখন চলছে বর্ষাকাল, গাছ লাগাবার উপযুক্ত সময়। বাড়ির চারপাশে কিংবা পতিত জমিতে ফলদ, বনজ, ঔষধি গাছের চারা রোপণ করে এদেশকে আরো সমৃদ্ধ, সবুজ, শ্যামল করে গড়ে তুলি। আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই।
6: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানে শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় মোহাম্মদ শাহিনুর রহমান, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
7: বাংলাদেশ বেতার, কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ সোমবার, ২৬শে শ্রাবণ, ২৬শে সফর, ১০ই আগস্ট। বাংলাদেশ বেতার খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নতুন ঘর ও ত্রাণ সামগ্রী বিতরণ করলেন প্রধানমন্ত্রী। উন্নয়ন, অগ্রগতি এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান। স্থিতিশীলতা ও জনগণের কল্যাণে একযোগে কাজ করার জন্য আলেমদের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজ। জন্মহার হ্রাসে দেশে আগামী মাসে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন করা হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। গণমাধ্যম সমাজের দর্পণ, সমাজের সঠিক প্রতিফলন গণমাধ্যমে থাকা আবশ্যক বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সৌদি আরবে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশের মৃত্যু। এবং মিরপুরে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ হাই পারফরমেন্স দল আজ মালয়েশিয়া ক্রিকেট দলের মোকাবেলা করবে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল প্রথমবারের মতো দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম সফর করেন। দিনব্যাপী এই সফরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়ে তিনি ব্যস্ত সময় পার করেন। সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে টিনের তৈরি নতুন ঘরের চাবি হস্তান্তর করেন। সমবেত জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর শুরু হয় বাঁশখালীতে, যেখানে রোববার দুপুর সোয়া ১টার দিকে হেলিকপ্টার যোগে বাহারছড়া সমুদ্র পাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে ঘরের চাবি তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়াও ১৫ জন প্রতিবন্ধী শিশু ও ব্যক্তির হাতে আর্থিক সহায়তার চেক এবং ২০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এর ফলে সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা। এ সময় প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা

0: কর্মসূচির অংশ হিসেবে ফরিদছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যান সরকার প্রধান। এরপর হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরের সাথে সৌজন্যে সাক্ষাৎ করার পাশাপাশি যোগ দেন সংবর্ধনা ও মতবিনিময় সভায়। এ সময় বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী বলেন, দেশের কল্যাণে দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে।
1: আজকে আসুন আমরা কাজ করি সেই কাজ, যেই কাজের ফলে মানুষ ভালো থাকতে পারবে, নারী পুরুষ নির্বিশেষে সবাই শান্তিতে থাকতে পারবে, ভালো থাকতে পারবে। আমরা শান্তিতে থাকতে চাই, আমরা ভালো থাকতে চাই, আমরা সবাইকে নিয়ে চলতে চাই এবং দেশটাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই।
0: পরে পূর্ব নির্ধারিত দিনের অন্যান্য অনুষ্ঠানে যোগ দিতে সড়কপথে হাটহাজারিতে রওনা দেন তারেক রহমান। জুবাইর মঞ্জুর, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম।
2: এদিকে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যা দুর্গতদের মাঝে নতুন ঘর নির্মাণের সহায়তা হিসেবে 1,00,000 টাকা করে অনুদানের চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জনগণের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল দেশে আবারও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
3: যেখানে স্বৈরাচার বলেছিল যে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান হবে, কিন্তু সেই স্বৈরাচার ঢাকায় ফিরে গিয়ে সেই নির্বাচনে আরেক স্বৈরাচারের অধীনে নির্বাচন অংশগ্রহণ করেছিল এবং তাদের সাথে একটি গুপ্ত বাহিনীতে সেদিন নির্বাচনে জাতীয় বেইমান হিসেবে আখ্যায়িত হয়েছিল, একই সাথে তাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে। এই গুপ্ত বাহিনীকে আমরা আবারও পরবর্তীতে দেখেছি যে 1996 সালে আবার দেশের মানুষের সাথে গাদ্দারি করে তারা আবার স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছিল, গণতন্ত্রের বিপক্ষে তারা অবস্থান করেছিল। প্রিয় ভাই বোনেরা, আজকে আবারও এই গুপ্ত বাহিনীদেরকে আমরা দেখছি যে তারা মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের সামনে মিথ্যা কথা বলছে, তারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।
2: দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে চিনিমিনি খেলতে দেওয়া হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন সময় দিন বদলের, সময় মানুষের ভাগ্য বদলের। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকারের সঙ্গে একযোগে কাজ করতে ইসলামী চিন্তাবিদ ও আলেম উলামাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার এমন একটি বাংলাদেশ তৈরি করতে চায় যেখানে দেশের মানুষ খেয়ে পড়ে বেঁচে থাকবে, শান্তিতে থাকতে পারবে এবং বিভিন্ন ধর্মের মানুষ একসাথে শান্তিতে বসবাস করবে। কওমি মাদ্রাসার বিভিন্ন দাবি দাওয়া প্রসঙ্গে তারেক রহমান বলেন, বর্তমান সরকার পর্যায়ক্রমে তার সমাধানের চেষ্টা করবে। এর আগে প্রধানমন্ত্রী হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তারেক রহমান হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমেদ শফির কবর জিয়ারত করেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালীর সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। আমাদের কক্সবাজার সংবাদদাতা জানান, প্রধানমন্ত্রী মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের সার্বিক অগ্রগতি সরেজমিনে পরিদর্শনকালে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের চলমান বিভিন্ন মেগা উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজ খবর নেন এবং কাজের গতি ত্বরান্বিত করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এ সময় প্রধানমন্ত্রী দেশের বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ দক্ষ ব্যবহার, প্রকল্প পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদী সমন্বিত জ্বালানি পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে অবস্থিত 1200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মাতারবাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন। রবিবার সকালে মাতারবাড়ি পৌঁছালে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সহ স্থানীয় সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রী মাতারবাড়ির কয়লা বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবনে যান। সেখানে প্রধানমন্ত্রী প্রকল্পের সার্বিক কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত আলোচনা শুনেন। এরপর প্রকল্প এলাকায় প্রধানমন্ত্রী একটি স্মারক নিম গাছের চারাও রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে প্রধানমন্ত্রী কয়লা বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন স্থাপনা ও প্রস্তাবিত প্রকল্প এলাকা এবং গভীর সমুদ্র বন্দর ও এলএমজি টার্মিনাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী দেশের বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ও দক্ষ ব্যবহার, প্রকল্প পরিচালনায় ও নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদী সমন্বিত জ্বালানি পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কক্সবাজারের স্থানীয়রা।
5: খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু কক্সবাজারে এরকম একটা গুরুত্বপূর্ণ প্রকল্প দেখার জন্য উনি আসছেন এবং একই সাথে

0: সমুদ্র বন্দর দেখার জন্য এসছে। এই জন্য কক্সবাজার বাসী খুবই উপকৃত হয়েছে, খুবই উজ্জীবিত।
1: কক্সবাজারের মাতার বাড়িতে প্রধানমন্ত্রীর সফর দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর এই সফরকে সাদরে গ্রহণ করছে কক্সবাজার বাসী।
2: দলীয় নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ যেভাবে উজ্জীবিত হয়েছে।
3: প্রদর্শনকালে প্রধানমন্ত্রীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ কক্সবাজারের স্থানীয় সংসদ সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এফএম সুমন, বাংলাদেশ পোর্টার, চট্টগ্রাম।
4: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজ। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড আ ন ম এসানুল হক মিলন সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলাফল প্রকাশ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই সময় একযোগে দেশের সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএস এর মাধ্যমে ফলাফল জানা যাবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার কাজ শুরু করছে। তিনি গতকাল চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন। সরকারি কর্মকর্তাদের অনুপস্থিতি এবং চিকিৎসা সেবা সরঞ্জাম অযথা নষ্ট হওয়ার বিষয়টিকে গভীর উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সরঞ্জাম অযথা ফেলে রেখে নষ্ট করা হয়েছে। তিনি জানান, দেশে জন্মহার কমানোর লক্ষ্যে আগামী মাসের শেষের দিকে ব্যাপকভাবে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন করা হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন গণমাধ্যমকে সমাজের দর্পণ আখ্যায়িত করে বলেছেন, সমাজ কিভাবে পরিচালিত হয় তার সঠিক প্রতিফলন গণমাধ্যমে থাকা আবশ্যক। তিনি গতকাল বরিশালে দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন। রাজনৈতিক সংস্কারের বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে সব রাজনৈতিক দলের প্রতিশ্রুতিবদ্ধ থাকা নিশ্চিত করতে গণমাধ্যমকে পর্যবেক্ষণ শিক্ষকের ভূমিকা পালন করতে হবে। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বরিশালে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন। এ সময় তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দেশের সবাইকে বৃক্ষরোপণের আহ্বান জানান।
5: মানুষের হাতে সমস্যার যে কারণটি নিহিত ধরা পড়েছে তা হচ্ছে কার্বন নিঃসরণ। আমাদেরকে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি সতর্ক না হই, কার্বন নিঃসরণের ব্যাপারে আমরা যদি সতর্ক না হই, পরিমিত না হই, সারা পৃথিবীব্যাপী যে কার্বন নিঃসরণ হয়, এই কার্বন নিঃসরণের কারণেই আমাদের এই তাপমাত্রা আমাদের বাসযোগ্য পরিস্থিতির বাইরে চলে যাচ্ছে।
4: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সঠিক ইতিহাস পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল জাতীয় প্রেস ক্লাবে শহীদ জিয়ার গল্প শোনো ও ছোটদের প্রিয় খালেদা জিয়া বই দুইটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, যাদের অবদান ও আত্মত্যাগের মাধ্যমে আজকের স্বাধীন বাংলাদেশ ও গণতন্ত্র অর্জিত হয়েছে তাদের সম্পর্কে নতুন প্রজন্মকে জানানো অত্যন্ত জরুরি। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
6: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছে মাহমুদা আখতার। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে বিএনপি নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। গতকাল রাজধানী নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২,৮৬,৩৫,৫৫ জন। নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। আগামী অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাবনাকে কেন্দ্র করে ভোটার তালিকা হালনাগাদ করেছে ইসি। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান গ্যাস সংকটের দ্রুত সমাধান করা হবে। তিনি গতকাল রংপুর শিল্পকলা একাডেমিতে সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 2024 সালের জুলাই আন্দোলন, গত 17 বছরে লাখ লাখ মামলা, গুম ও হাজার হাজার খুন এবং যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে বাংলাদেশের প্রায় $4 বিলিয়ন ক্ষতি হয়েছে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গতকাল রাজধানীর রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনার বাংলাদেশ ভারত সম্পর্কের বিভিন্ন দিক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মত বিনিময় করেন। তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, বাস্তবতার কারণে যেসব কিশোর কিশোরী প্রচলিত শিক্ষার ধারা থেকে ঝরে পড়ছে, তাদের জন্য বিকল্প শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তিনি গতকাল রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সৌদি আরবের রিয়াদের মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 জন বাংলাদেশী কর্মী মারা গেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ দূতাবাস রিয়াদের কাউন্সিলর জানান, গতকাল দুপুরে রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে 16 জন মারা যান। এই ঘটনায় রিয়াদে বাংলাদেশ দূতাবাস মৃত ব্যক্তিদের নাম পরিচয় শনাক্তকরণে স্থানীয় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। এদিকে সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশী কর্মীদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতরাতে এক শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
6: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
6: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবার আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালী দিয়ে ইরান ও ওমানের মধ্যে অবস্থিত নতুন নৌপথকে সংজ্ঞায়িত করে দেশ দুটি একটি চূড়ান্ত চুক্তির কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে তেহরান। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, এই বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তবে তেহরানের কিছু সুনির্দিষ্ট দাবি যুক্তরাষ্ট্র পূরণ না করা পর্যন্ত হরমুজ পুনরায় খুলে দেবে না ইরান। একজন মার্কিন কর্মকর্তাও জানিয়েছেন, ইরান ও ওমান একটি চুক্তির কাছাকাছি পৌঁছানোর ফলে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌপথ পুনরায় চালুর সুযোগ তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গাজা পরিকল্পনায় হামাস সায় দিল তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। সপ্তাহব্যাপী ক্রমবর্ধমান সমালোচনার পর দক্ষিণপন্থী রাজনৈতিক মিত্রদের বিরোধিতার প্রেক্ষাপটে সুস্পষ্টভাবে চুক্তিটির বিরোধিতা করলেন নেতানিয়াহু। মন্ত্রিপরিষদের এক সভায় তিনি বলেন, হামাসকে প্রকৃত অর্থে নিরস্ত্র না করা পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীকে গাজা থেকে প্রত্যাহার করা হবে না। ইসরায়েলের এই প্রত্যাখ্যান গাজা শান্তি পরিকল্পনায় ট্রাম্পের জন্য আরেকটি বিপর্যয়ের সামিল। খেলার খবর ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল এবং মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা 2টায় খেলা শুরু হবে। 2 ম্যাচ সিরিজে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল 1-0 এগিয়ে রয়েছে। ক্রিকেটের আরও খবর। গতকাল দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় ত্রিদলীয় সিরিজের ষষ্ঠ একদিনের ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে 8 উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ ইমার্জিং দল। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল প্রথমে ব্যাট করতে নেমে 44 ওভারে সবকটি উইকেট হারিয়ে 169 রান করে। জয়ের জন্য 170 রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ ইমার্জিং দল 38 ওভার 3 বলে 2 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:32 এবং সূর্য অস্ত যাবে 6:36। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নতুন ঘর ও ত্রাণ সামগ্রী বিতরণ করলেন প্রধানমন্ত্রী। উন্নয়ন, অগ্রগতি এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান। স্থিতিশীলতা ও জনগণের কল্যাণে একযোগে কাজ করার জন্য আলেমদের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজ। জন্মহার হ্রাসে দেশে আগামী মাসে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন করা হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। গণমাধ্যম সমাজের দর্পণ, সমাজের সঠিক প্রতিফলন গণমাধ্যমে থাকা আবশ্যক, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সৌদি আরবে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 জন বাংলাদেশির মৃত্যু। এবং মিরপুরে দ্বিতীয় টি-20 ম্যাচে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল আজ মালয়েশিয়া ক্রিকেট দলের মোকাবেলা করবে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা, সুখের ঠিকানায় আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি মাহফুজ আলম। মন থেকে প্রত্যাশা, ভালো আছেন, চারপাশকে ভালো রাখছেন। গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে কথা বলার জন্য আমার সঙ্গে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর আরিফা শারমিন মায়া, জেনারেল প্রসূতি ও গাইনি এবং ঝুঁকিপূর্ণ গর্ভবতী বিশেষজ্ঞ সার্জন। আশা করছি আপনি ভালো আছেন। যে বিষয়টি নিয়ে আসলে আমরা কথা বলতে যাচ্ছি, সেই বিষয়টি প্রত্যেকটা পরিবারের যারা সদস্য আছেন, বিশেষ করে স্বামী স্ত্রী কিংবা যারা অন্তত আমরা যাদেরকে অ্যাডাল্ট বলি, প্রত্যেকেরই এই বিষয়টি সম্পর্কে ভালো ধারণা থাকা উচিত। উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভবতীর যত্নে পরিবারের সদস্যদের ভূমিকা, এই বিষয়ে প্রথম প্রশ্নটা আপনার কাছে রাখতে চাইব যে উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভবতী নারী, এই বিষয়টা দিয়ে আসলে আমরা কি বুঝবো, কারা এর আওতায় পড়েন?
2: এই গর্ভধারণ বা প্রেগনেন্সি এটা কিন্তু খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া, জীবন যাপনের মধ্য দিয়ে এটা চলে আসে। তো এই যখনই এই গর্ভবতী মা কোনো একটা কারণে জটিলতার সম্মুখীন হয়, তখন আমরা তাকে আসলে উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভবতী বলি। ধরা যাক, যেমন আমাদের দেশে কিন্তু রক্তশূন্যতা খুবই সাধারণ একটা বিষয়, কিন্তু এই রক্তশূন্যতাটা যদি কোনো কারণে, জেনেটিক কারণে হয়, যেমন বিশেষ করে আমরা সবাই এখন জানি থ্যালাসেমিয়া, তো থ্যালাসেমিয়া যদি আক্রান্ত কোনো মেয়ে যখন মা হন, তখন কিন্তু এটা একটা উচ্চ ঝুঁকিপূর্ণ। আবার কোনো মায়ের যদি স্বাভাবিকভাবে, আমরা জানি যে একটা গর্ভপূর্ণ যে চেকআপটা আমরা করি, তখন দেখা গেছে তার হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে গিয়েছে, এবং এই যে উচ্চ রক্তচাপ এবং তার সাথে যে জটিলতা, যেমন তার প্রি এক্লামশিয়া হয়ে যাচ্ছে কিনা বা এক্লামশিয়া, এই মাটা কিন্তু উচ্চ ঝুঁকিপূর্ণ আওতায় পড়ছে। আবার আমরা যদি ধরি যে কোনো মায়ের প্রেগনেন্সিতে ডায়াবেটিস, মানে হরমোনের যে সমস্যাগুলো, সেটা ডায়াবেটিস হতে পারে, সেটা থাইরয়েডের সমস্যা হতে পারে, বিশেষ করে হাইপোথাইরয়েডটা খুব বেশি ঝুঁকিপূর্ণ। আবার দেখা যাচ্ছে যে কোনো কোনো মেয়েরা আগে থেকে ক্যান্সারে ভুগছে, তারা যখন বিয়ে করছে, সন্তান সম্ভবা হচ্ছে, সেগুলো কিন্তু উচ্চ ঝুঁকিপূর্ণ। কারো হার্টের অসুখ আছে, কারো লিভারের অসুখ আছে, কারো কিডনির সমস্যা আছে, এরা কিন্তু, এদের তো জীবন আছে, এরা জীবন ধারণ করবে, বিয়ে হবে, কনসিভ করবে। তো এই ধরনের মেয়েরা যখন মা হন, এই কন্ডিশনগুলো যেহেতু একটু ঝুঁকিপূর্ণ, মানে তাদেরকে আমরা স্পেশালি অনেকভাবে বিবেচনায় রাখি, ফলো আপের আওতায় রাখি, এই সমস্ত কন্ডিশন যাদের থাকে তাদেরকে আমরা উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভবতী বলি।
1: যারা শুনছেন তারা নিশ্চয়ই এই বিষয়টি শুনে অনেকে হয়তোবা ঘাবড়েও যেতে পারেন, সেক্ষেত্রে এমন কোন পরামর্শ দিবেন কিনা যে ঠিক বিয়ের পর যখন আসলে একজন নারী গর্ভবতী হওয়ার চিন্তা ভাবনা করবেন, তার আগে কি তার এই ধরনের কোনো কিছু বা কোনো টেস্টের ভেতর দিয়ে যাওয়া উচিত?
2: হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটাই বলি। আজকে সারা বিশ্বে, বিশ্ব এগিয়ে চলছে, বাংলাদেশও পিছিয়ে নাই, একটা টার্ম মানে একটা বিষয় খুবই আলোচিত, যে গর্ভ পূর্ববর্তী চেকআপ বা প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং আমরা যেটা বলি, যে প্রেগনেন্সির আগে একটা মা যদি, সে শারীরিকভাবে অথবা মানসিকভাবে, সুস্থতাটা কিন্তু দুটোই জরুরি একটা সুস্থ গর্ভের জন্য এবং সুস্থ সন্তান প্রসবের ক্ষেত্রে। তো যদি কারো এরকম ফ্যামিলিয়াল কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, পরিবার থেকে, যে না তার বাবা মার ডায়াবেটিস আছে, বা তার ফ্যামিলিতে কোনো ক্যান্সারের হিস্ট্রি আছে, বা তার ফ্যামিলিতে থ্যালাসেমিয়া আছে, ও তো আগে থেকেই জানবে। তো সেই ধরনের মেয়েরা যখন বিয়ে হবে, সন্তান ধারণ করতে যাবে, তখন তাকে প্রথম কে সাহায্য করবে? সাহায্য করবে তার কাছের লোকটা, তার সবচেয়ে কাছের লোক হচ্ছে তার হাজবেন্ড, অর্থাৎ আমরা স্বামী যাকে বলি। তো উনি যখন একটা মেয়ে গর্ভধারণ করবে, তখন তাকে নিয়ে যাবে যে ঠিক আছে, আমরা এখন ট্রাই করছি বা আমরা চিন্তা করছি, দেখে নেওয়া যাক তোমার আর কোনো অসুবিধা আছে কিনা। এটা হচ্ছে প্রথম পরিবারের প্রথম জনের ভালো লাগার মানুষটার ভূমিকা। এই যখন ডাক্তার শরণাপন্ন হবেন, তখন শুধু যে আমরা যেটা বলবো, যে যারা জানে যে আমার পরিবারে বা আমার ব্যাকগ্রাউন্ডে হিস্ট্রি আছে যে এরকম অসুবিধা, আমি গর্ভধারণ করতে গেলে সমস্যা, তাদের ক্ষেত্রে যে গর্ভ পূর্বের যে চেকআপটা বা ডাক্তার শরণাপন্ন হওয়া, তা না, আমরা বলি সব মেয়েরা, সব মায়েরাই গর্ভ ধারণ করার যখন চিন্তা ভাবনা করছেন, সেই জায়গাটাতে একটু সচেতন হতে হবে, এবং এক্ষেত্রে কিন্তু পরিবারের ভূমিকা অনেক বেশি।
1: সমস্যার জায়গাটাতে আপনি যেটা বললেন, সেখানে শারীরিক যত্নের ব্যাপার তো অবশ্যই থাকবে, বাট তার চাইতেও বেশি একটা বিষয় আপনি গুরুত্ব দিলেন, সেটা হচ্ছে মানসিক জায়গাটাতে। স্বামী সেই জায়গাটাতে তার হয়তোবা পাশে থাকবেন, তাকে সাহস যোগাবেন এবং তাকে মানসিকভাবে ভালো রাখার চেষ্টা করবেন, একজন গর্ভবতী নারীর জন্য হয়তোবা এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো যে যখন একজন নারী জানলেনি বা তার স্বামী যখন জানলেনি তিনি আসলে এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ একজন গর্ভবতী নারী, ঠিক সেই সময়টাতে স্বামী কিংবা পরিবারে আরো অনেক সদস্য থাকতে পারেন, তাদের ভূমিকাটা আসলে কি হওয়া উচিত যাতে করে তিনি কোনো বিপদের দিকে ধাবিত না হন?
2: অবশ্যই, প্রথম কথা যে স্বামী যখন জানলেন, তখন যেটা আমাদের দেশে এখনো কিন্তু আমরা একান্নবর্তী পরিবারে বসবাস করি, বিশেষ করে আমরা গ্রাম্য পর্যায়ে যেটা আমরা বলি যে সবাই একসাথে থাকার যে বিষয়টা, তো একসাথে থাকতে গেলে অনেক সময় যেটা প্র্যাকটিক্যাল হয় যে কি ইকোনমিকও কিছু ব্যাপার থাকে, যে না আমরা এই স্বাস্থ্যের এই বইয়ের চিকিৎসা বা সেবা করতে চাই, এই টাকাটা আমি হয়তোবা আমার অতটা গুরুত্বের মধ্যে পড়ে না, তার চেয়ে হয়তো অন্য বিষয়টাকে আমি বেশি গুরুত্ব দিই। কিন্তু আমরা যদি একটু চিন্তা করি যে হ্যাঁ ওই মানে তার ফ্যামিলির যে বর্তমান দাদা আমি বলি তার ননদ বা তার দেবর, তার শ্বশুর শাশুড়ি, ওনারাও যদি এই স্বাস্থ্যের বিষয়টা নিয়ে সচেতন হন যে আজকে আমার মেয়েই হোক বা আমার বৌমাই হোক যখনই উচ্চ ঝুঁকিপূর্ণ হবে যে তাকে আমার মেন্টাল সাপোর্ট দেওয়া যে না তুমি অসুস্থ ঠিক আছে কিন্তু তোমাকে আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী যখন যেভাবে যতটুকু করা সম্ভব এই সাপোর্টটা তোমার সাথে আমার আছে, আমার যতটুকু সামর্থ্য আছে আমি তার মধ্যে থেকে এগিয়ে নিয়ে যাব তোমাকে, এটা কিন্তু অনেক বেশি তাকে মানসিক প্রশান্তি দেবে এবং শক্তি দেবে।
1: কিন্তু সবগুলো বিষয় থেকে যদি আপনাকে আমি একটা বিষয় চুজ করতে বলি যে সেই বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, তাহলে সেই বিষয়টা কি হবে?
2: একটা বিষয় যেটা হচ্ছে আমি বলি সচেতনতা। সচেতনতার জায়গাটা যদি আমি সচেতন হই তাহলে আমি আমার পরিবারকে সচেতন করব। আমার সচেতনতা যদি রোগীর সচেতন না হলে হবে না, সচেতন অ্যাজ এ হোল ওই পরিবারকে, মানে জানতে হবে যে একজন গর্ভবতী মার কি হতে পারে, একটা স্বাভাবিক প্রক্রিয়াটাও কিন্তু অনেক সময় হঠাৎ করেও কিন্তু জটিল হতে পারে, এবং তাকে কোথায় যেতে হবে এবং তাকে কিভাবে সাহায্য করতে হবে। কারণ একটা মা যখন ওই পরিবার যদি সচেতন হয় যে আমার আমার বৌমা আজকে গর্ভবতী বা তার মেয়েও গর্ভবতী, মেয়েরা সাধারণত দেখা যাচ্ছে যে গর্ভধারণ করলে কিন্তু মায়ের বাসায় আসে অনেক সময়, হ্যাঁ, তো সেক্ষেত্রে তার নিজের ভাই বোনও তো একটা বিষয় থাকে, তো ওনারা যদি সচেতন হন তাহলে এই যে গর্ভকালীন, কারণ শুধু ডাক্তারের শরণাপন্ন হয়ে কিন্তু আমরা একটা প্রেসক্রিপশন লিখে দিলাম এটাই না, এই যে প্রেসক্রিপশনের সাথে ওষুধটা খাওয়া ইনশিওর করতে হবে, এবং একই সাথে যে কিছু মানে নির্দিষ্ট পরীক্ষা, কিছু নর্মাল পরীক্ষা, কিছু স্পেশাল পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন, সেখানে টাকা পয়সারও প্রয়োজন, এই বিষয়টা তাদের মাথায় রাখতে হবে এবং এটা প্রায়োরিটি দিতে হবে।
1: ঝুঁকিপূর্ণ গর্ভবতী নারীর ক্ষেত্রে অনেকেই একটা বয়স সীমাকে টেনে আনেন, অনেকেই বলেন 35 বেশি বয়স হলে সে সময় যদি কেউ আসলে গর্ভধারণ করতে চান তার ঝুঁকিটা বেশি থাকে, যারা তুলনামূলকভাবে একটু বয়স কম তাদের ঝুঁকিটা কম। এই ক্ষেত্রে আপনি যে বিষয়গুলো আলোকপাত করলেন সেখানে কি এই বিষয়টা কোনোভাবে প্রমাণিত হয় নাকি যাদের বয়স কম তাদেরও আসলে সতর্ক থাকা উচিত?
2: বয়স বেশি 35 উপরে এটা আসলে প্রচলিত একটা কথা যে হ্যাঁ এটা ঠিক আছে, এই যে উচ্চ রক্তচাপ আমরা বললাম, যে কোনো ধরনের জটিলতা যেমন হার্টের প্রবলেম বা যে কোনো ধরনের আমরা বলি গর্ভকালীন যে সমস্যাগুলো হয় সেগুলো একটু বয়স বেশি হলে হয়, এটা একটা বিষয়। কিন্তু এই যে জন্মগত ত্রুটি হওয়া, অনেক বাচ্চাই কিন্তু আজকাল ডাউন সিনড্রোম, এটাও কিন্তু 35 বেশি মাদের ক্ষেত্রে হতে পারে, তবে আমরা ইদানিং কিন্তু অল্প বয়সকেও পাই, এই জন্য আমরা বলি যে উচ্চ ঝুঁকি চিহ্নিতকরণে সব মায়েদের সব বয়সে প্রাথমিক যে স্ক্রিনিংটা সেটা করে নেওয়া উচিত।
1: ডক্টর আরিফা সাবরিন মায়া, আমার বিশ্বাস আপনার আলোচনা আজকে যারা শুনেছেন তারা অনেক কিছুই এখান থেকে বুঝে গেছেন, সতর্ক থাকতে পারবেন, এবং অল্প বয়সের যারা রয়েছেন নারী আমার কাছে মনে হয় অনেকেই ব্যাপারগুলোকে একটু হালকা ভাবে নেন যে আমার তো বয়স কম বা আমি তো এখন ইয়াং আছি, আমার সম্ভবত এই ধরনের সমস্যার বাইরে আমি আছি, আর সেভাবে আসলে কোনো কিছুকেই লাইটলি নেওয়া কিংবা হালকা ভাবে নেওয়া সেটা সম্ভবত ঠিক হবে না। তাই আমরা অন্তত সুখের ঠিকানা থেকে সবাইকে অনুরোধ করতে চাই বিষয়গুলো নজরে রাখার জন্য, সতর্ক থাকার জন্য। সবাই ভালো থাকবেন, চারপাশকে ভালো রাখবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। সুখের ঠিকানায় এই আয়োজনে আপনাদের সঙ্গে ছিলাম আমি মাহফুজ আলম, এবং অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন মোহাম্মদ আকবর হোসেন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি স্

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ জিইডি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জিআইইউ এর যৌথ উদ্যোগে 10 আগস্ট থেকে 12 আগস্ট 2026 তারিখে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার বিসিএফসিসি ন্যাশনাল কনফারেন্স অন নেভিগেটিং 5-ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর অ্যাচিভিং এসডিজিস পলিসি পার্টনারশিপ অ্যান্ড প্রায়োরিটিস শীর্ষক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান আজ 10 আগস্ট সোমবার বেলা 11:30 উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্স, এফএম 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন এফএম 102 মেগাহার্স ও এফএম 106 মেগাহার্সে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আমাদের আয়োজন ডালিতে এবারে রয়েছে দেশাত্মবোধক গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন সুবীর নন্দী, গীতিকার জসিম রায়হান, সুরকার অজিত রায়।

শ্রোতা বন্ধুরা শুনছেন দেশাত্মবোধক গান। এবারে গানটি শিল্পী সোমনুর মনির কোনান, গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুরকার আবু বকর সিদ্দিক।

0: শুভ সকাল। নজরুল বর্ষ 2026-2027 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান পরিকল্পনা করেছে বাংলাদেশ বেতার ঢাকা। চির উন্নত মমশির এই প্রতিপাদ্য নিয়ে এবারে নজরুল বর্ষের নানা আয়োজন থাকছে, কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে। স্মৃতির জানালায় বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক এই পর্ব সকাল 7:45 প্রচারিত হবে। আমি প্রিয়াঙ্কা গোপ আজকে বাংলাদেশ বেতার ঢাকার স্টুডিওতে আছি। সকালটায় কাকে সঙ্গে নিয়ে? আমাদের বাংলাদেশের বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী, স্বরলিপিকার এবং শিক্ষক সালাউদ্দিন আহমেদ। শুভ সকাল।
1: শুভ সকাল,
0: কেমন আছেন?
1: খুব ভালো আছি।
0: সকালটা ঠিক এই যে স্টুডিওতে আসছিলেন, আসতে আসতে কি মনে হচ্ছিল, কাজী নজরুল ইসলামের কোন গানটা আপনার কানে বাজছিল কিংবা শুনতে শুনতে আসছিলেন?
1: আমি বারবার যে কথাটি বলি, আমার উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা শিক্ষার সাথে সাথে নজরুল সঙ্গীতের প্রতি ভালোবাসা নিয়েই আমি বড় হয়েছি। একটু ওই যে হয় না যে উচ্চাঙ্গ সঙ্গীত চর্চার সঙ্গে সঙ্গে আমাদের ভালো লাগার লেভেলটা একটু উপরে উঠে যায়, তো আমার বারবার মনে হচ্ছিল যে এই গানটি আমার মধ্যে আসছে। ভোরে

0: বাহ, ভীষণ সুন্দর, একদম সকালের জন্য এর থেকে পারফেক্ট গান আর হয় না। ভোরের যে আসলে একটা মিষ্টি হাওয়া আছে, যে হাওয়া আসলে অনেক কিছু বলে আমাদেরকে। আপনার নিশ্চয়ই প্রাতঃভ্রমণে যাওয়ার সুযোগ হয়।
1: হ্যাঁ, এবং ওই সময়ে একটা কিছু বলে দিতে হয় না, একটা আলাদা অনুভূতি কেমন যেন সেই প্রকৃতির কাছ থেকে আমাদের মধ্যে সিঞ্চিত হয়। তুমি যেহেতু নিজে উচ্চাঙ্গ সঙ্গীতের মানুষ, বেসিক্যালি আমাদের যে ভাইরু মিয়াকি টুরি, এগুলো আমাদের একেবারে ভিতরে এমন ভাবে কাজ করে, মিয়াকি টুরি একেবারে আমাদের বিমোহিত করে দেয় এবং মনে হয় যেন আমাদের হাঁটলেও আমাদের মাথায় আমাদের মননে তার যেন একটা আবেশ কাজ করে।
0: ঠিক তাই। এবং কাজী নজরুল ইসলামের যে সৃষ্টি আছে, অর্থাৎ আমরা যত নজরুল সঙ্গীত শুনতে পাই তার মধ্যে প্রকট ভাবে হোক প্রচ্ছন্ন ভাবে হোক কোনো না কোনো রাগের ছোঁয়া গানের কোথাও না কোথাও পাওয়াই যায়। আপনার কি মনে হয় যে রাগাশ্রিত গান ছাড়া আপনি যদি অন্য কোনো ধারার গান আপনি পছন্দ করতে চান, তাহলে নজরুল সঙ্গীতের সেই কোন ধারাটাকে আপনি পরবর্তী প্রায়োরিটি দেবেন?
1: অবশ্যই তার গজল, কারণ গজলটা আমাকে এত বিমোহিত করে। একেবারে আমাদের নিজস্ব বাংলা সংস্কৃতি বাংলা সঙ্গীতের ধারার গান নয়, কিন্তু নজরুল কি অসাধারণ দক্ষতাতে সেই পারস্যের গানকে আমাদের বাংলার উপযোগী করে উনি তৈরি করলেন। এবং গজলের যতগুলো ধারা আছে সমস্ত ধারায় কি বিস্ময়কর যোগ্যতা দিয়ে উনি কাজ করলেন, এই বিষয়গুলি আমাকে ভীষণ ভাবে নাড়া দেয়।
0: সত্যি তাই। এবং বাংলা গজল আমরা যে বলছি এটার যে একটা রিচ ফ্যাক্টর আছে, বাংলা ভাষা তো অবশ্যই সমৃদ্ধ একটি ভাষা, কিন্তু আমরা কাব্যের দিক দিয়ে বলতে গেলে ফার্সিকে আমরা বলি যে সেই রিচনেসটা তার মধ্যে আছে,
1: মানে কাব্যের শ্রেষ্ঠতম একটু জায়গা হিসাবে এবং সবচেয়ে প্রাচীন হিসাবে একেবারে।
0: এবং সেখান থেকে যখন আত্মীকরণ করেছেন কাজী নজরুল ইসলাম সেই গজলকে, সেখানেও কিন্তু উনি কাব্যের দিকে কোনো ছাড় দেননি, সেটা বজায় রেখে উনি বাংলায় গজল এনেছেন। কিন্তু উনি যেহেতু, একটা কথা এই প্রশ্ন আমার মনে বারবার আসে যে উনি যেহেতু পায়োনিয়ার, উনি যেহেতু ইন্ট্রোডিউস করেছেন বাংলা সঙ্গীতে গজলকে, তার পরবর্তীতে ঠিক এরকম না হলেও এর কাছাকাছি কিংবা একটু ভিন্ন ধারার বাংলা গজল কেন সেই জায়গাটা পৌঁছতে পারেনি, এটা কেন?
1: অনেকে বলে যে উচ্চাঙ্গ সঙ্গীত বাণী তেমন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমরা বারবার দেখেছি যে উচ্চাঙ্গ সঙ্গীতকে আশ্রয় করে বাংলা গান, সেটা খেয়ালঙ্গরি হোক আর গজলঙ্গরি হোক, কাজী নজরুল ইসলাম কখনো, তুমি যেটা এক্ষুনি বললে যে তার কাব্য এবং সাহিত্যের দিকটা ছাড় দেননি, তো এই যে কাব্য এবং সাহিত্যের দিকটা ছাড় না দেয়া যে ব্যাপারটা, এই ব্যাপারটা যদি আনতে হয় তাহলে যে রচয়িতা হতে হবে তাকে সাংগীতিক ভাবে যেমন দক্ষ হতে হবে, ঠিক একইভাবে কাব্য সাহিত্যেও কিন্তু দক্ষ হতে হবে। এই সম্মিলনটার অভাব আমার মনে হয়, যার জন্য ওই জায়গায় যেতে পারে না। এবং সঙ্গীতটা উনি এত ভালো বুঝতেন যে সঙ্গীত তার সঙ্গে কতটুকু কাব্য সংযুক্ত করা যেতে পারে, কোন বিষয়টিকে নেওয়া যেতে পারে, এই বিষয়টা উনি অনেক বেশি বুঝতেন, যেটা আমাদের মধ্যে অভাব।
0: কিন্তু মানে আমাদের বিষয়ের যে জায়গাটা, একটা গান লিখতে কিংবা সুর করতে তো ভাবনার প্রয়োজন, একটা রিসার্চ প্রয়োজন এই মাপের তৈরি করতে, তো সেই সবসময় তো উনি সেই সময়টা পাননি, সেই সুযোগটা পাননি। উনি তো ফরমাইশে অনেক গান উনি করেছেন, অনেক করেছেন, সেগুলোও তো আমরা যদি দেখি তার অধিকাংশই আসলে শিল্পমান সম্পন্ন, সেই উচ্চতায় তিনি পৌঁছে নিয়ে গেছেন, সেটা কিভাবে সম্ভব হয়েছে?
1: আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে তার মধ্যে একটা বিস্ময়কর দক্ষতা ক্ষমতা ছিল,
0: প্রতিভা ছিল।
1: হ্যাঁ, এবং সেটা যে তাকে চর্চা করে অর্জন করতে হয়নি তা না, কিন্তু চর্চা করলেই কি সবাই শিল্পী হতে পারে? পারে না, কিন্তু কবি হতে পারে? পারে না। তো নজরুলের বেলায় একটা এক্সট্রাঅর্ডিনারি গুণ ছিল যেটা ঈশ্বর তাকে দিয়েছিলেন, এবং তার একটি লেখার মধ্যে আমি পড়েছি শেষের দিকে, উনি নির্বাক পূর্ববর্তীকালের দিকে একটা ভাষণে, অসাধারণ ভাষণে উনি বলছেন যে আপনারা আমাকে বড় অসময়ে ডেকেছেন, আমার ভিতরে সেই পরম করুণাময়ের একটা শক্তি কাজ করত এবং আমাকে দিয়ে ফোর্স করিয়ে কাজ করে নিত, সেইটার আমি আজকাল অভাব বোধ করি। তো এই কথাটির কিন্তু অনেকে ভুল ব্যাখ্যা করেন, যারা হয়তো ওইভাবে ভাবেননি, তারা বলেন যে তাহলে ঈশ্বরই ওনাকে দিয়ে পোড়াটা করিয়েছেন, ওনার কোনো দক্ষতা যোগ্যতা ছিল না, সেই শক্তিটা যখন চলে গেল উনি আর পারলেন না। এমন বিষয়টা কিন্তু না, ওটা ওনার এর মধ্যে বিনয়ও আছে, যে ঈশ্বরের প্রতি প্রেম, তার প্রতি আনুগত্য এবং বিনয়, তো এইরকম মানের ওই গুণগুলো সমন্বয় হওয়া মানুষ তৈরি হতে যে ক্ষেত্র দরকার, ওই ক্ষেত্রগুলোরও বড় আমাদের অভাব।
0: ঠিক তাই, এবং মানুষ খুব সহজেই জাজ করে ফেলে, এটা সব থেকে দুঃখজনক, যে আমার এটা পছন্দ হচ্ছে না বা আমি তাকে গ্রহণ করতে পারছি না, আমার যা মনে হলো আমি একটা মুখে বলে দিলাম।
1: এটা খুবই সত্যি কথা, এবং সবচেয়ে আমাদের সমাজে বিশেষ করে শিল্প সংস্কৃতির মানুষদের মধ্যে সবচেয়ে নেগেটিভ একটা ধারণা বা আলোচনা, খুব খারাপ লাগে।
0: সেটাই, মানে আমাদের এই দুঃখবোধ হয়তো যাবে না যে আমরা আসলে কাজী নজরুল ইসলাম আমাদেরকে কি বলতে চেয়েছেন সারা জীবন, কি শেখাতে চেয়েছেন বা কি ধারণ করাতে চেয়েছেন, নিজে করেছেন সেটা আমরা আসলে আলটিমেটলি কতটুকু করতে পেরেছি, আমরা সব ক্ষেত্রে একপাক্ষিক হয়ে যাই। তো সেটা এই জায়গা থেকে আমাদের আসলে উত্তরণ দরকার, এবং সেটা সামষ্টিক চেষ্টাতেই আমাদের এই উত্তরণটা ঘটাতে হবে। এই ব্যাপারে কি বলার আছে, যে সেই উত্তরণ কি আসলে ঘটানোর প্রয়োজন আছে নাকি যেভাবে চলছে সেভাবেই চলুক?
1: হতেই পারে না, হতেই পারে না। আমি শুধু একটি কথা বলতে চাই, আমাদের বিশ্বমানের যে কবি সাহিত্যিক যাদের লেখা আমরা পড়ি, সেটা কবি হোক সাহিত্যিক হোক সব ক্ষেত্রে, আমার অভিজ্ঞতাটা আমি একটু বলতে চাই। আমি SSC পরীক্ষা দেওয়ার সময় পর্যন্ত বিশ্ব সাহিত্যে যত নোবেল প্রাইজ পাওয়া বইগুলো তার বঙ্গানুবাদ আমি পড়ে ফেলেছি, এবং বঙ্কিমচন্দ্র, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একদম আমাদের সুনীল গাঙ্গুলি পর্যন্ত সমস্ত লেখা আমি পড়েছি সব। এই যে পাঠ, মানে আমাদের বিশ্ব সাহিত্যের লেভেলেও যদি আমরা চিন্তা করি, আমরা দুর্ভাগা যে আমাদের সমৃদ্ধ যে কাব্য সাহিত্য সেটার প্রপারলি অনুবাদ হয়ে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছায়নি বলে সারা পৃথিবী জানে না যে বাংলা সাহিত্য কতখানি সমৃদ্ধ। তা আমি বারবার একটি কথাই বলি, সে সঙ্গীতের মানুষ হোক বা যে পেশারই মানুষ হোক, পড়ুন, পড়াটা বড় দরকার। তো এই পড়াটা যদি আমাদের মধ্যে বাড়াতে পারতাম না, তাহলে কিন্তু আমাদের অনেক মানবিক সমস্যাগুলো এমনি চলে যেত।
0: খুবই দামি কথা বলেছেন, আমাদের এটা আসলে প্রচুর পরিমাণে এই ব্যাপারগুলো ডিসকাস করতে হবে। শুধু আমরা স্টুডিওর পেছনে কথা বলছি বা টেলিভিশনে বসে বলছি, এইটার জায়গা থেকে এই মানুষগুলোর মাঝে যেতে হবে,
1: একদম
0: এই কথাগুলো তাদের কাছে পৌঁছাতে হবে। আমরা বাকি সব বাদ দিয়ে শুধুমাত্র এই বিষয়গুলো নিয়ে, কাজী নজরুল ইসলামের বিষয়গুলো নিয়ে যেতে, আমি কবিতা একটা নিয়ে পাঠ করলাম, আচ্ছা বলো এখানে কি কি বলেছে, তোমরা সেটা করো, অ্যাক্ট করে দেখাও। এই জিনিসগুলো আমরা যতদিন পর্যন্ত না করতে পারছি, মানে মাঠ পর্যায়ে কাজ না করতে পারছি, আমার মনে হয় যে উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের উনি উদ্যোগটি নিয়েছেন, নজরুল বর্ষ ঘোষণা করেছেন উনি, সেটা হয়তো আড়ালে থেকে যাবে যদি আমরা মাঠ পর্যায়ে কার্যক্রম,
1: মানে বাস্তবতা এবং মাঠ পর্যায়ে তাদের মধ্যে গিয়ে আমাদের এই বিষয়ে যে বৈচিত্র্যপূর্ণ বিষয়গুলো, নজরুলের ভাবনা, নজরুলের সমস্ত কিছুগুলো একবারে বাস্তবভাবে তাদের মধ্যে যদি প্রয়োগ ঘটাতে না পারি, তাহলে কিন্তু নজরুল যতই আমরা জাতীয় কবি বলি না কেন, আমরা যে তিমিরে সেই তিমিরেই থেকে যাই।
0: আপনার সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি, এবং কাজী নজরুল ইসলামকে নিয়ে, তার সৃষ্টিকে নিয়ে, নজরুল সঙ্গীতকে নিয়ে আপনার চর্চা অব্যাহত থাকুক, আমাদের সেই শুভকামনা সবসময় থাকবে। অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে সকাল সকাল স্টুডিওতে সময় দেওয়ার জন্য।
1: তোমাকে অনেক ধন্যবাদ, এবং বাংলাদেশ বেতারকে অনেক অনেক ধন্যবাদ, কারণ বাংলাদেশ বেতার হচ্ছে সালাউদ্দিন আহমেদকে শিল্পী হিসেবে পরিচিত করার মূল জায়গা, যার জন্য বারবার ফিরে আসে আমি বাংলাদেশ বেতারের কাছে, এবং তোমাকেও অনেক ধন্যবাদ।
0: ভালো থাকবেন, এবং ওপার থেকে আমাদের শুনছেন যারা, তাদেরকে আরো একবার আন্তরিক ধন্যবাদ জানাই, সকলের জন্য শুভকামনা।

0: নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির এখানে শেষ হল। আজকের অনুষ্ঠানের অতিথি ছিলেন সালাউদ্দিন আহমেদ চন্দ্রবিন্দু, সঞ্চালনা করলেন প্রিয়াঙ্কা গোপ, সম্পাদনায় মোহাম্মদ আরিফুল ইসলাম, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাশরুফা তানজিনা নসীন।
1: বাংলাদেশ বেতার, কিছুক্ষণের মধ্যে শুনবেন সকাল আটটার সংবাদ।

0: বৌমা।
1: জি আব্বা।
0: বাবুর জ্বরটা কি কমছে?
1: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
0: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহ, তারপর না হয়।
1: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
0: কি কারণে?
1: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
0: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
1: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
0: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
1: ডাক্তারে কি বলছে আব্বা?
0: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
2: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
0: ডাক্তারের কাছে।
2: কেওর কাছে যাওন লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
1: আফা
2: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চারের যত্ন নিলে আর।
1: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
0: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
2: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
0: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
1: আব্বা আব্বা, এসব কথা কই না, থাক।
2: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
0: আর নিম পাতা সেচ্চা কিছু করন লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
2: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া যাইতেছে কেন?
0: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
1: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোন লক্ষণ কি?
0: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
1: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
2: আব্বা, আপনি আর আপনার যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালাম, আমিও কইলাম বাপের বেটি।
0: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
1: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
0: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
1: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
0: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
1: জি আব্বা।
0: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
1: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছাই দিতে হইব বাবা।
0: হ্যাঁ।
3: বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ জিইডি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জিআইইউ এর যৌথ উদ্যোগে 10-12 আগস্ট 2026 তারিখে বিসিএফসিসি বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে ন্যাশনাল কনফারেন্স অন নেভিগেটিং 5-ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর অ্যাচিভিং এসডিজিস পলিসি পার্টনারশিপ অ্যান্ড প্রায়োরিটি শীর্ষক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ 10 আগস্ট সোমবার বেলা 11:30 উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন এফএম 102 মেগাহার্স ও এফএম 106 মেগাহার্সে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। এখন লালন গীতি শুনবেন শিল্পী জামাল উদ্দিন টুনটুন।

জামালউদ্দিন টুনটুনের গাওয়া লালন গীতি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা পরিবেশনায় এখন রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী নীলুফার ইয়াসমিন।

পরপর দুখানে নজরুল সঙ্গীত শুনলেন স্টুডিও রেকর্ডে। শিল্পী ছিলেন নীলুফার ইয়াসমিন। বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, এফএম 106 মেগাহার্স, এফএম 102 মেগাহার্স, এফএম 90 মেগাহার্স। একটু পরেই শুনবেন আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শ্রোতা বন্ধু, বর্ষার শ্রাবণের এক সকালে আছি আমরা। দিনপঞ্জিকা বলছে আজ 26শে শ্রাবণ, আর দিন ছয়েক পরেই আসবে নতুন এক ভাদ্র। এভাবেই বর্ষা পৌঁছে যাবে শরতের দ্বার প্রান্তে। যে শরৎ প্রকৃতিকে সাজিয়ে তুলবে তার প্রকৃত রূপে, তার মনের মতো আপন করে।
1: হ্যাঁ শ্রোতা বন্ধু, আমাদের বাংলাদেশের শরৎ ঋতুর প্রাকৃতিক বৈচিত্র্য এমনই, এক এক ঋতু যেন এক এক রূপে আমাদেরকে বিমোহিত করে তোলে, আমরাও সম্মোহিত হই, আমাদের মনের মাঝেও আসে পরিবর্তন। এ পরিবর্তনের সাক্ষী হয়ে দর্পণও আকুল করতে চায় সবার মন।
0: এমনই এক দর্পণকে সঙ্গে নিয়ে শ্রোতা বন্ধু সবাইকে সঙ্গী করে আজও আবার থাকবো প্রায় আধা ঘন্টা। আমরাও আজকে দর্পণের পক্ষ থেকে মনে প্রাণে চাই দর্পণ জুড়ে থাক সবার মনটা। এই দর্পণ এখানেই আমরা পাব তথ্য, শিক্ষা, বিনোদন, পাব মনের মতো কিছু আয়োজন।
1: আর এই দর্পণ সমাজ, সংস্কৃতি, সাফল্য, সংগ্রাম, স্বপ্ন এবং বাস্তবতার কথাও করে উচ্চারণ। কখনো আনন্দের রঙে, কখনো বা অনুপ্রেরণার দীপ্তিতে ফুটে ওঠে দর্পণের নানা রকম আয়োজন। দর্পণ যেন এক সত্যের প্রতিচ্ছবি, সত্যকে দেখবার এক নতুন আয়না। বলা যায় সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভাবনার নতুন জানালা খুলে দিতেই ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণের এ বৈচিত্র্যময় আয়োজন।
0: দর্পণ হতে চায় সময়ের আয়না, যেখানে প্রতিফলিত হয় বিশেষ কিছু ঘটনার ছবি, ইতিবাচক উদ্যোগ, সৃজনশীল ভাবনা এবং এই জীবনের নানা অনুষঙ্গ। আলোয় ভরা প্রতিটি সকালের মতোই আমাদের সামনে খুলে দেয় সম্ভাবনার দুয়ার। আর এভাবেই দর্পণ হয়ে উঠতে চায় জীবনেরই প্রতিচ্ছবি, সময়ের আয়না।

শ্রোতা বন্ধু, এবার জানিয়ে দেব আজকের দর্পণের সূচি পরিচিতি। আজ সোমবার, তাই আজও আবার শোনাব এই দিনে রূপালী সংস্কৃতি, জীবনের গল্প, সুর স্পন্দন এবং আমাদের গান। জানিয়ে দিলাম সূচির কথা, তাহলে এবার সবাই শুনতে থাকুন এই অনুষ্ঠান।

0: বন্ধুরা, সূচিক্রম অনুযায়ী দর্পণের প্রথম পরিবেশনায় এখন শোনাব এই দিনে পর্বটি। এ পর্বে আমরা বিভিন্ন রকম তথ্য জানিয়ে দেবার চেষ্টা করি, ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনার কথা ছাড়াও বিখ্যাত কিছু মানুষের জন্মগ্রহণ এবং মৃত্যুবরণের কথা জানিয়ে থাকি। শুরু করছে আজকের এই দিনে পর্বটি।
1: আর এই দিনে পর্বের উপস্থাপনায় আছেন জীবননেশা মুনিয়া।
2: আজ 10 আগস্ট 2026 খ্রিস্টাব্দ। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই দিনে পর্বে। বিশেষ কিছু দিন এবং ওইসব দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনার কথাই আজকের এই দিনে পর্বের শুরুতেই তুলে ধরতে চাই। ইকুয়েডর, যার সাংবিধানিক নাম রিপাবলিক অব ইকুয়েডর এবং একে নিরক্ষরেখার প্রজাতন্ত্র হিসেবেও অভিহিত করা হয়ে থাকে, ইকুয়েডরের রাজধানী হল কিতো। 1809 সালের 10 আগস্ট ইকুয়েডরের রাজধানীতে স্প্যানিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ বা স্বাধীনতার ডাক দেওয়া হয়। তাই তো আজকের এই দিনটিকে কিতোর স্বাধীনতার প্রথম চিৎকার বলা হয়, আর এই সূত্রে আজ ইকুয়েডরের জাতীয় দিবস। রয়্যাল অবজারভেটরি গ্রিনউইচ হল বিশ্বের বিখ্যাত ঐতিহাসিক জ্যোতির্বিজ্ঞান প্রতিষ্ঠান, যা গ্রিনউইচ মিন টাইম এবং প্রাইম মেরিডিয়ানের আদি প্রতিষ্ঠান। এর মূল উদ্দেশ্য সমুদ্রযাত্রায় জাহাজের সঠিক দ্রাঘিমাংশ নির্ণয় এবং দুর্ঘটনা কমানোর জন্য নক্ষত্রের আলোকে বিবেচনা করা। এটি লন্ডনের গ্রিনউইচ পার্কের একটি উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত ঐতিহাসিক এবং ভৌগোলিক গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। 1675 সালের আজকের এই দিনে রাজা দ্বিতীয় চার্লস এটি প্রতিষ্ঠা করেন এবং এর নকশা করেছিলেন স্থপতি স্যার ক্রিস্টোফার রেন। এবারে বলব ভিন্ন প্রসঙ্গে। ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা সর্বপ্রথম বেতন গ্রহণের পক্ষে ভোট দেন 1911 সালের আজকের এই দিনে। অস্ট্রিয়া হাঙ্গেরির বিরুদ্ধে ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে 1914 সালের আজকের দিনে। এতে পাশের দেশগুলো শঙ্কিত হয়ে ওঠে। ওদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ মুহূর্তে জাপান নিঃশর্ত আত্মসমর্পণে বাধ্য হয় 1945 সালের আজকের এই দিনে। ঐতিহাসিক ঘটনার উদ্ধৃতি এটুকুই। এবারে শোনাব কয়েকজন বিশিষ্ট মানুষের জন্মগ্রহণের কথা। সঙ্গীত স্রষ্টা স্যামুয়েল আর্নল্ড 1740 সালের আজকের দিনে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। ইতালীয় ঐক্য আন্দোলনের নেতা কামিল্লো বেনসো কাভু জন্মগ্রহণ করেন 1810 সালের আজকের এই দিনে। সঙ্গীতজ্ঞ ওস্তাদ আল্লাদিয়া খান 1855 সালের এই দিনে ভারতের রাজস্থানের এক মুসলিম সঙ্গীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন। প্রুশিয়া হল মধ্য ইউরোপের একটি ঐতিহাসিক রাষ্ট্র। এই দেশেরই একজন বিমান প্রকৌশলী হলেন হুগো একেনার। 1868 সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। 1948 সালে নোবেল পুরস্কার লাভ করেন রসায়নবিদ আর্নে তিসালিউস, আর 1902 সালের আজকের দিনে তিনি সুইডেনে জন্মগ্রহণ করেন। ওদিকে 1989 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান বিজ্ঞানী ভোলফগাং পল। 1913 সালের এই দিনে তিনি জার্মানিতে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের একজন প্রথম সারির চিত্রশিল্পী এস এম সুলতান 1923 সালের আজকের এই দিনে নড়াইলের মাসিমদিয়ায় জন্মগ্রহণ করেন। শ্রোতা বন্ধুরা, এবারে কয়েকজন বিখ্যাত মানুষের মৃত্যুবরণের কথা শোনাব। স্কটিশ প্রতিকৃতি আঁকা শিল্পী ছিলেন অ্যালান র্যাবমজে। 1784 সালের আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। প্রথম ইংরেজি বাংলা অভিধান তৈরি করেন হেনরি টিস ফস্টার, মৃত্যুবরণ করেন 1815 সালের আজকের এই দিনে। অটো লিলিয়েনথাল ছিলেন একজন জার্মান বৈমানিক, আর তিনি মৃত্যুবরণ করেন 1896 সালের আজকের দিনে। পরমাণু সংখ্যার উদ্ভাবক ব্রিটিশ বিজ্ঞানী হেনরি জেফ্রিস মোসোলি মাত্র 27 বছর বয়সে 1915 সালের এই দিনে যুদ্ধক্ষেত্রে মারা যান। তার অকাল মৃত্যুতে শোক নেমে আসে ইংল্যান্ডে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের প্রিয় ম্যাগাজিন দর্পণের এই দিনে পর্বটি এটুকুই।
1: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
0: বন্ধুরা, লাইট, ক্যামেরা, অ্যাকশন, এই তিনটি শব্দের ভেতরেই লুকিয়ে আছে এক বিস্ময়কর শিল্পভুবন যার নাম সিনেমা। আবার রূপালী পর্দা বললেই মনের চোখে ভাসে সিনেমার ছবি।
1: হ্যাঁ বন্ধুরা, বিনোদনের গণ্ডি পেরিয়ে সিনেমা হয়ে উঠেছে সমাজের আয়না, ইতিহাসের দলিল, সংস্কৃতির বাহক এবং মানুষের স্বপ্ন ভালোবাসার এক জীবন্ত ভাষা। সময়ের সঙ্গে সঙ্গে এই সিনেমার মাঝেও এসেছে নানা রকম পরিবর্তন, তবু অতীতের কথা ভুলে না মন।
0: বন্ধুরা, এবারে নিবেদন, দর্পণের চলচ্চিত্র বিষয়ক আয়োজন রূপালী সংস্কৃতি, এই আয়োজনে আজও আমরা শুনব একটি সিনেমার পর্যালোচনা। গ্রন্থনা করেছেন গোলাম মোর্শেদ আহমেদ, আর পরিবেশনায় আছেন সাইদা জান্নাত বাঁধন।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি রূপালী সংস্কৃতির আজকের আয়োজন। আমাদের আজকের ছায়াছবি কাজল লতা।

1982 সালে মুক্তিপ্রাপ্ত রোম্যান্টিক এই ছায়াছবিটি পরিচালনা করেছেন মোস্তফা আনোয়ার। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সেই সময়ে ছায়াছবিটি তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল। তো আলোচনা করছি কাজল লতা ছায়াছবির সংক্ষিপ্ত কাহিনী।

0: বিশিষ্ট ব্যবসায়ী আফজাল চৌধুরী অল্প বয়সেই সফলতায় টইটম্বুর, কিন্তু এত জৌলুস তার ভালো লাগে না। একটি চিঠি পেয়ে সব ব্যস্ততাকে ছুটি দিয়ে তার একমাত্র বোন আসমার স্বামী তার ডাক্তার বন্ধু শরীফের কাছে ছুটে আসে।
1: আরে আফজাল তুই, তা হঠাৎ খবর টবর না দিয়ে?
0: কিন্তু শিমুলতলি গ্রামের পথে হাঁটতে গিয়ে আফজালের সাথে দেখা হয় গ্রামের মেয়ে কাজলের সাথে। চঞ্চলা কাজল বন্ধুদের নিয়ে গাছে থেকে আম চুরি করতে গিয়ে পড়ে যায় আফজালের সামনে, আর এভাবেই সময়ের নিয়মে দুজন দুজনকে ভালোবেসে ফেলে।
2: কি কিছু বলছো না যে?
3: এমন করে আমার ডাকলা কেন? আমি তো গ্রামের সহজ সরল মাইয়া, এমন করে আমার ভুলাইয়া তুমি তো শহরে চলে যাইবা, তারপর
2: আমাকে তোমার বিশ্বাস হয় না।
0: আফজাল কাজলকে বিয়ে করে জমিদার বাড়িতে সংসার শুরু করতে চায়, কিন্তু সুখ সয় না কাজল আফজালের। জমিদার বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করে কাজল। কাজলের স্মরণে আফজাল চৌধুরী জমিদার বাড়িকে হাসপাতাল বানানোর পরিকল্পনা করে, দায়িত্ব দেয় তার বন্ধু ডাক্তার শরীফকে।
2: শুধু এই বাড়ি নয় শরীফ, তোর হাসপাতাল করার জন্য যা যা খরচা লাগে সব আমি দেবো। শুধু তোর কাছে আমার একটাই অনুরোধ, এই হাসপাতালের নাম হবে কাজল মেমোরিয়াল হাসপাতাল।
0: ঘটনার প্রবাহে 12 বছর পর আফজাল চৌধুরী গ্রামে ফিরলে হঠাৎ কাজলের ছোট বোন লতাকে দেখে অবাক হয়, হুবহু তার কাজলের মতো দেখতে।
2: কে তুমি? বলো বলো কে তুমি?
4: এ তো আমুক গায়নের মেয়ে লতা।
2: লতা?
0: শিমুলতলি গ্রামের গায়েনের মেয়ে লতা। লতাকে নিজের ছোট ভাইয়ের জন্য বিয়ের প্রস্তাব দিলে অস্বীকৃতি জানায় লতা, কিন্তু পরবর্তীতে ছোট ভাই আসাদের বউ করে ঘরে নিয়ে আসে লতাকে।
2: এটা রাখো বৌমা, এই চাবি আমার মায়ের হাতের, এই চাবি যদি মা তোমার হাতে দিতে পারত তাহলে যে কত খুশি হতো।
0: কিন্তু ঘটনা মোড়ায় অন্যদিকে, শহুরে জীবন মানিয়ে নিতে পারে না লতা। এদিকে আসাদের বোন আসমা আসাদের বান্ধবী রোজিকে প্রলুব্ধ করে আসাদের জীবনে ফেরত নিয়ে আসতে চায়। আসমা কিছুতেই মেনে নিতে পারে না আসাদের বউ লতাকে, বিভিন্ন ভাবে তাচ্ছিল্য করতে থাকে গ্রামের মেয়ে আসমাকে, এবং আসাদের বান্ধবী রোজিকে আসাদের পিছনে লেলিয়ে দেয় আসাদকে বিয়ে করার জন্য।
3: ভাইয়ের খাম খেলিতে আমার জীবন নষ্ট হয়েছে, কিন্তু এভাবে আসাদের জীবন আমি নষ্ট হতে দেব না।
5: নষ্ট হওয়ার কি আছে আপা? ওরা যদি অ্যাডজাস্ট করে নিতে পারে।
3: অ্যাডজাস্ট কি বলছো তুমি? একটা গাইয়া ভূতের সঙ্গে কদিন অ্যাডজাস্ট করবে আসাদ? শহরের জীবন আর গ্রামের জীবন যে অ্যাডজাস্ট হয় না, আমি তো তার সবচেয়ে বড় প্রমাণ।
0: এদিকে আসমা আসাদকে জানায় আফজাল তাদের সৎ ভাই, সে কারণে দুজনকে গ্রামে বিয়ে দিয়েছে। আড়াল থেকে তাদের কথা শুনে কষ্ট সহ্য করতে পারে না আফজাল, হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়। মনে কষ্ট নিয়ে আফজাল তার সব সম্পত্তি লিখে দেয় আসাদের নামে। এদিকে সুখের ঘরে সন্দেহর আগুন লাগায় আসমা, লতাকে কলঙ্কিনী অপবাদ দিয়ে বের করে দেয়, রোজিকে আসাদের সাথে বিয়ে দেওয়ার চক্রান্ত করে। পরিশেষে সবাই জানতে পারে কাজল লতার বোন ছিল, যাকে ভালোবাসত আফজাল চৌধুরী। নিজের ভুল বুঝতে পারে আসাদ, সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে লতাকে আপন করে নেয় আসাদ। ডাক্তার শরীফ ফিরে পায় আসমাকে, আর পৃথিবীর মায়া ত্যাগ করে কাজলের কাছে চলে যায় আফজাল। আর এভাবেই চালচবিটির পরিসমাপ্তি ঘটে।
6: তুমি সুখে থাকো, সুখে থাকো চিরদিন।
0: শ্রোতা বন্ধুরা, চালচবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, সুচরিতা, ইলিয়াস কাঞ্চন, নতুন, প্রবীর মিত্র, কাজরী সহ আরো অনেকে। আজ এ পর্যন্তই, কথা হবে আসছে সপ্তাহে অন্য কোন চালচবির গল্প নিয়ে।

0: শ্রোতা বন্ধু, শোনা হলো সিনেমার গল্প, আর এবার শুনব জীবনের গল্প। সত্যি বলতে কি, জীবনের প্রতিটি পথ চলার পেছনে থাকে অজস্র সংগ্রাম, ঘাম এবং অদম্য পরিশ্রমের গল্প। আমাদের আশপাশে এমন কিছু মানুষের আছেন যারা নিরলস সংগ্রাম করে চলেছেন প্রতিনিয়তই,
1: যাদের জীবন সংগ্রামের কথা অনেকটা আড়ালেই থেকে যায়, যাদের শ্রমে সচল থাকে সমাজ, এগিয়ে চলে দেশ। জীবনের গল্প পর্বে এবার এমন একজন শ্রমজীবী মানুষের সঙ্গে পরিচিত হব আমরা। প্রামাণ্যধর্মী পর্বের উপস্থাপনে আছেন মোহাম্মদ গোলাম কিপ্রিয়া।

0: স্বাগত জানাচ্ছি আজকের প্রামাণ্য পর্বে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি এ মুহূর্তে রয়েছি বরিশাল জেলা সদরে। এখানে একজন শ্রমজীবী বন্ধু, তিনি চশমা মেরামত করছেন, পাশাপাশি চশমার ফ্রেম বিক্রি করছেন, তাকে নিয়ে সাজিয়েছি আজকের শ্রমকণ্ঠ। কি নাম আপনার?
1: মোহাম্মদ ইব্রাহিম।
0: আপনার বাড়ি কোথায়?
1: বরিশাল বাবুগঞ্জ।
0: আমি দেখতে পাচ্ছি আপনি এখানে চশমা মেরামত করছেন, কবে থেকে এই কাজের সঙ্গে জড়িত আছেন?
1: আমি আজকে এই 4 বছর ধরে কাজে আছি।
0: এর আগে আপনি কি করতেন?
1: আমি ইন্টার পাস করছি, এখনো পড়ালেখা করতেছি। আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডিগ্রিতে ভর্তি হব। নিজের লেখাপড়া চালিয়ে যাচ্ছি আর পাশাপাশি চশমার দোকানে কাজও করছি। এখানে পাওয়ার সেট করি আর চশমা অয়েল মেরামত করি।
0: এ কাজে আপনার কেমন আয় হচ্ছে?
1: আমি নিজে চলি, পাশাপাশি পরিবারকে সহযোগিতা করি।
0: আপনার পরিবারে কে কে আছে?
1: আমার বাবা মা আর আমার 2 ভাই বোন। আমি তো এখানে, আর বোন আছে বাড়িতে পড়ালেখা করে, ওর খরচও আমি চালাই।
0: আপনার বাবা কি করেন?
1: আমার বাবা কৃষি কাজ করেন, পাশাপাশি কিছু গরু হাঁস মুরগি আছে। আমার মাও সহযোগিতা করে।
0: এই অবস্থায় আপনার ভবিষ্যৎ কি স্বপ্ন?
1: আমি যেভাবেই হোক পড়ালেখা চালিয়ে যাব। আর যেহেতু এই চশমা নিয়ে কাজ করছি, আগামীতে আমি একটা চশমার দোকান দেব। ব্যবসা বাণিজ্য করারই বেশি ইচ্ছা।
0: আপনি একজন বয়সে তরুণ, তারপরও জানতে চাই আপনার এখন বয়স কত?
1: আমার 22 বছর।
0: আপনার ফেলে আসা গ্রামীণ জীবনটি কেমন ছিল?
1: আমি লেখাপড়ার পাশাপাশি বাবার সাথে কৃষিকাজ করতাম। আর আমার আরেকটা হ্যাবিট হয়েছে, আমি প্রচুর খেলাধুলো করতাম, ঘুরে বেড়াতাম, এগুলো আমার খুব ভালো লাগে। এখন তো কাজের মধ্যে আসি পারি না।
0: আপনার আরো কিছু ভালো লাগা সম্পর্কে জানতে চাই।
1: বাংলাদেশ টিমের সাথে যখন খেলা হয়, আমি সুযোগ পাইলে স্টেডিয়ামে যাই। ক্রিকেট খেলা, বল খেলা আমার দ্বারা খুব ভালো লাগে। আগে বন্ধুদের নিয়ে অনেক জায়গায় ঘুরতে যেতাম, এখনও সুযোগ পেলে বেড়াতে যাই। কোথাও স্টেজ প্রোগ্রাম হলে যাই, গান বাজনা ভালো লাগে। এই দোকানে বসে অবসরে গান শুনি।
0: এই মুহূর্তে এমন কোনো গানের কথা মনে পড়ছে যে গানটি শুনলে আপনার খুব ভালো লাগবে?
1: এই মুহূর্তে বারী সিদ্দিকীর একটা গান, পুগলি বাতাসে বাদাম দেখে চাইয়ে থাকি, আমার নিয়ে কেউ আসেনি।

0: শ্রোতা বন্ধু, মানুষের অনুভূতির এক ভাষা হল সুর, আর এই সুরকে প্রাণবন্ত করে তোলে নানা রকম সুরযন্ত্র। প্রতিটি সুরযন্ত্রের রয়েছে এক ইতিহাস,
1: রয়েছে সুরযন্ত্রের বিকাশের ইতিহাস। এই সুরযন্ত্র সমৃদ্ধ করেছে সঙ্গীতকে। কোনো কোনো সুরযন্ত্রে রয়েছে হাজার বছরের পুরনো ইতিহাস।
0: হ্যাঁ বন্ধুরা, দর্পণের সুরস্পন্দন পর্বে এবার এমনই একটি ঐতিহ্যবাহী সুরযন্ত্রের ইতিকথা জানব অধ্যাপক রিনাত ফৌজিয়ার কাছ থেকে।
2: শরৎ আমাদের দেশের একটি জনপ্রিয় উচ্চাঙ্গ বাদ্যযন্ত্র। 1830-এর দশকে রচিত গ্রন্থে প্রথম শরৎযন্ত্রটির উল্লেখ পাওয়া যায়। তবে হঠাৎ একদিনেই যন্ত্রটি আবিষ্কার হয়নি, রবাবযন্ত্রের নানা বিবর্তনের মধ্য দিয়ে শরৎযন্ত্রটি আমরা পেয়েছি। তবে রবাব বলতে শুধু এক ধরনের যন্ত্রকে বোঝায় না, মধ্যযুগ এবং আধুনিক যুগের শুরুতে উপমহাদেশের মূল ধারার সঙ্গীতের জগতে অন্তত 3 বা 4 ধরনের রবাবের আগমন ঘটেছিল। মিয়া তানসেন যে ধরনের রবাব বাজাতেন সেটি তার নামের অনুসরণে সেনিয়া রবাব নামে পরিচিত। এর অপর নাম ধ্রুপদী রবাব। 17 শতাব্দীর অনেক চিত্রকর্মে মিয়া তানসেন এবং অন্যান্যদের হাতে সেনিয়া রবাবের বহু ছবি দেখা যায়। এর দেহ বেশ বড় আকৃতির, গোলাকার এবং চামড়ার ছাউনি দেওয়া। দেহ থেকে গলার মতো অংশ বের হয়ে ক্রমশ সরু হয়ে গিয়েছে, সেই অংশটি বাঁকা হয়ে পেছন দিকে চলে গেছে। ছাউনি দেওয়া খোলের এক প্রান্তে একটি আংটার সাহায্যে রবাবের তার লাগানো থাকে। তারপর তার ব্রিজের উপর দিয়ে গলার শেষ প্রান্তে চলে যায়, সেখানে খুঁটির সাহায্যে জড়িয়ে তারগুলো আটকানো হয়। 1650 সালের দিকে আফগান যোদ্ধাদের সাথে যুদ্ধের বাদ্যযন্ত্র হিসেবে উপমহাদেশে আসে কাবুলি রবাব বা আফগানি রবাব। এই রবাবের সাথে আমাদের এখনকার শরদের চেহারার আশ্চর্য মিল রয়েছে। সমস্ত যন্ত্রটি একখণ্ড কাঠ কেটে তৈরি, এর দেহ সরু এবং কোমর গভীরভাবে কাটা। কোমর থেকে গলার দিকটা ক্রমান্বয়ে সরু হয়ে গিয়েছে। কাবুলি রবাবের ফিঙ্গারবোর্ড কাঠের তৈরি। কাবুলি রবাবের উৎপত্তিস্থল কোথায় স্পষ্টভাবে জানা যায় না, তবে লোকমুখে প্রচলিত আছে যে গজনীতে এর উৎপত্তি এবং 18 শতাব্দীতে কাবুলে অবস্থিত তৈমুর শাহের দরবারে এর বিকাশ সাধন ঘটে। এই যন্ত্রটি আকারে এখনকার শরদের চেয়ে ছোটখাটো ছিল, ওজন বেশি ভারী হতো না। যুদ্ধের ময়দানে বাদক দল কাবুলি রবাব গলায় ঝুলিয়ে বাজাত। কারা নাকারা জাতীয় বিভিন্ন ধরনের তালযন্ত্রের সাথে রবাব বাজিয়ে যোদ্ধাদের মনে উদ্দীপনা সৃষ্টি করা হতো। এই রবাব বাদনের ধরন ছিল আমাদের উপমহাদেশের সঙ্গীতের থেকে আলাদা ধরনের। এর রেশ ছিল কম, শরদের মতো টানা টানা সুর এতে বাজানো যেত না। সেনিয়া শিল্পীদের পারিবারিকভাবে একটা রীতি ছিল এই যে, নিজ বংশধর ছাড়া অন্য কাউকে তারা এই যন্ত্রে শিক্ষা দিতেন না, এমনকি পৌত্রদের শিক্ষা দিলেও দৌহিত্রদের দিতেন না। ওদিকে আফগানিস্তান থেকে যেসব পাঠান রবাবিয়া উপমহাদেশে চলে এসেছিলেন তাদের অনেকেই লখনৌ, রামপুর, গোয়ালিয়র এবং দারভাঙ্গার রাজদরবারে থেকে গেলেন। তারা রাজা মহারাজাদের পৃষ্ঠপোষকতায় সঙ্গীত সাধনায় আত্মনিয়োগ করেন। তাদের বাদন রীতিতে ক্রমে উপমহাদেশের ধ্রুপদী সঙ্গীতের প্রভাব বাড়তে লাগল। তার উপর এদের অনেকেই সেনিয়র রবাবিয়াদের কাছে তালিম গ্রহণ করার সুযোগ পেয়েছিলেন। এদেশের উচ্চাঙ্গ সঙ্গীতের একটি বড় বৈশিষ্ট্য মীর, গমক ইত্যাদির কাজ, কিন্তু কাবুলি রবাবে এগুলো ঠিকভাবে ফুটে তোলা যেত না, বরং এগুলো খুব সুন্দরভাবে বাজানো যেত সেনিয়া রবাবে। কিন্তু সেনিয়া বংশের বাইরে তো কারো এই যন্ত্র বাজানোর অনুমতি নেই। কাজেই পাঠান রবাবিয়ারা চেষ্টা করতে লাগলেন কিভাবে তাদের রবাবকে পরিবর্তন করে ধ্রুপদী সঙ্গীত বাজানো উপযোগী করা যায়। এই চেষ্টার ফল হিসাবেই একসময় রবাবের কাঠের ফিঙ্গারবোর্ড পরিবর্তন করে স্টিলের ফিঙ্গারবোর্ড লাগানো হলো। প্রাণীর অন্তর থেকে তৈরি তারের পরিবর্তে স্টিলের তার লাগানো হলো। পরবর্তী সময়ে শরদের শব্দ কিভাবে আরও গুরুগম্ভীর এবং শ্রুতিমধুর করা যায় তা নিয়ে গবেষণা শুরু করেন এদেশের ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণকারী অসাধারণ দুই ভাই ওস্তাদ আলাউদ্দিন খাঁ এবং ওস্তাদ আয়তারি খাঁ। দুই ভাই গবেষণা করে প্রথমে শরদের খোলটিকে আরও প্রসারিত এবং গোলাকার করে তৈরি করলেন, তারের সংখ্যায় পরিবর্তন আনলেন, টেলপিস অর্থাৎ তার লাগানোর অংশটিকে নতুন আকৃতিতে তৈরি করলেন। নতুন টেলপিস অনেকটা প্রসারিত এবং পাতলা হলো। এই সমস্ত পরিবর্তনের ফলে শরদের শব্দ আগের চেয়ে অনেক উন্নত হলো, আওয়াজ গম্ভীর এবং জোরালো হলো এবং এর রেশও অনেক দীর্ঘস্থায়ী হলো। এই সমস্ত গুণাবলীর কারণে যন্ত্রটি বীণায় এবং রবাবে বাজানোর মতো আলাপচারীর সকল অঙ্গ পরিবেশনে দক্ষতা অর্জন করল। ওস্তাদ আলাউদ্দিন খাঁ বিশ্বের বিভিন্ন দেশে এই আধুনিক শরদ পরিবেশন করে শরদকে এবং আমাদের সঙ্গীতকে সারা বিশ্বে পরিচিত করে তোলেন। উপমহাদেশের বাইরে সমগ্র বিশ্বে আজ এই শরদ ছড়িয়ে পড়েছে এবং জনপ্রিয়তা লাভ করেছে।
0: বন্ধুরা, এতক্ষণ আমরা ছিলাম সুরযন্ত্রের ইতিহাসের মাঝে, আর এবার থাকব কথা ও সুরের মাঝে। শুনব দর্পণের আমাদের গান পর্বটি।
1: বন্ধুরা, চলছে নজরুল বর্ষ। 2026-এর 25 মে যার শুরু এবং শেষ 2027-এর 25 মে। আমাদের গান আয়োজনে কবি কাজী নজরুল ইসলাম স্মরণে এবার শুনব এমন একটি নজরুল সঙ্গীত, ইয়াকুব আলী খানের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধু, এবার আমাদের বিদায়ের পালা। যাবার আগে জানিয়ে যাই, আজকের দর্পণের গ্রন্থনায় ছিলেন তাপসী মনির, উপস্থাপনায় ছিলাম আমি উপমা শিরিন
1: এবং আমি আনিসুর রহমান। প্রযোজনা সহযোগিতা দিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজুল ইসলাম।
0: সবার ভালো কাজের সফলতা কামনা করছি।
1: সবার জন্য রইল আন্তরিক শুভকামনা।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, এফএম 106 মেগাহার্টজ ও এফএম 102 মেগাহার্টজ। একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ৯টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি তুহিনুর সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। তিনি গতরাতে চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে কথা বলেন। দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এর আগে প্রধানমন্ত্রী বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে গৃহ হস্তান্তর অনুদান ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। এতে প্রধান অতিথির বক্তৃতায় দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকারের সঙ্গে একযোগে কাজ করতে ইসলামী চিন্তাবিদ ও আলেম ওলামাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। কওমি মাদ্রাসার বিভিন্ন দাবি দাওয়া প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার পর্যায়ক্রমে তা সমাধানের চেষ্টা করবে। এর আগে তারেক রহমান হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে প্রধানমন্ত্রী গতকাল কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন মেগা উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজ খবর নেন এবং কাজের গতি ত্বরান্বিত করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হবে। শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলাফল প্রকাশ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ সময় একযোগে দেশের সকল শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএস এর মাধ্যমে ফলাফল জানা যাবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার কাজ শুরু করেছে। তিনি গতকাল চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন। সরকারি কর্মকর্তাদের অনুপস্থিতি ও চিকিৎসা সেবা সরঞ্জাম অযথা নষ্ট হওয়ার বিষয়টিকে গভীর উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সরঞ্জাম অযথা ফেলে রেখে নষ্ট করা হয়েছে। তিনি জানান, দেশে জন্মহার কমানোর লক্ষ্যে আগামী মাসের শেষের দিকে ব্যাপকভাবে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন গণমাধ্যমকে সমাজের দর্পণ আখ্যায়িত করে বলেছেন, সমাজ কিভাবে পরিচালিত হয় তার সঠিক প্রতিফলন গণমাধ্যমে থাকা আবশ্যক। তিনি গতকাল বরিশালে দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন। রাজনৈতিক সংস্কারের বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে সব রাজনৈতিক দলের প্রতিশ্রুতিবদ্ধ থাকা নিশ্চিত করতে গণমাধ্যমকে পর্যবেক্ষকের ভূমিকা পালন করতে হবে। সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ জন বাংলাদেশি কর্মী মারা গেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ দূতাবাস রিয়াদের কাউন্সেলর জানান, গতকাল দুপুরে রিয়াদের শেফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১৬ জন মারা যান। এই ঘটনায় রিয়াদে বাংলাদেশ দূতাবাস মৃত ব্যক্তিদের নাম পরিচয় শনাক্তকরণে স্থানীয় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। এদিকে সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশী কর্মীদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতরাতে এক শোক বার্তায় তিনি বলেন, নিহত বাংলাদেশীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। খেলার খবর ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল এবং মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা ২টায় খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল ১-০তে এগিয়ে রয়েছে। সবশেষ আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান। গ্রন্থনায় লায়লা আলম, উপস্থাপনায় মোহাম্মদ জসিমউদ্দিন ও বনশ্রী অধিকারী।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, নতুন আরেকটি দিনের শুরুতে ব্যস্ত সকালে আপনারা যারা আমাদের সাথে ঠিক এই মুহূর্তে যুক্ত আছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাপ্তাহিক সঙ্গীত অনুষ্ঠান প্রিয় গান শুনবার জন্য। কোন শ্রোতার মন খারাপ থাকলে কিংবা কাজের চাপে হাঁপিয়ে উঠলে আমাদের আয়োজনে প্রচারিত শ্রুতিমধুর গানগুলো শুনে মনকে চাঙা করে নিতে পারেন। এই মুহূর্তে গানের সুরের মূর্ছনা চলুন, ডুবে থাকি কিছুটা সময় এখন থেকে।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রিয় গান অনুষ্ঠানে প্রচারিত গানগুলোর মধ্য থেকে কোন গানকে ভোট করতে আপনি ইচ্ছুক কিংবা আমাদের অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত আপনি যদি জানাতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়। প্রিয় গান প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরে বাংলা নগর, ঢাকা 1207, অথবা আমাদের ইমেলের মাধ্যমে ভোট পাঠাতে পারেন bbpriyogaan অর্থাৎ bbpriyogaan@gmail.com এই ঠিকানায়। প্রতি পর্বে যে সকল শ্রোতা বন্ধুরা ভোট করবেন তাদের নাম পরবর্তী পর্বে জানিয়ে দেওয়া হবে। তাহলে কথা না পারি চলুন হারিয়ে যাই গানের ভুবনে।
0: এই সপ্তাহের প্রিয় গান অনুষ্ঠানে প্রথম যে গান আপনাদের শোনাব সে গানে কণ্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় শিল্পী কে এম আবদুল্লাহ আল মর্তজা মহিন। সুরেলা এই আধুনিক গানকে যে সকল শ্রোতাবন্ধু পছন্দ করে গত সপ্তাহে ভোট করেছেন তাদের তারা হচ্ছেন
1: ব্রাহ্মণবাড়িয়া থেকে শিকদার ইসহাক আলী, ঝিনাইদহ থেকে এস এম সাবেদ আলী, ঢাকা থেকে আপন শরীফ, ফারজানা ইয়াসমিন আখি, আরিজা শরীফ, নুরুল ইসলাম মানিক, নোয়াখালী থেকে সবুজ, হারুন আমিন, রাজু আমান, মাহাদি রেজা,
0: মানিকগঞ্জ থেকে মেহেদী হাসান মামুন, আরিয়ান শামীম আজিজ খান, রংপুর থেকে জ্যাকেশমি সোহেল তালুকদার, নাটোর থেকে জহির আলী পাপিয়া বেগম, মামুনসিং থেকে জুবাইল ফাহাদ, সেমা রহমান, টাঙ্গাইল থেকে আফিয়া আফরিন, শামীম আশিক, আকাশ, জাহিদুল ইসলাম পারভেজ, সায়েম সিয়াম আলভি, সাভার থেকে জাকারিয়া শাহীন, দুলাল আহমদ, গাজীপুর থেকে অমিত হোসেন, মুসলিম উদ্দিন।
1: বন্ধুরা, গানের কথা এই জন্মে তোমার আমার এমনই মিষ্টি কথামালা দিয়ে সাজানো আসলে এই গানটি আমরা শুনব, আর গানের গীতিকার হাসান হাফিজ এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শেখ সাদিক খান। চলুন বন্ধুরা তাহলে শুনে আসি আমাদের আজকের আয়োজনের প্রথম গান।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রিয় গান অনুষ্ঠানের গানের তালিকায় এখন আপনাদের শোনাব জনপ্রিয় শিল্পী রুকসানা মুমতাজের কণ্ঠে শ্রুতি মধুর আরও একটি আধুনিক গান। গত সপ্তাহে যে সকল শ্রোতা এই গানকে ভোট করে তালিকার দ্বিতীয় স্থানে রেখেছেন এই শিল্পীকে, তাদের নাম হচ্ছে
1: নরসিংদী থেকে ইলিয়াস হোসেন, জুয়েল আসান, মিতু আক্তার, খুলনা থেকে রীতা আক্তার, আব্দুল রাজ্জাক, সুরাতপুর থেকে মাসুম বিল্লা, ফরিদপুর থেকে সাহেম আহমদ, সোনিয়া পারভীন, লিলিয়া আক্তার, রাজবাড়ী থেকে কফিল উদ্দিন, রায়হান শেখ, ফরিদ রেজা, ময়মনসিংহ থেকে মানিক, রাকিব, ফারুক, এজাজ, আসিফ ও জাহিদ, সিরাজগঞ্জ থেকে ভোট করেছেন শাহেদ আলী, লাকি খানম, জামালপুর থেকে গিয়াস সর্দার, চট্টগ্রাম থেকে ভোট করেছেন
0: শেরপুর থেকে অমিত মন্ডল, জয়শ্রী মজুমদার, মানিকগঞ্জ থেকে জলিল মিয়া, শাহনাজ আক্তার, নারায়ণগঞ্জ থেকে আদনান আলম, খন্দকার বশির।
1: প্রিয় বন্ধুরা, তুমি সূর্য আমি সূর্যমুখী, চমৎকার এই গানের কথা লিখেছেন, সুর সঙ্গীত পরিচালনা করেছেন সৈয়দ জামান। চলুন উপভোগ করি গানটি, এবং এই গানটি যদি ভালো লাগে তাহলে পুনরায় ভোট করে ফেলুন আমাদের ঠিকানায় এখনই।

0: ভালোবাসার মানুষগুলোকে আসলে আমরা এভাবেই উপমায়িত করি, তাই না জসিম?
1: এবার কি গান শোনাবে? সূর্যমুখী,
0: সূর্যমুখী। এবারে আমাদের তিন নম্বরে থাকা আরো একটি সুন্দর লোকগান রয়েছে। গানের শিল্পী মোহাম্মদ মনির হোসেন। সুন্দর সুরের এই লোকগানকে আপনারা যারা যারা ভোট করেছেন তারা হলেন
1: গাজীপুর থেকে মৌমিতা সরকার, শৌমিক রায়, হরিপদ বর্ষক, ঢাকা থেকে রায়হান জান্নাত, সাবত আলম, সামিন, লায়লা আলম, মনিয়া আলম, কুড়িগ্রাম থেকে ফারুক আহমেদ, কুমিল্লা থেকে রাজীব আহমেদ, রানু বেগম, ময়মনসিংহ থেকে ভোট করেছেন বিকাশ, রতন, রিয়া, সালমা, রাজু, আকাশ, সাবিনা, রাজীব, মিলা, জুয়েল, আরিফ, ওয়াহেদ, ফারুক, উজ্জ্বল, তসলিমা, আসিফ, এজাজ। মাদারীপুর থেকে ভোট করেছেন রতন মোল্লা, রুবেল মোল্লা, মিরন ও কামাল উদ্দিন।
0: হ্যাঁ বন্ধুরা, আর ভোট করেছেন অনেকেই, তবে সবার নাম আসলে সময় সাপেক্ষে আমাদের বলা সম্ভব নয়। আমরা যথাসাধ্য চেষ্টা করি সবার নাম উল্লেখ করার। আমাদের এই গানের শিরোনাম হল নলক পরা নাকে কন্যা। বুঝতে পারছেন লোকগান। গানের গীতিকার মোল্লা আলিম এবং সুর সঙ্গীত পরিচালনা করেছেন আব্দুল্লাহ খান। তো বন্ধুরা আর দেরি না করে শুনে আসে এখনকার গানটি।

0: প্রিয় গান সঙ্গীত অনুষ্ঠানে গোল্ডেন মন্ডল নিপা এবারে আমাদেরকে শুনাবেন আরো একটি লোকগান। আমাদের গানের তালিকায় এই গানটি রয়েছে 4 নম্বরে। আর এই গানকে পছন্দ করে যে সকল শ্রোতা গত সপ্তাহে আমাদেরকে ভোট করেছেন তারা হলেন
1: সিলেট থেকে নাদিরা বেগম, শফিকরে জাতারী আহমেদ, ঢাকা থেকে উমসামা বিপাশা, তাহিয়া আলম তাহিন, মামসিং থেকে উজ্জ্বল ফাহিম, আদনান সত্তাজ, মাধুরী ও সবুজ, ফরিদপুর থেকে জহির মোল্লা, রহমান মোল্লার শেখ রাকিব, তন্ময় রোজিনা আক্তার, রাজবাড়ী থেকে সজল মিয়া, কাশিম মাতবর,
0: ধর থেকে মঞ্জুরি, অঞ্জলি ও সুলেখা। বন্ধুরা, গানের কথা তোর পীড়িতে বিশ্বাস, গানের গীতিকার জয়নুল আবেদিন এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মোহাম্মদ গোলাম সরার। চলুন শুনে আসি এবারের গান।
1: আর এই গানটি যদি ভালো লাগে তাহলে ভোট করে ফেলুন আবারও আমাদের ঠিকানায় এখনই।

ভুল আমরা করতে চাই না বন্ধুরা, জীবনের প্রতিটি ভুলকে আমরা শুদ্ধ করে চলতে চাই। শ্রোতা বন্ধুরা, আমাদের গানের তালিকা এখন আপনাদের জন্য থাকছে শিল্পী পুনম চন্দ্র মিত্রের গাওয়া একটি সুন্দর আধুনিক গান। পাঁচ নম্বর এই গানকে ভোটকৃত শ্রোতারা হলেন পঞ্চগড় থেকে শ্রী দীপক চক্রবর্তী, শ্রী প্রিয়ম চক্রবর্তী, শ্রী বিকাশ চন্দ্র ঝা, দীপক কুমার শর্মা, ঢাকা থেকে মোহাম্মদ বাশারত আলম, তাহসিন, সুহাইলা সুবহি, মোহাম্মদ তৌহিদুল আলম, সোহেল সর্দার, ফজলুর রহমান, ফরজানা হোসেন, লাবিবা হোসেন, কুষ্টিয়া থেকে মেহেদি হাসান, শিউলি আক্তার, ভোলা থেকে এরামুল হক আবির, নাসিমুন্নেসা, মুন্সীগঞ্জ থেকে ফরিদা বেগম, শাইলা বেগম, আবুল কাশেম। গানের শিরোনাম এতটা কি করে ভাবো। গানের গীতিকার মোহাম্মদ মাহবুবুল ইসলাম এবং এই গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন বিমান চন্দ্র বিশ্বাস। তো বন্ধুরা, চলুন সবাই মিলে গানটা শুনে আসি। আর হ্যাঁ, এই গান যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদেরকে লিখুন এই ইমেল অ্যাড্রেসে bbpriyogan@gmail.com, এই ঠিকানায়। তাহলে বন্ধুরা চলুন গান শুনে আসি।

0: বন্ধুরা, আজকের আয়োজনের তালিকায় ছয় নম্বরে যে গানটি রয়েছে সেটি খুবই চমৎকার একটি আধুনিক গান। গানটি গেয়েছেন শিল্পী পপি পাল। ভোট করেছেন বন্ধুরা নারায়ণগঞ্জ থেকে দেলোয়ার হাসান, টাঙ্গাইল থেকে পূর্বী জোয়ারদার, নাটোর থেকে শিখা রানী, রাজশাহী থেকে সালমা সুলতানা, মোহাম্মদ মাসুদুর রহমান, শরীয়তপুর থেকে নাসিরুদ্দিন মোল্লা জসিম ব্যাপারী, বরিশাল থেকে সর্দার গিয়াসুদ্দিন, মনামি ঘোষ, নোয়াখালী থেকে ভোট করেছেন হারু, রোদেলা, নীলা, সাজু, শান্তা ও শম্পা।
1: আমি খাঁচার পাখি, এমনই শিরোনামে এই গানটি আপনারা শুনবেন। গানের গীতিকার ডক্টর আবু ইসাক হোসেন এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন বাবুল। গানটি শুনবো এবং শ্রোতা বন্ধুরা আমাদেরকে ভোট করবে। হ্যাঁ বন্ধুরা, দেরি করবে না, চট জলদি ভোট করে ফেলুন।

0: প্রিয় বন্ধুরা, চমৎকার চমৎকার গানগুলো শুনতে শুনতে আজকের মতো বিদায় নিতে হচ্ছে। তবে যাবার আগে আপনাদের মনে করিয়ে দিই, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত এবং ভোট করতে চাইলে নিম্ন ঠিকানায় আমাদেরকে চিঠি লিখুন। প্রিয় গান প্রযুক্ত পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলানগর, ঢাকা 1207, অথবা ইমেল করুন bbpriyogan@gmail.com এই ইমেল অ্যাড্রেসে।
1: এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা। আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের ভালো লাগার এই গানগুলো নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং
0: বাংলাদেশ বেতারের সাথে থাকুন।

0: এতক্ষণ শুনলেন শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান। অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন লায়লা আলম, উপস্থাপনায় মোহাম্মদ জসিমউদ্দিন ও বনশ্রী অধিকারী, প্রকৌশল দায়িত্বে আফরোজা আক্তার, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। বাংলাদেশ বেতার ঢাকা। একটি ঘোষণা, মহাশক্তি প্রেরণ কেন্দ্রে বৈদ্যুতিক গোলযোগের কারণে সকাল ৮টা ২৭ মিনিট থেকে সকাল ৮টা ৩২ মিনিট পর্যন্ত মোট ৫ মিনিট ঢাকা ক ৬৯৩ কিলোহার্টসে আমাদের প্রচারিত অনুষ্ঠান শুনতে পাননি বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। ঘোষণাটি শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় বন্ধুরা, আয়োজনমালার এ পর্যায়ে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মুজিবুল কাইয়ুম। প্রথম গান, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না।

0: মুজিবুল কাইয়ুমের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ জিইডি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জিআইইউ এর যৌথ উদ্যোগে 10 আগস্ট থেকে 12 আগস্ট 2026 তারিখে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার বিসিএফসিসি ন্যাশনাল কনফারেন্স অন নেভিগেটিং ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর অ্যাচিভিং এসডিজিস পলিসি পার্টনারশিপ অ্যান্ড প্রায়োরিটিস শীর্ষক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ 10 আগস্ট সোমবার বেলা 11:30 উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ডে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্স ও FM 106 মেগাহার্সে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সূচিতে এখন রয়েছে আধুনিক গান। শিল্পী আলম আরামিনু, শিল্পীর গাওয়া প্রথম গানটি লিখেছেন অরণী ইসলাম, অরণী ইয়াসমিন, সুর করেছেন আলী হোসেন।

অরণি ইয়াসমিনের লেখা গানের পর আলমরা মিনুর কণ্ঠে এবারে শুনবেন গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান। গানটিতে সুর করেছেন সুবল দাস।

0: hacia ti.
1: দুখানে আধুনিক গান শুনলেন স্টুডিও রেকর্ডে, গিয়েছেন আলমা রামিনু।
2: দেশকে ভালোবাসি, দেশের সেবায় আত্মনিয়োগ করি। এদেশ আমার আপনার সকলের, এদেশকে ভালোবাসার দায়িত্ব আমাদের সবারই।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন বৃক্ষরোপণের গান শুনবেন।

বৃক্ষরোপণের গান শুনলেন। গানটির গীতিকার, সুরকার এবং শিল্পী ছিলেন মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছে তানিয়া সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। গ্রামের হাট হাজারি সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের অনুদানের চেক বিতরণকালে একথা বলেন। দেশীয় মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সব প্রতিবন্ধকতা মোকাবেলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এর আগে প্রধানমন্ত্রী বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল চট্টগ্রামের ফটিকছড়ি আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকারের সঙ্গে একযোগে কাজ করতে ইসলামী চিন্তাবিদ ও আলেম উলামাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। কওমি মাদ্রাসার বিভিন্ন দাবি দাওয়া প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার পর্যায়ক্রমে তা সমাধানের চেষ্টা করবে। এর আগে তারেক রহমান হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে প্রধানমন্ত্রী গতকাল কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন মেগা উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজ খবর নেন এবং কাজের গতি ত্বরান্বিত করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হচ্ছে। শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষামন্ত্রী ড. আ.ন.মা এহসানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলাফল প্রকাশ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরে একযোগে দেশের সকল শিক্ষা বোর্ড সমূহের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএস এর মাধ্যমে ফলাফল জানা যাবে। স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার কাজ শুরু করেছে। তিনি গতকাল চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। সরকারি কর্মকর্তাদের অনুপস্থিতি এবং চিকিৎসা সেবা সরঞ্জাম অযথা নষ্ট হওয়ার বিষয়টিকে গভীর উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সরঞ্জাম অযথা ফেলে রেখে নষ্ট করা হয়েছে। তিনি জানান, দেশে জন্মহার কমানোর লক্ষ্যে আগামী মাসের শেষের দিকে ব্যাপকভাবে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন করা হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমকে সমাজের দর্পণ আখ্যায়িত করে বলেছেন, সমাজ কিভাবে পরিচালিত হয় তার সঠিক প্রতিফলন গণমাধ্যমে থাকা আবশ্যক। তিনি গতকাল বরিশালে দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। রাজনৈতিক সংস্কারের বিষয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে সব রাজনৈতিক দলের প্রতিশ্রুতিবদ্ধ থাকা নিশ্চিত করতে গণমাধ্যমকে পর্যবেক্ষকের ভূমিকা পালন করতে হবে। সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশী কর্মী মারা গেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর জানান, গতকাল দুপুরে শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১৬ জন মারা যান। এই ঘটনায় বাংলাদেশ দূতাবাস মৃত ব্যক্তিদের নাম পরিচয় শনাক্তকরণে স্থানীয় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। এদিকে সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশী কর্মীদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতরাতে এক শোকবার্তায় তিনি বলেন, নিহত বাংলাদেশীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। খেলার খবর ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ হাই পারফরমেন্স দল এবং মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যে দ্বিতীয় টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে। ২টায় খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ হাই পারফরমেন্স দল 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। আমন্ত্রণ জানাচ্ছি যন্ত্রসঙ্গীতের আয়োজনে। মোহাম্মদ শরীফুর রহমানের বাজানো গিটারে আধুনিক গানের সুর শুনবেন এখন।

0: এতক্ষণ যন্ত্রসঙ্গীতের আয়োজনে গিটারে আধুনিক গানের সুর শুনলেন, বাজিয়েছেন মোহাম্মদ শরীফুর রহমান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন নজরুল সঙ্গীত শুনবেন শিল্পী ফারাবি ইসলাম।

0: দোকানে নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন ফারাবি ইসলাম।
1: বর্ষার এই মৌসুমে আমাদের দেশের নানা এলাকা বন্যা কবলিত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এখনই সময়। আসুন আমরা সবাই তাদের প্রতি সাহায্যের হাত বাড়াই। আমরা যারা যারা সামর্থ্যবান ব্যক্তি রয়েছি, আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব বন্যার্তদের পাশে দাঁড়ানো। আমরা সবাই এ দায়িত্বের পবিত্রতা রক্ষা করব। যার যেটুকু সামর্থ্য আছে এবং আমরা সমাজের সচ্ছল ব্যক্তিরা যারা রয়েছি, তাদের মধ্যে একটু সদিচ্ছা থাকলেই এই বন্যা কবলিত মানুষগুলো ভালো থাকতে পারবে। তাই সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহায়তা একান্ত প্রয়োজন। একমাত্র সম্মিলিত প্রচেষ্টাই পারে বন্যার্তদের কষ্ট লাঘব করতে।
2: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন পল্লীগীতি শুনবেন শিল্পী মোহাম্মদ নুরুন্নবী সম্রাট। শিল্পীকণ্ঠে প্রথমে শুনবেন কবি জসীমউদ্দিনের গান।

0: দুখানি পল্লীগীতি শুনলেন, গেয়েছেন মোহাম্মদ নুরুন্নবী সম্রাট, বাংলাদেশ বেতার, ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হল এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
0: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রবীন্দ্রসঙ্গীত। প্রথমে যদি বারণ করো তবে গাহিব না, শিল্পী তনুশ্রী ভট্টাচার্য।

আপনারা রবীন্দ্রসঙ্গীত শুনছেন। তনুশ্রী ভট্টাচার্য এবারে গিয়েছেন একটুকু ছোঁয়া লাগে এই গানটি।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত পরিবেশিত হল। শিল্পী ছিলেন তনুশ্রী ভট্টাচার্য।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতাবন্ধুরা, আজ 10ই আগস্ট সোমবার বেলা 2:20 থেকে বেলা 3 পর্যন্ত ঢাকা K693 kHz, FM 90 MHz, FM 102 MHz এবং 106 MHz বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, বাংলাদেশ বেতার ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতার ঢাকা, একই সাথে বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। এবারের বিষয়, ডেঙ্গু প্রতিরোধে করণীয়। অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল।
2: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজন ডালিতে এখন আপনাদের জন্য রয়েছে আধুনিক গান। শিল্পী মোহাম্মদ রাশিদ উদ্দিন, প্রথম গানটির গীতিকার ডক্টর সঞ্জয় চক্রবর্তী, সুরকার মোহাম্মদ রুহেল খন্দকার।

আধুনিক গান শুনছেন। মোহাম্মদ রাশিদ উদ্দিনের কণ্ঠে এবারের গানটি লিখেছেন গাজী আব্দুর রাজ্জাক, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

0: আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ রাশিদ উদ্দিন।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: নারীর জন্য গাড়ি, উন্নত, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার, ঢাকা থেকে। এবার শুনবেন কৃষক কয়েডের গান, শিল্পী কে এম আবদুল্লাল মুর্তজা মহিন ও নাসরিন আক্তার বিউটি। কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: কে এম আব্দুল্লাহ মুর্তজা মোহিন ও নাসরিন আক্তার বিউটির কণ্ঠে কৃষক কার্ডের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে স্নিগ্ধা সোহানা হক। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। তিনি গতরাতে চট্টগ্রামের হাটহাজারি সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের অনুদানের চেক বিতরণকালে একথা বলেন। দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সব প্রতিবন্ধকতা মোকাবেলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এর আগে প্রধানমন্ত্রী বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকারের সঙ্গে একযোগে কাজ করতে ইসলামী চিন্তাবিদ ও আলেম উলামাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। কওমি মাদ্রাসার বিভিন্ন দাবি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার পর্যায়ক্রমে তা সমাধানের চেষ্টা করবে। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আ ন ম এহসানুল হক মিলন এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। এ বছরে গড় পাশের হার 62.25, জিপিএ 5 পেয়েছে মোট 1,16,676 জন। পরিসংখ্যান অনুসারে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাশের হার 64.05, জিপিএ 5 পেয়েছে 1,06,009 জন। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পাশের হার 55.49, জিপিএ 5 পেয়েছে 6,716 জন। এদিকে কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 58.20 এবং এই বোর্ডে জিপিএ 5 পেয়েছে 3,951 জন। দেশের সকল শিক্ষা বোর্ড সমূহের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএস এর মাধ্যমে ফলাফল জানা যাচ্ছে। সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 জন বাংলাদেশী কর্মী মারা গেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর জানান, গতকাল দুপুরে শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই 16 জন মারা যান। এ ঘটনায় বাংলাদেশ দূতাবাস মৃত ব্যক্তিদের নাম পরিচয় শনাক্তকরণে স্থানীয় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। এদিকে সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশী কর্মীদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতরাতে এক শোকবার্তায় তিনি বলেন, নিহত বাংলাদেশীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চুক্তিতে উপনীত হওয়ার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি দেশটির উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনায় অংশ না নেওয়ার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করার প্রেক্ষাপটে ট্রাম্প এ ধরনের মন্তব্য করলেন। যুক্তরাষ্ট্র ও ইরানের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য দেওয়ার পরও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা দুই দেশকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে তার দেশের সঙ্গে ওমানের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার সহ যুক্তরাষ্ট্র কতিপয় শর্ত পূরণ না করা পর্যন্ত জ্বালানি তেল সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এই রুট পুনরায় খুলে দেওয়া হবে না। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নাকচ করে দিয়েছেন। ইসরায়েলি মন্ত্রিসভায় নেতানিয়াহু বলেন, হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি সৈন্যরা গাজা ছেড়ে আসবে না। খেলার খবর ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল এবং মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা 2টায় খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।
2: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী খুরশিদ হাসান খান।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন, গেয়েছেন খুরশিদ হাসান খান।
1: আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজন সূচিতে এখন আপনাদের জন্য রয়েছে পল্লীগীতি, শিল্পী হানাদু খানম, প্রথম গানটির গীতিকার এবং সুরকার কফিল উদ্দিন।

0: হানাদু খানমের কণ্ঠে পল্লীগীতি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
0: ঢাকা,
2: বাংলাদেশ বেতার। এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এইরকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল, যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে, সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্রতত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্রতত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তা আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয় আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে, যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়ে এই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্ক গুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই, তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি, তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে, সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
2: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
4: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, এ পালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা লুলুয়া ইসাক মুন্নি এবং আমি লায়লা পারভিন কেয়া। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, মিসবা চৌধুরী, মোহাম্মদ সুলেমান হোসেন খান, মোহাম্মদ রুহুল আমিন, আফরোজা আক্তার ও লুৎফুর নাহার মেরি, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
5: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন পরবর্তী সময়ের ঘোষণা।

0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। স্বাস্থ্যই সুখের মূল।
1: পৃথিবীতে 15-19 বছরের মেয়েদের মৃত্যুর দ্বিতীয় অন্যতম কারণ অপরিণত বয়সে গর্ভধারণ। মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর অন্যতম কারণ এটি। মেয়েদের গর্ভধারণের নিরাপদ বয়স হল 20-29 বছর। 16-18 বছরের নিচে যে কোনো মেয়ের গর্ভ অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ ওই বয়সই একটি মেয়ের নিজের শারীরিক বৃদ্ধির জন্য যথেষ্ট আয়রন, ভিটামিন ও মিনারেলসের দরকার হয়। সে যদি অপরিণত বয়সে গর্ভধারণ করে তাহলে সে নিজে যেমন এসব আয়রন, ভিটামিন ও মিনারেলসের অভাবে ভুগবে, তেমনি তার গর্ভস্থ শিশুটিও অপুষ্টিজনিত অনেক ধরনের জটিলতা দেখা দিতে পারে। অল্প বয়সে গর্ভধারণ করলে অপুষ্টি বা অপরিণত শিশুর জন্ম হয়। এর স্বল্প বা দীর্ঘমেয়াদী খারাপ প্রতিক্রিয়া শিশুর ওপর পড়তে পারে। স্বল্পমেয়াদী প্রতিক্রিয়া হিসেবে শিশু শ্বাসকষ্ট হতে পারে, দেহের তাপমাত্রা কমে যেতে পারে, এছাড়া ফুসফুসে পানি আসা, মস্তিষ্কে রক্তক্ষরণ, হার্ট ফেইলিওর, বিভিন্ন ধরনের ইনফেকশন, জন্ডিস, পানি স্বল্পতা, রক্তশূন্যতা ও চোখের সমস্যা, এমনকি মৃত্যুও হতে পারে। তাই এসব মেয়ের প্রসবকালীনও বিভিন্ন জটিলতা হতে পারে, পরিবার হোক পরিকল্পিত, সুস্থ হোক মাতৃস্বাস্থ্য। এমনই শুভ প্রত্যাশায় আজকের স্বাস্থ্য সুখের মূলে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি হাসান মাহাদি লাল্টু। বন্ধুশ্রোতার শুরুতেই প্রথম সন্তানের পর দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ, এ বিষয়ে সাক্ষাৎকারমূলক আলোচনা শুনবেন। অংশগ্রহণে ডাক্তার সুরাইয়া বুলবুল, সাক্ষাৎকার গ্রহণে ডাক্তার রেজাউল আলম খান।
2: প্রিয় শ্রোতা, আমরা সবসময় প্রত্যাশা রাখি যে ঘরের সন্তান ছেলেই হোক আর মেয়েই হোক, তারা গড়ে উঠবে, বড় হবে, সংসারকে আলোকিত করবে আর সবাই সুস্বাস্থ্যের অধিকারী হবে, আমাদের প্রত্যাশা। তবে প্রথম সন্তানের পরে কিছু ভাবনা রয়েছে, আজ সেই নিয়ে কথা বলবো। প্রথম সন্তানের পর দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, এ সম্পর্কে অনেক তথ্য জানা প্রয়োজন, এবং জানতে পারলে, মানতে পারলে একটা পরিবার হবে সুন্দর, সুখী পরিবার। এবং এই প্রত্যয় নিয়ে আজকে কথা বলছি। আমাদের সাথে স্টুডিওতে আছেন বিশিষ্ট গাইনি কনসালটেন্ট ডাক্তার সুরাইয়া বুলবুল, যিনি শহীদ সরাউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন গাইনি বিভাগে, তার সাথে কথা বলছি। সাথে রয়েছে আমি ডাক্তার রেজাউল আলম খান। ডাক্তার সুরাইয়া বুলবুল, প্রথম জানতে চাই, এই সন্তান নিয়ে যে ভাবনা থাকে, কিন্তু ভাবনা থাকাটা জরুরি, সন্তান হওয়ার আগে থেকে শুরু করা উচিত না সন্তান হওয়ার পরেই ভাববো আমরা?
3: অবশ্যই যখন একটা ছেলে বা মেয়ের বিয়ে হয় তখন থেকেই কিন্তু একটা পরিকল্পনা ওনাদের মাথার মধ্যে সেট হয়ে যাওয়া উচিত যে আমরা কখন আমাদের প্রথম বাচ্চাটি নিতে চাই। অনেকে একটু দেরি করতে চান, বা যাদের একটু বেশি বয়সে বিয়ে হয় দেখা যায় যে না, দেরি করতে চাচ্ছে না, তো সেটা পরিকল্পিত যেটা হয়। কিন্তু আমাদের দেশে বেশিরভাগ সময় দেখা যায় যে পরিকল্পনা ছাড়াই দেখা যাচ্ছে গর্ভে একটা বাচ্চা চলে আসছে, প্রথম বাচ্চা চলে আসছে। ঠিক আছে, আমরা তখন বলি যে আচ্ছা ঠিক আছে, বিয়ের অল্প কয়েকদিন হয়েছে, তুমি রেখে দাও বাচ্চাটা, কোনো অসুবিধা নেই, যদি অ্যাডাল্ট হিসেবে তার বিয়ে হয় 18 বছর পরে। আমরা সাধারণত বলি 21-22 বছরে খুব সুন্দর একটা সময়, যে সময়টা বাচ্চা নিলে খুব সুন্দর একটা পরিপূর্ণ পুষ্ট বাচ্চার জন্মদান করা সম্ভব, কারণ তখন মায়ের পুষ্টিটাও খুব ভালো থাকে এবং মায়ের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো বাচ্চা ধারণের জন্য খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়।
2: চমৎকার বলেছেন। তবে প্রসব পরবর্তী যেটা লক্ষণীয় তা হলো তারা অপেক্ষা করেন, ভাবেন আর কিছুদিন যাক বুকের দুধ পাচ্ছে, এবং এটাও অনেকে জানেন যে সন্তান বুকের দুধ পেলে সেই সময় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি প্রয়োজন হয় না। এই যে বিষয়গুলো আমাদের মন গড়া কিছু কথাবার্তা রয়েছে, এবং তাতে করে ভাবতে ভাবতে আরেকটা সন্তান এসে,
3: আরেকটা সন্তান করণীয়। আচ্ছা, করণীয় হচ্ছে গিয়ে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু বলে দিব যে আপনার মাসিকটা বন্ধ হয়ে থাকতে পারে যদি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, যেটা আমরা বলি যে 6 মাস পর্যন্ত বাচ্চাকে বুকের দুধ ছাড়া অন্য কোনো কিছু দেওয়া যাবে না, ইভেন পানিও না, কারণ বুকের দুধে যথেষ্ট পরিমাণ পানি দিয়ে দেওয়া থাকে যেটা বাচ্চার জন্য পর্যাপ্ত। ওনাকে খেয়াল রাখতে বলা হয় যে বাচ্চা পায়খানা এবং প্রস্রাবটা পরিমাণ মতো করছে কিনা, তাহলেই হচ্ছে গিয়ে তার পুষ্টির চাহিদা এবং পানির চাহিদা দুটোই কিন্তু পূরণ হচ্ছে। একমাত্র আমরা এক্সেপশনটা করি যে অনেক সময় দেখা যায় যে বাচ্চার রোটাভাইরাস দিয়ে আক্রমণ হয়ে একটা ডায়রিয়া কন্ডিশন, বা যদি কোনো মেডিকেশনের প্রয়োজন হয়, ওষুধের প্রয়োজন হয়, তখন শুধু ওই ওষুধটুকুই কিন্তু অ্যালাউ করা হয়। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মানেই হচ্ছে গিয়ে আমরা বাচ্চাকে পানিও দেবো না 6 মাস পর্যন্ত, কারণ আল্লাহ একদম 6 মাস পর্যন্ত বাচ্চার যে পুষ্টিগুলো আছে সেই পুষ্টিগুণ সমৃদ্ধ করে মায়ের বুকের দুধটা তৈরি করা আছে। কিন্তু সমস্যা যেটা হয়ে যায় যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এ যে মায়েরা থাকেন তাদের মাসিক চক্র অনেক সময় সময় বন্ধ থাকে, তখন ওনারা মনে করেন যে আমাদের যেহেতু মাসিক চক্র বন্ধ হয়ে আছে, এটা বোধহয় আমাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবেও কাজ করছে। কিন্তু আসলে ব্যাপারটা সেরকম না। অনেক সময় দেখা যাচ্ছে মাসিক বন্ধ হয়ে থাকছে কিন্তু ওভুলেশন বন্ধ হয়ে থাকছে না। দেখা যাচ্ছে যে একদম খুব নিয়মিত ওভুলেশন না হলেও যে ডিম্বোজ স্ফুরণ বলি আমরা যেটাকে, সেটা দুই তিন মাস পর পর হঠাৎ করে হয়ে যাচ্ছে এবং তখন কাপল কোনো কিছুই প্র্যাকটিস করছেন না। তখন দেখা যায় যে ৬ মাস বা ৭ মাসের মাথায় আমাদের কাছে আবার চলে এসেছেন যে আর একটা প্রেগন্যান্সি।
2: তাহলে বোঝা গেল যে স্তন্যপান করালেও সেটাও ঝুঁকিপূর্ণ, স্পষ্ট তথ্য আমরা পেলাম। তবে আমরা আলোচনা করতে চাই আজকে যে প্রথম সন্তানের পর না বড়ি না অন্য পদ্ধতি, আসুন না দীর্ঘমেয়াদী পদ্ধতির কথা ভাবি, বিষয়টা কি?
3: আসলে সমস্যাটা যেটা হয় যে প্রথম ৬ মাসে আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলছি, তখন কিন্তু আমরা ইস্ট্রোজেন কন্ট্রেইনিং কোনো হরমোনাল কন্ট্রাসেপটিভ পিল দিতে পারি না, তখন আমাদেরকে প্রোজেস্টেরন অনলি পিল দিতে হয়। এবং এটা একদম খুব টাইম লিমিটটা খুব নির্দিষ্ট করা থাকে যে আধা ঘন্টার মধ্যে না খেলেই দেখা যাচ্ছে যে কন্ট্রাসেপশন ফেইলিয়ারের একটা সম্ভাবনা চলে আসছে বা অল্প অল্প করে ঋতুস্রাব যাচ্ছে, যেটা মায়ের জন্য খুব হ্যাসল দায়ক। সুতরাং দেখা যাচ্ছে কি ওই সময় আমরা বলি যে এই কনসেপ্টটা থেকেই কিন্তু এসছে যে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা চলে যেতে। কারণ আমরা বলি যে একটা সন্তান হওয়ার পরে মায়ের শরীরটাতে যে ঘাটতি তৈরি হয় সেই ঘাটতিটা পূরণ হতে অন্তপক্ষে ২ বছর সময় লাগে। সুতরাং এই ২ বছরের মধ্যে কোনো বাচ্চা না নিলেই হচ্ছে গিয়ে উনি আরেক সুস্থ বাচ্চার জন্ম দিতে পারবেন। তাহলে এই সময়টা পর্যন্ত আমরা কিন্তু একটা দীর্ঘমেয়াদী দিতে পারি। যেমন আমরা এখন কিন্তু খুব প্র্যাকটিস করছি যেটা ইন্ট্রাইউটারাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস কপার টি, যেটা সেটা কিন্তু এবং খুব ইজিলি আমরা এটাকে ইনসার্ট করে দিতে পারি যে বাচ্চা হওয়ার সাথে সাথে। আমরা কিন্তু পোস্ট প্লাসেন্টাল, প্লাসেন্টা আউট হয়ে গেল, যদি নর্মাল ডেলিভারি হয় তো তখনই আমরা ইনসার্ট করে দিতে পারলাম, কোনো ব্যথাটাতে উনি পেলেন না।
2: প্রসবের পরপরই ব্যবস্থা করতে পারলেই ভালো, এই জন্য যে তার ভাবনা আর থাকলো না।
3: আর ভাবনা থাকলো না। তবে অনেকে মনে করতে পারেন যে আমি তো ২ বছরের জন্য বাচ্চা নেব না, তো এটা তো ১০ বছর কাজ করবে, তো কি হবে আমি এখনই যদি নিয়ে নেই, আমার যদি ফার্টিলিটির ভবিষ্যতের জন্মদান ক্ষমতা আমি হারিয়ে ফেলি। এবং এটা একদমই ভুল ধারণা, কারণ উনি যদি ২ বছর পরে নিতে চান বা অনেকে চান আরেকটু গ্যাপ দিতে যে আমি এক বাচ্চাটা আরেকটু বড় করি তারপর হচ্ছে গিয়ে আমি আরেকটা সন্তান জন্ম দেবো, ৩ ৪ বছরও হতে পারে, তখন কিন্তু উনি যখন চাইবেন ঠিক তখনই আমাদের কাছে আসলে আমরা খুব সহজে এবং কোনো অ্যানাস্থেশিয়া লাগে না আমরা কপাটিটা খুলে দিতে পারি। এবং যে মুহূর্তে কপাটিটা খুলে দেওয়া হয় তার পরবর্তীতেই কিন্তু উনার যে প্রেগন্যান্ট হওয়ার ক্ষমতাটা সাথে সাথে কিন্তু ফিরে আসে।
2: একান্ত ভুল ধারণা যে পরপর দুটো সন্তান না নিলে প্রথম সন্তানের পরে দ্বিতীয় সন্তান নাও হতে পারে। সুতরাং এই ভাবনা কোনো বিষয় নয়, সুতরাং ভাবনা এটা দূরে রাখতে হবে, আমাদের আসতে হবে বিজ্ঞান ভিত্তিক তথ্যের উপরে। অর্থাৎ দ্বিতীয় সন্তানের দূরত্ব থাকলে সুবিধাটা কি?
3: দ্বিতীয় সন্তানের দূরত্ব থাকলে প্রথমে মায়ের সুবিধা, যেটা আমি বলবো যে মায়ের তো ধরেন সমস্ত বাচ্চার সমস্ত কিছু তৈরি হচ্ছে কিন্তু মায়ের সমস্ত কিছু নিয়ে, তার হাড় বলেন তার সমস্ত কিছুর পুষ্টি সবকিছু মায়ের থেকে নিয়ে। দেখা যাচ্ছে মার হিমোগ্লোবিন কমে গেছে, বাচ্চা কিন্তু ছেড়ে দিবে না, বাচ্চাকে সবচেয়ে বড় প্যারাসাইট এই জন্যই বলা হয় যে বাচ্চাটা ওই কম হিমোগ্লোবিন থেকেও কিন্তু সে তারটুকু বুঝে নেবে। সুতরাং মায়ের শরীরে ডেফিসিয়েন্সি একটা স্টেট তৈরি হয়, আমরা যতই সাপ্লিমেন্ট দিই না কেন বা খাওয়ার পরিমাণ বাড়াই না কেন, মায়ের শরীরে ওই ঘাটতিটা পূরণ হতে অন্তত পক্ষে ২টা বছর সময় লাগে। সুতরাং মায়ের এটা একটা বেনিফিট। আর একটা বাচ্চা যখন প্রথম জন্মগ্রহণ করে উনাকে বাচ্চার সাথে অ্যাকাস্টমড হতে বা তার প্রতি নজর দিতে তার সাথে বন্ডিং তৈরি হতে এটা একটা সময় প্রয়োজন হয়।
2: স্বাস্থ্য সুরক্ষায় একটা খুব বড় ধরনের ভূমিকা রাখে, আর দীর্ঘমেয়াদী পদ্ধতি তার লক্ষ্যমাত্রা অর্জন, অর্থাৎ একটা পরিবারকে সুগঠিত করা, সুন্দর রাখা এবং সুন্দর স্বাস্থ্য নিয়ে পরিবার গঠন একটা বড় ধরনের বিনিয়োগ। অসুস্থ হয়ে বারবার হাসপাতালে যাওয়া প্রচুর পয়সা খরচ হয়, সন্তান বারবার হাসপাতালে যাবে, তার চেয়ে দীর্ঘমেয়াদী পদ্ধতি বেছে নেওয়ার ব্যাপারে আমরা অনুপ্রেরণার কথা বলি, এগিয়ে আসতে বলি। তাহলে জানতে চাই দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির কথা একটু আগে বলেছেন যে কপারটি, এছাড়া আর কোন পদ্ধতি আছে কি?
3: অবশ্যই আছে, যে প্রোজেস্টেরন অনলি যে ইমপ্ল্যান্টটা আছে যে শুধু প্রোজেস্টেরন কন্টেইন করে, সেটা কিন্তু ওই যে আমরা বললাম না কপারটি এর মধ্যেও কিন্তু কিছু নেই, এটা একটা ইনার্ট কপার দেওয়া থাকে। সুতরাং হচ্ছে গিয়ে বুকের দুধের সাথে এটার কোনো সম্পর্ক নেই, যেটা ইস্ট্রোজেন পিল দিলে আমাদের বুকের দুধ কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই যে প্রোজেস্টেরন অনলি যে কাঠিগুলো, এই কাঠিগুলো কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ছাড়তে থাকে, প্রোজেস্টেরন ছাড়তে থাকে রক্তে, এবং এটা ওভুলেশনকে ইনহিবিট করে রাখে যাতে হচ্ছে কি বাচ্চা না আসে, এবং তারপরে কিন্তু মানে দুটো কাঠি বা একটা কাঠি আমরা লাগিয়ে দিতে পারি তিন বছরের জন্য, এবং উনি যদি চান দুই বছরের মধ্যে আমি নিব, দুই বছর পরে উনি আমাদের কাছে আসলে সেটাও আমরা খুলে দিতে পারবো,
2: সহজে খুলে ফেলা যায়,
3: এবং সাথে সাথে কিন্তু আবার ফার্টিলিটি ব্যাক করবে।
2: জি, অর্থাৎ জন্মনীত পদ্ধতি একটা সাময়িক ছিল, সেটাও আপনার জন্য সম্ভব যদি গ্রহণ করতে পারেন, অর্থাৎ তিন বছর বা পাঁচ বছর মেয়াদী যেটা রয়েছে এই দীর্ঘমেয়াদী পদ্ধতি আপনি ব্যবহার করবেন, প্রয়োজনে খুলে ফেলা যায়, তাহলে আপনার জীবনটা স্বাচ্ছন্দ্য হলো এবং তার জন্য এই দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনার আওতায় আসতে পারলে প্রথম সন্তানের পর সুন্দর করে জীবনে আপনি পা দিতে পারলেন মনে রাখতে হবে। কিন্তু ভুলটি হয় তখনই এই পরামর্শ পেতে পেতেই অনেক সময় ক্ষেপণ হয়, জানতে চায় অনেকে খরচ কেমন হয় কপার নিতে, অথবা আপনি যে বললেন এক কাঠি বা দু কাঠি খরচ কেমন হয়।
3: আসলে এটা কিন্তু ফ্রি অফ কস্ট দেওয়া হয়, উনি যদি শুধু কনসেন্টটুকু দেন আমাদেরকে যে হ্যাঁ আমি পড়বো, তখনই কিন্তু আমাদের ওখানে যে পরিবার পরিকল্পনা একটা বিভাগই থাকে আলাদা, আমরা এনে রাখি আমাদের কাছে, উনি শুধু বলবেন যে আমি পড়তে চাই,
2: বিনামূল্যে
3: বিনামূল্যে দেওয়া হয়, এবং পরবর্তীতে যদি উনি নিতে চান, ওই সময় দিলেন না উনি, কিছু ইনসেন্টিভও কিন্তু উনাদেরকে দেওয়া হয়।
2: এবং ব্যবহারে অনেকে মনে করেন যে ঝুঁকি রয়েছে, সমস্যা তৈরি হয়, একটি কথা আমরা শুনেছি তারা বলেন যে এটা ব্যবহার করতে গেলে আগামীতে বাচ্চা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। আপনি এটাও বলেছেন যে যখনই কাঠি খুলে ফেলা যায় সিটি যেটা পড়ানো হয়েছে জরায়ুতে সেটাও খুলে ফেললে পরপরই তিনি গর্ভধারণ করতে পারবেন, এত সহজ পদ্ধতি এবং এত সাধারণে পৌঁছিয়ে দেওয়া যায় সে সুযোগটি আমাদের নেওয়া উচিত। আজকে প্রথম সন্তানের পর দীর্ঘমেয়াদী জন্মনীত পদ্ধতি নিয়ে অনেক তথ্য জানার সুযোগ হলো, পরামর্শ দিলেন ডাক্তার সুরাই বুলবুল, আপনাকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ সময় দেওয়ার জন্য।
3: আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা।
1: বন্ধুরা, স্বাস্থ্য সুখের মূল, তাই স্বাস্থ্য ভালো থাকলে পৃথিবী ভালো লাগে, স্বাস্থ্য ভালো না থাকলে পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না, তাই স্বাস্থ্য ভালো রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যিক। বন্ধুরা, এবারে জনসংখ্যা বিষয়ে গান শোনাব, শিল্পী ইকবাল হোসেন, গীতিকার কাজী ফারুক বাবুল, সুরকার এস এম আব্দুল আউয়াল।

0: আয়োজনে এ পর্বে রয়েছে অসংক্রামক রোগ প্রতিরোধে করণীয়, আর সে বিষয়ে বলছেন ডাক্তার নুসরাত জাহান।
1: যে রোগগুলো একজন থেকে আরেকজনে ছড়ায় না অর্থাৎ ছোঁয়াচে না তাদের অসংক্রামক ব্যাধি বলে, যা NCD অর্থাৎ নন কমিউনিকেবল ডিজিজ নামেও পরিচিত। অসংক্রামক ব্যাধির মধ্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ইত্যাদি রয়েছে। অসংক্রামক ব্যাধি এখন মরণঘাতক। এই ক্ষেত্রে পারিবারিক ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি পরিবেশ দূষণ, অস্বাস্থ্যকর ও বাজে খাদ্যাভ্যাস, কায়িক শ্রমের অভাব, ধূমপান, মানসিক চাপ ইত্যাদিও জড়িত। সাধারণত চার ধরনের অসংক্রামক ব্যাধি আছে এবং সেগুলো হল হৃদরোগ, উচ্চ রক্তচাপজনিত মস্তিষ্কে রক্তক্ষরণ, ক্যান্সার, দীর্ঘকাল স্থায়ী শ্বাসযন্ত্রের রোগ বিশেষ যেমন হাঁপানি এবং বহুমূত্র বা ডায়াবেটিস। যাদের পরিবারে অসংক্রামক ব্যাধিজনিত রোগ আছে তাদের উচিত হবে বিশেষভাবে সচেতন হওয়া উচিত। শৈশব থেকে এ ধরনের পরিবারের সন্তানদের দিকে মনোযোগী হতে হবে। ওজন বেড়ে যাওয়া, অতিরিক্ত ফাস্ট ফুড বা কোমল পানীয় গ্রহণ, ধূমপান ঝুঁকি বাড়িয়ে দেয় বহুগুণ। ছেলেবেলা থেকেই কায়িক শ্রম, ব্যায়াম ও খেলাধুলায় উৎসাহী করতে হবে বাচ্চাদেরকে। কাঁচা শাকসবজি, ফলমূল ও আঁশযুক্ত খাবার খেতে হবে বেশি করে। স্থূলতা, ওজনাধিক্য প্রতিরোধ করা গেলেই, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা গেলেই বিভিন্ন ধরনের ক্যান্সারও প্রতিরোধ করা যায়। বাবা মার ডায়াবেটিস থাকলে কন্যা সন্তানের গর্ভকালীন ডায়াবেটিসেরও ঝুঁকি বাড়ে, তাই তাদের উচিত সন্তান নেওয়ার আগেই ওজন নিয়ন্ত্রণ করা, নিয়মিত ব্যায়াম করা ও খাদ্যাভ্যাস পাল্টানো। বলা হয়ে থাকে প্রায় 30 বছর বয়সের পর থেকেই বছরে অন্তত একবার রক্তের বিভিন্ন পরীক্ষা করা উচিত, বিশেষ করে রক্তের শর্করা, চর্বির পরিমাণ পরীক্ষা করা, রক্তচাপ মাপা। এই মাত্রাগুলো যদি বর্ডার লাইনে থাকে তারপরও উচিত চিকিৎসকের পরামর্শ নেওয়া। উচ্চতা অনুযায়ী ওজন ঠিক আছে কিনা তা দেখুন। স্তন ক্যান্সারের ক্ষেত্রে নিয়মিত নিজের স্তন পরীক্ষা করে দেখুন। কোলন ক্যান্সার প্রতিরোধে লাল মাংস কম খাবেন, বেশি খাবেন আঁশযুক্ত খাবার ও ফলমূল। কিছু জিনগত রোগ রয়েছে যেমন থ্যালাসেমিয়ার ক্ষেত্রেই শিশুকাল থেকেই যথাযথ স্ক্রিনিং, রোগ নির্ণয় করা প্রয়োজন। অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে শরীর চর্চা ও স্বাস্থ্যকর খাদ্যের নিশ্চিত ব্যবস্থা নিতে হবে। টাটকা শাকসবজি ও ফল নিয়মিত খাওয়া এবং চর্বি জাতীয় খাবার কম খাওয়া, শরীরের স্বাভাবিক ওজন বজায় রাখা, লবণ পরিমিত খেতে হবে, কাঁচা লবণ পরিহার করতে হবে, নিয়মিত কায়িক পরিশ্রম বা ব্যায়াম করতে হবে যেমন দৈনিক দৌড়ানো, হাঁটা, সাইকেল চালানো, সাঁতার কাটা ইত্যাদি। ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য যেমন বিড়ি, সিগারেট, পান, জর্দা, গুল, সাদা পাতা এগুলো পরিহার করতে হবে। ডায়াবেটিস, হৃদরোগ, কোলেস্ট্রল ও উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন প্রাণঘাতী ব্যাধি থেকে রক্ষা পেতে ফাস্টফুডের মতো অস্বাস্থ্যকর খাবার পরিহার করা সব বয়সীদের জন্য জরুরি। অসংক্রামক রোগের বিষয়ে এখনই সচেতন হতে হবে, চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধকেই প্রাধান্য দিতে হবে।
2: বন্ধুরা, এবারে শোনাব স্বাস্থ্য বিষয়ক গান। শিল্পী পূর্ণচন্দ্র রায় ও শওকতারা। গানের গীতিকার মোহাম্মদ জুবায়েদ হোসেন পলাশ, সুরকার মোহাম্মদ ফয়সাল।
3: বাংলাদেশ বেতার। শ্রোতা বন্ধুরা, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 MHz ও FM 106 MHz-এ। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা Q 693 KHz, FM 90 MHz-এ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ডে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ GET ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের GIU এর যৌথ উদ্যোগে 10-12 আগস্ট 2026 তারিখে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার BCFCCA ন্যাশনাল কনফারেন্স অন নেভিগেটিং 5 ইয়ার্স স্ট্র্যাটেজি ফ্রেমওয়ার্ক ফর অ্যাচিভিং SDGs পলিসি পার্টনারশিপ অ্যান্ড প্রায়োরিটিস শীর্ষক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
4: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুভ সময়। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার ঢাকায় ন্যাশনাল কনফারেন্স অন নেভিগেশন ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর অ্যাচিভিং এসডিজিস পলিসি পার্টনারশিপ অ্যান্ড প্রায়োরিটিস শীর্ষক জাতীয় সম্মেলন অনুষ্ঠান বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারে স্বাগত জানাচ্ছি ফাতিমা আফরোজ সোহেলি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সাথে জানাচ্ছি এই জাতীয় সম্মেলন আজ কিছুক্ষণের মধ্যেই শুভ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান এমপি। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে যারা আছেন তাদের পরিচয় জানিয়ে দিচ্ছি বারে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি। অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর রাশিদ আল মাহমুদ তিতুমির। পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি। পরিকল্পনা বিভাগের মাননীয় সচিব জনাব এস এম শাকিল আক্তার। সাধারণ অর্থনীতি বিভাগের মাননীয় সদস্য সচিব ডক্টর মঞ্জুর হোসেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মাননীয় মুখ্য সমন্বয়ক অধ্যাপক ডক্টর এস এম আব্দুল আওয়াল। সুপ্রিয় শ্রোতা বন্ধু, এসডিজি অর্জনে পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা পরিচালনা সংক্রান্ত এই জাতীয় সম্মেলন নীতি অংশীদারিত্ব ও অগ্রাধিকার যার মূল ভিত্তি। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আগামী পাঁচ বছরের কৌশলগত পরিকল্পনা বা রূপরেখা নির্ধারণই এই জাতীয় সম্মেলনের মূল উদ্দেশ্য। এসডিজিস এর পূর্ণ রূপ হচ্ছে, আমরা জানি সবাই, যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, যা 2030 সালের মধ্যে জাতিসংঘের 17টি নির্দিষ্ট উন্নয়ন লক্ষ্য অর্জন করাই এর লক্ষ্য। যে অর্জনগুলো রয়েছে, যে নির্দিষ্ট উন্নয়ন লক্ষ্যগুলো রয়েছে, তার মধ্যে আছে দারিদ্র বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ রক্ষা, পরিবেশ বান্ধব যে কর্মসূচিগুলো এর অন্তর্ভুক্ত রয়েছে। শ্রোতা বন্ধু, আমাদের মতো একটি উন্নয়নমুখী রাষ্ট্রের জন্য যে লক্ষ্যমাত্রাগুলো নির্ধারণ খুবই জরুরি। এটি সরকারের কর্মসংস্থানের সৃষ্টি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব বৃদ্ধি, সবুজ অর্থায়ন এবং আইসিটি ও শিল্প খাতের অগ্রগতি নিশ্চিত করতে পথপ্রদর্শক হিসেবে কাজ করবে বলে আমরা মনে করছি। জাতিসংঘের 2030 সালের এজেন্ডা ও বৈশ্বিক 17টি টেকসই উন্নয়নেই এবারের এই জাতীয় যে কর্মশালা, যে সম্মেলন, সেটি আমাদেরকে আরও অনেকখানি এগিয়ে দিবে। এছাড়াও বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, বৃদ্ধি এবং তৈরি পোশাক, বাইরে রপ্তানি, বাইরের ওষুধ, চামড়া, তৈরি পণ্য ও ব্লু ইকোনমি অর্থাৎ সমুদ্র অর্থনীতির ক্ষেত্রেও এই জাতীয় সম্মেলন ভূমিকা রাখবে বলে আমরা মনে করছি। সুপ্রিয় শ্রোতা বন্ধু, কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন, হলেই আমরা মূল অনুষ্ঠানে আপনাদের সরাসরি সংযুক্ত করব। চলুন ততক্ষণ শোনা যাক দেশের গান।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সাথে জানাচ্ছি ইতিমধ্যে মিলনায়তনে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। আমরা মূল অনুষ্ঠানে আপনাদের সরাসরি সংযুক্ত করছি।
1: শ্রোতৃবৃন্দ, এখন জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ করছি।
2: Ladies and gentlemen, national anthem. May I request everyone to kindly rise and pay due respect to the national anthem.

0: ধন্যবাদ সবাইকে।
1: অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অনুমতি প্রার্থনা করছি।
2: May I respectfully seek kind permission of the Honorable Prime Minister to commence today's program.
1: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
2: Thank you very much indeed Honorable Prime Minister.
1: সম্মানিত সুধী, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের যৌথ উদ্যোগে আয়োজিত ন্যাশনাল কনফারেন্স অন নেভিগেটিং স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর অ্যাচিভিং এসডিজিস পলিসি পার্টনারশিপ অ্যান্ড প্রায়োরিটিস শীর্ষক জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা।
2: এক্সেলেন্সিস, ডিস্টিংগুইশড লেডিস এন্ড জেন্টলম্যান, অন বিহাফ অফ জেনারেল ইকোনমিক্স ডিভিশন অফ বাংলাদেশ প্ল্যানিং কমিশন অ্যান্ড গভর্নেন্স ইনোভেশন ইউনিট অফ প্রাইম মিনিস্টার্স অফিস, It is indeed my great honor to warmly welcome you all to the inaugural session of National Conference on Navigating Strategic Framework for Achieving SDGs, Policy, Partnership and Priorities.
1: অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির, পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি।
2: Ladies and gentlemen, it is indeed an honor to introduce the distinguished dignitaries present in today's inaugural session. Honorable Prime Minister, Government of the People's Republic of Bangladesh, Mr. Tariq Rahman MP, is gracing the occasion as chief guest. The program is being presided over by Honorable Minister, Ministry of Finance and Planning, Mr. Amir Khusru Mahmood Chaudhry MP. We are also honored by the gracious presence of a distinguished special guest. Honorable Minister, Ministry of Local Government, Rural Development and Cooperatives, Mr. Mirza Fakhrul Islam Alamgir MP. Honorable Advisor with the State of Sub-Minister, Ministry of Finance and Ministry of Planning, Dr. Rashid Al-Mahmood Titumir. Honorable State Minister, Ministry of Planning, Mr. Junaid Abdurrahim Saki.
3: আরো উপস্থিত আছেন পরিকল্পনা বিভাগের মাননীয় সচিব জনাব এস এম শাকিল আখতার, সাধারণ অর্থনীতি বিভাগের মাননীয় সদস্য ডক্টর মঞ্জুর হোসেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মাননীয় মুখ্য সমন্বয়ক অধ্যাপক ডক্টর এস এম আব্দুল আওয়াল, ইউএন রেসিডেন্ট কোঅর্ডিনেটর মিস ক্যারল ফ্লোর স্মেরেসনিয়াক।
4: Also gracing the occasion are Honorable Secretary, Planning Division, Mr. S. M. Shakil Akhtar, Honorable Member, General Economics Division, Dr. Manzoor Hussain, Honorable Principal Coordinator for SDG Affairs, Prime Minister's Office, Professor Dr. S. M. Abdul Awwal, UN Resident Coordinator, Ms. Carol Flores Mersniak.
3: এছাড়া অনুষ্ঠান স্থলে উপস্থিত রয়েছেন আরো বিশিষ্ট অতিথিবৃন্দ, মাননীয় মন্ত্রীবৃন্দ, মাননীয় উপদেষ্টাবৃন্দ, মাননীয় প্রতিমন্ত্রীবর্গ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মাননীয় সচিববৃন্দ, কূটনৈতিক প্রতিনিধি, সামরিক এবং বেসামরিক কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সম্মানিত অতিথিবৃন্দ।
4: We are privileged to have amongst us Honorable Ministers, Honorable Advisors, Honorable State Ministers, Honorable Members of Parliament, Honorable Secretaries, Diplomatic Representatives, Military and civil officials, media personalities and other distinguished guests.
1: এবারে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। প্রথমেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন কারি মোহাম্মদ জহিরুল ইসলাম।
2: Ladies and gentlemen, now recitation from the holy scriptures. We begin with recitation from the holy Quran, Qari Muhammad Zahirul Islam.

0: سورة الأحزاب آيات 33 ارشاد হচ্ছে হে মুমিনগণ তোমাদের মধ্যে যারা আল্লাহর সন্তুষ্টি ও শেষ দিনের সাফল্যের আশা রাখে এবং আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করে তাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
1: এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন তরুণ কুমার মুখোপাধ্যায়
2: রেসিটেশন ফ্রম হোলি গীতা বাই তরুণ কুমার মুখোপাধ্যায়
3: ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্রী ভগবান উবাচ ন কর্মণা মনোরম্ভাৎ দুষ্কর্মং পুরুষ উষ্ণোতি ন চ সংনশনাৎ এব সিদ্ধিং সমধিগচ্ছতি ন হি কশ্চিৎ কর্মোপি জাতু তিষ্ঠতি অকর্মকৃত কার্যতে হি অবশ কর্মসর্ব প্রকৃতির জড়ি গুণই কেউ কখনো ক্ষণকালও কর্ম না করে থাকতে পারে না কেননা প্রকৃতির গুণে সকলেই কর্ম করতে বাধ্য হয় একটু লক্ষ্য করলেই কর্মের স্বরূপ উপলব্ধি করা যায় বাতাস কর্ম বলে সর্বদা সঞ্চারিত হচ্ছে সূর্য কর্ম বলে অবিরত পরিভ্রমণ করছে আগুন কর্ম বলে উত্তাপ প্রদান করছে পৃথিবী কর্ম বলে নিতান্ত দুর্বহ ভার অনায়াসে বহন করে চলেছে যে সকল মহাপুরুষ নির্বাণ লাভ করেছেন তাঁরা কর্মের দ্বারা খরজগতের সঙ্গে নিবিড়ভাবে সংযুক্ত থেকেছেন সাধুর গীতাম ভোষী স্নানং সংসার মলনাশনম শ্রদ্ধাহীনস্য তৎকার্যং হস্তি স্নানং বৃথয়বৎ ওং শান্তি জগতের সবার উপর শান্তি বর্ষিত হোক
4: এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন অসীম কুমার বাড়ুই
5: Ladies and gentlemen, now a recitation from the Holy Bible, Oshim Kumar Barui.

0: সকলকে আন্তরিক মঙ্গলবাদ জানিয়ে পবিত্র বাইবেল থেকে পাঠ করছি। তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায় তবে তাহা কি প্রকারে লবণের গুণ বিশিষ্ট করা যাইবে? তাহা আর কোনো কার্যে লাগে না, কেবল বাহিরে ফেলিয়া দিবার ও লোকের পদতলে দলিবার যোগ্য হয়। তোমরা জগতের দীপ্তি, পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না, আর লোকে প্রদীপ জ্বালিয়া ঢাকনার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরে রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয়। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। পঠিত পবিত্র শাস্ত্র অংশটি যিশুর পর্বতে দত্ত উপদেশ, যা মথিলিখিত সুসমাচারের 5:13-16 মধ্যে বর্ণিত হয়েছে। প্রভু যীশু খ্রিস্ট চেয়েছেন যেন সমাজের সকলে আমরা লবণ স্বরূপ হই, লবণের গুণ বিশিষ্ট হয়ে যেন সমাজের সকল কার্যক্রমে আমরা ইতিবাচক ভূমিকা রাখতে পারি। এবং সেজন্য তিনি চেয়েছেন যেন আমরা আমাদের নিজ নিজ স্থানে থেকে আমাদের ঐশ্বরিক আলো সমাজে ছড়িয়ে দেই, যেন সমাজ সুন্দর হয়, শান্তিপূর্ণ সহাবস্থানে আমরা সকলে বাস করতে পারি। আজকের এই শুভ দিনের শুভক্ষণে ঈশ্বরের এই পবিত্র বাক্য আমাদের সকলকে সুন্দর জীবন গঠনে, সুন্দর সমাজ গঠনে এবং রাষ্ট্র গঠনে সাহায্য দান করুক। সকলকে ইম্মানুয়েল।
1: এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথেরো।
2: Now Holy Tripitaka will be recited by Venerable Sunandapriya Mahathero.
3: সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ আরম্ভ করছি। নমো তস্স ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্স। সেই ভগবান অরহত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, অবিতরেত কল্যাণে পাপচিত্তং নিবারায়ে, দণ্ডং হি করুতু পুণ্যং পাপাস্মিং রমতে মনু। বাংলা হচ্ছে, তোমরা কল্যাণ কর্মে তৎপর হও, চিত্তকে পাপ থেকে নিবৃত করো, পুণ্য কাজ করতে আলস্য করলে মন পাপ কাজে আসক্ত হবে। মানুষের চিত্তভূমি একটা রণক্ষেত্র, সেখানে শুভ অশুভের, পাপ পুণ্যের, কল্যাণ অকল্যাণের দ্বন্দ্ব চলছে বিরামহীন। পুণ্যকর্মে শুভ চিন্তায় যদি চিত্তকে ব্যাপৃত না রাখা যায়, তবে পাপকে অকল্যাণকে জয় করতে হলে, তাকে দূরে রাখতে হলে মানুষকে সদা তৎপর হয়ে দৃঢ়ভাবে পুণ্যকে কল্যাণকে অবলম্বন করতে হবে। সৎকর্মের অনুষ্ঠানে মুহূর্তে বিলম্বে বহু মানুষের জীবনে বিপর্যয় ঘটেছে, চিরকালের মতো তারা পাপের কাছে আত্মসমর্পণ করেছে। আজকে এই পবিত্র ত্রিপিটক পাঠ এখানে শেষ করছি। সব্বে সত্তা সুখী তাহন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।
4: সম্মানিত সুধী, এবারে উদ্বোধনী বক্তব্য প্রদানের জন্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের SDG বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ডক্টর SM আব্দুল আউয়াল মহোদয়কে সশ্রদ্ধ আমন্ত্রণ জানাচ্ছি।
5: Ladies and gentlemen, may I have the honor to invite Professor Dr. SM Abdul Awal, Principal Coordinator for SDG Affairs, Prime Minister's Office, to please deliver opening remarks.
6: Bismillahirrahmanirrahim. আজকের বিসমিল্লাহির রহমানির রহিম,
7: আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, অনুষ্ঠানের সভাপতি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয়গণ, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিশেষ সহকারীগণ, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর ক্যারল এবং ফরেন ডেলিগেটসবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ, সিভিল সোসাইটি থেকে আগত প্রতিনিধিবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা জানেন ঐতিহাসিকভাবে বিএনপি সরকার এসডিজি এবং এমডিজি যে গোলগুলো রয়েছে সেই গোলগুলোর সাথে বিএনপি সরকারের যে পলিসি সেই পলিসিটা কমপ্লিটলি অ্যালাইন করে। আপনারা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফাকে কনসিডার করেন, সেই 19 দফার প্রায় প্রত্যেকটি দফা আজকের যে এসডিজির 17টি গোল রয়েছে সেই গোলের সাথে সরাসরি সম্পৃক্ত। সম্মানিত সুধী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে একটি পরিচয় দিয়েছিলেন যে আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশি জাতীয়তাবাদের কনসেপ্টের কথা 19 দফার দ্বিতীয় দফায় তিনি তুলে ধরেছিলেন। আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী যখন সংরক্ষিত মহিলা আসনে এমপি নির্বাচন করা হয় তখন বিভিন্ন ধর্ম গোত্র বর্ণ থেকে আমাদের মহিলাদের নির্বাচিত করেছেন এমপি হিসাবে, যাতে সেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভয়েসকে সংসদে তুলে ধরতে পারে এবং প্রবলেম আইডেন্টিফাই করতে পারি আমরা এবং সলিউশনের দিকে যেতে পারি, যেটি জাতিসংঘের LNOB লিভ নো ওয়ান বিহাইন্ড, কেউ যাতে পিছিয়ে না পড়ে সেই মূল মন্ত্রের সাথে সরাসরি সম্পৃক্ত। সম্মানিত সুধী, আমরা আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শিক্ষা সংস্কারের কথা বলি। উনি 90-এর দশকে প্রাথমিক শিক্ষার যে সংস্কার করেছিলেন, আমাদের মহিলা শিক্ষার্থীদের জন্য যে বৃত্তির ব্যবস্থা করেছিলেন, সম্পূর্ণরূপে প্রাথমিক শিক্ষা এবং সেকেন্ডারি শিক্ষাকে অবৈতনিক করেছিলেন, যার ফলাফল আজকে আমাদের এই সোসাইটিতে ভোগ করছে, যেটা এসডিজির গোল 4-এর সাথে সম্পৃক্ত। সম্মানিত সুধী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রজেক্টগুলো রয়েছে, যে সিগনেচার প্রজেক্টগুলো রয়েছে, ফ্যামিলি কার্ড, খাল খনন থেকে শুরু করে বৃক্ষরোপণ, ইমাম মুয়াজ্জিনদের ভাতা এবং উদ্যোক্তা সৃষ্টি, ডিজিটাল ইকোনমিতে প্রায়োরিটি দেওয়া, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের এসডিজির গোলের সাথে অ্যালাইন করা আছে। এবং আমরা যে ম্যাপিং করেছি, লিঙ্কেজ ম্যাপিং করেছি, সেখানে আমরা দেখেছি আমাদের নির্বাচনী অঙ্গীকারের সাথে আমাদের এসডিজির যে অ্যালাইনমেন্ট তার 73% সরাসরি সম্পৃক্ত এবং বাকি 27% ইনডিরেক্টলি সম্পৃক্ত। সম্মানিত সুধী, এই সম্মেলনের একটি দিক হল জাতিসংঘে ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট তথা এজেন্ডা 2030 বাস্তবায়নে বাংলাদেশের প্রতিশ্রুতি এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে বিভিন্ন পর্যায়ে ইতিমধ্যে গৃহীত কার্যক্রম ও এসডিজি বিভিন্ন সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান সম্পর্কে জানা। আমরা শুরু থেকে জানতে চেয়েছি সঠিক তথ্য উপাত্ত, তথ্য উপাত্তের সঠিকতা এবং হালনাগাদ তথ্য তুলে ধরতে পারে একটা রাষ্ট্রের প্রকৃত অবস্থান। এসডিজি অর্জনে বাংলাদেশের প্রকৃত অবস্থান জানার লক্ষ্যে খুব দ্রুততার সাথে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে আমাদের সরকারের ইস্তেহার, ফ্ল্যাগশিপ প্রোগ্রামসমূহ এবং 5-year স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক এর থিমগুলোর সাথে সামঞ্জস্য রেখে এসডিজির 17টি লক্ষ্য এবং 169টি লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বিভিন্ন সূচকে বাংলাদেশের অবস্থান পর্যালোচনা করা হবে। সম্মেলনটির বিশেষ একটি দিক রয়েছে, যেটা হলো প্রকৃত তথ্য উপাত্ত যাতে উঠে আসে, সেজন্য আলাদা একটি সেশনের আমরা ব্যবস্থা করেছি। এছাড়াও সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ কর্তৃক আয়োজিত এসডিজি অর্জনের যে চিত্র উপস্থাপন করা হবে সেগুলোকে সরাসরি চ্যালেঞ্জ করার জন্য সুযোগ রয়েছে প্রতিটি সেশনে, কারণ আমাদের সিভিল সোসাইটির প্রতিনিধিগণ প্যানালিস্ট হিসেবে কাজ করবেন এবং সরকারি বেসরকারি মিথস্ক্রিয়ার মাধ্যমে আমরা অধিকতর বাস্তব চিত্র তুলে আনতে পারব বলে বিশ্বাস করি। লিভ নো ওয়ান বিহাইন্ড মূল মন্ত্রকে ধারণ করে বিশেষ আরেকটি সেশন থাকবে আমাদের এই কনফারেন্সে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সানুগ্রহ নির্দেশনায় মুখ্য সমন্বয়ক হিসাবে এখানে জয়েন করার দায়িত্ব নেবার পরে 5ই মে 2026 সালে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের বিভাগের সচিব, উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ ও বেসরকারি প্রতিনিধিগণের সমন্বয়ে গঠিত SDG বাস্তবায়ন ও পর্যালোচনা কমিটির সভা করি। সভা করার সময় বাংলাদেশের অবস্থান ছিল SDG র্যাঙ্কিংয়ে 167টি দেশের মধ্যে। সে সভায় আমরা প্রাথমিকভাবে বাংলাদেশের অবস্থান 100-এর মধ্যে নিয়ে আসার জন্য লক্ষ্য নির্ধারণ করি। SDG-তে আমাদের অবস্থান পেছনে থাকার একটি প্রধান কারণ হল উপাত্তের অপ্রতুলতা। ফলে যেসব SDG সূচকের বেজলাইন উপাত্ত কিংবা হালনাগাদ উপাত্ত নেই, সেসব নিয়ে দ্রুততার সাথে কাজ করার জন্য বিভিন্ন মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়। এ সময়ে বাকি থাকা বেজলাইনের উপাত্ত সংখ্যা 20টি থেকে কমে 10টিতে হয়েছে এবং হালনাগাদ উপাত্তের সংখ্যা 145 থেকে বেড়ে 163 হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসারে বাংলাদেশের অবস্থান SDG র্যাঙ্কিংয়ে 169টি দেশের মধ্যে 110তম। এভাবে অগ্রসর হতে থাকলে কাঙ্ক্ষিত অর্জন খুব বেশি দূরে নয় বলে আমরা আশা ব্যক্ত করছি। ডিয়ার ফরেন ডেলিগেটস, বিদেশি বন্ধুগণ, আমাদের এই দায়িত্বশীল কার্যক্রমের বিপরীতে আমরা আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করি। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আপনাদের প্রতিশ্রুতি রক্ষার প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এছাড়া ক্লাইমেট সংক্রান্ত ফান্ডসমূহ থেকে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বাংলাদেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে আপনাদের কারিগরি সহায়তা চাইব। সম্মানিত সুধী, SDG অর্জনের ক্ষেত্রে আমরা হোল অব দি সোসাইটি অ্যাপ্রোচ গ্রহণ করেছি। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, স্থানীয় প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ পাশাপাশি SDG অর্জনের এই যাত্রায় NGO, উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ, যুব সমাজ, একাডেমিয়া, ব্যবসায়িকগণ সকলেই আমাদের সহযাত্রী। SDG অর্জনের এই দায়িত্ব পালনে আমাকে সর্বক্ষণ সহযোগিতা করায় GED এবং DIU এবং তথ্য উপাত্ত দিয়ে আপডেটেড রাখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। এছাড়া SDG বাস্তবায়ন ও পর্যালোচনা কমিটি, জাতীয় উপাত্ত সমন্বয় কমিটি এবং SDG ওয়ার্কিং কমিটি SDG বাস্তবায়ন এবং মনিটরিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে আছে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে SDG বাস্তবায়ন ও পর্যালোচনা কমিটি। এই সম্মেলনকে সফল করার জন্য GED, GIU, সম্মেলন সংক্রান্ত বিভিন্ন কমিটির সদস্যগণ আরও অনেকেই দিন রাত অনেক পরিশ্রম করেছেন। সর্বোপরি সরকারি, বেসরকারি, দেশি, বিদেশি বিভিন্ন পর্যায়ে সম্মানিত অতিথিবৃন্দের উপস্থিতি ছাড়া এই আয়োজন সম্ভব হতো না। বাংলাদেশে SDG অর্জনের এই যাত্রায় সকল সহযাত্রী এবং উপস্থিত সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের SDG বিষয়ক মুখ্য সমন্বয়ক মহোদয়কে। এবার পঞ্চবার্ষিক কৌশলগত কাঠামো এবং SDG অর্জন বিষয়ে মূল উপস্থাপনা প্রদান করবেন সাধারণ অর্থনীতি বিভাগের মাননীয় সদস্য ডক্টর মঞ্জুর হোসেন। তাকে সশ্রদ্ধ আমন্ত্রণ জানাচ্ছি।
8: Ladies and gentlemen, now keynote presentation on the 5-year strategic framework and the roadmap for achieving the sustainable development goals. I would like to invite Dr. Manzoor Hussain, member, General Economics Division, to kindly deliver the presentation.
9: Bismillahir Rahmanir Rahim. Aajker 3 din byapi SDG conference er udbodhoni adhibeshoner manniyo pradhanmantri, ganabodhitontri Bangladesh sarkarer manniyo pradhanmantri Janab Tarek Rahman, সম্মানিত সভাপতি, মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত অংশগ্রহণকারীগণ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের যৌথ উদ্যোগে আয়োজিত টেকসই উন্নয়ন অবিষ্ট বা SDG বিষয়ক এই 3 দিন ব্যাপী সম্মেলনে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই এবং আপনাদের মূল্যবান উপস্থিতির জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। 2030 সালে SDG অর্জনের নির্ধারিত সময়সীমা পূরণ হতে 5 বছরও সময় নেই আমাদের হাতে। সে বিবেচনায় 2026 সাল আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, যখন অগ্রগতি, ঘাটতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ অগ্রাধিকার সমূহ পর্যালোচনা করা অপরিহার্য। এই প্রেক্ষিতে তিনটি উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এই সম্মেলনের আয়োজন করেছি। এক, দেশের এসডিজি বাস্তবায়নের সার্বিক অগ্রগতি মূল্যায়ন করা, অর্জন সমূহ পর্যালোচনা করা, বিদ্যমান সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করা এবং 2030 সালের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য একটি কার্যকর কৌশল নির্ধারণ করা। দুই, সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র 4 মাসের মধ্যেই আমরা 5 বছর মেয়াদি উন্নয়ন কৌশল কাঠামো প্রণয়ন করতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নীতিগত অনুমোদন দিয়েছেন। এই 5-ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক এখন সম্পন্ন হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ উন্মোচনের অপেক্ষায় আছে। যা নির্বাচনী ইশতেহারের 5টি মূল স্তম্ভের উপর ভিত্তি করে গঠিত এবং এসডিজির সঙ্গে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। আগামী 5 বছরে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার জন্য নির্ধারিত কৌশলগত অগ্রাধিকার সমূহ এসডিজির গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে। এই কাঠামোতে এসডিজি অর্জন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে এটি এসডিজি বাস্তবায়নের একটি কার্যকর নীতিগত হাতিয়ার হিসেবে কাজ করবে বলে আমি আশা করি। 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ এসডিজি স্থানীয়করণ, যেটাকে আমরা লোকালাইজেশন বলি, তার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং দেশের 39+1 জাতীয় অগ্রাধিকার সূচক বাস্তবায়নের মাধ্যমে আরও অন্তর্বর্তীমূলক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তবে স্থানীয় পর্যায়ে তথ্যের ঘাটতি এবং পর্যাপ্ত বাজেট বরাদ্দের অভাব বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। জলবায়ু ঝুঁকি, পরিবেশগত অবক্ষয় এবং দীর্ঘস্থায়ী দারিদ্র মোকাবেলা একটি সমন্বিত ব্যাপক কৌশল গ্রহণ করা প্রয়োজন। স্থানীয় সরকার, বেসরকারি সংস্থা, নাগরিক সমাজ এবং বেসরকারি খাতকে সম্পৃক্ত করে ক্ষুদ্র পরিসরে এসডিজি কার্যক্রমের পরীক্ষামূলক বাস্তবায়নের মাধ্যমে একটি কার্যকর কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে। এই প্রেক্ষাপটে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ দেশের ঝুঁকিপূর্ণ 3টি এলাকা 3টি গ্রামকে এসডিজি পাইলট গ্রাম হিসেবে ঘোষণা করার উদ্যোগ নিয়েছে। এর লক্ষ্য হল এমন একটি প্রাতিষ্ঠানিক ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলা যা স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়নে সহায়ক হবে। 2 বছর ব্যাপী এই উদ্যোগ সফল হলে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে। আজ এসডিজি গ্রাম পাইলট কর্মসূচি উদ্বোধনের সদয় সম্মতি দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এই উদ্যোগ সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ এবং 1 গ্রাম 1 পণ্যের মতো গ্রামীণ উন্নয়নের কর্মসূচিগুলোর বাস্তবায়নে একটি অনুসরণযোগ্য মডেল হিসেবে কাজ করবে এবং এসডিজি স্থানীয়করণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। উপস্থিত সুধীবৃন্দ, এই 3 দিনের কনফারেন্সকে আমরা 2টি প্ল্যানারি সেশন এবং 5টি প্যারালাল সেশনে সাজিয়েছি। আজকে এই উদ্বোধনী অধিবেশনের পরে আমাদের একটা প্ল্যানারি সেশন আছে, যেটা হচ্ছে রিফ্লেকশন অন এসডিজি লোকালাইজেশন অ্যান্ড এসডিজি পাইলট ভিলেজ। আরেকটি প্ল্যানারি সেশন হবে 3য় দিন সকালে, লিভিং নো ওয়ান বিহাইন্ড, যেখানে মার্জিনালাইজড পিপলদেরকে নিয়ে একটা সেশন হবে, সেখানে সবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আগামীকাল আমাদের 5টি প্যারালাল সেশন আছে, সেখানে 4টি সেশনে আমরা বিভিন্ন এসডিজি গোলের উপর বিভিন্ন মন্ত্রণালয়গুলো তাদের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন দিবেন। এই আরেকটি সেশন হবে আমাদের ডেভেলপমেন্ট পার্টনারগণ, গ্লোবাল পার্টনারশিপ এবং কীভাবে এসডিজি বাস্তবায়নে আমাদের 5-ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ভূমিকা রাখতে পারে সে বিষয়ে একটি সেশন অনুষ্ঠিত হবে। সবগুলো সেশনেই আমরা চেষ্টা করেছি বিশেষজ্ঞদেরকে এখানে ইনভলভ করতে এবং সাথে সাথে যত প্রাইভেট সেক্টর, এনজিও, জিও সবাইকে ইনভলভ করে একটা হোল অফ সোসাইটি অ্যাপ্রোচের মাধ্যমে যাতে দেশের সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করা যায় সেই বিষয়ে একটি দিক নির্দেশনা এবং কৌশল যাতে পাওয়া যায় সেই বিষয়ে একটা আলোচনার আয়োজন করা হয়েছে। আগামী 5 বছর আমাদের জন্য জরুরি পদক্ষেপ, কার্যকর সহযোগিতা, উদ্ভাবন সর্বস্তরে জবাবদিহীন নিশ্চিত করার সময়, সমন্বিত নীতি, টেকসই অর্থায়ন, অন্তর্ভুক্তিমূলক সুশাসন, উচ্চমানের তথ্য ব্যবস্থা এবং দেশীয় আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশ বর্তমান চ্যালেঞ্জগুলোকে সম্ভাবনায় রূপান্তর করতে সক্ষম হবে এবং 2030 সালের মধ্যে একটি বাস্তব, ন্যায়সঙ্গত, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারবে। সরকারের 2026 থেকে 2031 সালের যে আমরা 5-ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট প্রণয়ন করেছি, তাতে এসডিজি অর্জন এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার পথ নির্দেশক নীতিমালা হিসেবে কাজ করবে। আমরা আশা করি এই সম্মেলন থেকে প্রাপ্ত সুপারিশসমূহ কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। অংশজনদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করবে এবং বাংলাদেশের এসডিজি বাস্তবায়নের যাত্রায় নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই এবং এই কনফারেন্সে স্বাগত জানাই, বিভিন্ন সেশনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাই। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
4: ধন্যবাদ মাননীয় সদস্য, সাধারণ অর্থনীতি বিভাগ আপনার বক্তব্যের জন্য।
5: থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড ডক্টর মনজুর হোসেন, মেম্বার জেনারেল ইকোনমিক্স ডিভিশন।
4: সম্মানিত সুধী, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট এজেন্ডা 2030 বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ, কাউকে পেছনে ফেলে নয়। এই মূল মন্ত্রকে ধারণ করে বর্তমান সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এরই আলোকে এখন প্রদর্শিত হচ্ছে বাংলাদেশে এসডিজি বাস্তবায়নের সার্বিক চিত্র ও এসডিজি গ্রাম পাইলট কর্মসূচি শীর্ষক দুটো প্রামাণ্য চিত্র।
5: Excellencies, distinguished ladies and gentlemen, Bangladesh is firmly committed to implementing United Nations Sustainable Development Goals, SDGs, under 2030 agenda. Embracing the principle of leaving no one behind, the government has been working tirelessly to ensure inclusive and sustainable development for all. Ladies and gentlemen, in this context, we'll now present two documentaries, an overview of SDG implementation in Bangladesh, to be followed by SDG Village Pilot Program.
10: একটি প্রশ্ন, একটি জাতির স্বপ্ন কিভাবে রূপ নেয় একটি বৈশ্বিক অঙ্গীকারে, কিভাবে একটি রাজনৈতিক দর্শন হয়ে ওঠে জাতিসংঘের 17টি অভিষ্টের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এই তথ্যচিত্রে আমরা জানব টেকসই উন্নয়নের পথে প্রতিশ্রুত সেই বাংলাদেশের অভিযাত্রার ইতিবৃত্ত। 2000 সালে জাতিসংঘ ঘোষণা করে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল MDG, দারিদ্র বিমোচন, প্রাথমিক শিক্ষা, শিশু ও মাতৃস্বাস্থ্য, নারী উন্নয়ন সহ মোট 8টি লক্ষ্য নিয়ে শুরু হয় বিশ্বব্যাপী এক উন্নয়ন অভিযাত্রা। বাংলাদেশ সেই যাত্রায় হয়ে ওঠে এক দৃষ্টান্ত। শিশু মৃত্যু হ্রাস, প্রাথমিক শিক্ষায় ছেলেমেয়ের সমতা, দারিদ্র হ্রাসে ধারাবাহিক প্রচেষ্টায় বাংলাদেশ পরিচিতি পায় MDG অর্জনের রোল মডেল হিসেবে। MDG অর্জন পরবর্তী বিশ্বব্যাপী 2015 সালে জাতিসংঘ ঘোষণা করে নতুন এবং আরো অন্তর্ভুক্তিমূলক এক রূপরেখা, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল SDG। 2030 সালের মধ্যে 17টি অভিষ্টের আওতায় 169টি লক্ষ্যমাত্রা অর্জনের প্রতিশ্রুতি। দারিদ্র বিমোচন, ক্ষুধা মুক্তি, সুস্বাস্থ্য, গুণগত শিক্ষা, জেন্ডার সমতা, নিরাপদ পানি, প্রতিটি অভিষ্ট একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। কিন্তু বাংলাদেশে এই দর্শনের বীজ বোনা হয়েছিল MDG SDG ঘোষণার আরো অনেক আগেই। 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা করেন তার 19 দফা কর্মসূচি, একটি স্বনির্ভর উৎপাদনমুখী বাংলাদেশ গড়ার রূপরেখা। গৃহহীন মানুষের জন্য আবাসনের প্রতিশ্রুতি যা SDG 1, দারিদ্র বিমোচন। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের অঙ্গীকার যা SDG 2, ক্ষুধা মুক্তি। সর্বজনীন ন্যূনতম চিকিৎসা সেবা SDG 3, সুস্বাস্থ্য। নিরক্ষরতা দূরীকরণের কর্মসূচি SDG 4, গুণগত শিক্ষা। সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠা ও যুব সমাজকে জাতি গঠনে সম্পৃক্ত করা SDG 5, জেন্ডার সমতা, ও 8, শোভন কর্মসংস্থান। প্রশাসনের বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকার শক্তিশালীকরণ SDG 11 ও 16, টেকসই জনপদ ও কার্যকর প্রতিষ্ঠান। আর দুর্নীতিমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার যা SDG 16 এর কেন্দ্রীয় বার্তা। এই দূরদৃষ্টি প্রমাণ করে উন্নয়নের যে বৈশ্বিক ভাষা আজ আমরা SDG নামে জানি, তার অনেক লক্ষ্যই বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনৈতিক প্রজ্ঞায় অন্তর্নিহিত ছিল আরো অনেক আগে থেকেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই দর্শন এগিয়ে নিয়ে যান অপসীম নেত্রী বেগম খালেদা জিয়া। তার ভিশন 2030 এর মাধ্যমে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য ও নারী ক্ষমতায়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি রূপরেখা। প্রধানমন্ত্রী হিসেবে তার শাসনামলেই বাংলাদেশে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা এমডিজি বাস্তবায়নের যাত্রা শুরু হয়। তাঁরই উদ্যোগে চালু হয় মেয়েদের জন্য দশম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি, এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচি মেয়ে শিশুদের স্কুলে ধরে রাখা ও ঝরে পড়া রোধে বড় ভূমিকা রাখে। এই কর্মসূচি এসডিজি 4 ও 5 অর্জনে সরাসরি সহায়ক হয়। এর ধারাবাহিকতায় 2023 সালে জনাব তারেক রহমান ঘোষণা করেন 31 দফা। এই দফার আওতায় রয়েছে অর্থনৈতিক সংস্কার কমিশনের প্রস্তাব, ধনী দরিদ্র বৈষম্য হ্রাসের অঙ্গীকার যা অভিষ্ট 10, স্বাধীন নির্বাচন কমিশন, আইনের শাসনের প্রতিষ্ঠা, ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করো যা গোল 16, শান্তি ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠা। এভাবে 31 দফা রূপরেখাতে আমরা দেখতে পাই এসডিজির প্রতিফলন। কিন্তু গত ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় যথার্থ উন্নয়ন ভাবনা ও সুশাসনের অভাব, তথ্য কারসাজি ও ব্যাপক দুর্নীতির কারণে এসডিজি অর্জনে কাঙ্ক্ষিত অগ্রগতি সাধিত হয়নি। সময়, দেশ ও জনগণের প্রয়োজনে 2026 সালের 6 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে, যার প্রতিটি ধারায় রয়েছে এসডিজির প্রতিচ্ছবি। ফ্যামিলি কার্ড, দরিদ্র ও প্রান্তিক পরিবারের জন্য মাসিক আর্থিক সহায়তা ও নারীর ক্ষমতায়ন এসডিজি 1, দারিদ্র বিমোচন, কৃষক কার্ড, কৃষকদের জন্য সহজ ঋণ ও কৃষি উপকরণ সহায়তা এসডিজি 2, ক্ষুধা মুক্তি, 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ধারাবাহিকভাবে স্বাস্থ্যসেবা কর্মী নিয়োগের ঘোষণা এসডিজি 3, সুস্বাস্থ্য ও কল্যাণ, 1 টিচার 1 ট্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম, সকল শিক্ষার্থীর জন্য প্রযুক্তি নির্ভর শিক্ষা, নতুন গুরির মতো উদ্যোগকে আরও জোরালো করা এসডিজি 4, গুণগত শিক্ষা, নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ এসডিজি 7, সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এসডিজি 8, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, রুগ্ন শিল্প পুনরুদ্ধারে বিশেষ প্যাকেজ ঘোষণা, সুনীল অর্থনীতিতে গুরুত্বারোপ, সেমিকন্ডাক্টর শিল্পে উন্নতি ও মনোরেল প্রকল্প এসডিজি 9, শিল্প উদ্ভাবন ও অবকাঠামো, বয়সভিত্তিক সমতা, সামাজিক সুরক্ষা, লঞ্জিভিটি ডিভিডেন্ড ও তরুণ নেতৃত্ব প্রদানে সংসদে তরুণদের প্রাধান্য এসডিজি 10, অসমতা হ্রাস, 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি ও বনভূমি সম্প্রসারণ ও স্থলজ পরিবেশ সুরক্ষায় এসডিজি 13, জলবায়ু কার্যক্রম, খাল খনন কর্মসূচি, তিস্তা ব্যালেজ প্রকল্প, অভিষ্ট 14, জলজ জীবন, নাগরিক সেবা সহজ করত, ওয়ান সিটিজেন ওয়ান কার্ড ওয়ান ওয়ালেট কার্যক্রম ও সর্বস্তরে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা এসডিজি 16, শান্তি ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান। এভাবেই 17টি বৈশ্বিক অভিষ্টের প্রতিটি এই ইশতেহারের সাথে সরাসরি সম্পর্কিত। প্রতিশ্রুত ইশতেহার শুধু কাগজে সীমাবদ্ধ থাকেনি, সরকার গঠনের 1 মাসের মধ্যেই 2026 সালের 10 মার্চ দেশের 14টি উপজেলায় প্রাথমিকভাবে চালু হয় ফ্যামিলি কার্ড কর্মসূচি।
11: সরকার গঠন করার 1 মাসেরও কম সময়ের মধ্যে আমরা আমাদের এই প্রতিশ্রুতি, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ আমরা শুরু করেছি। সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব ইনশাআল্লাহ।
10: এছাড়াও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নিয়েছে, যা জাতীয় গ্রিডে যুক্ত করবে অতিরিক্ত জ্বালানি, শিল্প উৎপাদন, কর্মসংস্থান ও রপ্তানি বৃদ্ধির মাধ্যমে এগিয়ে নেবে বাংলাদেশের অর্থনীতি। সরকার মন্ত্রণালয় ভিত্তিক 180 দিনের কর্মসূচি এবং 3R স্ট্র্যাটেজি গ্রহণ করেছে। সরকারের প্রতিটি মন্ত্রণালয় তাদের নিজ নিজ কার্যক্রমকে এসডিজি অভিষ্টের সাথে সমন্বয় করে বাস্তবায়ন করছে, যাতে 2030 সালের মধ্যে বাংলাদেশ তার জাতীয় ও বৈশ্বিক অঙ্গীকার পূরণ করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন,
12: We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব।
10: আর সেই প্রত্যয় নিয়ে তিনি অবিরাম পরিশ্রম করে চলেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর স্বপ্ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030-এর ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমানের যোগ্য নেতৃত্বে 2030 সালের মধ্যেই বাংলাদেশে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জিত হবে। বাংলাদেশ এগিয়ে চলেছে একটি টেকসই, ন্যায্য ও সমৃদ্ধ আগামীর দিকে।

0: উন্নয়ন, এসডিজি 17টি অভিষ্ট ও সরকারের অগ্রাধিকার কর্মসূচিগুলোকে একটি নির্দিষ্ট জনপদে বাস্তবায়নের মাধ্যমে কয়েকটি মডেল গ্রামের ইতিবাচক রূপান্তর পরবর্তী সার্বিক সম্প্রসারণে ভূমিকা রাখবে। এই পাইলটিং এর জন্য ভিন্ন বৈশিষ্ট্য বিবেচনায় তিনটি অঞ্চলের তিনটি গ্রামকে নির্বাচন করা হয়েছে। দারিদ্র প্রবণতা বিবেচনায় দিনাজপুর জেলার গোচাগঞ্জ উপজেলার নাফানগর, জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি বিবেচনায় খুলনা জেলার দাগুপ উপজেলার পানখালী এবং পাহাড়ি জনপদ বিবেচনায় রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার নিতিঙ্গাছড়ি। অনবরত জলবায়ুর ঝুঁকি মোকাবেলা করে সুন্দরবনের কোলঘাসা পানখালি গ্রামের মানুষের বসবাস, যাদের এক তৃতীয়াংশ সনাতন ধর্মাবলম্বী। সুপেয় পানির তীব্র সংকট, অতি লবণাক্ততা, নদী ভাঙন ও ঝড় জলোচ্ছ্বাসে বারবার বিপর্যস্ত হয় এই জনপদ। তবে বৃক্ষরোপণ ভূমিকা রাখবে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় অভিষ্ট 13, আর ফ্যামিলি কার্ড এগিয়ে নেবে দারিদ্র বিমোচন তথা অভিষ্ট 1 অর্জনে। স্বাস্থ্য কার্ড নিশ্চিত করবে অভিষ্ট 3 সুস্বাস্থ্য ও কল্যাণ। কৃষক কার্ড ও খাল খননের মাধ্যমে লবণ সহনশীল আধুনিক কৃষি ও নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত হবে অভিষ্ট 2 ও 6। শিক্ষিত বেকারত্ব দূরীকরণে এসএমই লোন খুলে দেবে নতুন পথ, পূরণ হবে অভিষ্ট 8। এক গ্রাম এক পণ্য হিসেবে পানখালি গ্রামকে নতুন পরিচিতি দিতে পারে অভিনব কাঁকড়া চাষ। উত্তরের সীমান্ত সংলগ্ন নদী অববাহিকার নাফানগরে মুসলিম ও সাঁওতাল জনগোষ্ঠী মিলেমিশে লড়ছে দরিদ্রতা, ভূমিহীনতা আর বেকারত্বের বিরুদ্ধে। স্থানীয় চিনিকলটি বন্ধ হওয়ার পর যা আরো তীব্র, তবে এখানকার কৃষি মাটিতেই লুকিয়ে আছে সম্ভাবনা। আম, ভুট্টা, আলু আর কলা চাষের এই জনপদে কৃষক কার্ডের সহায়তায় কৃষক পাবেন সার বীজে সময় মতো সহযোগিতা, ফলন বাড়বে প্রতি মৌসুমে। ওয়ান টিচার ওয়ান ট্যাব আর আনন্দ স্কুলের হাত ধরে শ্রেণীকক্ষে ফিরবে ঝরে পড়া শিক্ষার্থীরা। আর মোবাইল ফোনে ছড়িয়ে পড়া অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও পরিবারের সম্মিলিত সচেতনতা তরুণদের ফিরিয়ে আনবে খেলার মাঠে, প্রশিক্ষণ কেন্দ্রে, উৎপাদনশীল কাজে। পাহাড়ে লড়াইটাও দূরত্ব আর বিচ্ছিন্নতার বিরুদ্ধে। মিতিঙ্গাছড়ি পাড়ায় মাধবী মার্মা নিজ ঘরের সামনে আপন মনে ঝুড়ি বুনছেন। কয়েক বছর আগেও এই ঝুড়ি ছিল শুধু নিজের প্রয়োজনে বোনা, আজ এটি তার বাড়তি আয়ের একটি ছোট্ট উৎস। স্বপ্ন একটাই, একদিন সন্তানদের শহরে পাঠিয়ে পড়ানো। মিতিঙ্গাছড়িতে পাহাড়ি নারীদের বেতশিল্প প্রশিক্ষণ দেবে স্থানীয় উদ্যোগ, তাঁতি পরিবারের হাতে তৈরি পণ্য পৌঁছাবে স্থানীয় হাটে। নিজের জমি, নিজের শ্রম, নতুন আয়ের স্বপ্ন। কমিউনিটি ক্লিনিকের সেবায় দূর হবে ম্যালেরিয়ার ভয়। সিদ্ধান্ত গ্রহণ কমিটিতে বাড়বে নারীর অংশগ্রহণ। সরকারের নবায়নযোগ্য জ্বালানি কর্মসূচির আলোয় আলোকিত হবে ঘর, বনায়ন কর্মসূচিতে সবুজ হবে পাহাড়ের ঢল, আর কাপ্তাই হ্রদ ঘিরে গড়ে উঠবে স্থানীয় ট্যুরিজম, খুলবে নতুন কর্মসংস্থানের দুয়ার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূর প্রসারী পরিকল্পনা অনুযায়ী সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, এসএমই ঋণ, নবায়নযোগ্য জ্বালানি, এই তিনটি গ্রামে প্রয়োগের মাধ্যমে রূপ নেবে একটি দৃশ্যমান এসডিজি ভিলেজ মডেলে, যা ধীরে ধীরে সম্প্রসারিত হবে বাংলাদেশের পিছিয়ে পড়া প্রতিটি গ্রামে। পানখালি, নাফানগর, মিতিঙ্গাছড়ি, তিনটি ভিন্ন অঞ্চল, তিনটি ভিন্ন চ্যালেঞ্জ, কিন্তু লক্ষ্য একটাই, কাউকে পেছনে ফেলে না রাখা। পরিবর্তনের ছোট ছোট গল্পগুলো দিয়ে একদিন লেখা হবে একটি জাতির টেকসই ভবিষ্যতের গল্প।
1: প্রামাণ্যচিত্র উপভোগের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
2: থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড।
1: সম্মানিত সুধী, এবারে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত পর্ব এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের শুভ উদ্বোধন পর্ব।
2: Ladies and gentlemen, now formal inauguration of SDG Village Pilot Program.
1: SDG স্থানীয় করণের একটি উদ্ভাবনী উদ্যোগ হিসেবে বাংলাদেশ সরকার প্রথমবারের মতো SDG Village Pilot Program বাস্তবায়ন করছে।
2: Ladies and gentlemen, as an innovative initiative for localization of sustainable development goals, the government of Bangladesh has launched the SDG Village Pilot Program for the first time in the history of Bangladesh.
1: এই কর্মসূচির শুভ উদ্বোধনের লক্ষ্যে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশের তিনটি নির্বাচিত SDG গ্রাম খুলনার দাকুপ উপজেলার পানখালি, রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার মিটিংগাছড়ি, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম তিনটির সঙ্গে ভার্চুয়ালি সংযোগ স্থাপন করা হচ্ছে।
2: Ladies and gentlemen, as part of this auspicious inauguration, we are delighted to connect virtually via video conferencing with three selected SDG villages from different parts of the country. Pankhali in Dakup Upazila of Khulna, Mitingachuri in Kaptai Upazila of Rangamati, and Nafanagar in Bochaganj Upazila of Dinajpur.
1: সংযোগকারী গ্রামগুলোর যারা কথা বলবেন তাদেরকে সংক্ষিপ্ত সময় নেওয়ার জন্য অনুরোধ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে SDG ভিলেজ পাইলট প্রোগ্রামের শুভ উদ্বোধন করার জন্য সশ্রদ্ধ আমন্ত্রণ জানাচ্ছি।
2: Ladies and gentlemen, may I now respectfully invite our chief guest, Honorable Prime Minister, to officially inaugurate SDG Village Pilot Program. Honorable Prime Minister may have a brief exchange with the representatives connected to the three villages.
3: ধন্যবাদ। SDG ভিলেজ কার্যক্রমের অংশ হিসেবে আজকে আমরা এখানে সকল উপস্থিতবৃন্দ আসসালামু আলাইকুম। আমরা এখানে দেখলাম যে তিনটা ভিলেজ আমাদের সাথে অনলাইনে কানেক্টেড রয়েছে। এই ভিলেজ তিনটি SDG ভিলেজ, অর্থাৎ SDG যেসব পরিকল্পনা আছে সবগুলো এখানে আমরা বাস্তবায়ন করব, তিনটে পাইলট প্রজেক্ট। একটি হচ্ছে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার মিটিংগাছড়ি, একটি হচ্ছে খুলনার দাকুপ উপজেলার পানখালি এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর। আমি আনুষ্ঠানিকভাবে এখন এই তিনটি ভিলেজের উদ্বোধন ঘোষণা করছি।

0: শুভ উদ্বোধন হল এসডিজি ভিলেজ প্রোগ্রামের। আজকে আমাদের জন্য একটি অসীম দিন, চমৎকার একটি পরিবেশ। আমি অনুরোধ করব যারা গ্রামগুলোর সঙ্গে সংযুক্ত আছেন তারা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে প্রয়োজনে কথা বলতে পারেন। প্রথমে আমি অনুরোধ করব খুলনার ডাকব উপজেলার পানখালীতে যারা আছেন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ববর্গ, তাদেরকে অনুরোধ করব আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত কথা বলতে পারেন, একটু সুযোগ পাচ্ছেন আপনারা।
1: Ladies and gentlemen, from Pankhali in Dakob Upazila of Khulna.

উন্নয়ন পরিবেশের উন্নয়ন এবং তাদের ভবিষ্যতের নিরাপদ এবং টেকসই করা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শী নেতৃত্বে এবং দিক নির্দেশনায় এই জেলায় আমরা যারা রয়েছি, সাধারণ এবং সরকারি কর্মকর্তা এবং কর্মচারীগণ, আমরা টেকসই বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে নির্লজ্জভাবে কাজ করে যাব। এখানে থাক

0: ছিলেন কেডিএর চেয়ারম্যান, বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, কৃষক, গৃহিণী এবং শিক্ষক, আপনি যার সাথে কথা বলতে চান আমরা তার কাছে। কেডিএর চেয়ারম্যান মহোদয় কথা বলতে।
1: সালাম আলাইকুম, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে ডাকুমের ডাকুম একটি অবহেলিত অঞ্চল, এই অঞ্চলের পানখালি আরো অবহেলিত, এই গ্রামকে নির্বাচিত করেছেন জন্য এর জন্য আমরা ধন্যবাদ করতে চাই। এই গ্রামের যেগুলি তার মধ্যে একটি হলো যে এখানে নদী ভাঙ্গন জায়গায় নদী ভাঙ্গন ব্যাপকভাবে প্লাবিত হয়ে যায়, এই নদীর ভাঙ্গন
2: এবারে আমরা চলে যাব রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার মিটিংগাছড়ি গ্রাম।
3: লেডিস এন্ড জেন্টলম্যান, নাও মিটিংগাছড়ি ইন কাপ্তাই উপজেলা অফ রাঙ্গামাটি।
4: মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আরো আন্তরিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার মিটিংগাছড়ি গ্রামকে রাঙ্গামাটি পার্বত্য জেলার এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের গ্রাম হিসেবে শনাক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আজকে আমরা মিটিংগাছড়ি গ্রামবাসী সহ এখানে উপস্থিত আছি পার্বত্য রাঙ্গামাটি জেলার জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ এবং সাংবাদিকবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রী, মিটিংগাছড়ি গ্রামটি পার্বত্য রাঙ্গামাটি জেলার ভূপ্রকৃতিক পার্বত্য অঞ্চল এবং নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। গ্রামটিতে মুসলিম, হিন্দু এবং মারমা পরিবার 163টি পরিবারের বাস। এখানে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই, হাই স্কুলও নেই, তারা পার্শ্ববর্তী গ্রামের স্কুলে পড়াশোনা করে। এখানে কমিউনিটি ক্লিনিক নেই, তবে তাদের স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য উপজেলা হেলথ কমপ্লেক্সে যাওয়ার প্রয়োজন হয়। গ্রামটির মূলত লোকজন কৃষিকাজ এবং দিনমজুরির মাধ্যমে তাদের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করে। এছাড়া এখানে প্রায় 2.5 কিলোমিটারের গ্রামীণ সড়ক রয়েছে এবং বিদ্যুৎ যোগাযোগ আছে। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে ক্ষুদ্র ও কুটির শিল্পের কৃষিভিত্তিক এ সকল উদ্যোগের মাধ্যমে গ্রামটির জীবনযাত্রার মানের উন্নয়ন সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমাদের সাথে মিটিংগাছড়ি গ্রাম থেকে একজন ভদ্রমহিলা আমাদের সাথে যুক্ত আছেন, আমি তাকে মাইক্রোফোনটি দিতে চাই। ধন্যবাদ।
5: নমস্কার মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম স্বপ্না মারমা, আমি মিটিংগাছড়ি বাসিন্দার, পাড়া কেন্দ্রের মিটিংগাছড়ির গ্রামে প্রাক শিক্ষা দিয়ে থাকি আমি শিশুদেরকে। আমাদের এলাকার মিটিংগাছড়ি প্রাথমিক বিদ্যালয় নেই বলে চলে, কারণ আর স্কুলের ছাত্রছাত্রীদের পাঠাগার, বিজ্ঞান ক্লাব গঠন দরকার। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মিটিংগাছড়ি এলাকার পানি, নিরাপদ পানি, স্যানিটেশন, রাস্তার ঘাট খুব প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রীকে

0: অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের মিটিংয়াছড়ি এলাকার এসে আপনাকে আমন্ত্রণ জানায়।
1: মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অনুমতি দিলে আমরা আরেকজনের কথা শুনতে পারি।
2: মাননীয় প্রধানমন্ত্রী, রেকো ভাইয়া নমস্কার। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে এসডিজি মিটিং এ ছড়ি গ্রামে পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি সুলাপ্রু মার্মা অত্র গ্রামে কৃষক একজন। তো কৃষক, আমি কৃষকদের মাধ্যমে কথাগুলি কৃষক আর মৌসুম খালে আমাদের কৃষক তো হয়, তবে মৌসুমকালে আমাদের যে বিশেষ করে শীতকালে পানি শুকিয়ে যায়, এই পানি শুকিয়ে যায় কারণে আমাদের চাষাবাদি বন্ধ হয় স্যার। এবং এই কারণে আমি চাই সোলার পাওয়ার ডিপ টিউবওয়েল থাকলে আমাদের জন্য সুবিধা হবে বলে এই আশা করছি স্যার। স্যার ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমাদের মিটিং ছড়ি কাপ্তাই উপজেলা মিটিং ছড়ি একবার এসে আপনাকে নিমন্ত্রণ দিলাম স্যার, আসবেন স্যার।
3: এবারে দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার নাফানগর এসডিজি ভিলেজে যারা সংযুক্ত আছেন তাদের কথা শুনবো আমরা।
4: লেডিস এন্ড জেন্টলম্যান, নাও নাফানগর ইন বোচাগঞ্জ উপজেলা অফ দিনাজপুর।
5: বিসমিল্লাহির রহমান রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। চাল লিচুতে ভরপুর ঐতিহ্যের দিনাজপুর থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক স্যার, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। স্যার, আপনার অত্যন্ত স্মৃতি বিজড়িত দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম থেকে এই জেলার 36 লক্ষ অধিবাসীর পক্ষে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্যার। স্যার, আমরা অত্যন্ত আনন্দিত, দেশের 87,191 গ্রামের মধ্যে দিনাজপুর জেলার নাফানগর গ্রামকে আপনি প্রথম পর্যায়ে এসডিজি ভিলেজ হিসেবে বেছে নেওয়ার জন্য স্যার আমরা অত্যন্ত আনন্দিত। আপনাকে স্যার মোবারকবাদ। স্যার, আমরা অত্যন্ত আনন্দিত আপনি দিনাজপুর জেলা থেকে আপনার অত্যন্ত পছন্দের প্রকল্প শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অত্যন্ত পছন্দের প্রকল্প খাল খনন কর্মসূচি দিনাজপুর জেলার মাটি থেকে আপনি নিজ হাতে শুরু করেছিলেন। আমরা স্যার সেই প্রকল্পের কাজ অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করেছি এবং স্যার আমাদের কাজ অব্যাহত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার মেধার ফসল এবং আপনার নিজস্ব চিন্তা চেতনায় গৃহীত প্রকল্প ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের কাজ আমাদের জেলায় অন্যান্য জায়গার মতো সুন্দর মসৃণ গতিতে এগিয়ে চলছে। স্যার, আপনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা এই কাজগুলো অত্যন্ত মসৃণভাবে সম্পন্ন করতে চাই ইনশাআল্লাহ। স্যার, আমি মাঠে প্রান্তরে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে জানতে পারি আপনার এই চমৎকার প্রকল্পের কারণে মানুষজন অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করছে এবং যৌক্তিক সময়ের মধ্যে, স্বল্প সময়ের মধ্যে যদি আমরা এই প্রকল্প বাস্তবায়ন করতে পারি তাহলে স্যার দেশের আপামর জনতা, সাধারণ মানুষজন অত্যন্ত আনন্দিত হবে স্যার। স্যার, আমি আপনাকে আপনার গৃহীত 25 কোটি বৃক্ষরোপণ যে কর্মসূচি দিনাজপুর জেলায় অত্যন্ত সুন্দরভাবে আমরা তা বাস্তবায়ন করছি স্যার, আমরা আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। জেলার আইন শৃঙ্খলা অবস্থা সহ সার্বিক অবস্থা অত্যন্ত ভালোভাবে আমরা পরিচালনা করছি স্যার। আমাদের এখানে আপনার সবাই গ্যাথারটি জানাতে চাই এসডিজি ভিলেজ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা নাফানগর গ্রামে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ কর্মসংস্থান খেলাধুলো নিয়ে প্রথম পর্যায়ে ব্যাপকভাবে সারা জাগাতে চাই স্যার। স্যার এখানে প্রায় 2,500 মানুষ আপনার বার্তা আপনার নির্দেশনা আপনার মুখের বাণী শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন। এখানে স্যার সম্মানিত পুলিশ সুপার মহোদয় সহ জেলার সকল কর্মকর্তা উপস্থিত আছেন, জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল মহোদয় সহ সর্বপর্যায়ের জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ স্যার উপস্থিত আছেন। এখানে শিক্ষক ইমাম পুরোহিত খ্রিস্টান ধর্মের অনুসারী সহ ছাত্র জনতা বীর মুক্তিযোদ্ধা দুলাই যোদ্ধা সহ নানান পেশাজীবীর মানুষ স্যার এখানে উপস্থিত আছে। আমি স্যার আপনার সানুগ্রহ অনুমতি পেলে এখান থেকে আমাদের একটি ছোট্ট মেয়ে, সে ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের একটি মেয়ে, সে এই গ্রামের ঝরে পড়া মেয়েদের প্রতিদিন 2 ঘন্টা করে বিকালে নিজের ইচ্ছায় তাদের শিক্ষা প্রদান করে, আপনি স্যার সানুগ্রহ অনুমতি দিলে আমি তাকে একটু আপনার কথা শোনাতে পারি স্যার। স্যার আপনাকে ধন্যবাদ।
6: জোহার, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আন্তরিক শুভেচ্ছা। আমি আরতি মুর্মু, নাফানগর গ্রামের একজন সাঁওতাল সম্প্রদায়ের একজন শিক্ষার্থী। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা শিক্ষা নিয়ে দক্ষ হয়ে দেশ উন্নতির কাজ করতে চাই। এসডিজি ভিলেজ উদ্যোগ আমরা কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার নতুন সুযোগ এনে দিয়েছে। আমাদের গ্রামকে এসডিজি ভিলেজ নির্ধারণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। জহর,
5: মাননীয় প্রধানমন্ত্রী, স্যার আপনার সানুগ্রহ অনুমতি পেলে জেলা পরিষদের সম্মানিত প্রশাসক মহোদয় দুটি কথা বলতে চান। স্যার আপনার সানুগ্রহ অনুমতি।
7: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম এবং সমাগত ভাই বোনদের নমস্কার। মাননীয় প্রধানমন্ত্রী, আমি মোফাজ্জল হোসেন দুলাল। দীর্ঘদিন যাবত আন্দোলনের সংগ্রামে আপনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন তার একজন অত্যন্ত ক্ষুদ্র কর্মী হিসেবে আমি কাজ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী, নাফানগরে আজকে যে কর্মসূচিটা উদ্বোধন হল এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে ঐকান্তিক ইচ্ছাগুলো ছিল, মাটি এবং মানুষের রাজনীতি করার যে প্রবল অনুভূতি আজকে আমরা তার বাস্তবায়ন দেখছি। ইতিমধ্যে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, আমাদের প্রাণ প্রিয় নেত্রী, দিনাজপুরের আমাদের গর্ব আমাদের অহংকার, তিনি নারীদের শিক্ষার উন্নয়নে যথেষ্ট কাজ করেছেন। মাঝপথে আমরা বাধাগ্রস্ত হয়েছি স্বৈরাচারী সরকার এবং ফ্যাসিস্ট হাসিনা সরকারের কারণে অনেক আমরা পিছিয়ে পড়েছি। আমি যে কারণে আপনাকে সম্বোধন করেছি, আমি কথা বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে আমরা জানি যে আপনি রুগ্ন শিল্পগুলোকে বা পরিত্যক্ত শিল্পগুলোকে আপনি আবার রিভাইভ করতে চান, আবার আপনি সেগুলোকে চালু করতে চান। তারই অংশ হিসেবে এই যে বচাগঞ্জ, এই যে শেতাবগঞ্জ, এই এলাকার শেতাবগঞ্জ চিনি মিলটি দীর্ঘ চিনির কলটি দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। এইখানে এই চিনি কলটার প্রচুর প্রচুর জমি আছে, যে জমি আসলে লিজ দেওয়া হয়েছে বিভিন্ন ইয়ের জন্য, সেখানে আখ উৎপাদন হবে এবং খুব সহজেই আমরা এই চিনি কলটাকে আপনার বদান্যতায় আমরা চালু করতে পারি। এই চিনি কল যদি চালু হয় তাহলে এই নাফানগর থেকে যেন বেশ কিছু কর্মী, মহিলা কর্মী, পুরুষ কর্মী যাতে নিয়োগ করা হয়, এবং আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব এই চিনি কলটির ব্যাপারে সারা বাংলাদেশের চিনি কল সহ যে মৃত প্রায় ইন্ডাস্ট্রিগুলো আছে সেটা আপনি নিশ্চয়ই আপনি কাজ করবেন। নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, নির্বাচনের আগে আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন বিরামপুরে যে আমরা রাষ্ট্র ক্ষমতায় আসলে কি করতে পারি। আমি আপনাকে বলেছিলাম যে লিচি এবং টমেটো খুব সংক্ষিপ্ত সময়ে এটি পেকে যায় এবং সংরক্ষণ করা যায় না। এখানে যদি একটা প্রসেসিং সেন্টার আমরা করতে পারতাম এবং বিদেশে রপ্তানি করার মতন যদি একটা পরিবেশ তৈরি করতে পারতাম তাহলে অতি সহজে আমাদের কৃষকরা এই দিনাজপুরের লিচু এবং আম তো আছেই, লিচু আম এবং টমেটোর আমরা প্রসেসিং সেন্টার করতে পারি। আমি এই বেশি বলবো না, আমরা আপনার সঙ্গে আছি, আমার দলের সঙ্গে আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সঙ্গে আছে। আপনি 10,000 টাকা সুস্থ কৃষি ঋণ আপনাকে মাফ করেছেন এবং প্রথম দিনেই ক্যাবিনেট মিটিং এটা আপনি করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমার দিনাজপুর বাসীর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশ উন্নতির বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের প্রাণ প্রিয় নেতা, 18 কোটি মানুষের প্রাণ স্পন্দন জনাব তারেক রহমান, জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
5: ধন্যবাদ। এই উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী বিচার এবং এই নাফানগর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব ইতিমধ্যে 15 দিন আগে থেকে স্যার টানা কাজ শুরু করেছেন।
3: মাননীয় জেলা প্রশাসককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি,
5: আপনাকে ধন্যবাদ স্যার,
3: এবং যারা সংযুক্ত ছিলেন তাদেরকেও আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, দেশকে এগিয়ে নেবার প্রত্যয়ে টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রথমবারের মতো এসডিজি ভিলেজ প্রোগ্রাম নিয়েছে বর্তমান সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর এই দূরদর্শী এবং যুগান্তকারী উদ্যোগকে অসীম শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে অনুধাবন করছি। আসুন আমরা কায় মনোবাক্যে উচ্চারণ করি মাননীয় প্রধানমন্ত্রীর সেই অমর বাণী, সবার আগে বাংলাদেশ। এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের শুভ উদ্বোধন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ এবং অপরিসীম কৃতজ্ঞতা।
4: Thank you very much indeed, Honorable Prime Minister, for formally inaugurating the SDG Village Pilot Program.
8: Ladies and gentlemen, now I would like to request Ms. Carol Flores-Mersniag, UN Resident Coordinator, to deliver her valuable remarks.
9: Honorable Prime Minister, His Excellency Mr. Tariq Rahman, Honorable Ministers and Advisors, Honorable Members of Parliament, Excellencies Members of the Diplomatic Corps, Distinguished Guests, Ladies and Gentlemen, Assalamu Alaikum, good morning, or perhaps I should say good afternoon. It is a privilege to join you at this third National SDG Conference. I extend my sincere appreciation to the government of Bangladesh for convening this important national dialogue at such a pivotal moment. Bangladesh's development journey, as we saw in the documentary, is one of the most compelling success stories of our generation. Over 5 decades, visionary leadership, sound public policy, and the resilience of its people have transformed this country. Today, Bangladesh stands at a different and new inflection point. The question is not whether development is achievable, but how to accelerate progress, inclusion, resilience, and lead globally in delivering sustainable development solutions. This conference comes at exactly the right time. Excellencies, the international community has entered the final stretch towards 2030. Last month, at the high-level political forum in New York, the meeting reminded us that 10 years after the adoption of the 2030 agenda, progress remains uneven. Climate, conflict, debt vulnerabilities, and declining development finance are putting countries under pressure. Globally, only about 36% of measurable SDG targets are on track, while 15% have moved backwards. Developing countries face an annual SDG financing gap of roughly $4 trillion to be able to reach the SDGs in the next 4 years. These figures reinforce one single message, that the SDGs remain the world's most comprehensive roadmap for peace, for prosperity, for resilience, and for human dignity. The challenge now is not about defining ambitions. It is about accelerating implementation at scale and with speed. Bangladesh has repeatedly shown that determined leadership, and strategic investment can produce transformational results. The government's new strategic and reform framework and current fiscal priorities have placed people at the center, expanding access to electricity, advancing education and health, deepening digital connectivity, strengthening climate resilience, and expanding social protection through initiatives that we've heard, the Family Card, the Farmers Card. These achievements deserve recognition, but Honorable Prime Minister, they also raise the bar for what comes next. This is now less about reaffirming commitments and more about translating ambition into measurable impact. How do we strengthen implementation capacity? How do we improve governance, accelerate SDG localization, and ensure every taka invested generates greater development impact? Achieving the SDGs in Bangladesh will require an estimated $421 billion in additional financing by 2030, and the Honorable Minister of Finance was actually just discussing this number. No single institution or government can close this gap alone. It requires a new generation of financing that combines public finance, private capital, debt swaps, climate and development cooperation behind nationally defined priorities. Bangladesh's contribution extends well beyond its borders. Through UN peacekeeping, principles, climate leadership, and advocacy for developing countries. As Bangladesh prepares to assume the presidency of the 81st session of the United Nations General Assembly, this leadership enters an important new chapter. It is both an honor and a responsibility, as well as an opportunity to shape the global development agenda while sharing Bangladesh's own experience on development solutions. Importantly, the 81st session of the General Assembly will set the political momentum towards the 2027 SDG Summit, which is the international community's final collective push towards the SDGs. In this light, today's conference is both timely and strategic. Honorable Prime Minister, congratulations on inaugurating the SDG Village Pilot Program. Your leadership in convening this conference reflects a clear understanding that global leadership begins with strong national implementation, and Bangladesh's voice internationally will be strongest when it is backed by results at home. Ultimately, the SDGs are about people. A child that is educated, a mother accessing health care, a farmer adapting to climate change, an entrepreneur creating jobs, a person with disabilities fully included. Each SDG target is a human aspiration. Every achievement changes a life. Let this conference send a clear message that Bangladesh is ready to accelerate, that partnerships will be stronger, and that sustainable development is achievable through visionary national leadership and collective outcomes. The United Nations look forward to this journey together with Bangladesh. Thank you.
8: Thank you, Madam Smersniak.
10: এবারে বক্তব্য রাখবেন জনাব এস এম শাকিল আখতার, সচিব পরিকল্পনা বিভাগ। স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
8: Ladies and gentlemen, may I now invite Mr. S. M. Shakil Akhtar, Secretary, Planning Division, to deliver his remarks.
11: Bismillahir Rahmanir Rahim. National Conference on Navigating 5-Year Strategic Framework for Achieving SDGs Policy, Partnership and Priorities, Shishak Sammelaner Sanmanito Pradhan Otithi, Ganoprodhatunti Bangladesh Sarkarer মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত সভাপতি, মাননীয় মন্ত্রী, অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়, উপস্থিত অন্যান্য মাননীয় মন্ত্রীগণ, উপদেষ্টাগণ, প্রতিমন্ত্রীগণ, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সিনিয়র সচিব, সচিব ও প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজ উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত এবং গণমাধ্যমের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জাতীয় সম্মেলনে কিছু বলার সুযোগ দেওয়ায় আমি গর্ববোধ করছি। একই সাথে একটি কথা আমাকে বলতেই হচ্ছে, এসডিজি বাস্তবায়ন ও পর্যালোচনা প্ল্যাটফর্মকে পুনর্গঠিত করে আয়োজিত এই পাঠশালা কৌশলগত কাঠামোর আওতায় টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন, নীতি, অংশীদারিত্ব ও অগ্রাধিকার শীর্ষক জাতীয় সম্মেলনটি আমাদের জাতীয় উন্নয়ন অগ্রযাত্রায় একটি অনন্য ও যুগান্তকারী মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের জন্য আমাদের হাতে আর মাত্র 4 বছর সময় বাকি রয়েছে। এ কারণে আমাদের বার্তা খুবই স্পষ্ট, নীতিগত সিদ্ধান্তকে আমাদের দ্রুত ও পরিমাপযোগ্য করতে সরকার সকলকে এগিয়ে আসতে হবে। সাম্যভিত্তিক আর্থসামাজিক প্রবৃদ্ধির জন্য সরকার কর্তৃক 5-year স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক নির্বাচনী ইস্তাহারকে 5টি মূল স্তম্ভের অধীনে সময়বদ্ধ ও নির্দিষ্ট কর্মসূচিতে রূপান্তর করা হয়েছে, যেখানে রাষ্ট্র সংস্কার, সাম্যভিত্তিক আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই প্রাতিষ্ঠানিক সক্ষমতা, ভঙ্গুর অর্থনীতির পুনরুত্থান, আঞ্চলিক সুষম উন্নয়ন এবং ধর্ম, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক সংহতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের উদ্দেশ্য হল সরকার ঘোষিত নির্বাচনী ইশতেহার ও 5-year স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কে জাতীয় অগ্রাধিকারকে লক্ষ্যমাত্রার সাথে সংযোগ সৃষ্টি করা। সরকারের ফ্ল্যাগশিপ সামাজিক সুরক্ষা কর্মসূচি যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড এবং 1 গ্রাম ও 1 পণ্য, এই কার্যক্রমসমূহ সরাসরি দারিদ্র বিমোচনে এসডিজি 1, ক্ষুধা মুক্তি এসডিজি 2, সুস্বাস্থ্য এসডিজি 3 এবং শ্রবণ, কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি এসডিজি 8 অর্জনে ভূমিকা রাখছে। একই সাথে সাধারণ অর্থনীতি বিভাগ কর্তৃক 3টি গ্রামে পাইলট আকারে শুরু হওয়া এসডিজি ভিলেজ মডেলটি স্থানীয় পর্যায়ে এসডিজি স্থানীয়করণের একটি সফল ও অনুকরণীয় রূপরেখা তৈরি করেছে, যা পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ করা হবে। সম্মানিত সুধী, বাংলাদেশ এসডিজি অগ্রগতি প্রতিবেদন 2025 অনুযায়ী সামাজিক ও ভৌত অবকাঠামো খাতে কিছুটা সাফল্য অর্জন করলেও অন্যান্য খাতে অর্জন আশানুরূপ নয়। তবে এসডিজি 3, 5, 8, 10, 11 এবং 16 অর্জনের ক্ষেত্রে এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। আঞ্চলিক বৈষম্য, সমগ্র যুব সমাজকে কর্মসংস্থানের আওতায় আনতে না পারা, জিডিপির তুলনায় 10% নিচে অভ্যন্তরীণ রাজস্ব আহরণ, জলবায়ু ঝুঁকি এবং স্থানীয় পর্যায়ে সুনির্দিষ্ট উপাত্তের ঘাটতি আমাদের অগ্রগতিকে কিছুটা হলেও ম্লান করেছে। বাস্তবায়নে সুদৃঢ় শৃঙ্খলা ছাড়া কোনো নীতি সফল হতে পারে না। আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি হল এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের প্রধান আর্থিক চালিকা শক্তি। পরিকল্পনা বিভাগ এবং সাধারণ অর্থনীতি বিভাগ যৌথভাবে এডিবি বরাদ্দ, জাতীয় অগ্রাধিকার লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনার মধ্যে সমন্বয় বাড়ানোর চেষ্টা করছে। শুধু এডিবির আর্থিক ব্যয় ও অর্থ অবমুক্তির ওপর নির্ভর না করে গুণগত ও টেকসই ফলাফল অর্জনের দিকে আমাদেরকে নজর দিতে হবে। এডিবিতে অনুমোদিত প্রতিটি প্রকল্প যেন বৈষম্য দূর করতে, জলবায়ু সহনশীলতা বাড়াতে, স্থানীয় পর্যায়ের সক্ষমতা বৃদ্ধিতে সরাসরি অবদান রাখে তা নিশ্চিত করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আগামী 3 দিনের প্লেনারি এবং বিষয়ভিত্তিক প্যারালাল সেশনগুলোতে অংশ নিতে আমি সকল সমন্বয়কারী, মন্ত্রণালয়, নিট এজেন্সি এবং অংশীদারদের 3টি সুনির্দিষ্ট বিষয়ে জোর দিতে অনুরোধ জানাচ্ছি। প্রথমটি কাজের প্রাতিষ্ঠানিকরণ, দ্বিতীয়টি উপাত্ত ব্যবস্থার আধুনিকীকরণ, তৃতীয়টি অংশীদারিত্ব সম্পর্ক জোরদারকরণ। সবশেষে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে বাংলাদেশের আসন্ন সভাপতিত্ব করার সুযোগ অর্জন যেমন বিশ্বমঞ্চে আমাদের এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছে, একইভাবে আমরা সবাই মিলে 2030 সালের মধ্যে একটি অন্তর্ভুক্তমূলক, সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।
3: সচিব মহোদয়কে তার বক্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
4: Thank you very much indeed, Mr. S.M. Shakil Akhtar, respected Secretary, Planning Division.
3: সম্মানিত সুধী, এবারে বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য। বক্তব্য রাখবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি।
4: Ladies and gentlemen, may I have the pleasure to invite Honorable State Minister for Planning, Mr. Junaid Abdurrahim Saki, to please say a few words.
12: Shabaike salam, shubhechha, assalamu alaikum. Manoniyo Pradhanmantri, aajker manche upobishto, shammanito Manoniyo Pradhanmantri Janab Tarek Rahman, shammanito Shabhapati, Manoniyo Orthoporikalpona Mantri, Manoniyo Bisheshotithigon, Manoniyo Mantri Borgo, ebong Bishesh Otithi Borgo, ডিস্টিংগুইশড ডেলিগেটস, আজকে সময় সংক্ষিপ্ত, আমি সংক্ষেপে একটি কথা বলি। 2024 সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থান, দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ধারাবাহিকতায় অসংখ্য নির্যাতন মোকাবেলা করে হাজারো শহীদের রক্তে হাজার হাজার তরুণের এবং বিভিন্ন স্তরের মানুষের আহত হওয়ার বিনিময়ে আমরা বাংলাদেশকে একটা নতুন সম্ভাবনার জায়গায় দাঁড় করাতে পেরেছি। এই রক্তের ঋণে আমরা আবদ্ধ এবং সেই আবদ্ধ হয়েই 2026 সালে 12 ফেব্রুয়ারি জনগণ যে ম্যান্ডেট দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এই রাষ্ট্র পরিচালনার জন্য, এটা কেবল একটি সাধারণ সরকার গঠনের ম্যান্ডেট নয়, এই ম্যান্ডেট হচ্ছে একটি গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার যে পরিকল্পনা তিনি দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দেশে সেই ঘোষণা করেছেন, সেই পরিকল্পনার ধারাবাহিকতায় যে ইস্তেহার প্রণয়ন করেছেন তার ভিত্তিতেই জনগণ এই ম্যান্ডেট দিয়েছে। দায়িত্ব নেয়া রাষ্ট্র পরিচালনার শুরুতেই সে কারণে ওই পরিকল্পনা এবং ইস্তেহারের আলোকে আমাদের পরিকল্পনা মন্ত্রণালয় পঞ্চবার্ষিক অর্থনৈতিক কৌশলগত কাঠামো পত্র তৈরি করেছে। এই কৌশলগত কাঠামো পত্র আলোকেই আমরা বাংলাদেশের বাকি সময়ে যে উন্নয়ন পরিকল্পনা সেটা গ্রহণ করতে চাই এবং তার জন্য পুনরুদ্ধার, উত্তরণ এবং পুনর্গঠনের যে কৌশল নির্ধারণ করা হয়েছে সেই কৌশলে আমরা যাতে একটা ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধ জায়গায় যেতে পারি সেই কৌশল মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমত আমাদের সত্য স্বীকার করা দরকার এবং সেটা সাহস থাকা দরকার এবং সেইটা মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন, কোনো রকম তথ্যের কারসাজি, ডেটার কারসাজি এটা এই সরকার করবে না এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন যে পরিসংখ্যান এবং তথ্য বিভাগ আছে তারা এই বিষয়ে প্রয়োজনীয় সংস্কার কাজ করছেন। ফরেন্সিক রিভিউ থেকে শুরু করে প্রয়োজনীয় কাজগুলো করা হচ্ছে, প্রত্যেকটি ডেটা যাতে বাস্তবতার সাথে সংশ্লিষ্ট থাকে এবং আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি তার অ্যাসেসমেন্ট করতে পারি এবং আমরা আমাদের প্রয়োজনীয় কোর্স কারেকশন করতে পারি। এবং এই যে বাস্তবতা সেই জায়গায় আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা, মন্ত্রীবর্গরও সহ এখানে অন্যান্য কর্মকর্তারা আছেন, এটা খেয়াল রাখা দরকার 2025 সালে বাংলাদেশে 167 দেশের মধ্যে 114তম অবস্থানে এসছে। এটা ঠিক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে কর্মসূচি SDGর সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে ছিল সেগুলো অর্জন সত্ত্বেও এই গত অনেক ফুলঝুরি আমরা শুনেছি কিন্তু বাস্তবত বাংলাদেশে SDG অর্জনের অবস্থান কিন্তু এই জায়গায় এবং এটা এখন 110তম জায়গা আছে যা মোটেই আমাদের কাঙ্ক্ষিত জায়গার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। $421 বিলিয়ন আমাদের SDG ফাইন্যান্স গ্যাপ আছে, এই গ্যাপ এই দীর্ঘ অর্থায়ন গ্যাপ আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, এবং এই সব চ্যালেঞ্জ সামনে রেখেই আমাদেরকে এসডিজি অর্জনের লক্ষ্য পূরণ করতে হবে। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে এই সরকার যে সমস্ত কর্মসূচি গ্রহণ করেছে এবং তার যে অর্থনৈতিক পরিকল্পনা, সেটা এই এসডিজি অর্জনের সাথে একেবারে অঙ্গাঙ্গীভাবে যুক্ত প্রত্যেকটি বিষয়। প্রথমত যদি আমরা হিসেব করি যে আমাদের সামাজিক সুরক্ষা কার্ড, সেটা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, নদী খনন, এখানে বৃক্ষরোপণ, এখানে ই হেলথ, এখানে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, কিংবা ওয়ান টিচার ওয়ান ট্যাব, কিংবা ওয়ান সিটিজেন ওয়ান নাম্বার ওয়ান ওয়ালেট, কিংবা নারীদের জন্য যে স্নাতক পর্যন্ত শিক্ষার বিস্তার, কিংবা ক্রিয়েটিভ ইকোনমি, সার্বিকভাবে আমরা প্রত্যেকটি জিনিসের দিকে তাকালে ক্রীড়াবিদদের জন্য যে ভাতা দেওয়া হয়েছে, ইমাম সাহেব মুয়াজ্জিন পুরোহিতদের জন্য যে ভাতা দেওয়া হয়েছে, প্রত্যেকটি বিষয়ে খেয়াল করলে এটা স্পষ্ট হয়ে যায় যে এই পুরো কর্মসূচিগুলো এসডিজি অর্জনের সাথে অতপ্রতভাবে জড়িত। এবং এইটাও খেয়াল করা দরকার যে এটা কেবলমাত্র একটা আন্তর্জাতিক বাধ্যবাধকতার জন্য করা হয়নি, এটা বাংলাদেশে যে সামগ্রিক উন্নয়নের যে লক্ষ্য ঠিক করা হয়েছে, জনগণের উন্নয়ন, সবার আগে বাংলাদেশ, তাকে সবার জন্য বাংলাদেশ করা, সেই জায়গা থেকে এই উন্নয়ন পরিকল্পনা করা হয়েছে। এবং তার জন্য সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য এবং বাসস্থানের মতো মৌলিক জায়গায় বিনিয়োগ, এবং সার্বিকভাবে বিনিয়োগ নির্ভর, কর্মসংস্থানমুখী, উৎপাদনমুখী একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা, তার জন্য তরুণদেরকে প্রশিক্ষণ দেওয়া, সেটা প্রযুক্তিগত দিক থেকে এবং উদ্যোক্তা হওয়ার জায়গা থেকে, এবং বাংলাদেশ যাতে ব্যাপকভাবে অর্থনৈতিক সম্প্রসারণের মধ্য দিয়ে আমাদের সকল মানুষের উন্নতি সাধন করতে পারে, সেই জায়গা থেকে আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা পরিকল্পনা করব। আমরা ইতিমধ্যেই প্রত্যেকটি মন্ত্রণালয়ের সাথে বৈঠক করার চেষ্টা করছি এবং সেখানে দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে প্রত্যেকটি পরিকল্পনা প্রকল্প, এইগুলোকে আমাদেরকে অবশ্যই এই নির্বাচনী ইস্তেহার এবং অর্থনৈতিক যে কৌশলপত্র পাঁচ বছর ব্যাপী, তার সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। এবং দ্বিতীয়ত একটা প্রোগ্রামেটিক অ্যাপ্রোচ, মানে আমরা বিচ্ছিন্নভাবে প্রকল্প গ্রহণ করি কিন্তু আসলে একটা প্রোগ্রাম কিংবা একটা কর্মসূচির অধীনে যদি আমরা একগুচ্ছ প্রকল্পকে চিন্তা করি তাহলে আমরা অপটিমাম ফলাফল পাব। কোনো একটি নির্দিষ্ট প্রকল্প সর্বোচ্চ লক্ষ্য অর্জন করতে পারে না, কিন্তু একটা কর্মসূচি, তার জন্য প্রয়োজনীয় যা কিছু প্রকল্প দরকার, সেইগুলোকে যদি আমরা পরিকল্পনায় সাজাতে পারি তাহলে প্রত্যেকটি বিষয়ে আমরা লক্ষ্য যেমন অর্জন করব, তেমনি পাঁচ বছর মেয়াদে গিয়ে আমরা কি অর্জন করলাম সেটাও জাতির সামনে যে অঙ্গীকার আছে সেই অঙ্গীকারটা তুলে ধরতে পারব। আশা করি প্রত্যেকটি মন্ত্রণালয় সেই বিষয়ে গুরুত্ব দিবেন, এবং গুরুত্ব এই কারণে নয় যে আমরা আবারও আন্তর্জাতিক কোনো বাধ্যবাধকতা অথবা দিন শেষে একটি প্রতিবেদন আমরা তৈরি করে দিব যে আমরা বেশ এগিয়েছি, এটা বাংলাদেশের মানুষের উন্নতির জন্য যে রাজনৈতিক অঙ্গীকার নিয়ে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে সরকার দাঁড়িয়েছে, সেই সরকারের সত্যিকার কার্যক্রম, এবং সেই কার্যক্রমের যে যাত্রাপথ, সেই যাত্রাপথে আপনারা অংশ নেবেন, এবং আজকে তিনটি গ্রামের যে ভিলেজ পাইলট প্রজেক্ট, এইটা যাতে সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে পারি এই পাইলট প্রজেক্ট শেষে, সেই কাজে সকলে মিলে আমরা একসাথে হব সেই আশাবাদ রেখে, এবং এই অনুষ্ঠান আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। এখানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
10: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রীকে।
8: Thank you, State Minister for Planning, Mr. Junaid Saki.
10: এবারে বক্তব্য রাখবেন বিশেষ অতিথি অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমীর।
8: Now I would like to invite the honorable advisor Dr. Rashid Al Mahmud Titumi to kindly deliver his speech.
13: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। আজকের সভার সভাপতি অর্থ পরিকল্পনা মন্ত্রী। আজকের সভার বিশেষ অতিথি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী। মঞ্চে উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, সম্মানিত মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, বিশেষ সহকারীবৃন্দ, জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মেম্বার্স অব দি ডিপ্লোম্যাটিক কোর, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ এবং সমবেত অভ্যাগত বৃন্দ, আজকের যে সভা এই সভা কোনো আনুষ্ঠানিকতা নয়, এই সভা জবাবদিহিতার একটা উদাহরণ। আমরা জানি বাংলাদেশের অর্থনীতি কি পর্যায়ে আমরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছি। আমরা যদি খেয়াল করি, বিশেষ করে এসডিজি লক্ষ্যমাত্রাগুলোর অর্জনের যে ইতিহাস 2024, যদিও তার অধিকাংশই বানানো তথ্যে ছিল, তারপরেও সে তথ্যগুলো যদি খেয়াল করি তাহলে দেখব যে এক পঞ্চমাংশ এসডিজি মাত্র অন ট্র্যাক আছে, 35% খারাপের দিকে গেছে এবং 44% সীমাবদ্ধ অগ্রগতি সাধিত হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই রকম পরিস্থিতির থেকে উত্তরণ কিভাবে সম্ভব এবং সেটা সম্ভব কিভাবে, সেটি নিয়েই আমি তিনটি কথা উল্লেখ করতে চাই। একটি হচ্ছে পরিকল্পনা, দ্বিতীয় হচ্ছে বাস্তবায়ন এবং তৃতীয় হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে আমরা কিভাবে দক্ষিণ দক্ষিণ উত্তর দক্ষিণ এবং সর্বপ্রকার সহযোগিতার মাধ্যমে এক বিশ্ব গড়ে তুলতে চাই, যে বিশ্ব বাসযোগ্য বিশ্ব, যে বিশ্ব ভবিষ্যতের প্রজন্মের বিশ্ব, যে বিশ্ব দায়বদ্ধতার বিশ্ব। আপনারা লক্ষ্য করেছেন যে এটি করতে হলে দরকার হচ্ছে দার্শনিক ভিত্তি, এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন উল্লেখ করেন সবার আগে বাংলাদেশ, সবার জন্যে বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ, আর আপনারা যখন শোনেন এসডিজির মূল মন্ত্র নো ওয়ান লিভিং বাহাইন্ড, তাহলে আমাদের দেশে আমরা একটা দার্শনিক ভিত্তি, অর্থাৎ সবাইকে নিয়ে যে বাংলাদেশ, তার সাথে নো ওয়ান লিভিং বাহাইন্ডের এক যোগসূত্র আছে। কিন্তু যেই যোগসূত্র ঐতিহাসিকভাবেই হয়েছে, আমরা যদি খেয়াল করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা, সেখানে পরিষ্কার করে তিনটি বাক্য উল্লেখ করা আছে। একটি হচ্ছে যে আমাদেরকে সমৃদ্ধির পথে যেতে হবে, তাহলে দরকার উৎপাদন এবং আমাদের দরকার স্বনির্ভরতা, এবং তার সাথে যদি উল্লেখ করেন মরহুমা বেগম খালেদা জিয়ার ভিশন 2030, তাহলে এটাকে যদি আমরা 2030 সালের সাথে মেলাই এবং পঞ্চম যে আমাদের অর্থনৈতিক কৌশল, তার মানে একটা সম্মিলন ঘটছে, যে সম্মিলন হচ্ছে সবার আগে বাংলাদেশ গঠনের। এবং আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে যে 17টি যে লক্ষ্যমাত্রা আছে, যখন মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে তার ভিশন হচ্ছে গণতান্ত্রিক মানবিক কল্যাণ রাষ্ট্র, 17টি লক্ষ্যমাত্রার এক বাক্যে এভাবেই বলা যায়। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে 17টি লক্ষ্যমাত্রা এবং 169টি যে আমাদের যে টার্গেট আছে সেগুলোকেও যদি আপনারা ভাঙেন তাহলে পরিষ্কারভাবে, আমি সময় নিতে চাই না কারণ আমরা ইতিমধ্যেই সময়ের বাইরে গেছি, 2-3টি উদাহরণ দিতে চাই যার মাধ্যমে বোঝা যাবে যে একটা প্যারাডাইম শিফট হচ্ছে সারা পৃথিবীতে। হতে হচ্ছে যে উপর থেকে একটা লক্ষ্যমাত্রা ভিশন দেওয়া হতো, আর আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে দেশোপযোগী, দেশ থেকে উপরের দিকে যাত্রা, এটা একটা প্যারাডাইম শিফট। আপনারা যদি খেয়াল করেন এসডিজি 1 অর্থাৎ নো পভার্টি, তাহলে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, সবচেয়ে কনজারভেটিভ যদি হিসাব করেন তাহলে 5 বছরে আমাদের যদি ফ্যামিলি কার্ড 41 লাখ দেওয়া যায় তাহলে দারিদ্র 5% হ্রাস পাবে। সবচেয়ে সংরক্ষণশীল হিসেবে আমরা জানি যে পতিত সরকারের কারণে দারিদ্র সবচেয়ে যদি আপনারা সংরক্ষিত হিসাব করেন তাহলে দেখবেন 1 কোটি লোক দারিদ্র সীমার নিচে নেমে গেছে। অন্যদিকে মরহুমা বেগম খালেদা জিয়ার সময় আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের ইতিহাসে 2 কোটি মানুষ দারিদ্রের জাঁতাকল থেকে মুক্ত হয়েছে। আমরা যদি খেয়াল করি জিরো হাঙ্গার এসডিজি 2, তাহলে দেখবেন হচ্ছে যে আমাদের যে নিরাপদ খাদ্য, ফুড অ্যাডাল্ট্রেশন, ফুড সেলফ সাফিসিয়েন্সি, যেগুলো ম্যানিফেস্টোর দ্বিতীয় অধ্যায়ে উল্লেখ করা হয়েছে এবং যেটি আমাদের 5 বছর মেয়াদী অর্থনৈতিক কৌশলের 13 নম্বর বা 12 নম্বর চ্যাপ্টারে উল্লেখ করা হয়েছে। তাহলে দেখছেন যে কিভাবে নিজের থেকে নিচের থেকে দার্শনিক ভিত্তি ভিশন এবং লক্ষ্যের মাধ্যমে এটাকে দেশোপযোগী করা হয়েছে। আমরা যদি খেয়াল করি, যেটা সবচেয়ে ক্রিটিক্যাল সেটি হচ্ছে SDG 5, জেন্ডার ইকুয়ালিটি। আমরা এমন একটা সমাজ পেয়েছি কারণ পতিত সরকার এমন একটা স্বৈরতান্ত্রিক ভয়ভিত্তিক সমাজ গড়ে তুলেছে যার ফলে নারীর প্রতি সহিংসতা যে কোনো সময়ের থেকে বেড়ে গেছে। কারণ রাষ্ট্র যদি সহিংসতায় জড়িয়ে পড়ে তখন পরিবারেও সহিংসতা বজায় থাকে। জেন্ডার ইকুইটির ক্ষেত্রে আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে নারীর ক্ষমতায়নে কতগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যদি খেয়াল করি SDG 6, অর্থাৎ হচ্ছে যে নিরাপদ পানি, তাহলে দেখব যে হচ্ছে যে আমাদের স্থানীয় সরকার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো প্রকল্প নেওয়া হয়েছে যার মাধ্যমে নিরাপদ পানি ব্যবস্থা নেওয়া হবে। এবং SDG 7, অর্থাৎ হচ্ছে যে ক্লিন এনার্জি, জাস্ট এনার্জি ট্রানজিশন। তাহলে দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন, সবচেয়ে ভেঙে পড়া আমরা যেটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি সেটি হচ্ছে জ্বালানি নিরাপত্তাহীনতা। এবং আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী 20% যাতে করে নবায়নযোগ্য জ্বালানির দিকে আমরা যেতে পারি, যেটা SDG 7 পূরণ হবে। SDG 8-এর ক্ষেত্রে আমরা জানেন মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী আপনাদেরকে উল্লেখ করবেন $1 trillion অর্থনীতি, অর্থাৎ হচ্ছে যে ডিসেন্ট ওয়ার্ক এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি। আমরা যদি খেয়াল করি দেখব হচ্ছে যে SDG 9, আপনারা দেখেন যে কিভাবে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বন্ধ কলকারখানা এবং নেক্সট ফ্রন্টিয়ার ইকোনমি গঠন করার জন্য, অর্থাৎ SDG 9, ইন্ডাস্ট্রি, ইনোভেশন এবং ইনফ্রাস্ট্রাকচার। আমরা লক্ষ্য করেছি যে আপনার SDG 10, অর্থাৎ হচ্ছে কিভাবে সমতাভিত্তিক। আমরা যদি খেয়াল করি ম্যানিফেস্টোর দ্বিতীয় অধ্যায়ের মূল লক্ষ্যই হচ্ছে বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ নির্মাণ। আমরা যদি খেয়াল করি SDG 11, আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন, অর্থাৎ সাস্টেনেবল সিটি, এই লক্ষ্যে কিভাবে সেকেন্ডারি সিটি করা যায় এবং ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা, সে বিষয়েও মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই আলোকপাত করেছেন, নির্দেশনা দিয়েছেন। ক্লাইমেট অ্যাকশনের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের এর কর্মসূচি নিয়েছি, বৃক্ষরোপণ, সবুজায়ন থেকে শুরু করে, আর লাইফ বিলো ওয়াটারের ক্ষেত্রেও আমরা যেটা বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে বাংলাদেশের অন্তস্থ থেকে যে দার্শনিক ভিত্তি এবং লক্ষ্যমাত্রা এবং ভিশনের মাধ্যমে কিন্তু আমরা এটা করছি, এবং সব দিকেই তার আসলে সারা বিশ্বব্যাপী সেই আমরা তার প্রতিফলনও দেখছি। আমরা ইতিমধ্যেই দ্বিতীয় বিষয় যেটি আলোকপাত করতে চাই সেটি হচ্ছে বাস্তবায়ন, বাস্তবায়ন এবং বাস্তবায়ন। এবং ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন 180 দিনের কর্মসূচি, যেটা 16 আগস্ট আমাদের শেষ হবে, তার মাধ্যমে দেখা যাবে। 1 বছরের কর্মসূচিতে আপনারা সবাই অংশগ্রহণ করেছেন এবং এটা আমরা বাস্তবায়নের ক্ষেত্রে বড় রকমের প্যারাডাইমেটিক শিফট হচ্ছে যে কিভাবে স্ট্র্যাটেজিগুলো বাস্তবায়িত হবে। এবং তৃতীয় যে বিষয়গুলো, ইতিমধ্যেই আমরা আসলে আন্তর্জাতিক পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচিগুলো ইতিমধ্যেই আলোচিত হচ্ছে। যেমন উদাহরণ দেয়া যেতে পারে যে হাই লেভেল পলিটিক্যাল ফোরাম, যেখানে LDC-র এর বাংলাদেশ নেতা ছিল, সেখানে আমার স্টেটমেন্ট পড়ার সৌভাগ্য হয়েছে। এবং বাংলাদেশের পক্ষ থেকে, LDC-র পক্ষ থেকে আমরা লক্ষ্য করেছি যে স্থানীয় ভিত্তিতে SDG-র যে ক্ষেত্রে বাংলাদেশের যে অর্জনহীনতা এবং সাম্প্রতিককালের উদ্যোগের ফলে অর্জনযোগ্য এবং সেখানে ফিসক্যাল স্ট্রেস, কারণ মিডল ইস্টের ক্রাইসিস হয়েছে, তারপরেও এই ধরনের উদ্যোগ বহুল আকারে প্রশংসিত হয়েছে এবং তার প্রতিফলন আমরা আশা করছি যে SDG সামিট হবে 2027 সালে। বাংলাদেশ শুধুমাত্র এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেরই নেতৃত্ব দেবে না, এটা LDC এবং অন্যান্য জায়গার নেতৃত্বের ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। অর্থাৎ হচ্ছে যে হোল অফ সোসাইটি বা আপনারা হোল অফ গভর্নমেন্ট বলেন, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে আমরা লক্ষ্য করছি দি গভর্নমেন্ট দ্যাট ওয়ার্কস। আমরা এখন
14: We are in a government that works for the people, that works for the nation, that works for international community. Apnader shobai ke oshongkho dhonnobad janiye amader sommilito proyashe shamil ahor ahoban janiye shesh korchi. Allah Hafiz, Bangladesh jindabad.
3: Dhonnobad mananiyo ortho porikalpona upodeshta apnar boktobyer jonno.
4: Thank you very much indeed, Honorable Advisor Dr. Rashid Al Mahmoud Titumir.
3: সম্মানিত সুধী, এবারে বক্তব্য রাখবেন বিশেষ অতিথি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি।
4: Ladies and gentlemen, may I now invite our special guest, Honorable Minister, Minister of Local Government, Rural Development and Cooperatives, Mr. Mirza Fakhrul Islam Alamgir MP, to please deliver his remarks.
15: Bismillahir Rahmanir Rahim. সম্মানিত সভাপতি, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, উপস্থিত আছেন মাননীয় মন্ত্রীবর্গ, প্রতিমন্ত্রীবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সুধীবৃন্দ, সচিববৃন্দ এবং ডিপ্লোম্যাটিক মেম্বার্স অফ দ্য ডিপ্লোম্যাটিক কো, আসসালামু আলাইকুম। আজকের এই কনফারেন্সে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত এবং এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সুধীবৃন্দ, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা ধ্বংসপ্রাপ্ত এবং একটা দুঃশাসনের পরে দুর্ভিক্ষ পীড়িত একটি বাংলাদেশ পেয়েছিলেন। সেই বাংলাদেশকে তিনি নতুন করে গড়ে তোলার কাজ শুরু করেছিলেন এবং সেই কাজের মধ্যে দিয়েই তিনি তার স্বনির্ভর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ বা একটি গণতান্ত্রিক বাংলাদেশ করতে চেয়েছিলেন। এবং এর পরবর্তীকালে আমরা দেখেছি যে দীর্ঘ 15 বছর গণতন্ত্রের জন্য লড়াই এবং 2024 সালের জুলাই মাসে ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের মানুষ যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল, 2026 সালের নির্বাচনে জনগণ বিএনপিকে যে বিপুল ম্যান্ডেট দিয়েছে তা সেই স্বপ্নেরই বাস্তব প্রতিফলন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকার একটি গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ার যে অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে, সবার আগে বাংলাদেশ, এই দর্শনই তার মূল চালিকা শক্তি। বাংলাদেশ জাতীয়তা দলের নির্বাচনী ইশতেহার 2026-এর প্রতিশ্রুতিতে বাস্তবে রূপ দিতেই প্রণীত হয়েছে 5 বছর মেয়াদি কৌশলগত অর্থনৈতিক কাঠামো, যার মূল উদ্দেশ্য রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন। এই 3 পর্বে ভঙ্গুর অর্থনীতিকে একটি সমৃদ্ধ অর্থনীতি রূপান্তর করা। আমার বিশ্বাস 2034 সালের মধ্যে এই $1 trillion অর্থনীতি গড়ার যে স্বপ্ন আমরা দেখছি তার ভিত রচিত হবে গ্রাম থেকে ইউনিয়ন পরিষদ, উপজেলা ও পল্লী অঞ্চলের প্রতিটি মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে। সম্মানিত সুধীবৃন্দ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সভে মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রকৃত উন্নয়ন তখনই টেকসই হয় যখন তা তৃণমূল থেকে শুরু হয়। আমাদের দেশের যে স্থানীয় সরকারের স্তর তা গ্রামীণ জনগণের সবচেয়ে কাছাকাছি, অথচ বাস্তবতা হল 2009 সালের স্থানীয় সরকার আইন অনুযায়ী স্থানীয় সরকার প্রতিষ্ঠান সময়ে যে পরিমাণ আর্থিক সম্পদ হস্তান্তরের কথা বলা হয়েছিল তা এখনো বাস্তবায়িত হয়নি। আমি স্পষ্ট করে বলতে চাই এই ঘাটতি পূরণ করাই আমাদের মন্ত্রণালয়ের অগ্রাধিকার। সেই লক্ষ্যেই ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকে রুরাল ডিজিটাল সেন্টারে রূপান্তর করা হবে, যেখানে নাগরিক সেবা থেকে শুরু করে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও আর্থিক অন্তর্ভুক্তি সব সেবাই এক ছাদের নিচে পাওয়া যাবে। আমরা দেশের সবচেয়ে পিছিয়ে পড়া জেলাসমূহকে পর্যাপ্ত বরাদ্দ প্রদানের সিদ্ধান্ত নিয়েছি, যাতে আঞ্চলিক বৈষম্য না বাড়ে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গ্রামীণ অবকাঠামো ও সমবায় খাতে দুর্নীতি রোধে স্বাধীন জবাবদিহিমূলক তদারকি ব্যবস্থা প্রবর্তন করা হবে। আমরা এমন এক স্থানীয় সরকার ব্যবস্থা করতে চাই যেখানে ক্ষমতা থাকবে জনপ্রতিনিধিদের হাতে, জবাবদিহিতা দিতে থাকবে জনগণের কাছে। সুধীবৃন্দ, আমাদের গ্রামীণ অর্থনীতি আজ এক গভীর রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে। কৃষি নির্ভরতা কমছে, অকৃষি আয়ের অংশ বহু পরিবারে 60% ছাড়িয়ে গেছে, নারীরা ক্রমেই কৃষি ব্যবস্থাপনায় নেতৃত্ব দিচ্ছেন। এই লক্ষ্যে আমরা এক গ্রাম এক পণ্য, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট কর্মসূচি চালু করেছি, যেখানে প্রতিটি গ্রাম তার নিজস্ব সম্পদ, দক্ষতা ও ঐতিহ্য অনুযায়ী একটি পণ্য বেছে নিয়ে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত সম্পূর্ণ মূল্য শৃঙ্খল গড়ে তুলবে। কৃষি যান্ত্রিকীকরণের ক্ষেত্রে আমরা ভর্তুকি নির্ভর যন্ত্র বিতরণ থেকে সরে এসে সেবাভিত্তিক মডেলে যাচ্ছি, যাতে ক্ষুদ্র প্রান্তিক কৃষকরাও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ পান। গ্রামীণ অকৃষি খাত, যা ইতিমধ্যে গ্রামীণ পারিবারিক আয় প্রায় 40-45% যোগান দেয়, তাকে সুনির্দিষ্ট কর্মসূচির আওতায় কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সুধীবৃন্দ, সমবায় আন্দোলন এদেশের গ্রামীণ অর্থনীতির একটা প্রাণ শক্তি ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই সমবায় আন্দোলন আমাদের সেইভাবে গড়ে ওঠেনি। আমরা নতুন করে একে সচল করতে চাই। সমবায় নিবন্ধন অর্থায়ন প্রক্রিয়া সহজ করে গ্রামীণ উদ্যোক্তাদের জন্য বাধা দূর করা হবে, তার পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করতে একটি জাতীয় ডিজিটাল সমবায় নিবন্ধন করে ব্যবস্থা গড়ে তোলা হবে, যা কিনা নির্বাচনী ইশতেহারে আমাদের দেওয়া গ্রামীণ সমবায় পুনরুজ্জীবনের অঙ্গীকারী বাস্তবায়ন। জাতিসংঘের 2030 এজেন্ডা বাস্তবায়নের প্রতি আমাদের সরকারের দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ, কিন্তু আমি বিশ্বাস করি এসডিজি অর্জনের প্রকৃত পরীক্ষা হয় জাতীয় নীতিতে নয়, গ্রামের মাটিতে। জাতীয় পর্যায়ে নির্ধারিত 39+1 অগ্রাধিকার লক্ষ্যমাত্রাকে স্থানীয়করণ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এসডিজি গ্রাম কর্মসূচি সেই স্থানীয়করণের একটি বাস্তব মডেল, যেখানে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, এক গ্রাম এক পণ্য সরকারের প্রতিটি ফ্ল্যাগশিপ কর্মসূচিকে একই ছাতার নিচে এনে আমরা দেখাতে চাই যে একটি গ্রামই কিভাবে সবকটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের একটি কার্যকর একক হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমাদের একটি পরিকল্পনা আছে, তাই আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই যেখানে গ্রামের একজন কৃষক, একজন জেলে, একজন তাঁতি কিংবা একজন গৃহিণী প্রত্যেকেই রাষ্ট্রের উন্নয়নের অংশীদার হবেন। উপকারভোগী মাত্র নয়, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠা করাই আমাদের অঙ্গীকার, যেখানে প্রতিটি টাকার হিসাব থাকবে জনগণের কাছে। আমি আশা করি এই জাতীয় সম্মেলন থেকে যে চিন্তা ও দিক নির্দেশনা বেরিয়ে আসবে, তা সরকার ঘোষিত কৌশলগত অর্থনৈতিক কাঠামো বাস্তবায়নে আমাদের আরও শক্তিশালী করবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এই যাত্রায় সব মন্ত্রণালয়, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত, নাগরিক সমাজ ও সর্বোপরি তৃণমূলের জনপ্রতিনিধিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রস্তুত। আসুন আমরা সবাই মিলে গ্রাম থেকে শুরু করে একটি সমৃদ্ধ, ন্যায্য ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
10: ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য।
8: থ্যাংক ইউ অনারেবল মিনিস্টার মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
10: এবারে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি, মাননীয় মন্ত্রী অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, জনাব আবির খসরু মাহমুদ চৌধুরী, এমপি। তার এই বক্তব্যের জন্য বিনীত অনুরোধ করছি।
8: লেডিজ এন্ড জেন্টলম্যান, মে আই রেসপেক্টফুলি ইনভাইট দ্য অনারেবল মিনিস্টার ফর ফাইন্যান্স এন্ড প্ল্যানিং, Mr. Amir Khosrow Mahmood Chaudhary, MP, to deliver his chair's address.
16: Bismillah ar-Rahman ar-Rahim. Mananiya Pradhan Mantri, Mananiya Sthaniya Sarkar, Pulli Unnayan o Samabayi Mantri, আমার সহকর্মীবৃন্দ, অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সুধীমণ্ডলী, এ জাতীয় সম্মেলন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন 2030 সাল অতি সন্নিকটে এবং এসজিডি অর্জনে আমাদের সামনে সময় সীমিত। এসজিডি বাস্তবায়নে বাংলাদেশের অর্জন এখনো মিশ্র, কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে, তবে বেশ কিছু লক্ষ্যমাত্রায় আমরা পিছিয়ে আছি।

বিচ্ছিন্ন উদ্যোগ নয়, এটি সরাসরি সরকারের নির্বাচন ইশতেহারের সাথে সংযুক্ত। ইশতেহারের প্রায় 73% অঙ্গীকার সরাসরি এসজিডি লক্ষ্যমাত্রার সাথে সংযুক্ত, আর বাকি 27% প্রাতিষ্ঠানিক সংস্কার ও সহায়ক নীতিমালার মাধ্যমে পরোক্ষভাবে এলজিডির সাথে সম্পর্কিত। অর্থাৎ এই ইশতেহার শুধুমাত্র একটি রাজনৈতিক দলিল নয়, এটি সচেতনভাবে এসডিজি বাস্তবায়নের কৌশল হিসাবে প্রণীত হয়েছে। এই ইশতেহারের ভিত্তিতে প্রণীত হয়েছে 5 ইয়ার্স স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক, যার সুস্পষ্ট লক্ষ্য রাষ্ট্র ও অর্থনীতি সংস্কার, সমতাভিত্তিক আর্থসামাজিক উন্নয়ন, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, আঞ্চলিক সুষম উন্নয়ন এবং ধর্ম সংস্কৃতি সংহতি। এই 5টি স্তম্ভের প্রতিটি 17টি এসডিজি লক্ষ্যমাত্রার সাথে সংযুক্ত। উপস্থিত সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের 1 মাসের মধ্যেই যে ফ্ল্যাগশিপ উদ্যোগটি চালু হয়েছে তা হল ফ্যামিলি কার্ড কর্মসূচি। ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। এই দর্শনের উপর ভিত্তি করে প্রকৃত দরিদ্র পরিবার সমূহকে চিহ্নিত করে প্রতি মাসে 2,500 টাকা করে সরাসরি পরিবারের নারী সদস্যদের নামে G2P সরকার থেকে সরাসরি জনগণের কাছে পদ্ধতিতে প্রদান করা হচ্ছে, যা প্রচলিত সামাজিক নিরাপত্তা ভাতার তুলনায় প্রায় 3 গুণ বেশি। এই অর্থবছরে 41 লক্ষ পরিবারকে এই কার্ডের আওতায় আনতে বাজেটে 14,500 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং 2030 সালের মধ্যে এটিকে ইউনিভার্সাল সোশ্যাল আইডি কার্ড এর রূপান্তরের পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড, স্বাস্থ্য খাতে হেলথ কার্ড এবং তৃণমূল অর্থনীতিকে শক্তিশালী করতে 1 ভিলেজ 1 প্রোডাক্ট কর্মসূচি চালু করা হয়েছে। ইতিমধ্যে পাইলটিং এর কাজ শুরু হয়ে গেছে। প্রতিটি সরাসরি দরিদ্র বিমোচন, ক্ষুধামুক্ত ও নারীর ক্ষমতায়নের এসডিজি লক্ষ্যমাত্রার সাথে সম্পর্কিত। ফ্যামিলি কার্ড কর্মসূচির পাশাপাশি বর্তমান সরকার চলমান প্রকল্প সমূহের উদ্দেশ্য এবং কার্যক্রমে সুনির্দিষ্ট পরিবর্তন এনে এসডিজি বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্য আনয়ন করছে। এছাড়া নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রেও এসডিজি বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, সরকার গঠনের পর দ্বিতীয় একনেক সভাতেই সিটি কর্পোরেশন প্রতিটি ওয়ার্ডে মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে একটি কার্যকর নগর প্রাথমিক স্বাস্থ্য ও পুষ্টি কেন্দ্র প্রতিষ্ঠা করার জন্য এক্সপ্যান্ডিং অ্যাক্সেস টু ইন্টিগ্রেটেড হেলথ কেয়ার ফর দি আরবান পপুলেশন প্রকল্প অনুমোদন করা হয়েছে, যা এসডিজি লক্ষ্যমাত্রা 3-এর সাথে সামঞ্জস্যপূর্ণ। গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ শীর্ষক চলমান একটি প্রকল্পের কার্যক্রমে পরিবর্তন এনে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বাংলা স্ক্রিন রিডার, শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ইশারা ভাষা সফটওয়্যার, নৃগোষ্ঠী ভাষার

0: ক্রাউন কিবোর্ড সফলভাবে উন্নয়ন করা হয়েছে ও যা এসডিজি লক্ষ্যমাত্রার দশের সাথে সামঞ্জস্যপূর্ণ। এসডিজি লক্ষ্যমাত্রার মূল মন্ত্র লিভ নো ওয়ান বিহাইন্ড, যা কাউকে পিছনে ফেলে নয়। এই বার্তাটিকে ধারণ করেই বর্তমান সরকার তার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। প্রিয় উপস্থিতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা রাষ্ট্র গঠনের দর্শন, বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং 2023 সালের 31 দফা সংস্কার এজেন্ডা, এই ধারাবাহিকতার উপর দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী উই হ্যাভ এ প্ল্যান অঙ্গীকার এবং জুলাই জাতীয় সনদ পরিণত হয়েছে। বিএনপির সামগ্রিক রাজনৈতিক দর্শন, গণতান্ত্রিক সুশাসন, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা, অর্থনীতির গণতন্ত্রায়ন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, এসব কিছুই এসডিজির লিভ নো ওয়ান বিহাইন্ড নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা এসডিজি হচ্ছে আমাদের, ইট ইজ আমাদের অ্যাট দি হার্ট অব দি প্রেজেন্ট গভর্নমেন্ট পলিসি, এবং এটার এক্সিকিউশন হচ্ছে ইজ অ্যাট দ্য ফ্রন্ট অ্যান্ড সেন্টার অফ এক্সিকিউশন। এখানে সোশ্যাল ইনক্লুশন, এখানে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এখানে পলিটিক্যাল ইনক্লুশন, সব কিছুকে বিবেচনায় লিভ নো ওয়ান বিহাইন্ড যে স্লোগানটি আছে সেটাকে ধারণ করা হয়েছে। একটি দীর্ঘদিনের রাজনৈতিক দর্শনকে এটা আমরা পরিমাণযোগ্য উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করেছি মাত্র। সরকারের এই উন্নয়ন দর্শন নতুন কিছু নয়, বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে বাস্তবায়িত নারী শিক্ষা, দশম শ্রেণী পর্যন্ত অবৈতনিক করা, ফুড ফর ওয়ার্ক সহ ফুড ফর এডুকেশন, বিভিন্ন কর্মসংস্থান নির্ভর খাদ্য নিরাপত্তা কর্মসূচি, সেই সময়ে দরিদ্র ও দুর্যোগ প্রবণ জনগোষ্ঠীর জন্য একটি মানবিক ভিত্তি তৈরি করেছিল। আজকের সরকার সেই ভিত্তির উপর দাঁড়িয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোকে ফ্যামিলি কার্ডের সাথে সমন্বিত করে একটি আধুনিক ডিজিটাল জীবন চক্রভিত্তিক সামাজিক সুরক্ষা কাঠামো গড়ে তুলছে। শ্রোতৃমণ্ডলী, গত 6 মাসে অর্থাৎ ফেব্রুয়ারির নির্বাচনের পর সরকার গঠনের সময় থেকে আমরা কথাই নয় সেটা কাজে প্রমাণ করছি। সরকার গঠনের প্রথম 100 দিনের মধ্যেই হাম রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় প্রায় 100% শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। ফ্যামিলি কার্ডের প্রথম পাইলট পর্যায়ে 60,000-এর বেশি নারী ইতিমধ্যে ভাতা পাচ্ছে। আমরা জুলাই 26 হতে জুন 31 মেয়াদে 5-ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছি। এই কাঠামো আমাদের জাতীয় উন্নয়ন পরিকল্পনাকে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি সঙ্গে সমন্বিত করেছে। দারিদ্র বিমোচন, সর্বজনীন সামাজিক সুরক্ষা, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যগত সেবা, জেন্ডার সমতা, জলবায়ু সহনশীলতা এবং সুশাসন এসডিজির এই মূল অগ্রাধিকারগুলোকেই আমাদের সংস্কার ও উন্নয়নের 5 স্তম্ভের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে। স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণের চ্যালেঞ্জ সমূহ মোকাবেলা এবং এসডিজি বাস্তবায়নে অর্জিত অগ্রগতি সুসংহত করতে। আমরা পুনরুদ্ধার, পুনর্বাসন, পুনর্গঠন 3R কৌশল গ্রহণ করেছি, যার মাধ্যমে সাময়িক স্থিতিশীলতা থেকে শুরু করে দীর্ঘমেয়াদী কাঠামোগত রূপান্তর সবকিছু একটি সুসংহত পথ নকশায় বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। জাতীয় বাজেটে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা ও প্রতিবন্ধী ভাতা সহ প্রতিটি সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার হার উভয়ই বাড়ানো হয়েছে। আগামী অর্থ বছরে প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা 34,50,000 থেকে বাড়িয়ে 38,00,000 উন্নীত, মাসিক ভাতা 900 থেকে বাড়িয়ে 1,000 টাকার প্রস্তাব করা হয়েছে, ইতিমধ্যে যার কাজ শুরু হয়েছে। পাশাপাশি মসজিদের ইমাম মুয়াজ্জিন, খতিব সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত সেবায়তদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কে আমরা স্বল্প আয়ের ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিজিএফ, বেসরকারি খাতে পেনশন সুবিধা সম্প্রসারণ, এতিমদের জন্য সহায়তা, ইনফরমাল সেক্টরের শ্রমিকদের জন্য সুরক্ষা কার্যক্রম, মিড ডে মিল কার্যক্রম সম্প্রসারিত প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে সর্বজনীন সামাজিক সুরক্ষা কভারেজ দিকে এগিয়ে যাওয়ার সুস্পষ্ট অঙ্গীকার করেছি, যা SDG মূল মন্ত্র লিভ নো ওয়ান বিহাইন্ড বাস্তবায়ন আমাদের প্রতিশ্রুতির একটি বাস্তব প্রমাণ। এখানে লিভ নো ওয়ান বিহাইন্ডের আওতায় আমরা একটি নতুন ভাবনা এনেছি আমাদের অর্থনীতিতে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ ইকোনমি, অর্থাৎ সোশ্যাল সেফটি নেটের মধ্যে যে লোকগুলো সেফটি নেটের বাইরে অনেক দিন থেকে গেছে, যাদেরকে আমরা অর্থনীতির মূলধারায় আনতে পারি নাই, যেমন আমাদের স্পোর্টস ইকোনমি, আমাদের সাংস্কৃতিক ইকোনমি, আমাদের আমাদের আর্টিজেন্স যারা আছে গ্রামেগঞ্জে যারা আছে, তারা সবাই অ্যাকচুয়ালি মূল অর্থনীতিকে আমরা তাদেরকে আনতে পারি নাই। ক্রিয়েটিভ ইকোনমির মাধ্যমে আমরা সবাইকে সবার জীবনযাত্রার মানের আগামী দিনে তাদের জন্য একটা প্রকল্প, বিশাল প্রকল্প গ্রহণ করেছি, যার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এখানে লিভ নো ওয়ান বিহাইন্ড যে কথাটা আছে, সেখানে কিন্তু আমরা কাউকে বাদ দিচ্ছি না, এমনকি সংস্কৃতি কর্মী, এমনকি থিয়েটারের মেকআপম্যানের কথা এখানে আমরা ভেবেছি, লাইটম্যানের কথা ভেবেছি, সংস্কৃতি থিয়েটারে যারা অ্যাক্টিং করে তাদের কথা ভেবেছি, আমাদের পল্লী, আমাদের গ্রামে যারা গীতিকার আছে, গান গায়, আমাদের যে সংস্কৃতির, এগুলোকে আমরা কোনোদিনই মনিটাইজ করতে পারিনি, এগুলোকে আমরা মনিটাইজ করে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসতে চাই। আমাদের যে ক্রিয়েটিভ ইকোনমি, আমাদের যারা আর্টিজেন আছে গ্রামে গঞ্জে, তারা কিন্তু তাদের জায়গায় রয়ে গেছে, তারা কিন্তু কেউ গ্র্যাজুয়েট করতে পারেনি, আমরা কিন্তু তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা দিতে যাচ্ছি, তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট দিতে যাচ্ছি, আমরা তাদেরকে তাদের প্রোডাক্টগুলোকে ব্র্যান্ডিং করার চেষ্টা করছি, তাদেরকে ডিজাইনিং সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, তারা যাতে তাদের প্রোডাক্টগুলো ট্রেডেবল গুডস হিসাবে বিশ্বের সামনে আমরা তুলে ধরতে পারি, এবং তাদের প্রোডাক্ট যাতে অ্যামাজন, ইবে এর মাধ্যমে গ্লোবালি তারা বিক্রি করতে পারে, এবং এই রোগগুলো সবাইকে আমরা ক্রিয়েটিভ ইকোনমির আওতায় নিয়ে আসছি ইনশাআল্লাহ। এবং ইতিমধ্যে শীতলপাটি গ্রাম, ইতিমধ্যে শতরঞ্জি গ্রাম, এবং আমাদের যারা অন্যান্য যারা তাঁতিরা আছে, তাদেরকে যেইগুলো প্রোডাক্ট আছে আমরা সিলেক্ট করে সবাইকে ক্রিয়েটিভ ইকোনমির আওতায় ইনশাআল্লাহ নিয়ে আসছি। মাননীয় অতিথিবৃন্দ, SDG অর্জনের বাকি সময় খুবই সংক্ষিপ্ত, কিন্তু আমাদের পরিকল্পনা সুস্পষ্ট এবং আমাদের অঙ্গীকার সুদৃঢ়। এই সম্মেলন সরকার, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত, নাগরিক সমাজকে একই প্ল্যাটফর্মে এনে একই লক্ষ্যে আমরা কাজ করার একটি ঐতিহাসিক সুযোগ তৈরি করতে যাচ্ছি। এখানে আমি ক্রিয়েটিভ ইকোনমির কথা যখন বলছিলাম, তখন কিন্তু সরকার এখানে একা কাজ করছে না, সরকারের সাথে ব্যক্তিখাত, সরকারের সাথে এনজিও, সবাই আমরা পার্টনারশিপের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করতে যাচ্ছি, যাতে দেশের সকলকে এটা ডেলিভারি খুবই কঠিন, সরকার সবসময় ডেলিভার করতে পারে না, এই জন্য ডেলিভারির জন্য আমরা সকলকে সম্পৃক্ত করছি এখানে। আমি আশা করি এই তিন দিনের আলোচনা থেকে আমরা একটি বাস্তব ভিত্তিক কার্যকর পথ নকশা পাব, যা আমাদের ইশতেহার, আমাদের যে স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক আছে, এই এটাকে এসডিজি এবং এই সব কিছুকে অভিন্ন লক্ষ্যে সমন্বিত করবে বলে আমি বিশ্বাস করি। সবশেষে শত ব্যস্ততার মাঝেও মাননীয় প্রধানমন্ত্রী সানুগ্রহ উপস্থিতির জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, পাশাপাশি উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ সকল ও সম্মেলনের আয়োজক জিইডি, বাংলাদেশ পরিকল্পনা কমিশন, জিআইইউ, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় সভাপতি, মাননীয় মন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়।
2: Thank you very much indeed, Chairperson of the inaugural ceremony, Honorable Minister, Minister of Finance and Planning, Mr. Amir Khusro Mahmud Chaudhry, MP.
3: Shudhiprindo, এবার আমরা আজকের উদ্বোধনী অধিবেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে উপনীত হয়েছি, সেই কাঙ্ক্ষিত মুহূর্ত যার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপিকে তার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য সশ্রদ্ধ আমন্ত্রণ জানাচ্ছি।
4: Distinguished ladies and gentlemen, it is my profound honor to invite the chief guest of this inaugural session, Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh, Mr. Tariq Rahman MP, to kindly deliver his address and share his valuable vision and guidance.
5: Bismillahir Rahmanir Rahim. Navigating 5-year strategic framework for achieving SDGs, policy, partnership and priorities. Shishok, Jatiyo Shammelon 2026 er Udbodhon Onushthaner Sammanito Shobhapati, Montri Porishoder Sodosho ebong Upodeshtabindo, Jatiyo Sanshad Sodoshobindo, Members of the Diplomatic Corps, Development Partners, বেসরকারি খাতের প্রতিনিধি, এনজিও, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই অনুষ্ঠানের বক্তব্যর পালার আমি শেষ বক্তা। আমার আগে যারা বক্তব্য দিয়েছেন মোটামুটিভাবে সব কিছুই আলোচিত হয়েছে, তবে যেহেতু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেজন্য আমি খুব সংক্ষেপে আমার কিছু মতামত আপনাদের সামনে তুলে ধরতে চাই। উপস্থিত সুধীবৃন্দ, বাংলাদেশ যেভাবে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এমডিজি বাস্তবায়নের সাফল্যের পরিচয় দিয়েছিল, একইভাবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রেও বাংলাদেশ যথাযথভাবে পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন করে চলেছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন এসডিজির প্রতিপাদ্য নো ওয়ান লিভ বিহাইন্ড, কিংবা কাউকে পিছনে ফেলে নয়, এই মূলনীতির সঙ্গে বর্তমানের সরকারের জননীতিরও মিল রয়েছে। সকল শ্রেণী, পেশা তথা জনগণের স্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকারের নীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ। বিএনপির জননীতির দিকে লক্ষ্য করলেই একটা বিষয় স্পষ্ট হয়ে উঠবে সবার কাছে, সেটি কি? সেটি হচ্ছে সকল সময় বিএনপির সকল পরিকল্পনা ছিল এবং কর্মসূচি ছিল জনবান্ধব। যেমন দেশ এবং জনগণের উন্নয়নে আমরা যা এখানে উপস্থাপিত একটি ডকুমেন্টারিতেও দেখেছি, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং বর্তমান রাষ্ট্র সংস্কারের 31 দফা ঐতিহাসিকভাবেই প্রতিটি ভিশন এবং মিশনের সঙ্গে এমডিজি কিংবা বর্তমানে এসডিজির খুব বেশি অমিল নেই। উপস্থিত সুধীবৃন্দ, এমডিজির লক্ষ্য উদ্দেশ্য এবং কর্ম পরিকল্পনা নিয়ে এতক্ষণ আমরা সকলে এখানে আলোচনা করেছি। আপনারা সবাই জানেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সকল ক্ষেত্রে ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সকল ক্ষেত্রে এই যে পুনর্গঠনের এই পালা, দেশ এবং পুনর্গঠনের এই যাত্রা পথে অবশ্যই এমডিজির এসডিজির মাফ করবেন এসডিজির গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকারযোগ্য। এবং এরই অংশ হিসেবে জনগণের সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার 5 বছর মেয়াদি কৌশলগত অর্থনৈতিক কাঠামো বা 5-year স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করেছে। এই ফ্রেমওয়ার্ক দেশের জাতীয় উন্নয়ন পরিকল্পনাকে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির সঙ্গে সমন্বিত করেছে। বর্তমান সরকারের গৃহীত সংস্কার ও উন্নয়নের 5 স্তম্ভের মাধ্যমে দারিদ্র বিমোচন, সার্বজনীন সামাজিক সুরক্ষা, মানসম্মত শিক্ষা এবং স্বাস্থ্যসেবা, জেন্ডার সমতা এবং জলবায়ু সহনশীলতা এবং সুশাসন এসডিজির এই মূল অগ্রাধিকারগুলোই প্রতিফলিত হয়েছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ এবং এসডিজি বাস্তবায়নে অর্জিত অগ্রগতির সুসংহত করতে বর্তমান সরকার পুনরুদ্ধার, পুনর্বাসন, পুনর্গঠন বা রিকভারি, রিহ্যাবিলিটেশন এবং রিকনস্ট্রাকশন, এই 3R কৌশল গ্রহণ করেছে, যার মাধ্যমে সাময়িক স্থিতিশীলতা থেকে শুরু করে দীর্ঘমেয়াদী কাঠামোগত রূপান্তর সবকিছুই একটি সুসংহত পথ নকশা বাস্তবায়িত হবে। জনগণের রায় বর্তমান সরকার গত 17 ফেব্রুয়ারি সরকার গঠনের পরদিন থেকেই নারীর সামাজিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড, কৃষকের স্বার্থ রক্ষায় কৃষক কার্ড, জনস্বাস্থ্য এবং চিকিৎসা সেবা সহজ করতে ই হেলথ কার্ডের মতন একাধিক সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। এর মাধ্যমে প্রান্তিক কৃষক, স্বল্প আয়ের পরিবার এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে সরাসরি ভর্তুকি, কৃষি উপকরণ, আর্থিক সহায়তা এবং স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি স্পোর্টস কার্ড, সারাদেশে ইমাম মুয়াজ্জেম এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুদেরকেও সম্মানী ভাতার আয়তায় আনার পরিকল্পনা আছে এবং এর ভেতরে সেগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। অর্থাৎ কোনো না কোনো উপায়ে দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষের কাছে সরকারের সহায়তা নেটওয়ার্ক বিস্তৃত হচ্ছে ধীরে ধীরে। এভাবে চলতি মেয়াদের মধ্যেই পর্যায়ক্রমে সম্ভাব্য প্রতিটি নাগরিককে সামাজিক সুরক্ষা বলয় এবং অর্থনৈতিক সহায়তা কাঠামোর আওতায় আনার পরিকল্পনা এবং বাস্তবায়নের সুচিন্তিত পথনকশা সরকারের রয়েছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এসডিজি ভিলেজ কার্যক্রমের অংশ হিসাবে আমরা এখনও তাদের সাথে কানেক্টেড আছি। বাংলাদেশের 3টি জেলার 3টি উপজেলায় যেমন রাঙামাটি কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনার ডাকপ উপজেলার পানখালি এবং দিনাজপুরের বহচাগঞ্জ উপজেলার নাফনগর, এই 3টি গ্রামকে এসডিজি স্থায়ীকরণের একটি পাইলট মডেল হিসেবে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। এই গ্রামগুলোতে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের ঋণ, স্কুল ড্রেস, মাদ্রাসা ভিত্তিক শিক্ষা, নবায়নযোগ্য জ্বালানি, গ্রাম পর্যটন, ব্লু এমপ্লয়মেন্ট, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, বৃক্ষরোপণ, খাল খনন এবং ইকোট্যুরিজম সহ বিভিন্ন কর্মসূচি একযোগে পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা হবে এবং এর প্রভাব পর্যবেক্ষণও করা হবে। এই উদ্যোগের সাফল্যের ভিত্তিতে ভবিষ্যতে সারা দেশের অন্যান্য গ্রামেও এই মডেল সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে সরকারের। আমি আশা করি এসডিজি ভিলেজ বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারকে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডেভেলপমেন্ট মডেল হিসেবে বিশ্বের সামনে তুলে ধরার একটি দৃষ্টান্তমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। সম্মানিত উপস্থিতবৃন্দ, কোনো একক মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে এসডিজি বাস্তবায়ন সম্ভব নয়। এর সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন সরকার, বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী, এনজিও, সুশীল সমাজ, গণমাধ্যম এবং প্রতিটি নাগরিকের সম্মিলিত সহযোগিতা। আমি আশা করি তিন দিনের এই সম্মেলনে প্রতিটি সমন্বয়কারী মন্ত্রণালয় ও বিভাগ তাদের অভীষ্ট ভিত্তিক অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনার মাধ্যমে বাস্তবসম্মত এবং সময় উপযোগী কর্মপরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করবেন। আগামী দিনের কর্মপরিকল্পনায় কয়েকটি মৌলিক বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট। একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে থাকবে অবাধ নির্বাচন, আইনি শাসন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা। একটি মানবিক রাষ্ট্র যেখানে স্বাস্থ্য, শিক্ষা ও নাগরিক অধিকার হবে সার্বজনীন। এবং একটি কল্যাণ রাষ্ট্র যেখানে প্রতিটি নাগরিকের অর্থনৈতিক সুযোগ ও আন্তঃপ্রজন্ম ন্যায্যতা নিশ্চিত থাকবে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, সবশেষে আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক এবং গভর্নেন্স ইনোভেশন ইউনিট এবং বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগকে এমন একটি জনগুরুত্বপূর্ণ সম্মেলন আয়োজনের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ২০৩০ সাল নাগাদ টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জনের লক্ষ্যে আসুন আমরা সবাই দৃঢ় সংকল্প নিয়ে কাজ করি। আমি জাতীয় সম্মেলনের সাফল্য কামনা করে এসডিজি ভিলেজ কার্যক্রমের উদ্বোধন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।
1: মাননীয় প্রধানমন্ত্রীকে তার দূরদর্শী দিক নির্দেশনামূলক বক্তব্য এবং এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের শুভ উদ্বোধন করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
2: Thank you very much indeed, Honorable Prime Minister. Your visionary guidance will undoubtedly serve as a source of inspiration and direction in formulating and implementing our future strategies towards achieving sustainable development goals.
6: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ নেভিগেটিং স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর অ্যাচিভিং এসডিজিস পলিসি পার্টনারশিপ অ্যান্ড প্রায়োরিটিস শীর্ষক জাতীয় সম্মেলনের শুভ উদ্বোধন করলেন এবং ভাষণ প্রদান করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানের সরাসরি ধারাবর্ণনায় এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফাতিমা আফরোজ তহিলি, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ শহীদুল্লাহ ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ হাসনাতুল আজম ও মোহাম্মদ আমিনুল ইসলাম, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ থেকে আগামী 12 আগস্ট পর্যন্ত এই জাতীয় সম্মেলন সফল হবে এই প্রত্যাশা জানিয়ে আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবন স্টুডিওতে।
7: এতক্ষণ বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ জিইডি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে জিআইইউ এর যৌথ উদ্যোগে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার বিসিএফসিসি এ ন্যাশনাল কনফারেন্স অন নেভিগেটিং 5-ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর অ্যাচিভিং এসডিজিএস পলিসি পার্টনারশিপ অ্যান্ড প্রায়োরিটিস শীর্ষক জাতীয় সম্মেলন অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ডে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।
8: বলুন, সেটি তো আলোচনা করছিলাম এতক্ষণ, মাঝখানে ফোনটা চলে এলো বলে আমরা শেষ করতে পারিনি। যেমন ডেঙ্গু রোগীকে আপনার তরল জাতীয় খাদ্য দিতে হবে, তার বমির ভাব থাকতে পারে, বমির ওষুধ দিতে হবে। কিন্তু চট করে দোকান থেকে নিয়ে একটা স্যালাইন স্টার্ট করে দিলাম, কোন স্যালাইন কোন কারণে এটা না জেনে যদি শুরু করেন হিতে বিপরীত হতে পারে। আর পথ্যের ব্যাপারে বাড়তি কোনো খাবার খাবে না, সুষম খাদ্য খেতে হবে। আমরা ঘরে যা খাই তার মানে এই নয় যে তাকে মুরগি গরু খাসি খুব উচ্চ মানের খাদ্য দিতে হবে, তা না। স্বাভাবিক জলরোগীকে আমরা সাধারণত সহজ পাচ্য খাদ্য দেই, সেখানেও তাই হবে। এবং আমার মনে হয় দেশব্যাপী সবাই সচেতন। আমরা গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আছি আলোচনায়, ডেঙ্গু রোগের প্রতিরোধে করণীয়। ডাক্তার মহিউদ্দিন রহমান, তিনি আইডিসির আছেন সহকারী অধ্যাপক, অত্যন্ত অভিজ্ঞ চিকিৎসক। ডেঙ্গু নিয়ে আমাদের দেশে এখন দেশব্যাপী সব ডাক্তার সবাই সচেতন, শুধু সচেতন আমরা নই, কারণ দেরিতে, দেরি বলে একটা কথা আছে, দেরিতে আমরা চিকিৎসা করতে আসি, তার প্রেশার মাপতে আমরা খেয়াল করি না। তার প্লেটলেটের কথা একটু আলোচনা করি, যেহেতু এসছে আলোচনা। প্লেটলেট যখন একটু কম হয়, 50 হোক 60 হোক, আমরা রক্ত সংগ্রহণে ছোটাছুটি করি, তাকে প্লেটলেট দিতে হবে, রক্ত দিতে হবে। এই যে বিষয়টি, আপনার মন্তব্য কি?
9: আসলে আপনার প্লেটলেটের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে প্লেটলেট তার কোন ধরনের ডেঙ্গু হয়েছে। ক্লাসিক্যাল ডেঙ্গুতে কিন্তু প্লেটলেট দেওয়ার খুব একটা প্রয়োজন নেই। ক্লাসিক্যাল ডেঙ্গু আপনি যদি বাসায় থাকেন, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেন, সুষম পুষ্টিকর খাবার খান, তাহলে 2-7 দিনের মধ্যে এমনি আপনি ভালো সুস্থ হয়ে যাবেন। হেমোরেজিক ডেঙ্গুর ক্ষেত্রে যেটা সমস্যা হয় যে দেখা যায় যে প্লেটলেট কারো কারো ক্ষেত্রে প্লেটলেট কাউন্টটা কমে যেতে পারে, সবার ক্ষেত্রে যে কমবে তা কিন্তু না, কারো কারো ক্ষেত্রে কমতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে একটা নির্দিষ্ট পর্যায়ের পরে আর কমছে না, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে কম পর্যায়ক্রমে কমতে থাকে। তো সেক্ষেত্রে যেটা করতে হয়, আমরা দুই ধরনের চিকিৎসা দিতে পারি। একটা হলো যে যদি একটা নির্দিষ্ট, আমাদের সাধারণত যে প্লেটলেট কাউন্ট আমাদের যেটা নর্মাল সেটা হলো যে স্বাভাবিক 1.5 লাখ থেকে 4.5 লাখ পর্যন্ত পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। তো এর যদি দেখা যায় 1.5 লাখের নিচে নেমে গেছে, সেক্ষেত্রে আমরা 1.5 লাখ থেকে 90,000 থেকে 1.5 লাখের মধ্যে কিন্তু আমরা তাকে পর্যবেক্ষণে রাখি। যে
8: তার পর্যবেক্ষণটা জরুরি, সেটা উনি ঘুমালে হবে না, পর্যবেক্ষণে রাখতে হবে। কেন, এরপরে কোথায় গেল? হ্যালো, আমরা আলোচনায় থাকবো। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? হাজি মোহাম্মদ মিন্টু। প্রশ্ন? হ্যাঁ, ডেঙ্গু মশা সত্যিকার অর্থে শহরে কি গ্রামে বা জেলা পর্যায়ে আলোচনা যদি করা যায় কোথায় বেশি?
9: আসলে এখন যেটা আমরা যেটা বললাম যে বিগত যে 5 বছরের তথ্য উপাত্ত, স্বাস্থ্য অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে গবেষণা, তার থেকে আমরা যেটা দেখেছি যে এখন বলতে গেলে সারা বাংলাদেশে আপনার সমানভাবেই ডেঙ্গু ছড়াচ্ছে। তো আগে যেটা আমরা দেখতাম যে শহরে যেটা হতো যে আপনার এডিস মশার দুই রকমের প্রকারভেদ আছে, যেমন একটা হলো যে এডিস এজিপ্টি, যেটা শহরাঞ্চলে বেশি দেখা যায়, আর একটা হলো এডিস অ্যালবোপিকটাস, এটা গ্রামাঞ্চলে বেশি দেখা যায়। এডিস এজিপ্টির চেয়ে অ্যালবোপিকটাসটা একটু আকারে বড় এবং এটা একটু ধীর গতিতে,
8: অর্থাৎ নিরাপদ নয়।
9: তো এখন দুটোই সমানভাবে বেড়ে গেছে,
8: ডেঙ্গু মশা কি নিধন করতে হবে। হ্যালো,
10: ওয়ালাইকুম
8: সালাম।
10: রিজাল ভাইয়া ভালো আছেন আপনি?
8: হ্যাঁ ভালো আছি। কে বলছেন, কোথা থেকে বলছেন?
10: ভাইয়া আমি মোহাম্মদ লুৎফর জাদ্দার, পরেশলা পাংশা থেকে বলছি।
8: হ্যাঁ, পাংশা থেকে লুৎফর জাদ্দার, কি জানতে চান বলুন।
10: আজি মোহাম্মদ মিন্টু ভাই কষ্ট করার জন্য ধন্যবাদ। আমি
8: সময় কম, সংক্ষেপে প্রশ্ন করুন।
10: হ্যাঁ ভাইয়া, আমি জানতে চাচ্ছি যে আমাদের গ্রাম অঞ্চল বলতে না কি গ্রাম অঞ্চল বাস করি,
8: জি,
10: ডেঙ্গু মশা আর আমি যে একটা মশা আমার মাঝে মাঝে পান দুই,
8: আমাদের সঙ্গে থাকুন, উত্তরগুলো পেয়ে যাবেন। ডেঙ্গু রোগী কোথায় নিতে হবে, মশা কেমন করে চিনতে হবে, মশা চিনার বিষয়টা বড় কথা নয়, কারণ মশা চিনতে চিনতে মশা উড়ে চলে যাবে, কত মশা কিনে পরীক্ষা করবেন। আমাদের মশা নিধন করতে হবে, ধ্বংস করতে হবে। আমরা প্রতিরোধ যখন বলবো তখন আলোচনাগুলো করব, আমাদের সঙ্গে থাকবেন এবং ভাবতে চেষ্টা করুন যে ডেঙ্গু হলে আমরা সাথে সাথে কি করব, দেরি হলে কি ক্ষতি হয়। একটি প্রশ্ন সবার মনে আছে, স্পষ্ট করি, যার একবার ডেঙ্গু হয়েছে, অনেকে মনে করে আমাদের ডেঙ্গু হয়েছে আর কোনদিন হবে না, আপনার মন্তব্য কি?
9: আসলে এই ধারণাটি বৈজ্ঞানিকভাবে সত্য নয়। কারণ হলো যে ডেঙ্গুর পাঁচ ধরনের ভাইরাস বা সেরোটাইপ আমাদের দেশে পৃথিবীতে পাওয়া যায়। ডেন 1, 2, 3, 4, 5 যদি কারো ডেন 1 দিয়ে একবার ডেঙ্গু হয় তাহলে কিন্তু তার পরবর্তীতে বাকি যে চার ধরনের ডেঙ্গু আছে যে কোনো একটি দিয়েই তার ডেঙ্গু হতে পারে, এবং একবার ডেঙ্গু আক্রান্ত হচ্ছে দ্বিতীয় বা তৃতীয় বা ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। তো সেই কারণে সবসময় সচেতন থাকতে হবে যাতে করে কখনোই কারো ডেঙ্গু না হয়, এই ব্যাপারটা।
8: অনেকে বলেন যে এর পরের বার বা দ্বিতীয় তৃতীয়বার যদি হয় সেটা আরো ঝুঁকিপূর্ণ,
9: জি,
8: এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে?
9: জি, দ্বিতীয় বা তৃতীয়বার ডেঙ্গু হলে সেটা ঝুঁকিপূর্ণ বেশি। কারণ যেটা দেখা গেছে যে আপনার প্রথমবার যখন ডেঙ্গু হয় সেটা সাধারণত ক্লাসিক্যাল ডেঙ্গুর দিকে যায়, যে স্বাভাবিক তেমন যে লক্ষণগুলো আমি বললাম এগুলি থাকে, বাসায় চিকিৎসা নিয়েই রোগী সুস্থ হয়ে যেতে পারে। সমস্যা যেটা দেখা দেয় যে দ্বিতীয় বা তৃতীয়বার হলে সেখানে যে সমস্যাটা হয় যে যখন রোগী ধরেন ডেন ওয়ান দিয়ে কেউ আক্রান্ত হলেন তো তার শরীরে কিন্তু ওই ডেন ওয়ানের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে আছে। যখন ডেন টু বা ডেন থ্রি দিয়ে তিনি আক্রান্ত হবেন তখন ওই অ্যান্টিবডিটা দ্বিগুণ বেগে তার অ্যাকশন বা কার্যপ্রণালী দেখাবে ডেন টু বা থ্রি এর বিরুদ্ধে। তখন যেটা সমস্যা দেখা দেবে যে তখন আপনার ডেঙ্গু ক্লাসিক্যাল থেকে ডেঙ্গু হেমোরোজিক ফিভারের দিকে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় এবং ওই আপনার অণুচক্রিকা প্লাটিলেট কাউন্ট কমে যেতে পারে ওই অ্যান্টিবডি রিয়াকশনের কারণে, এবং দেখা যায় যে রোগী রক্তক্ষরণ হয়ে গেছে বা রোগী দেখা গেছে যে আপনার জটিলতা
8: গভীর প্রতিরোধ করতে যে এই সমস্যাগুলো তৈরি হয়ে যেতেই পারে।
9: এটাকে আমরা বলি অ্যানামনেস্টিক হেটারোটাইপিক রেসপন্স, যে দ্বিতীয়বার তৃতীয়বারের ফলে ডেঙ্গু হওয়ার কারণে যদি কোনো রোগী জটিলতা দেখা দেয় এবং অ্যান্টিবডির ওভার অ্যাকশনের কারণে।
8: কোনো কথাই শুনতে চাই না, ডেঙ্গু যেন না হয় এর সচেতন হতে হবে, প্রতিরোধ করতে হবে যেন ডেঙ্গুর সমস্যায় আমরা না পড়ি। আমাদের সচেতনতা খুব গুরুত্বপূর্ণ, এই নিয়ে আলোচনা চলছে। হ্যালো,
10: ওয়ালাইকুম
8: সালাম। নওগাঁ থেকে, জি, প্রশ্ন। জি, সুরক্ষা, ধন্যবাদ, ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ। সুরক্ষাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা শহরে কি গ্রামের কথাও জেনেছি, আমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা দরকার। ডেঙ্গু হয়েছে আপনি আন্দাজ করছেন, কি জ্বর তাও বুঝতে পারছেন না, তো হাসপাতালে কখন নেব, অথবা হাসপাতাল না নিয়ে আমরা বারবার ডাক্তারকে বিরক্ত করি, রক্ত দিতে হবে, রক্ত নেব, রক্ত সংগ্রহ করব, একটা কেন জানি একটা খুব ঝামেলা তৈরি হয়ে যায় ডেঙ্গু রোগটা শুনলেই। তো আসুন আমরা তথ্য জানতে চেষ্টা করে একটা ফোনে যাই। হ্যালো, ওয়ালাইকুম সালাম।
11: আমি কালীগঞ্জ জিন্দিয়া থেকে বলছি।
8: জি, কি জানতে চান বলুন।
11: আমার প্রশ্ন হলো আসলে ডেঙ্গু কি ছোঁয়াচ্ছে?
9: ডেঙ্গু তখনই হবে যখন কোন অসুস্থ ব্যক্তি বা ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে কোন স্ত্রী এডিস মশা কামড়াবে এবং সেই এডিস মশা শরীরে যদি ডেঙ্গু ভাইরাসটা প্রবেশ করে এবং সেই ডেঙ্গু ভাইরাস বাহিত মশাটি যদি অন্য কোন সুস্থ ব্যক্তিকে কামড়ায় এবং তার শরীরে যদি আবার ডেঙ্গু ভাইরাসটি প্রবেশ করে সংক্রমণ ঘটে।
8: একমত। কর্মক্ষেত্রে চার পাঁচজন একসাথে কাজ করেন, প্রথম যা ডেঙ্গু হয়েছে দুই দিন পরে দেখা তার পরের জন্য ডেঙ্গু হয়েছে, তারপর দেখে তার পরের জন্য হয়েছে, তিনজনই ডেঙ্গুতে আক্রান্ত, তাহলে কি এটা ছোঁয়াচে নয়? এই প্রশ্ন যেটা এসছে
9: সরাসরি মানুষ থেকে মানুষ যেহেতু এটা ছড়ায় না তাই আমরা এটাকে ছোঁয়াচে বলি না, আমরা এটাকে বলি যে মসকিটো বডিস বা মশা বাহিত,
8: সে ঘুরে ফিরে মশার দিকে যেতে,
9: মশার দিকেই যাচ্ছে।
8: ধন্যবাদ। একটা ফোন নেই, কে যেন ফোন করেছেন। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি, ধন্যবাদ, চমৎকার প্রসঙ্গে প্রশ্ন করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রোগ জিজ্ঞাসা, আপনাদের খুব প্রিয় অনুষ্ঠান, আমরা রোগে নানা তথ্যে কথা বলি। আজকের প্রসঙ্গ ডেঙ্গু রোগে প্রতিরোধ, খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আমাদের ফোন করুন, ফোন নম্বর 01553841500, আবার বলি 01553841500 ফোন করুন, তথ্য জানতে চেষ্টা করুন, বিষয়ভিত্তিক প্রশ্ন করুন। আমরা একটা ফোনে যাই। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি,
10: কথা বলছিলাম হাজী আহমেদ মেন্টাল চার্জ করতে গিয়ে। আমার কি জানার বিষয় সেটা হলো যে মশার মশার যে মানে মেন যে মশা ছিল অন্যান্য যে কোনো মশা এদের আয়ুষ্কাল কত কতদিন একটু এই ব্যাপারে একটু আলোচনা করবেন।
8: আমরা ডেঙ্গু জ্বরের প্রতিরোধ নিয়ে কথা বলছি, মশা কতদিন বাঁচে এই গবেষণার চেয়ে মশা কি করে মারব পরামর্শ দিন। আমরা পরামর্শ শুনতে চাই, আপনাদের মতামত জানতে চাই যে আমরা মশাকে নিধন করব, প্রতিরোধ কি করে করব, ওষুধ কি করে ছিটাবো যেন মশা বংশ বিস্তার করতে না পারে, এই আলোচনা আমরা যাবো এখন। একটা ফোনে যাই। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ জি, ভালো আছি। জি, মশার কয়েল দিয়ে মশা দূর করব, ঘর বাড়িতে আগুন লেগে যেতে পারে, মশার ধোঁয়াতে অসুস্থ হতে পারি, ঘরে ছোট বাচ্চার ফুসফুসের সমস্যা হতে পারে, আমারও তো রোগ হতে পারে। সুতরাং এক কথায় দেশের সবাই জানেন মশার কয়েল স্বাস্থ্যসম্মত নয়। এবার আসলে প্রতিরোধ নিয়ে কথা বলবো, তারা কি খাদ্য গ্রহণ করবে সেই নিয়ে আলাপ করবো, সময় আমাদের হাতে একেবারে কম। ডাক্তার মঈদুর রহমান, যিনি সহযোগী অধ্যাপক, কাজ করছেন আইডিসিআর এ, তিনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, এই নিয়ে প্রচন্ড অভিজ্ঞতা তার গবেষণা রয়েছে, জানতে চাই প্রতিরোধ করবে কি করে।
9: প্রতিরোধের ক্ষেত্রে আমরা যেটা বলি যে ব্যক্তিগত প্রতিরোধ, পারিবারিক প্রতিরোধ, সামাজিক প্রতিরোধ, আগে পারিবারিক এবং সামাজিকটা বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে যেটা বলা হয়েছে যে আপনার এডিস মশা ডিম পারে কোথায় বা বংশবৃদ্ধি করে কোথায়, সেটা হচ্ছে পরিষ্কার বদ্ধ পানিতে। এখন আপনার বাসায় বা বাসস্থানের আশেপাশে যদি বা ভেতরে যদি কোথাও পরিষ্কার বদ্ধ পানি থাকে, সেটাকে তিন দিনের বেশি যদি পানি জমে থাকে সেটাকে অবশ্যই ফেলে দিতে হবে, এর কোনো বিকল্প নেই। তিন দিনের বেশি যদি আপনি রাখেন অবশ্যই সেখানে এডিস মশা বংশ বিস্তার করবে বা ডিম পারবে, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে অনেক জায়গাতেই দেখেছি, বিশেষ করে শহরাঞ্চলে, যে তারা বাসার মধ্যে গাছের টবে পানি দিচ্ছে, তারপরে বাথরুমে বালতিতে পানি রেখে দিচ্ছে বা ড্রামে পানি রেখে দিচ্ছে, রান্নাঘরে ড্রামে পানি রাখছে, ফ্রিজের পানি জমে যাচ্ছে, ফ্রিজের নিচে পরিষ্কার করছে না, সেখানে কিন্তু আমরা এডিস মশার লার্ভা বা ডিম পেয়েছি। তো আর গ্রামাঞ্চলে যেটা দেখা যায় যে বাসার আশেপাশে অনেক সময় ডোবা নালা থাকে, সেখানে হয়তো পরিষ্কার অনেকে
8: পুরনো টায়ার থাকতে পারে,
9: এমনকি চিপসের প্যাকেটের মধ্যেও আমরা এডিস মশার লার্ভা পেয়েছি, তার মধ্যে পানি জমেছিল।
8: একটি পানি ছিটিয়ে দিলে মরে যাবে তা নয়। এবার আসি প্রতিরোধের ব্যাপারে আর একটা ক্ষেত্রে, আপনার পরিচ্ছন্নতার কথা বললেন আপনি, মশার ওষুধ দেওয়ার ব্যাপারটা তো সরকারের দায়িত্ব, সারাটা বছর দেওয়া হয় না কেন? আপনি বলেছেন সারা বছরই হতে পারে, তা সারা বছর কেন ওষুধ দেওয়া হয় না?
9: সারা বছর আসলে যেটা, এটা আসলে আপনার সিটি কর্পোরেশন বা পৌরসভার উপরে নির্ভর করে। আমরা আমাদের পক্ষ থেকে ওনাদের সাথে যোগাযোগ করেছি, বলেছে যে আপনারা সারা বছরই ওষুধ দেওয়ার ব্যবস্থা যদি না করেন তাহলে কিন্তু আপনার ডেঙ্গু প্রতিরোধ করাটা কঠিন হয়ে যায়। তো আপাতত বিকল্প হিসাবে আমরা যেটা বলছি, যেহেতু সবাই সবসময় মশার ওষুধ দেওয়া সম্ভব হচ্ছে না বা হয়তো পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা ব্যক্তিগত প্রতিরোধের কথাটা বলি। সেটা হলো যে আপনি যদি আপনার বাসায় অবস্থান করেন, আপনি যখনই বাসায় থাকবেন আপনি চেষ্টা করবেন যে, আমরা যেটা বলি যে আপনি কয়েলের কথা বলেন যে কয়েল আসলে স্বাস্থ্যসম্মত না, তো এর বিকল্প হিসাবে আমরা যেটা বলি যে অ্যান্টি মসকিটো রিপেলেন্ট আছে, যে তো কিছু লিকুইড বা লোশন জাতীয় কিছু আপনার জিনিস পাওয়া যায় বা দ্রব্য পাওয়া যায়, যেটা আমরা বলি যে শরীরের খোলা অংশে স্প্রে বা মেখে করতে বা মাখিয়ে রাখতে, এখানে এটা করে 4-6 ঘন্টা আপনার যে কোনো মশার বিরুদ্ধে আপনি একটা প্রোটেকশন বা সুরক্ষা পাবেন। এছাড়া আমরা যেটা আরো বলি যে যখন আপনি বাসায় থাকবেন, আপনি বাসায় আমরা একটু সাধারণত দেখা যায় যে ঢিলে ঢালা কাপড় ব্যবহার করি, কিন্তু ওইটা না করে বাসায় হোক বা অফিসে হোক আপনি ফুল হাতা কাপড় ব্যবহার করবেন, কারণ তাহলে কিন্তু আপনার শরীরটা ঢাকা পড়ছে, মশা সহজে আপনাকে কামড়াতে পারবেন। এছাড়াও এখন ইদানিং যেটা হচ্ছে যে রেপিলেন্টের পাশাপাশি কিছু অ্যান্টি মসকিটো লিকুইড আছে, যেটাকে আমরা বলি ভেপোরাইজার, সেটা আমরা ব্যবহার করছি এবং অনেকেই ব্যবহার করছেন, দেখা যাচ্ছে যে এখানে মোটামুটি 24 ঘন্টাই আপনি মশা থেকে দূরে থাকতে পারেন।
8: পরিচ্ছন্নতা বড় কথা। আর রাতে যখন শুবেন মশারি খাটিয়ে শুতে হবে,
9: এমনকি এখন আমরা দিনের বেলা তো মশারি টাঙ্গাতে বলি, কারণ এখন ডেঙ্গু দেখা যাচ্ছে যে এডিস মশার জীবনচক্রে কিছুটা পরিবর্তন আসছে। আগে আমরা দেখতাম যে দিনের বেলা কামড়াতো, এখন কিন্তু দেখা যাচ্ছে সন্ধ্যার দিকে বা বিকালে পরন্ত বিকেলে এমনকি রাতের বেলাতেও কামড়াতে পারে, এরকম রোগীও আমরা পেয়েছি রাতের বেলা।
8: তথ্য জানতে হবে, আমিও জানতে চাই কোন পর্যায়ে একটা রোগী আমি হাসপাতালে নেব।
9: হাসপাতালে রোগী নেওয়ার ক্ষেত্রে দেখতে হবে যে তার কোন ধরনের ডেঙ্গু, ক্লাসিক্যাল না হেমোরাজিক। হেমোরাজিক যদি হয়ে থাকে তাহলে আপনার তার প্লাটিলেট কাউন্টটা কত, যেটা আমরা বললাম যে 90 থেকে 1.5 লাখের মধ্যে থাকলে আমরা সাধারণত তাকে পর্যবেক্ষণে রাখি, কিন্তু যদি 90,000-এর নিচে কমে যায় সেক্ষেত্রে এবং তার যদি ক্রমাগত রক্তক্ষরণ হতে থাকে সেক্ষেত্রে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে এবং প্রয়োজনে আপনার তাকে হোল ব্লাড ট্রান্সফিউশন বা প্লাটিলেট ট্রান্সফিউশনের মাধ্যমে চিকিৎসা করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা করবেন, যাতে করে তার রোগীর জীবনটা আপনি রক্ষা করতে পারেন।
8: সানোয়ার হোসেন একটা প্রশ্ন করেছিলেন পাবনা থেকে, কি পথ্য তাকে দিব? আমরা জানলাম আমার চাচা বা বাবা তিনি আক্রান্ত ডেঙ্গুতে, তার জন্য খাদ্য বা বিশেষ খাদ্য কি?
9: পথ্য যদি আমরা চিন্তা করি, প্রথমে আমরা যেহেতু আপনার হেমোরাজিক ডেঙ্গু হোক বা ক্লাসিক্যাল ডেঙ্গু হোক, কিছু পরিমাণ ডিহাইড্রেশন বা পানি শূন্যতা দেখা দেয় রোগী, এবং হেমোরাজিকে যেহেতু আপনি ইতিমধ্যে উল্লেখ করেছেন যে এখানে রক্তচাপ কমে যাচ্ছে এবং সেখানে দেখা যায় যে রোগীর আপনার জীবন সংশয় দেখা দিতে পারে, তা আমরা বলি যে তরল খাবার দিতে, যে বারবার অল্প অল্প করে তরল খাবার দিক। এর পাশাপাশি যেহেতু এখানে এটা ভাইরাস জাতীয় একটা সংক্রমণ, এখানে অ্যান্টিবডি তৈরি হওয়াটা খুব গুরুত্বপূর্ণ শরীরের ভিতরে, সে কারণে আমিষ জাতীয় খাবার, আপনি যেটা বলেন যে খুব দামি আমিষ না হলেও চলে, আমরা যদি একটা বা দুটা ডিম দিই রোগীকে তাহলেও কিন্তু তার আমিষের চাহিদাটা পূরণ হয়ে যায়। ডাল দিতে পারি, ডাল খেলে ডালের মধ্যেও আমিষ ভালোই আছে, ফলের জুস দিতে পারি আমরা, এবং তার এর পাশাপাশি প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি। পানি কিন্তু দেখা যায় যে আমরা অনেকে অসুস্থ হলে পানিটা খেতে চাই না, কিন্তু পানি পান করাটা গুরুত্বপূর্ণ, কারণ শুধু তরল খাবার খেয়ে যে আপনি পানির চাহিদাটা পূরণ করতে পারবেন তা কিন্তু না, পানিও পান করতে হবে। এর পাশাপাশি স্বাভাবিক সব যে খাবার খান সেই খাবার স্বাভাবিকভাবে সবই
8: অনেক ক্ষেত্রে পেঁপের পাতা নাকি একটা প্রতিষেধক, আপনার মন্তব্য কি?
9: এটা আসলে এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে, কাজে এটা এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত নয়, কাজে আপনি যেটা আমরা প্রোটোকল বা গাইডলাইন অনুযায়ী যে চিকিৎসাটা আমরা রোগীকে দিতে বা যে পথ্যটা দিই সেটাই দিয়ে দিতে হবে।
8: তবে ডেঙ্গু আক্রান্ত রোগীকে আশ্বস্ত করতে হবে, মানসিক সাহস দিতে হবে, তিনি ঘাবড়ে যান না, জানি এই জন্য এই কারণে মৃত্যু হবে, সুতরাং সাহস দিতে হবে। হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা আধুনিক বলতে যেটা বোঝায় আমার দেশে সম্পূর্ণ বিরাজমান, দেশের যে কোনো গ্রাম পর্যায়ে জেলা পর্যায়ে পথঘাট এখন সুন্দর, হাসপাতালে আমরা নিতেই চাই না, অর্থাৎ রোগটা যে জটিল পর্যায়ে পৌঁছে যাচ্ছে এটা আমরা বুঝতেই চেষ্টা করি না, সুতরাং আমাদের সচেতনতা সাবধানতা খুব গুরুত্বপূর্ণ। শেষ পর্যায়ে সংক্ষেপে জবাব দেবেন, এর কি কোনো টিকা নেই?
9: টিকা আছে এবং বিশ্বের অনেক দেশে টিকাটি ব্যবহার করা হয়, আমরা আশাবাদী যে আমাদের দেশে হয়তো একদিন টিকাটা ব্যবহার করা শুরু হবে।
8: তার চেয়ে তো বড় কথা মশা নিধনের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে, মশা ব্যাট দিয়ে যদি মশা মারি কিন্তু পরিচ্ছন্নতা তার বংশবিস্তার রোধ করতে পারলে মশা নিয়ে সমস্যা কমবে, এবং আমাদের প্রত্যাশা যে দেশব্যাপী যদি মশা যে ওষুধগুলো দেওয়া হয় সারাটা বছর দিতে পারলে আমার মনে হয় যে এই ডেঙ্গুর যে সমস্যা জটিলতা বংশবিস্তার এগুলো কমে আসতো। আর আমাদের ব্যক্তি পর্যায়ে যদি সুস্থ থাকতে চাই তাহলে আমাদের ভালো খাদ্যাভ্যাস, যদি ভিটামিনযুক্ত খাদ্য গ্রহণ করি, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, তার ডেঙ্গু হলো কোনো জটিল পর্যায়ে পৌঁছার কথা নয়। আজকে আমরা ডেঙ্গু প্রতিরোধে করণীয় অনেক তথ্য জানার সুযোগ পেয়েছি আপনার উপস্থিতিতে ডক্টর মহিউদ্দিন রহমান, আপনি সময় দিয়েছেন। আর প্রিয় দর্শক, আপনারা প্রশ্ন করেছেন, সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যাদের প্রশ্ন দিতে পারেনি তার জন্য দুঃখ প্রকাশ করছি, আবারও কথা হবে, দেখা হবে। ধন্যবাদ সবাইকে, ডক্টর মহিউদ্দিন আপনাকে ধন্যবাদ।
9: আপনাকেও ধন্যবাদ।

স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা আজকের মতো এখানে শেষ হল। সঞ্চালনায় ছিলেন ডাক্তার রেজাউল আলম খান, প্রকৌশল সহযোগিতায় শামীম আহমেদ, অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম। বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বিদিতা রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তিনটি গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। তিনি আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই বিশেষ পাইলট প্রকল্পের উদ্বোধন করেন। দেশের টেকসই উন্নয়নে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ শীর্ষক প্রকল্পের অধীনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচিত গ্রামগুলোর মধ্যে রয়েছে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার মিথিঙ্গাছড়ি, খুলনার দাকব উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। গত জুনে বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত হয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনাম ও এসানুল হক মিলন এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। এবছর গড় পাশের হার 62.25, জিপিএ 5 পেয়েছে মোট 116,676 জন। পরিসংখ্যান অনুসারে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাশের হার 64.05, জিপিএ 5 পেয়েছে 106,009 জন। মাদ্রাসার শিক্ষা বোর্ডের পাশের হার 55.49, জিপিএ 5 পেয়েছে 6,716 জন। এদিকে কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 58.20 এবং এই বোর্ডে জিপিএ 5 পেয়েছে 3,951 জন। দেশের সকল শিক্ষা বোর্ড সমূহের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএস এর মাধ্যমে ফলাফল জানা যাচ্ছে। সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 জন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছে। নিহতদের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার 13 জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার 2 জন এবং রাজশাহীর বাগমার উপজেলার 1 জন রয়েছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর জানান, গতকাল দুপুরে শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই 16 জন মারা যান। এদিকে সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশী কর্মীদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতরাতে এক শোক বার্তায় তিনি বলেন, নিহত বাংলাদেশীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে কৃষি, প্রযুক্তি, দুগ্ধশিল্প, সবুজ জ্বালানি, ফার্মাসিউটিক্যালস, চামড়া, পাট, টেকসই বস্ত্র এবং তথ্য প্রযুক্তি সহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। নিউজিল্যান্ড ট্রেড অ্যান্ড এন্টারপ্রাইজ এনজেটিএ সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এসব খাতে যৌথ বিনিয়োগ, ব্যবসায়িক সংযোগ এবং রপ্তানি সম্প্রসারণের বিভিন্ন সুযোগ তুলে ধরা হয়। সভায় এনসিটিএর দক্ষিণ পূর্ব ও পূর্ব এশিয়া মার্কেট ম্যানেজার র্যাচেল ম্যাগ গাকিয়ানের সঙ্গে এসব বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আতাউর রহমান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ইরানের সাথে সীমিত পরিসরে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং তেহরানের উপর অর্থনৈতিক চাপ বৃদ্ধির জন্য অপেক্ষা করবে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস অরাকচি বলেছেন, দুই দেশের মধ্যে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না। তিনি আরও বলেন, নৌ অবরোধ প্রত্যাহার করা সহ যুক্তরাষ্ট্র ইরানের দাবিসমূহ মেনে না নেওয়া পর্যন্ত হোরমুজ প্রণালী বন্ধ থাকবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: This is Bangladesh Betar, Dhaka. You are listening to World Music.

0: প্রিয় শ্রোতা, অস্বাভাবিক দ্রুত গতিতে গাড়ি চালাবেন না। মহাসড়কের সর্বোচ্চ গতিসীমা নির্দেশক ট্রাফিক সাইনের নির্দেশ মেনে চলুন। ঘুম ঘুম ভাব হলে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। গাড়ি বের করার পূর্বে ব্রেক, ক্লাচ, স্টিয়ারিং, হর্ন ঠিকভাবে কাজ করছে কিনা পরীক্ষা করে নিন। ওভারটেকিং নিষিদ্ধ এলাকায় রাস্তার বাঁকে, সরু ব্রিজে ওভারটেকিং করবেন না। বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। এ থেকে বিরত থাকুন। পথচারী ও ক্ষুদ্র যানবাহনের প্রতি ঝুঁকি সৃষ্টি হয় এমনভাবে গাড়ি চালাবেন না। ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলুন। বেপরোয়াভাবে গাড়ি চালানো থেকে বিরত থাকুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য রয়েছে আধুনিক গান। সুরকার কাজী দেলোয়ার হোসেন, গীতিকার সুমন সর্দার, শিল্পী সমরজিৎ রায় গিয়েছেন একটি কবিতা লিখেছি তোমার জন্য।

0: তোমার চোখে বর্ষা দেখে ভরসা আমি হারিয়েছি। এই গানটির গীতিকার ছিলেন গাজী আব্দুর রাজ্জাক, সুরকার মোহাম্মদ আব্দুর রাজ্জাক। শুনছিলেন আধুনিক গান শিল্পী সমরজিৎ রায়ের কণ্ঠে।
1: গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ঔষধ দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিন। যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। গাছ একই সঙ্গে পরিবেশগত ও অর্থনৈতিক সম্পদ, এ কারণে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ব্যক্তির এবং রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখুন।

0: প্রিয় শ্রোতা, পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন রুমা খন্দকার, বাংলাদেশ বেতার, ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে,
2: তাইলে
1: একটা জরুরি কথা বলি।
3: বলেন।
1: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায়, সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন, কেমন?
3: জি অবশ্যই।
2: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
4: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নুরাইন তাহমিনা কেয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে পাঁচ বছর মেয়াদী কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় দেশে প্রথমবারের মতো এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় তিনটি গ্রামেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাইলট কর্মসূচির আওতায় নির্বাচিত গ্রাম তিনটি হল দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালি এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। গত জুনে বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত হয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ সকালে শিক্ষা মন্ত্রণালয় সম্মেলন কক্ষে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। এবছর গড় পাশের হার 62.25, জিপিএ 5 পেয়েছে মোট 116,676 জন। পরিসংখ্যান অনুযায়ী নটি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাশের হার 64.05, জিপিএ 5 পেয়েছে 106,009 জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাশের হার 55.49, জিপিএ 5 পেয়েছে 6,716 জন। এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের পাশের হার 58.20 এবং এই বোর্ডে জিপিএ 5 পেয়েছে 3,951 জন। দেশের সকল শিক্ষা বোর্ড সমূহের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএস এর মাধ্যমে ফলাফল জানা যাচ্ছে। সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার 13 জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার 2 জন এবং রাজশাহীর বাগমারা উপজেলার 1 জন রয়েছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর জানায়, গতকাল দুপুরে সিফা থানাধীন মুসা সানাই শিল্প এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে 16 জন মারা যান। এদিকে সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশি কর্মীদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতরাতে এক শোকবার্তায় তিনি বলেন, নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে কৃষি প্রযুক্তি, দুগ্ধ শিল্প, সবুজ জ্বালানি, ফার্মাসিউটিক্যাল, চামড়া, পাট শিল্প, টেকসই বস্ত্র ও তথ্য প্রযুক্তি সহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। নিউজিল্যান্ড ট্রেড অ্যান্ড এন্টারপ্রাইজের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এসব খাতে যৌথ বিনিয়োগ, ব্যবসায়িক সংযোগ এবং রপ্তানি সম্প্রসারণের বিভিন্ন সুযোগ তুলে ধরা হয়। সভায় এনজিইটি এ দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়া মার্কেট ম্যানেজার রাচেল ম্যাককিয়েনের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আতাউর রহমান। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র আগামী 17-27 আগস্ট পর্যন্ত যৌথ সামরিক মহড়া অংশ নেবে। কর্তৃপক্ষ জানায়, বার্ষিক উলচি ফ্রিডম শিল্ড মহড়ার অন্তর্ভুক্ত থাকবে ড্রোন হামলা মোকাবেলা, জিপিএস ব্যাঘাত ঘটানো এবং সাইবার হামলা বিষয়ক প্রশিক্ষণ। এই মহড়ার উদ্দেশ্য উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সামরিক সক্ষমতার সাথে পাল্লা দিয়ে মিত্রদের সহায়তা করা। খেলার খবর ক্রিকেট। আজ ঢাকায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল এবং মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে 106 রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 2 ওভারে 2 উইকেটে 30 রান করেছে। এর আগে টসে জিতে মালয়েশিয়া 20 ওভারে 4 উইকেটে 105 রান করে। বাংলাদেশ হাই পারফরম্যান্স দল ইতিমধ্যে 2 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল পাঁচটায় ইংরেজিতে।
1: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার।

0: আপনাদের সবার জীবন উৎসব মুখর, আনন্দময় ও সুন্দর হোক, এই শুভ প্রত্যাশায় শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান আপনার ঘর আপনার সংসার। মানুষের জীবনে নানা রকম সমস্যা থাকবে, তার সমাধানও রয়েছে। যখনই কোনো ক্ষেত্রে আমরা সমাধান করতে পারি না, তখনই সেই পরিস্থিতিকে আমরা সমস্যা বলে অভিহিত করি। সমস্যা সমাধান করে আরো সুন্দর করে জীবন গড়ে তোলার সুযোগ রয়েছে। প্রিয় শ্রোতা, জীবন মানেই এগিয়ে চলা। আমরা এগিয়ে চলি আমাদের কর্মের মধ্য দিয়ে। এগিয়ে যেতে হয় পারিবারিকভাবে, একই সাথে সামাজিকভাবেও। এই চলার মাঝে কখনো কখনো সমস্যা এসে ভর করে, তা আবার সমাধান করতে হয়। আমন্ত্রণ জীবনের গল্প, সমাজের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আসর জীবনের গল্প শোনার জন্য। সঞ্চালনে ডাক্তার সোহরাব হোসেন।
1: প্রীতি নিন, শুভেচ্ছা নিন সুবন্ধু শ্রোতা, শুরু করছি জীবনের গল্প। এই জীবনের গল্প আপনার আমার সবার জীবনের গল্প। আপনাদেরই জীবনের টুকরো টুকরো অংশকে নিয়ে আমরা সাজাই জীবনের গল্প। যথারীতি আমাদের মাঝে উপস্থিত আছেন মাস্টার আপা,
2: আসসালামু আলাইকুম।
1: আমাদের সাথে আছেন মানা ভাই,
3: আসসালামু আলাইকুম।
1: মানা ভাই ভালো আছেন তো?
3: আছি মোটামুটি।
1: হ্যাঁ, কি নিয়ে ব্যস্ত এখন?
3: এখন তো ব্যস্ত, শীত চলে গেল, খেতে খামারের একটা ব্যাপার আছে, আর সামাজিক ভাবে একটু দেখাশোনা করতে হয়।
1: হ্যাঁ, এখন তো সমাজকেই বেশি করে সচেতন করতে হবে, কারণ সামাজিক স্বাস্থ্য মানে জনগণের স্বাস্থ্য। আর জনগণ যদি সুস্থ থাকে, সমাজ সুস্থ থাকবে, আর সমাজ সুস্থ থাকলে দেশ এগিয়ে যাবে। এটা হলো স্বাস্থ্যের মূল সূত্র।
3: ডাক্তার ভাই,
1: হ্যাঁ,
3: ছেলেদের কথা বাদই দিলাম, মেয়েদের এই যখন তারা যৌবনে পা দেয়, তাদের কিছু সমস্যা দেখা দেয়,
1: মানে আপনি বলতে চাচ্ছেন বয়স সন্ধিকাল।
3: হ্যাঁ হ্যাঁ, কিছু নতুন নতুন সমস্যা দেখা দেয়, সেটা মার কাছে, বোনের কাছে, ভাবিদের কাছেও বলে না। তার চোখ দিয়ে পানি পড়ে, হঠাৎ দেখে যে তার রক্ত ঝরছে, সে নার্ভাস হয়ে যায়, বলতে চায় না, লুকায় রাখে, গল্পটা লুকায় রাখে, যে জন্য অনেক সমস্যা হয়ে যায়। মুরব্বীদের উচিত ওদের দিকে একটু নজর দেওয়া।
2: এখন এখন হলো যে মা বোন যদি থাকে না, তো ওই মেয়েটাকে আগের থেকেই বলা উচিত যে দেখো তুমি এইভাবে আচ্ছাপ করো না, এরকম এরকম একটা হয়। এটা যদি
1: তাহলে আমি বুঝতে পারছি আপনারা যে বিষয়টা নিয়ে কথা বলছেন সেটা হলো বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সমস্যা। এটা তো অস্বীকার করবার উপায় নেই যে আমরাও একদিন কিশোর কিশোরী মধ্যে ছিলাম, আমাদের মাস্টার আপা কিশোরী ছিল, আমরাও কিশোর ছিলাম। তো এই বয়সটা পাড়ি দিয়ে আসতে হয় যে শিশু ছিল মায়ের কোলে বা মায়ের সাথে বন্ধুত্ব ছিল বা পাড়ার ছেলে মেয়েদের সাথে খেলছিল। যেই বয়সটা বেড়ে যাচ্ছে 9 থেকে 13 পর্যন্ত, কেমন
3: একটা পরিবর্তন।
1: হ্যাঁ, এই পরিবর্তনটা, গলার স্বরটা, ছেলেদের গলার স্বরটা একটু মোটা হওয়া শুরু হচ্ছে, ভারী হওয়া শুরু হচ্ছে, মেয়েদের বাস্ট লাইন বা বুকটা স্ফীত হওয়া শুরু হচ্ছে, মানে স্তন বড় হওয়া শুরু হচ্ছে, ছেলেদের গোঁপের রেখাটা বড় হওয়া শুরু হচ্ছে,
3: কিন্তু সমস্যা দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে ছেলেদের গলা মোটা হয়ে গেছে।
1: হ্যাঁ, তো এই সমস্যা যখন হলো, তখন যে শিশুরা একসাথে খেলছিল সেই দিন থেকে সে পৃথক হয়ে গেল, কেমন। বা মাও বারবার বলছে না, এখন তার এখন থেকে তুই ছেলেদের সাথে খেলতে যাবি না, পাড়ায় খেলতে যাবি না। কেন যাবি না, এই প্রশ্নের উত্তর কিন্তু এই শিশু মেয়েটির কাছে, কন্যা শিশুটির কাছে নেই। সে জিজ্ঞাসাও করতে পারছে না যে কেন আমি কালকেই ওর সাথে, বশিরের সাথে খেলছিলাম, তাই না, সোহানের সাথে খেলছিলাম, আজকে আর খেলা যাচ্ছে না। এই সমস্যাগুলি সেও ভোগে, কিন্তু মাও তাকে ক্লিয়ার করে বা খুলে, মন খুলে কথাটা বলে না যে মা রে এই জন্যে তুই যাবি না, আজকে থেকে তুই পরিপূর্ণ নারী হওয়া শুরু হয়েছে।
3: ডাক্তার ভাই, কিছু গার্লস স্কুল আছে, এই সময়ের কোন বিপদে হলে তারা সাহায্য করে, তারা কিন্তু সহযোগিতা করে, সাহায্য করে, জানি মেয়েদের বিপদ আপদ না হয়, তাদের মানে রুম টুমো একটা আলাদা করে দেয়।
1: হ্যাঁ,
2: আমার স্কুলে আমি তাই করলাম।
1: আচ্ছা, তো এই কাজে প্রথম কথাটা হচ্ছে যে মানসিক স্বাস্থ্য, যে এই কিশোর বা কিশোরীকে আগে বুঝিয়ে দিতে হবে যে তুমি এখন পুরুষ হচ্ছ, তুমি এখন নারী হচ্ছ। মেয়েদের কন্যা শিশুটিকে বুঝিয়ে দিতে হবে, মা রে তুই আজ থেকে নারী হওয়া শুরু হলি। আর পুরুষ শিশুটিকে বুঝিয়ে দিতে হবে, আজ থেকে তুমি পুরুষ হওয়া শুরু হলা,
2: বড় হচ্ছ।
1: সুতরাং এই বড় হওয়ার যে বিপত্তি, এটা আনন্দের সাথে নিতে হবে, মেয়েরাও আনন্দের সাথে নেবে, ছেলেরাও আনন্দের সাথে নেবে। বিশেষ করে বেশি সমস্যা হয় মেয়েরা, যেহেতু আমরা অন্তর্মুখী বলি, মেয়েরা ইন্ট্রোভার্ট, ঘরের মধ্যে থাকে বা অন্তর্মুখী, কাজেই তার সমস্যাটা সে বলতে পারছে না। হ্যাঁ, তবে আমাদের দেশের মায়েদেরকে ধন্যবাদ দিতেই হয়, মায়েরা কিন্তু জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে, একদম অশিক্ষিত গ্রামের মা, সেও কিন্তু ওই মেয়েটির বন্ধু হয়ে যায়। বরং সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করেছি গবেষণায়, শিক্ষিত মায়েরাই মেয়েদের অত কাছাকাছি হয় না যতটা গ্রামের অশিক্ষিত মেয়েরা, অশিক্ষিত মায়েরা মেয়েদের কাছাকাছি থাকে। কেমন এই এইটা কিন্তু একটা শিক্ষিত জনগোষ্ঠীর জন্য, শিক্ষিত মায়েদের জন্য বেশি সমস্যা, যে তারা তাদের পরিবার নিয়ে বা তার সংসার নিয়ে এত বেশি ব্যস্ত থাকে, তার সামাজিক কাজকর্ম নিয়ে, শিক্ষা দীক্ষা নিয়ে, ক্যারিয়ার নিয়ে এত বেশি ব্যস্ত থাকে, সে তার কন্যা সন্তানটির কাছাকাছি হওয়ার সময় অতটা পায় না। কিন্তু গ্রামের মায়েরা যতই কাজ থাকে

0: সমস্যা যেন না হয়। প্রত্যেকটা বাবা হোক মা হোক এই দায়িত্বটা নিয়ে তাকে বুঝিয়ে দিতে হবে যে তোমার এইটা মেয়েদের ঋতুমতি হওয়া এটা একটা আশীর্বাদ, এটা রোগ নয়, বরং না হলে এটা রোগ। একই রকম ভাবে অনেক পুরুষ শিশু যেটা কিশোর বয়স থেকে তারুণ্যে এসেছে, মানে তারুণ্যে পা দিয়েছে, সরাসরি আমাদের কাছে চেম্বারে চলে আসে যে স্যার আমার স্বপ্নদোষ হচ্ছে, ভয় পেয়ে যায়। কারণ এইগুলি যেহেতু শিক্ষিত বাবা মা তার সাথে বলে নাই, সে গ্রাম্য হয়তো হাতুড়ে কবরেজদের কাছ থেকে শুনেছে যে যদি বেশি স্বপ্নদোষ হয় তাহলে শরীর খারাপ হয়ে যায়, কিন্তু এটি কোনো ভয়ের কিছু নেই, বরং না হলেই ভয়ের কিছু। মেয়েদের ঋতু যদি না হয়, মানে মাসিক না হয়, তাহলে ভয়ের কিছু, মানে ডাক্তার পরীক্ষা করে দেখবে যে কেন মাসিক হচ্ছে না, নানান কারণে না হতে পারে, একদম হরমোন থেকে শুরু করে আমাদের সতীচ্ছদ পর্যন্ত নানান রকমের সমস্যা থাকতে পারে, কাজে ডাক্তারি পরীক্ষার দরকার। কিন্তু যদি হয় তাহলে বুঝতে হবে যে এটা স্বাভাবিক, সে একটা নারী, পরিপূর্ণ নারী হচ্ছে। তেমনি ভাবে কোন কিশোর থেকে যখন তরুণ তারুণ্যে গেল, তরুণের যদি স্বপ্নদোষ না হয় তাহলে বরং ডাক্তারের কাছে যেতে হবে।
1: আর এই তরুণ কিন্তু সহজে তার এই সমস্যার কথা বাপ মারকে বলতে চায় না,
0: অসম্ভব, বলতে পারবে না, বলতেই পারবে না। সে কি করবে, গ্রাম্য কোন মানে সিনিয়র মানে বয়োজ্যেষ্ঠ পুরুষকে সে হয়তো গোপনে বলল, অথবা আড়াল থেকে ওই যে কবিরাজরা, হাতুড়ে কবিরাজরা কিন্তু শহরে এবং গ্রামে হাটে বাজারে মাইক দিয়ে এগুলি নিয়ে মানে নানান রকমের তাবিজ কবজ ওষুধ বিক্রি করে,
2: ঠিক না?
0: এবং এই সময় তারা এগুলির খুবই বিভ্রান্ত তথ্য দেয়, খুবই ভুল এবং মিথ্যা তথ্য দেয়। এর ফলে এই তরুণরা ভুল তথ্য পেয়ে তারা ভয়ে আমাদের কাছে চলে আসে, এবং তার ভয়টা ভাঙানো খুবই মারাত্মক সমস্যা, সহজে ভাঙানো যায় না। হ্যাঁ, সে ভাবতেই থাকে যে আমি বোধহয় ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমার
2: আর কারো এসব হয় না। হ্যাঁ, আর কারো এরকম হয় না।
0: হ্যাঁ, আর একটা জিনিস আসছে যে হুজুররা কিছু বলে দেয় যে তোমরা এই সময় নাপাক হয়ে গেলা, নাপাক হয়ে যাওয়ার ভয়ে সে নানান ভাবে চেষ্টা করতে থাকে যে তাহলে সে নাপাক হয়ে গেল,
1: বিছানা টিছানা নষ্ট হয়ে যাওয়ার সময়।
0: তো কাজেই প্রথম কথা হচ্ছে বাবা মা যদি বলে দেয় যে বাবা আমাদেরও এটা হয়েছে, কেমন, যেমন আমি সরাসরি বলেই দিই, আমরা যেহেতু এইটারই অনুষ্ঠান, যদি কোনো কিশোর বা তরুণ আমার কাছে এসে বারবার এটা কিছুতেই বুঝতে চায় না, বলে যে স্যার আমার প্রত্যেক দিনই স্বপ্নদোষ হচ্ছে, প্রায় প্রতিদিনই স্বপ্নদোষ
2: হচ্ছে,
0: কোনো সমস্যা নেই, আমি তখন তাকে সাহস দিয়ে বলি তোর তো একবার হচ্ছে, আমার দৈনিক পাঁচবার হয়েছে, আমি তো মরে যাইনি, আমি তো বড় ডাক্তার হতে পেরেছি, সুতরাং তুই আরো বড় ডাক্তার হবি। তো এইভাবে যখন সাহস দিই তখন সে হাসতে হাসতে চলে যায়। সুতরাং এটা ভয়ের কিছু নেই। এবার আসছে যে মেয়েদের ঋতুমতি হওয়ার ফলেও তার কোনো ক্ষতি হচ্ছে না, বোঝা যাচ্ছে যে তার শরীর থেকে একটা করে ডিম বেরোচ্ছে, একটা তার সাথে সাথে তার জরায়ুটা প্রস্তুত হচ্ছে, কেদ প্রস্তুত হচ্ছে। তো এখন একটা জিনিস মাদেরকে মনে রাখতে হবে আপনার মাধ্যমে, আপনারাও এখন স্কুল হেলথ ক্লিনিক ছিল এক সময়, আমি জানি না এখন তারা কাজ করে কিনা, তো ডাক্তারদেরকে ডেকে আপনি যেহেতু মেয়েদের মাস্টারি করেন, প্রত্যেকটা মেয়ের রক্তাল্পতা হয়েছে কিনা, তার দেহের আয়রন ঘাটতি হচ্ছে কিনা, তার দেহের ফলিক অ্যাসিড ঘাটতি হচ্ছে কিনা, এইগুলি পরীক্ষা করে দেখতে হবে।
1: কারণ স্বাস্থ্যটাও একটু বোধহয়,
2: আমি মাসে মাসে একবার আমি ওই লেডি ডাক্তার যেটাকে আমাদের সদনে থাকে ওনাকে আনি, ওনাকে বলাই আছে এসে একটা ক্লাসের মতো নেয়।
0: হ্যাঁ, তাহলে রক্ত পরীক্ষা করে যদি কেউ দেখে নেয় যে আমার এই কিশোর কিশোরীদের, এই তরুণ তরুণীদের রক্তাল্পতা হচ্ছে না, কোনো আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছে না, কোনো ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হচ্ছে না, তাহলে ওয়েল এন্ড গুড, কোনো সমস্যা নেই, এইটা এই ছেলেমেয়েরা সুস্থ সুন্দর ভাবে বেড়ে উঠবে এবং এরাই হবে আমাদের ভবিষ্যতের কর্ণধার, আমাদের দেশের। আমরা তো একসময় বৃদ্ধ থেকে বৃদ্ধ হয়ে যাব, তখন আমাদেরকে চালিয়ে নেওয়ার জন্য তাদের জন্য আজকে দোয়া আশীর্বাদ রেখে যায়, আমাদের এই সব তরুণ তরুণেরাই আমাদেরকে চালিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন,
3: সুখী সুন্দর জীবন যাপনের জন্য সুস্থতার বিকল্প নেই, স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে মনও ভালো থাকে না, সুস্থ দেহে সুন্দর মন, এটি একটি প্রবাদ বাক্য যা সর্বকালে সত্য বলে প্রমাণিত। সুস্থতাই সুন্দর, সুন্দরই জীবন, তাই দেহ মনে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন যাপনের জন্য সুস্থ দেহে সুন্দর মন অত্যাবশ্যক। শুনবেন স্বাস্থ্য বিষয়ক গান, শিল্পী বাবুল রেজা ও মৌসুমী রেজা।

0: একটি সন্তানের জন্মের কমপক্ষে দুই বছর ব্যবধানে পরের সন্তান নেওয়া উচিত। মায়ের শারীরিক সুস্থতা ও শিশুর বেড়ে ওঠার পথে তার সার্বিক যত্ন নিশ্চিত করতে এই দুই বছর ব্যবধান রাখা আবশ্যক। একটি শিশুর দুই বছর বয়স অবধি মায়ের বুকের দুধ প্রয়োজন। এই সময়টুকু পেরোনোর আগে যদি মা পুনরায় গর্ভধারণ করেন তাহলে শিশুটি এই পুষ্টি থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়ে যায়। তাই পরবর্তী সন্তান নেয়ার জন্য অন্তত দুই থেকে পাঁচ বছর সময় নেয়া কাম্য। আমন্ত্রণ ঘরের কথা ঘরণীর কথা পর্বে শুনবেন দুটি সন্তানের মধ্যে দুই বছরের বিরতির গুরুত্ব সম্পর্কে, বলছেন ডাক্তার ইশরাত জাহান।
1: একটি মা যখন নয় মাস গর্ভবতী থাকেন এবং তারপর একটি সন্তান জন্ম দেন এবং সেই ছোট সন্তানটি বুকের দুধ খাওয়ানো, লালন পালন করা, তাকে দেখাশোনা করা, এই যে সমস্ত কাজ অনেক কষ্টের ব্যাপার, পরিশ্রমের ব্যাপার, তার বিশ্রাম হয় না, তার খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, প্লাস তার শরীরে পুষ্টির অভাব হয়ে যায়, কারণ সে গত নয় মাস ধরে একটি প্রেগনেন্সি ক্যারি করছিল, খাওয়া দাওয়া হয়তো ঠিক মতো হয়েছে কি হয় নাই, সাথে প্রসবের সময় কিছু রক্তপাত হয়েই থাকে, সেই জন্য তার কিছুটা অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দেখা দেয়। তো এইসবের জন্য একটি তার শরীর সুস্থ হয়ে এবং আরেকটি সন্তান নেওয়ার জন্য তার একটু সময়ের প্রয়োজন হয়, তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে তার শরীরকে একটু সময়ের প্রয়োজন হয়। আমাদের কোরআন শরীফের সূরা বাকারা 233 নম্বর আয়াতে রয়েছে যে আমরা যেন তাদের সন্তানদেরকে পূর্ণ দুই বছর দুগ্ধ পান করান, অর্থাৎ দুই বছর যদি একটা মা তার বাচ্চাকে বুকের দুধ খাওয়ান তাহলে তার পুষ্টির চাহিদাটা পরিপূর্ণ হয়। হ্যাঁ, তো এর পরে রয়েছে দুই বছরের পরে, সাধারণত বলা হয় যে দুই বছরের পরেও যদি আরেক বছর সময় পাওয়া যায় তাহলে ভালো হয়, যাতে মায়ের স্বাস্থ্য ফিরে আসে, তার প্রথম সন্তানটি একটু বড় হয়ে যায়, তাকে লালন পালন করা, দেখাশোনা করাটা, তার জীবনযাপন অনেকটা নিয়মের মধ্যে চলে আসে, তার খাওয়া, তার ঘুম, তার বিশ্রাম, তার পরিষ্কার পরিচ্ছন্নতা, সমস্ত কিছু একটি নিয়মের মধ্যে চলে আসে। তখন যদি সেই মা প্রেগনেন্ট হয়, অর্থাৎ তিন বছরের মাথায় গিয়ে যদি সন্তানটি, দ্বিতীয় সন্তানটি জন্মায়, তাহলে মা এবং তার প্রথম সন্তান ভালো থাকেন এবং তাতে যেটি হয় যে তার দ্বিতীয় সন্তান যেটি জন্মালো মানে সেটি ভালোভাবে দেখাশোনা করার জন্য তিনি সময় পান, তিনি তার সময় ব্যয় করতে পারেন, তার মনোযোগ দিতে পারেন, নিজের শরীরের খেয়াল করতে পারেন এবং দুটি সন্তানকে খেয়াল করতে পারেন। এই ব্যাপারগুলির জন্যই আসলে আমরা বলে থাকি যে দুটি সন্তানের মাঝে ন্যূনতম দুই বছর বিরতি নেওয়া প্রয়োজন, কেননা এতে করে মা এবং শিশু দুজনের শরীরই ভালো থাকবে, যেটি হয় যে একজন সুস্থ মা কিন্তু একজন সুস্থ শিশু জন্ম দিতে পারে এবং এই শিশুটি সারা জীবন ধরে এই যেভাবে জন্মালো স্বাভাবিকভাবে মা যেভাবে তাকে পরিচর্যা করেছেন, যেভাবে সবকিছু শিখিয়েছেন, সেভাবেই কিন্তু একটি মানুষ বড় হয়, তার সমাজে সে তার নিজের অবস্থানটাকে সংহতি করে। তো সেই জন্য আমরা বলে থাকি যে অবশ্যই মাকে সময় দিতে হবে, যে পরপর দুটি বাচ্চা নিয়ে নিল, একটি বাচ্চার এক বছরের মাথায় বা ছয় মাসের মাথায় আবার প্রেগনেন্ট হয়ে গেল, তখন তার জীবন বিপন্ন হয়, তার সন্তানের জীবন বিপন্ন হয়, সন্তান দেখাশোনা করা মানুষ থাকে না, তাতে বাচ্চা অসুস্থ হয়ে যায়, ঘন ঘন অসুস্থ হয়ে যায় এবং সেটি খুবই বিপর্যয় নিয়ে আসে পরিবারে। সুতরাং আমরা বলছিলাম দুটি সন্তানের মাঝে অন্তত দুবছর বিরতি দেওয়া প্রয়োজন।
0: সুখী সুন্দর আবাস গড়ে থাকবো আনন্দে স্বাচ্ছন্দে, আর এজন্য প্রয়োজন সংসারের সদস্য সংখ্যা কম রাখা, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। শোনাব জনসংখ্যার গান, শিল্পী ইফফাতা রানার্গিস, গীতিকার শফিকুল ইসলাম বাহা।
2: আবাস গড়ে থাকবে সবাই, জায়গা

0: বয়ঃসন্ধিকাল মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ সময়। বয়ঃসন্ধিকালে নানাবিধ শারীরিক পরিবর্তনের সঙ্গে মানসিক অবস্থার মধ্যেও তৈরি হয় ব্যাপক পরিবর্তন। তাই কিশোর কিশোরীর খাদ্যাভ্যাস থেকে শুরু করে শারীরিক ও মানসিক সব ধরনের বিকাশকে ঘিরে অভিভাবকদের নিতে হবে বিজ্ঞানসম্মত বাস্তবিক পদক্ষেপ। 10 থেকে 19 বছর বয়স পর্যন্ত চলা বয়ঃসন্ধিকালীন ধাপগুলো মানুষের জীবনচক্রে দ্রুত প্রবাহমান একটি সময় এবং খুব অল্প সময় থেকে তা মিলিয়ে যায়। তাই এ সময় সন্তানের প্রতি বাড়তি খেয়াল রাখতে হবে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন কিশোর কিশোরীর বয়ঃসন্ধিকালে মা বাবার ভূমিকা সম্পর্কে। বলছেন পারভেজ বাবুলি।
1: বয়ঃসন্ধিকাল ছেলে ও মেয়ে উভয়ের শরীর ও মনে নানান ধরনের পরিবর্তন ঘটে। ছেলেমেয়েরা যেমন দ্রুত বেড়ে উঠতে থাকে, তেমনি তাদের চিন্তা চেতনায় দেখা দেয় ব্যাপক পরিবর্তন। ইউনিসেফের তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার 3,60,00,000 10 থেকে 19 বছর বয়সী কিশোর কিশোরী। তারা বাংলাদেশের মোট জনসংখ্যার 22%। তবে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষার বিষয়গুলো বাংলাদেশে এখনও উপেক্ষিত। সেসব বিষয় আমলে নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞগণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 10 বছর এবং 19 বছর বয়সের মাঝামাঝি সময়টাকে কৈশোরকাল বলে। মূলত কৈশোর ও যৌবনের মধ্যবর্তী পর্যায়ে। অনেক সময় 19 বছরের পরও বয়ঃসন্ধির ব্যাপ্তি থাকতে পারে। বিষয়টা বিভিন্ন দেশ, সংস্কৃতি, পরিবেশ, স্বাস্থ্য, খাদ্যাভ্যাস, জীবনযাপনের উপর নির্ভর করে। চিকিৎসকদের মতে মেয়েদের বয়ঃসন্ধিকাল ছেলেদের চাইতে কিছুটা আগে শুরু হয়। মূলত 10 থেকে 13 বছরের মধ্যে যেকোনো সময় তা হতে পারে। অন্যদিকে ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল আসে 11 থেকে 15 বছর বয়সের মধ্যে। এ বয়সে মেয়েদের উচ্চতা বাড়ে, শরীরের বিভিন্নাংশে স্ফীত হয়, মাসিক শুরু হয়। তেমনি ছেলেদের ক্ষেত্রে এ সময় তাদের দেহের উচ্চতা দ্রুত গতিতে বাড়তে থাকে, কণ্ঠস্বর ভারী হয়ে আসে, কাঁধ চওড়া হয়, পেশি সুগঠিত হয়। এই সময়ে ছেলেরা একটু বেশি ঘামে। বয়ঃসন্ধির এই সময়টা ছেলে মেয়ে উভয়ের প্রজনন ক্ষমতা বিকাশ হতে থাকে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়ে। বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের শাসন করার ব্যাপারে মা বাবাদের কৌশলী হতে হবে। বয়ঃসন্ধিকালীন সময় থেকে ছেলে মেয়েদের আত্মপরিচয় গড়ে উঠতে শুরু করে। আত্মপরিচয় বলতে বোঝানো হয়েছে তাদের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তৈরি হয়। তার কি পছন্দ অপছন্দ, সে কি চায়, নিজের জীবন, সমাজ, সংস্কৃতি, ধর্ম সম্পর্কে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। পূর্ণাঙ্গ স্বাধীন মানুষ হিসেবে আত্মপ্রকাশ করে। কিশোর বয়সের প্রাণচাঞ্চল্য তাদের ভেতরের সৃজনশীলতার বিকাশে অনেক বড় ভূমিকা রাখে। তাই বয়ঃসন্ধিকালে সৃজনশীলতা বিকাশে মা বাবার সাপোর্ট, সহযোগিতা প্রয়োজন। বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েরা ভীষণ কৌতূহলী হওয়ায় অনেক সময় তাদের বিপদগামী হওয়ার, মাদকের নেশায় জড়িয়ে পড়া, অযাচিত ঝুঁকি নেওয়া বা অপসংস্কৃতিতে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনকে সচেতন ভূমিকা রাখতে হবে। আবার এই বয়সটায় স্বাধীন আত্মপরিচয় গড়ে ওঠায় তারা সবকিছু নিয়ে ভীষণ সংবেদনশীল থাকে। তাই তাদের সঠিক পথে চলতে পরিবারকে প্রয়োজনীয় সচেতনতা ও ভূমিকা রাখতে হবে। বয়সন্ধিকালে ছেলেমেয়েরা বাবা মায়ের চাইতে বন্ধুবান্ধবদের দ্বারা বেশি প্রভাবিত হয়। অনেকেই বাবা মা কর্তৃক আরোপিত বিধিনিষেধ মেনে নিতে পারে না, রেগে যায়। বিষয়গুলো বাবা মায়ের পক্ষে মেনে নেওয়াও কঠিন হয়ে যায়। তবে তাদের ধৈর্য হারালে চলবে না। ছেলে মেয়েদের আচার আচরণের প্রতি মনোযোগ দিতে হবে। সন্তানের সঙ্গে তর্কে লিপ্ত না হয়ে ঠান্ডা মাথায় সঠিক কথাগুলো বলতে হবে, সঠিক শিক্ষাটা দিতে হবে। সন্তানের পছন্দ অপছন্দের প্রতি দৃষ্টি রেখে সে বিষয়ে বুঝিয়ে বলতে হবে, যেন তার আত্মসম্মানে আঘাত না লাগে এবং ভালো মন্দের ব্যবধানটাও বোঝানো যায়। তাদেরকে কারোর সঙ্গে তুলনা করা যাবে না, ছোট করা যাবে না, কারণ সকলের যোগ্যতা, ধারণ ক্ষমতা, বোঝার ক্ষমতা সমান নয়। বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতিও দৃষ্টি রাখতে হবে। তবে তারা কি করছে, কাদের সঙ্গে মিশছে, বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। তা না হলে ছেলে মেয়েরা বাবা মার প্রতি বিশ্বাস ও আস্থার জায়গাটা হারিয়ে ফেলবে। বয়ঃসন্ধিকালে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পুষ্টিকর খাবার খাওয়া এবং প্রজনন তন্ত্রের সংক্রমণ, যৌনরোগ সম্পর্কে জানা ও প্রতিরোধ করার জ্ঞান থাকা জরুরি। বাংলাদেশে বয়ঃসন্ধিকালে বেশিরভাগ ছেলে মেয়ে অপুষ্টিতে ভোগে, কারণ স্বাস্থ্যসেবা সম্পর্কে বেশিরভাগ পরিবার অসচেতন। তাই ছেলে মেয়ে উভয়কে প্রোটিন, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট, জিঙ্ক, আয়োডিন, আয়রন সমৃদ্ধ খাবার যেমন শাকসবজি, ফলমূল, ডাল, ডিম, দুধ, মাছ, মাংস খাওয়ার ব্যবস্থা করতে হবে। সৃজনশীল কাজে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও ব্যায়ামের প্রতি জোর দিতে হবে। বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন হয়। দ্রুত বৃদ্ধি পেতে থাকে তাদের শারীরিক ও মানসিক গঠন। তাদের চিন্তা চেতনায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। তাই ছেলে মেয়েদের দিকে বাবা মায়ের সতর্ক দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি তারা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, সেদিকে খেয়াল রাখতে হবে। শুধু শাসন করলেই হবে না, তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করতে হবে, প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে তাদের সঠিক পথে পরিচালিত করতে হবে। সঠিক পথে তাদের পরিচালিত করতে বাবা মাকে সচেতন হতে হবে। বিশেষ করে কন্যা শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে এবং পারিবারিক বৈষম্যের শিকার কিশোরীদের সমাজের উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্ট সরকারি বেসরকারি সংগঠনের সঙ্গে যুক্ত রাখতে হবে। কিশোর অপরাধের ভয়াবহ পরিণতি উপলব্ধি করে আমাদের সবার উচিত কিশোরদের অন্ধকার থেকে আলোর জগতে ফিরিয়ে আনা। কিশোর অপরাধ সৃষ্টিতে শুধু কিশোররাই দায়ী নয়, সেজন্য দায়ী আমাদের পরিবর্তনশীল সমাজ ব্যবস্থা এবং পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, সামাজিক অবক্ষয়। তাই সরকারি প্রচেষ্টা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। কিশোর অপরাধ মোকাবিলায় অভিভাবক সহ সংশ্লিষ্টদের সর্বপ্রথম এ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কিশোর কিশোরীদের সুষ্ঠু আবেগীয় ও বুদ্ধিবৃত্তিক বিকাশে যত্নবান হতে হবে। সুবিধাবঞ্চিত ও দরিদ্র কিশোর কিশোরীদের জন্য সুশিক্ষার ব্যবস্থা করতে হবে। শিশু কিশোর কিশোরীদের মানসিক বিকাশে বাবা মাকে বিশেষ নজর রাখতে হবে। সন্তানের ভালো লাগা ও মন্দ লাগাকে বিচার করতে হবে। কিশোর কিশোরীদের সুষ্ঠু সামাজিকীকরণের জন্য গঠনমূলকভাবে পরিবার, পারিবারিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সৃষ্টি করতে হবে। দেশে কিশোর অপরাধ সংশোধন কেন্দ্র রয়েছে, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও গণমাধ্যম, রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়াকে কিশোর কিশোরীদের মানসিক বিকাশের উপযোগী কার্যক্রম ও অনুষ্ঠান পরিচালনা করতে হবে। বর্তমান সমাজ ও পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে ইদানিং কিশোর কিশোরীদের অবাধ্য হওয়ার প্রবণতা বেড়েছে। তারা না বুঝে, না জেনে, সচেতনতার অভাবে বিভিন্ন অন্যায়, অপরাধ ও অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। এখনই তাদের সংশোধনের উদ্যোগ নিতে হবে এবং শুরু করতে হবে পরিবার থেকেই। পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে হবে, নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। সন্তানের সুরক্ষার দায়িত্ব প্রতিটি অভিভাবকের। বাবা মায়ের সচেতনতা এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের কিশোর কিশোরীদের সমন্বয়ে গঠিত পরিবার হতে পারে সুন্দর আগামীর ঠিকানা।
0: মায়ের বুকের দুধ শিশুর জন্য অত্যন্ত উপযোগী একটি খাবার। মায়ের বুকের দুধ শিশুকে নানা ধরনের রোগ জীবাণুর আক্রমণ থেকে সুরক্ষা দিতে পারে। জন্মের পর টানা ৬ মাস বুকের দুধ খাওয়ালে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। স্বাস্থ্য বিষয়ক গান শুনবেন শিল্পী রোকসানা আক্তার লিজা, গানের কথা আবু তাহের বেলাল।

0: অনুষ্ঠানের এ পর্যায়ে শুনবেন বেতারকার
1: এই সংসারটা আর আমার ভাল লাগে না। এই যে হুন্দাসেন, পুলা পাঙ্গু কান্দনের আওয়াজ কি আপনার কানে যায় না? আপনার দিলে কি রহম নাই?
2: আরে কি হলো, এত সিল্লা সিল্লি করতাছিস কেন?
1: সিল্লা সিল্লি করুম না তো কি করুম, আজকে নিয়া তিন দিন হইলো আপনি কোনো কামে যাইতাছেন না। সেদিন কয়টা টেহা পাইয়া কিছু বাজার করছেন, আর এদিকে কালকে রাত ঠিক আছে পোলা পান গুলা না খাইয়া আছে, সেদিকে আপনার কি কোনো খেয়াল আছে?
2: চুপ কর তো, আজকালকার মানুষে রিক্সা তেমন উঠবার চায় না, ওই বাস আর ট্যাক্সিতেই বেশি যায় বুঝছিস। আরে রিক্সা চালাইয়া তোরা এত বড় সংসার টানো যায় না?
1: ও সংসারটা বুঝি আমার একলার, পোলা পান গুলান বুঝি আমি বাড়াইছি।
2: তয় কি আবার, আজ একদিন হলো একটা পোলা দিবার পারলি না, সেই আশায় আশায় তো পাঁচখান মায়া হইল। লগা দে গামছা খান দে
1: দিতাছি, দাঁড়ান এই নেন। আরে আরে আরে, এটা আপনি কি করেন? কমলারে কই নেন?
2: ওই আবার নেবো হাটে নিয়ে বেচা দেই, কয়টা টানি পাওয়া যায়।
1: এইটা আপনি কি কন, কমলারে আমি কত আদর করে বড় করছি, এছাড়া এটা তো আপনি টেহা দিয়েও কিনি নাই। মাতবরের ছাগলটা হেই বাচ্চা বিয়ানের সময় মইরা গেল, মাতবরের বউয়ের তন সাইয়া আইনা ভাতের ফ্যানখান নিজে না খাইয়া বোতলে ভইরা আমি কমলারে খাওয়াইছি। আজ আল্লাহ করলের ছাগলটা গাভিন হয়েছে, দুই দিন পর বিয়ান দিলে দুইটা পয়সার মুখ দেখবেন। আর আর আপনি কি না এটা হাড়ি নিতেছেন?
2: আরে চুপ থাক, দুই দিন পরেরটা পরে, অহন কি খাইয়া থাকবি? হ্যাঁ
1: না না না না, দই আপনার, এটা এটা আপনি হাড়ি নিয়েন না, কমলারে আমি বেচতে দিমু না।
3: কি ব্যাপার আকাশ মিয়া, ছাগল নিয়ে কই যাইতাছো?
2: আরে মাস্টার সাহেব আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম
2: আসসালাম। আসেন আসেন আসেন, আপনি এই আমাগো বাড়িতে কোনোদিন আহেন না, আজকে হঠাৎ করে
3: আমি আসছিলাম তোমার মেয়ে দুইটার খবর নিতে।
2: যে
3: এই বছর তো তারা স্কুলে গেল না।
1: স্কুলে যাইবো কি মাস্টার সাহেব, যেই মাইনসে বউ বাচ্চাগো ঠিক মতো খাওয়ান দিতে পারে না, তার বাচ্চাগো আবার লেখাপড়া
3: কেন কেন? আকাশ মিয়া তো সেইদিনও দেখলাম বাজারে রিক্সা চালাইতে।
2: রিক্সা চালাই আর পোষাইতে পারি না মাস্টার সাহেব।
3: তাই নাকি, তা ফুলির মায়ের ছেলে মেয়ে মোট কয়জন?
1: পোলা নাই মাস্টার সাহেব, পাঁচটা মাইয়া।
3: কও কি, এইটা তোমরা কি করছো আকাশ মিয়া, তোমরা কি জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে জানো না?
2: জানি মাস্টার সাহেব, তয় দোষ তো আমার না, আমি চাইছিলাম একটা পোলা কিন্তু হয়তো মাইয়া।
1: আর আর ফুলির বাপে হেল্লাইগা খালি খালি আমারে গঞ্জনা দেয়।
3: এইটা তোমাগোর মতন মানুষের একটা বড় রকমের ভুল ধারণা।
2: কোনটা মাস্টার সাহেব?
3: এই যে তুমি পোলা হয় না বইলা ফুলির মায়ের গালমন্দ করো, এইটা তো তোমার মস্ত বড় ভুল
2: মাস্টার সাহেব।
3: হ আরে সন্তান ছেলে হইব না মেয়ে হইব এইটা তো ঘটে বাপের দিক থেকে।
2: আচ্ছা,
3: তবে কেমনে ছেলে হইব সে ব্যাপারও বাপের করণের কিছু নাই, মা তো থাকলো দূরের কথা।
2: কোন মাস্টার সাহেব?
3: ও ঠিকই বলতাছি, আর ছেলে ছেলে কইরা এই যে তোমরা পাঁচ পাঁচটা সন্তান নিলা, আর এখন কি না তাগরে ঠিক মতন খাইতে দিতে পারো না? আরে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক দুইটাই তো যথেষ্ট।
2: বড় ভুল করে ফেলাইছি মাস্টার সাহেব।
3: কিন্তু সেই ভুল বুঝতে যে বড় দেরি করে ফেলাইছো, এখন তো তার মাসুল দিতেই হবে।
2: ঠিকই কইছেন মাস্টার সাহেব, তয় সকলের কাছে আমাকে একটা অনুরোধ থাকলো, কেউ যেন পোলার আশায় আশায় সংসারটারে আর বড় না করে, আমাকে মতন এমন ভুল না করে।
3: কিন্তু তুমি তো আরেকটা ভুল করতেছো আকাশ মিয়া।
2: আবার কি ভুল মাস্টার সাহেব?
3: এই যে তুমি তোমার বড় মেয়ে দুইটারে স্কুলে পাঠাইতেছো না, বলতেছো অভাবের সংসার, কিন্তু তাদের এই স্কুল পড়াইতে তোমার খরচ তো লাগবে না।
2: কি কোন মাস্টার সাহেব?
3: ও আকাশ মিয়া, তাদের প্রয়োজনীয় বইপত্র সব স্কুল থেকে পাইব।
2: আচ্ছা,
3: শুধু তাই না, মাস শেষে সরকার তাগরে কিছু টাকাও দিব।
2: তাই নাকি, আসলে আমি ভুল করছি মাস্টার সাহেব, আমারে মাফ করে দিন।
3: করতে পারি, তবে এক শর্তে।
2: আপনার শর্তটা আমিই কই মাস্টার সাহেব, কাল থেকে আমাকে ফুলি আর ময়না দুইজনেই স্কুলত যাইব।

0: দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী দুজনকেই পারস্পরিক আলোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে এগিয়ে আসার মাধ্যমেই সুখী সুন্দর সংসার গড়ার ব্যাপারে উদ্যোগী হতে হয়। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। প্রিয় শ্রোতা, বাড়ির চারপাশ, ফুলের টব, চৌবাচ্চা ইত্যাদি স্থানে যেন পানি জমে না থাকে। জমে থাকা পানিতে জন্মায় ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী এডিস মশা। তাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু মুক্ত থাকি, জীবনের প্রতিটি পদক্ষেপ হোক সুপরিকল্পিত আর সুন্দর।
1: এডিস মশাবাহিত ভাইরাসজনিত রোগ ডেঙ্গু। এডিস মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হল তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, নাসিয়া গ্র্যান্ড ফুলে যাওয়া, শরীরের র্যাশ ওঠা, শরীরে লালচে দানা, পাতলা পায়খানা। ডেঙ্গু জ্বর হলে স্বাভাবিক খাবারের পাশাপাশি বেশি বেশি তরল খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যুপ খেতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ঘর, অফিস বা কর্মস্থলের জানালা সব সময় বন্ধ রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক পরিধান করতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। মশার প্রজনন রোধে ঘরে ও আশপাশের যে কোনো পাত্র, মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না। সেবা নিন, সুস্থ থাকুন, ভয় বা আতঙ্ক নয়, সতর্ক ও সচেতন থাকুন। ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
0: পরিশেষে সবার সুখী জীবন কামনা করে আজকের মতো বিদায় নেব। আপনাদের মতামত জানিয়ে আমাদের কাছে চিঠি লিখুন এই ঠিকানায়: ডাক বাক্স প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, ঢাকা 1207। মতামত পাঠাতে পারেন আমাদের ইমেলের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেস betarphnc1207@gmail.com। এছাড়াও কোনো অনুষ্ঠান সময় মতো শুনতে না পারলে পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেল থেকে শুনে নিতে পারেন। youtube.com/populationcellbangladeshbetar লিখে সার্চ দিলেই আমাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। বিদায় নেব। বিদায়ের আগে বলে যাই শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ শাহিনুর রহমান। শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন। আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
2: এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান। আল কোরআন, বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসর নামাজের আজান।
1: Allah

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমিই প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করা সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আন্নাহু মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআ। যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমল নামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজন মালায় এখন শুনবেন ভক্তিমূলক গান। শিল্পী মাহমুদুন নবী, গানের সুরকার এবং গীতিকার শিল্পী নিজেই।

0: رسول الله.
1: প্রিয় শ্রোতা, ভক্তিমূলক গানটি শুনলেন মাহমুদুর নবীর কণ্ঠে।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এ পর্যায়ে শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। শিল্পী মনির হোসেন ও ফারজানা আফরিন ইভা। গানের গীতিকার এস এম নাসির উদ্দিন এবং সুরকার উজ্জ্বল সিনহা।

0: মনির হোসেন ও ফরজানা আফরিন ইভার কণ্ঠে ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যে প্রচারিত হবে খবর, প্রথমে ইংরেজিতে, তারপরে বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum. 5 PM. This is Bangladesh Betar, the news read by Salma Dolly. Prime Minister Tariq Rahman has inaugurated 3 pilot Sustainable Development Goal SDG villages as part of the government's initiative to localize the SDGs across Bangladesh. The villages are Michingachuri in Kaptai Upazila of Rangamati, Pankhali in Dakhop Upazila of Khulla, and Nafanagar in Bochaganj Upazila Dinajpur. The Prime Minister inaugurated the pilot program through a video conference from Bangladesh-China Friendship Conference Center today, where he attended the national conference titled Navigation 5-Year Strategic Framework for Achieving SDGs Policy Partnership and Priorities. During the virtual meeting, the Prime Minister connected with representatives of the 3 selected villages. Indian High Commissioner to Bangladesh, Dinesh Trivedi, paid a courtesy call on Prime Minister Tariq Rahman today. The meeting was held at the Prime Minister's office at the Secretariat. This was Trivedi's first meeting with Prime Minister Tariq Rahman. After the meeting, Prime Minister's press wing in a press release said the extradition of former Prime Minister Sheikh Hasina and the return of the Osman Hadi murder accused were among the key issues discussed between Prime Minister Tariq Rahman and Indian High Commissioner Dinesh Trivedi. Meanwhile, when his attention was drawn to the outcome of the meeting, Indian High Commissioner Dinesh Trivedi described his first meeting with Prime Minister Tariq Rahman as fruitful. He said, Bangladesh and India not only share a border but also share dreams. The Indian High Commissioner also met Home Minister Salahuddin Ahmed after his meeting with the Prime Minister. The results of this year's secondary school certificate, SSC, and equivalent examinations were published today. Education and Primary and Mass Education Minister Dr. A.N.M. Ehsanul Haq Milon officially published the results at a press conference at the Secretariat today. Following the announcement, the results have been made available simultaneously on the websites of all education boards in the country, the respective educational institutions, and through SMS from 10 a.m. This year, the average pass rate in the country's 11 education boards is 62.25%, while 116,676 students secured GPA 5. This year, the pass rate under the 9 general education boards was 64.05%, while 106,009 students secured GPA 5. The Technical Education Board recorded a pass rate of 58.20 with 3,951 students securing GPA 5. Meanwhile, the Madrasa Education Board posted a pass rate of 55.49% while 6,716 students obtained GPA 5 from this board. At least 16 Bangladeshi workers have been killed in a devastating fire in Saudi Arabia. The Bangladesh embassy in Riyadh said the fire broke out at a sofa factory in the Musa Saniya industrial area in Riyadh around 2 p.m. yesterday, killing 16 people on the spot. The Expatriates Welfare and Overseas Employment Ministry in a statement early today said the victims are from Nauka, Nator and Rajshahi. Meanwhile, Expatriates Welfare and Overseas Employment Minister Ariful Haq Chaudhary has expressed deep shock and sorrow at the tragic death of Bangladeshi workers in the devastating fire in Saudi Arabia. In a condolence message last night, the minister said he instructed the relevant officials to ensure the speedy repatriation of the bodies of the deceased Bangladeshi workers and provide all necessary government assistance and compensation to their families. Besides, Foreign Minister Dr. Khalilur Rahman and State Minister for Foreign Affairs Shama Ubaid Islam have expressed profound sorrow and heartfelt condolences over the deaths of 16 Bangladeshi nationals in the tragic factory fire in Riyadh. U.S. President Donald Trump has said Washington is only holding limited talks with Iran and will wait for economic pressure on Tehran to increase. However, Iran's Foreign Minister Abbas Araghchi said there are no direct talks between the two countries. He also said the Strait of Hormuz will remain closed until the United States meets Iran's demand, including ending the naval blockade. Meanwhile, Israeli Prime Minister Benjamin Netanyahu has rejected a U.S.-backed peace plan for Gaza. He says Israel will not withdraw from its forces until Hamas is fully disarmed. Finally, weather and forecast Valley Till 1 tonight says there is no inland river port warning and no signal is to be wasted. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি সৈয়দা সাজিদা খানম। শিল্প বাণিজ্য বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশ ও মিশরের মধ্যে শিল্প বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দ্বিপাক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। আজ শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমির সাথে সাক্ষাৎকারকালে তিনি একথা বলেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে কাজে লাগিয়ে শিল্প অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা সম্ভব। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড বোয়েসেল গত অর্থ বছরে রেকর্ড পরিমাণ 19,197 জন বাংলাদেশি কর্মী বিদেশে পাঠিয়েছে। এটি প্রতিষ্ঠানটির ইতিহাসে এক বছরে সর্বোচ্চ কর্মী প্রেরণ এবং আগের অর্থ বছরের তুলনায় 3,131 জন বেশি। বোয়েসেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে জানান, পূর্ববর্তী 2024-25 অর্থ বছরে প্রতিষ্ঠানটির মাধ্যমে 16,066 জন কর্মী বিদেশে কর্মসংস্থান লাভ করেন। এক বছরের ব্যবধানে এই সংখ্যা বেড়ে 19,197 জনে পৌঁছেছে। বোয়েসেলের তথ্য অনুযায়ী 1984 সালে প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের 30 জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির মাধ্যমে বিশ্বের প্রায় 36টি দেশে মোট 1,95,438 জন বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে কৃষি প্রযুক্তি, দুগ্ধশিল্প, সবুজ জ্বালানি, ফার্মাসিউটিক্যাল, চামড়া, পাট, টেকসই বস্ত্র এবং তথ্য প্রযুক্তিসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। নিউজিল্যান্ড ট্রেড অ্যান্ড এন্টারপ্রাইজ NZTE এর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এসব খাতে যৌথ বিনিয়োগ, ব্যবসায়িক সংযোগ এবং রফতানি সম্প্রসারণের বিভিন্ন সুযোগ তুলে ধরা হয়েছে। সভায় NZTE এবং দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়ার মার্কেটের ম্যানেজার র্যাচেল ম্যাকগাকিয়ানের সঙ্গে এসব বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আতাউর রহমান। দেশে নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনের দিকে ঝুঁকছেন মানুষ। এরই মধ্যে গত 1 জুলাই থেকে প্রায় 56 লাখ লেনদেনে বাংলা কিউআর ব্যবস্থায় প্রায় 1,500 কোটি টাকা লেনদেন হয়েছে। এতে দেশে মানুষের লেনদেনের ধরন দ্রুত বদলে যাওয়ার পাশাপাশি ডিজিটাল লেনদেনের প্রতি মানুষের আগ্রহ বাড়ার বিষয়টি স্পষ্ট হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাসসকে বলেন, গত 1 জুলাই থেকে সারা দেশে একক ও সর্বজনীন বাংলা কিউআর ব্যবস্থা বাধ্যতামূলক করার পরেই এই অবস্থায় লেনদেনে হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তা জানান, শুধু 2 থেকে 8 আগস্ট পর্যন্ত এক সপ্তাহে বাংলা কিউআরের মাধ্যমে প্রায় 17 লাখ লেনদেন হয়েছে। এসব লেনদেনের আর্থিক মূল্য প্রায় 487 কোটি টাকা। দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE তে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে, তবে সামান্য কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। DSE তে 392টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 199টির, কমেছে 129টির এবং অপরিবর্তিত ছিল 64টির। এর প্রভাবে প্রধান সূচক DSEX 22 পয়েন্ট বেড়ে অবস্থান করেছে 5,844 পয়েন্টে। DSE তে 908 কোটি 40 লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 964 কোটি 59 লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারের কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.90, ক্রয় 122.90, ইউরো বিক্রয় 144.52, ক্রয় 141.91, পাউন্ড স্টার্লিং বিক্রয় 168.76, ক্রয় 166.65, সৌদি রিয়াল বিক্রয় 33.23, ক্রয় 33.23 এবং ক্রয় 32.97, দিরহাম বিক্রয় 33.90, ক্রয় 33.29, কুয়েতি দিনার বিক্রয় 405.53, ক্রয় 398.13, সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.32 ক্রয় 95.57 মালয়েশিয়ান রিংগেল বিক্রয় 30.47 ক্রয় 29.89 এবং থাই বাথ বিক্রয় 3.77 ক্রয় 3.70 বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজন মেলায় এখন শুনবেন পল্লীগীতি। শিল্পী আসিয়া আলিমের কণ্ঠে প্রথম গানের কথা এবং সুর করেছেন কানাইলাল শীল।

0: প্রিয় শ্রোতা, পরপর দুখানি পল্লীগীতি শুনলেন। শিল্পী ছিলেন আসিয়া আলিম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এ পর্যায়ে শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী রুমি আজনবী।

0: প্রিয় শ্রোতা, পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন রুমি আজনাবী।
1: যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়। হেথা সবে সমপাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। দ্রোহের কবি, জাতীয় কবি, তারুণ্যের কবি কাজী নজরুল ইসলাম।
2: বাংলাদেশ পিতা ঢাকা। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজন, রাবিয়া সুলতানা শিউলি, হাসিনা পারভিন এবং আমি শামসুন নাহার। প্রকৌশল দায়িত্বে রয়েছেন ইফতেহাজ আহমেদ, তাওহিদ আফরোজ, শামীম আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন রওনক জাহান।
3: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়েশা সিদ্দিকা।
4: Hello to you listener, welcome to our English learning program Let's Speak English. Here I am our presenter Aisha Siddiqa, and today we are going to enjoy an interesting conversation between two friends about a memorable childhood memory. Today we will hear how they shared their favorite childhood memories, the fun activities they enjoyed, and the valuable lessons they learned. Through their conversation, we will practice speaking English using different tense and sentence types. Today I'm joined by two wonderful guests. First we have Zumaina Mahanir Rahman, and alongside her Yasmin Mukta. Thank you Zumaina and Mukta for joining our today's program. Dear listener, stay with us until the end, because after the conversation we'll discuss some important English grammar rules, sentence types and useful vocabulary.
5: Hello Mukta, how are you today?
6: Hello Zumaina, I'm fine, thank you. How are you?
5: I'm doing well. Yesterday I was looking at my old photo album and it reminded me of my childhood.
6: That's so interesting. What is your most memorable childhood memory?
5: My favorite memory is spending every summer vacation at my grandparents' house in the village.
6: That must have been wonderful. What did you do there?
5: I played with my cousins, climbed mango trees, caught fish in the pond, and listened to my grandmother's bedtime stories.
6: That sounds like so much fun. My favorite childhood memory is learning to ride a bicycle.
5: Really? Who taught you?
6: My father did. At first, I was afraid and fell down several times, but he encouraged me to keep trying.
5: That's inspiring. I think our childhood memories make us smile even today.
6: I agree. They remember us of the love and care we received from our families.
5: Do you still visit your childhood neighborhood?
6: Yes, I do. Whenever I go there, I remember my old friends and the games we used to play.
5: Childhood is truly a special time in everyone's life.
6: Absolutely. We should always treasure those beautiful memories.
5: Thank you, Mukta. It was a wonderful talking with you.
6: Thank you too, Zumaina.
4: Thank you, Zumaina and Mukta, for your wonderful conversation regarding a memorable childhood memory. Dear listener, amra tokhon amader dujon shikkharthir mukh theke tader shoishober ekti shoroniyo sriti niye দুজনের কনভার্সেশন শুনছিলাম, এবং কনভার্সেশনের মাধ্যমে আমরা ইংলিশ গ্রামারের বিভিন্ন ইউজেসগুলো দেখছিলাম। আজকে আমরা গ্রামারের যে পার্টগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে টেন্সের কিছু অংশ থাকবে, অ্যাট দ্য সেম টাইম আমরা কিছু ভোকাবুলারি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সো প্রথমেই আমরা হচ্ছে টেন্সের যে ফরমেশনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। সো পাস্ট সিম্পল টেন্সের যদি স্ট্রাকচার আমরা বলি তাহলে সেক্ষেত্রে মুক্তা স্ট্রাকচারটা কি হবে পাস্ট সিম্পল টেন্সে?
6: পাস্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভি টু, দ্যাট মিন্স পাস্ট ফর্ম অফ ভার্ব।
4: ওকে, সো সাবজেক্ট বসবে, তারপর হচ্ছে ভি টু, দ্যাট মিন্স হচ্ছে পাস্ট ফর্ম অফ ভার্ব বসবে, এবং সাথে যদি কোনো অবজেক্ট থাকে সেই অবজেক্টটাও বসবে। সো নর্মালি আমরা হচ্ছে পাস্ট সিম্পল টেন্সটা ইউজ করে থাকি টু টক অ্যাবাউট কমপ্লিটেড অ্যাকশন ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতে পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়ে গিয়েছে এই ধরনের কোনো কিছু বোঝানোর জন্য আমরা পাস্ট টেন্স এই ফরমেশনগুলো ইউজ করে থাকি। এক্সাম্পল হিসেবে কি বলতে পারি আমরা সুমাইনা?
5: থ্যাংক ইউ ম্যাডাম, আই প্লেড উইথ মাই কাজিনস, আই ক্লাইম্বড ম্যাঙ্গো ট্রিজ, মাই ফাদার টট মি টু রাইড আ বাইসাইকেল।
4: ওকে, সো আমরা তিনটে এক্সাম্পল জোমাইনের মুখ থেকে শুনলাম। পাস্ট সিম্পল টেন্সের প্রথমটি ছিল আই প্লেড উইথ মাই কাজিন, অর্থাৎ আমি আমার কাজিনের সাথে খেলেছিলাম। তাহলে এখানে আইটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে, প্লেটা হচ্ছে এখানে প্রেজেন্ট ফর্ম ছিল এবং সেটাকে পাস্ট ফর্ম হিসেবে আমরা ইউজ করেছি প্লেড, অ্যান্ড উইথ মাই কাজিন এখানে হচ্ছে অবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আই ক্লাইম্ড ম্যাঙ্গো ট্রিজ, সো এখানে সাবজেক্ট কোনটা?
5: এখানে সাবজেক্ট হচ্ছে আই,
4: দেন
5: এখানে হচ্ছে ক্লাইম্ড,
4: ক্লাইম্বটা হচ্ছে এখানে ভার্বের পাস্ট ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে, দেন ম্যাঙ্গো ট্রিটা অবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম মাই ফাদার টট মি টু রাইড আ বাইসাইকেল, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাই ফাদার হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে, টিচের পাস্ট ফর্ম হচ্ছে টট, সেখানে পাস্ট ফর্ম হিসেবে হচ্ছে টট ইউজ করা হয়েছে, এবং পরবর্তী যে অংশটুকুন থাকছে অর্থাৎ মি টু রাইড আ বাইসাইকেল এটা হচ্ছে অবজেক্ট হিসেবে ইউজ করা হচ্ছে। এরপরে আমরা আলোচনা করব প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে। সো প্রেজেন্ট সিম্পল টেন্স এর যদি স্ট্রাকচারটা আমরা বলি, স্ট্রাকচারটা কিরকম হতে পারে জুমাইনা?
5: প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস বেস ভার্ব অথবা ভি ওয়ান অথবা নর্মাল ভার্ব প্লাস এস অথবা ইএস।
4: আচ্ছা, এস অথবা ইএস কেন যুক্ত হবে সাবজেক্টের পরে?
5: থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে,
4: থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে। অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার গুলোর এক্সাম্পল কি হতে পারে?
5: শি, হি, দে।
4: ওকে, সো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি, শি, দে এই ধরনের থাকতে পারে। সো নর্মালি আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করে থাকি টু এক্সপ্রেস ফ্যাক্টস অ্যান্ড জেনারেল ট্রুথ, অর্থাৎ আমাদের কোনো স্বাভাবিক সত্য কথা বা কোনো সত্য ঘটনা বলতে গেলেই আমরা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করে থাকি। সো প্রেজেন্ট সিম্পল টেন্সের যদি কিছু এক্সাম্পল আমরা বলি, এক্সাম্পলগুলো কি ছিল মুক্তা আজকের কনভারসেশনে?
6: এক্সাম্পলগুলো ছিল চাইল্ডহুড ইজ আ স্পেশাল টাইম, আরেকটি মেমোরিজ ব্রিং আস হ্যাপিনেস।
4: ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ফ্যাক্ট বা কিছু ন্যাচারাল ট্রুথ, অর্থাৎ হচ্ছে চাইল্ডহুড ইজ আ স্পেশাল টাইম অ্যান্ড মেমোরিজ ব্রিং আস হ্যাপিনেস। সো কিছু ফ্যাক্ট নিয়ে এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স হিসেবে ইউজ করা হয়েছে। সো প্রথমেই দেখি যে চাইল্ডহুড ইজ আ স্পেশাল টাইম, এখানে চাইল্ডহুডটা সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে, ইজ হচ্ছে এখানে টু বি ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, এবং আ স্পেশাল টাইম এখানে হচ্ছে অবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে। এছাড়াও মেমোরিজ ব্রিং আস হ্যাপিনেস, এখানে সাবজেক্ট মেমোরিজ, ব্রিং হচ্ছে ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, এবং আস হ্যাপিনেস অবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে। এরপর আমরা টেন্সের যে সর্বশেষ পার্টটি জানবো সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো নর্মালি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যদি স্ট্রাকচার বলি, স্ট্রাকচারটি কি হতে পারে জুমাইনা?
5: স্ট্রাকচারটি হতে পারে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস past participle athoba v3.
4: okay, so subject plus have plus has athoba past participle form hote pare, verb er past participle form hote pare. so normally amra present perfect tense use kore thaki to describe experience or action connected to the present, orthat amra je kono বর্তমানের সাথে অতীতে কোনো কাজ শুরু হয়েছিল এবং বর্তমানের সাথে সেটা এখনো কানেক্টেড আছে সে ধরনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকি। যেমন এখানে ওরা একটা এক্সাম্পল বলেছে আই হ্যাভ নেভার ফরগটেন দোজ হ্যাপি ডেজ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট হিসেবে আই ইউজ করা হয়েছে, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর ফরমেশন অনুযায়ী হ্যাভ ইউজ করা হয়েছে, অ্যান্ড ফরগটেন ফরমেশন অনুযায়ী পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করা হয়েছে, এবং বাকিটুকুন হচ্ছে অবজেক্ট হিসেবে ইউজ করা হচ্ছে। ঠিক একইভাবে আরেকটা এক্সাম্পল ছিল উই হ্যাভ লার্নড many valuable lesson from childhood, অর্থাৎ এখানে we হচ্ছে subject, have learned, এখানে have টা হচ্ছে present perfect tense এর structure অনুযায়ী বসেছে, learned থেকে এখানে learned হয়েছে অর্থাৎ past participle form বসেছে, এবং বাকিটুকু object হিসেবে ইউজ করা হয়েছে। সো আজকে আমাদের কনভারসেশনে আমরা কিছু past tense, কিছু present tense এবং কিছু present perfect tense নিয়ে আলোচনা করলাম। এছাড়াও আমরা নতুন নতুন কিছু শব্দ পেলাম বা শব্দগুলো কিভাবে ইউজ করা হয়, স্পেশালি কোন জায়গায় ইউজ করা হয় সেই ধরনের কিছু শব্দ দেখবো। যেমন আমরা এখানে মেমোরি শব্দটি ইউজ করেছি, সো মেমোরির যদি আমরা হচ্ছে মিনিং বলি সরাসরি বাংলায় না বলে যদি সেটা আমরা সিনোনিমস হিসেবে বা ডিসক্রিপশন আকারে যদি আমরা মিনিংটা বলি, মিনিংটা হবে এরকম সামথিং ইউ রিমেম্বার ফ্রম দ্য পাস্ট, অর্থাৎ আমরা হচ্ছে তুমি পাস্ট থেকে কিছু মনে করতে পারবা, পাস্ট থেকে কিছু স্মরণ করতে পারবা। অর্থাৎ মেমোরিটা হচ্ছে এমন যেটা হচ্ছে অতীতে হয়েছিল সেটা হচ্ছে আমরা সেখান থেকে স্মরণ করে সেটা আবার মেমোরির মধ্যে আমরা নিয়ে আসি। ঠিক একইভাবে আমরা দেখতে পেলাম যে চাইল্ডহুড এই শব্দটি ইউজ করা হয়েছে, অর্থাৎ শৈশব। চাইল্ডহুডের যদি আমরা বাংলা বলি সেক্ষেত্রে এটার বাংলা হতে পারে শৈশব, এবং চাইল্ডহুডের স্পেলিংটি এরকম হবে CHILDHOOD। এছাড়াও আরেকটি শব্দ আমরা দেখেছি ট্রেজার, সো ট্রেজার যদি আমরা বলি, ট্রেজারের যদি বাংলা শব্দ হয় সেটি হচ্ছে বাংলা অর্থ হচ্ছে সম্পদ, এবং ট্রেজারের মিনিংটা আমরা বলতে পারি টু ভ্যালু আর কিপ সামথিং ভেরি স্পেশাল। এছাড়াও আমরা আরেকটা শব্দ দেখেছি এনকারেজ, সো এনকারেজ এর স্পেলিংটি কি রকম ছিল জুমাইনা?
5: এনকারেজ কুরাজের স্পেলিংটা ছিল ই এন সি ও ইউ আর এ জি ই।
1: সো এনকারেজ এর যদি বাংলা বলি তাহলে হচ্ছে উৎসাহিত করা, এবং এনকারেজটা হচ্ছে নর্মালি টু গিভ সাম ওয়ান কনফিডেন্স আর সাপোর্ট, অর্থাৎ কাউকে যদি আমরা কোনো কনফিডেন্স বা সাপোর্ট দিতে চাই তাহলে এই এনকারেজ এই শব্দটি ইউজ করতে পারি। এবং ফাইনালি আমরা আরেকটা শব্দ দেখেছিলাম যেটা হচ্ছে নেইবারহুড। নেইবারহুড এর যদি আমরা বলি যে স্পেলিংটা কিরকম ছিল জুমাইনা?
5: নেইবারহুড এর স্পেলিংটা ছিল এন ই আই জি এইচ বি ও আর এইচ ডবল ও ডি।
1: থ্যাংক ইউ ফর লিসনিং অফ টু this episode of Let's Speak in English. We hope you enjoyed today's conversation and learned something valuable. Until our next program, keep practicing English every day. This is Aisha Siddiqa saying goodbye. Thank you and have a wonderful day.
3: এতক্ষণ শুনলেন লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়েশা সিদ্দিকা, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নৌশিন,
4: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এবারে শুনব ফ্যামিলি কার্ডের গান সমবেত কণ্ঠে। কথা লিখেছেন এবং সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: এতক্ষণ শুনলেন ফ্যামিলি কার্ডের গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: হাসান,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশে আসবে আনন্দের দেশ।

0: বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 11 আগস্ট মঙ্গলবার বেলা 2:20 থেকে বেলা 3 পর্যন্ত ঢাকা ক 693 কিলোহার্স FM 106 মেগাহার্স বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। এবারের বিষয়, ইসলামের দৃষ্টিতে সুদের পরিণাম। এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম খতিব, তাকওয়া মসজিদ, ধানমন্ডি, ঢাকা। আপনারা যে সকল নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন সেই নম্বরগুলো হল 02-44-81-3268, 02-44-81-3269, 02-44-81-3270, 02-44-81-3277, 02-44-81-3278, 02-44-81-3279 এই নম্বরগুলোতে। এছাড়াও এই অনুষ্ঠানে আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সঞ্চালনে থাকবেন ফারহান আহমদ। মোহাম্মদ আব্দুল হকের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: শ্রোতা বন্ধু, আপনারা এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের এবারের পরিবেশনা আধুনিক গান, শিল্পী রোকেয়া সিদ্দিকা। প্রথম গানের কথা লিখেছেন মাহমুদ শফিক, সুর করেছেন লোকমান হাকিম।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ছয়টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে শাহিন সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে প্রথমবারের মতো তিনটি গ্রামকে এসডিজি ভিলেজ পাইলট প্রকল্প হিসেবে উদ্বোধন করেছেন। তিনি আজ রাজধানী শেরেবাংলা নগরীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে পাঁচ বছর মেয়াদী কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনে এই প্রকল্প উদ্বোধন করেন। পাইলট প্রকল্পের আওতায় নির্বাচিত গ্রাম তিনটি হল দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার মেতিঙ্গাছড়ি। এই প্রকল্পের আওতায় গ্রামগুলোতে পর্যায়ক্রমে দারিদ্র্য বিমোচন, জলবদ্ধতা ও কৃষি জমিতে সেচ সমস্যা সমাধান, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস এবং বিশুদ্ধ পানীয় জল ও আধুনিক স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকের শুরুতে ভারতীয় হাইকমিশনার ঢাকায় গত দুই মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনামু এহসানুল হক মিলন আজ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবছর দেশের 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 62.25%। জিপিএ 5 পেয়েছে 116,676 জন। এর মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার 64.05% এবং জিপিএ 5 পেয়েছে 106,009 জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার 55.49% এবং জিপিএ 5 পেয়েছে 6,716 জন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 58.20% এবং জিপিএ পেয়েছে 3,951 জন। পরিসংখ্যান অনুযায়ী বোর্ড ভিত্তিক পাশের হারে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাশের হার 71.63% এবং জিপিএ পেয়েছে 33,253 জন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আনামু এহসানুল হক মিলন জানান, চলতি বছর প্রয়োজনে প্রতিটি খাতা কমিটির সম্মুখে রিভিউ বা পুঙ্খানুপুঙ্খ পুনর্নিরীক্ষণের সুযোগ নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, শূন্য পাশ করা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সরকার খুব শীঘ্রই পদক্ষেপ নেওয়া শুরু করবে। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড মাহদি আমিন বলেন, চলতি বছরের এসএসসি ও সমমান্য পরীক্ষার ফলাফল শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও দক্ষতার শতভাগ নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে তৈরি করা হয়েছে। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে কৃত্রিমভাবে পাশের হার কিংবা জিপিএ 5 বাড়ানোর যে সংস্কৃতি চালু ছিল, বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক সরকার তা থেকে পুরোপুরি বেরিয়ে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, অতীতকে পেছনে ফেলে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সুদৃঢ় করতে একটি নতুন সূচনা জরুরি। তিনি আজ সচিবালয়ে তার মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে এক বৈঠকে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুদেশের মধ্যে কিছু বিষয়ে মত পার্থক্য রয়েছে, যেগুলো পারস্পরিক সহযোগিতা ও আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। সমতার ভিত্তিতে আলাপ আলোচনার মাধ্যমে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে, তবে এ বিষয়ে ভারতকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে বলেও জানান তিনি। খেলার খবর ক্রিকেট। সফররত মালয়েশিয়া ক্রিকেট দলকে 2-0 হারিয়ে টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আজ ঢাকার মিরপুরে শেরেবাংলানগর জাতীয় স্টেট ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ হাই কমিশন বাংলাদেশ হাই পারফরমেন্স দল মালয়েশিয়াকে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে 7 পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে মালয়েশিয়া 20 4 105 রান করে। জবাবে বাংলাদেশ 7 ওভার 4 বলে 3 107 রান করে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের সাপ্তাহিক সার্ক বুলেটিন প্রচারিত হবে সন্ধে 6:35।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান।

0: Assalamualaikum.
1: Waalaikumsalam.
0: সেই পুরাতন প্রশ্ন, কে কেমন আছো বলো, একে একে বলো।
2: আলহামদুলিল্লাহ ভালোই আছে,
3: আমিও ভালোই আছি।
2: আলান পালান গরু বাছুর হাঁস মুরগি নাতি নাতক পাড়া প্রতিবেশী সবাই লইয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
0: এই যে আবার নাতিন বিয়া দিলে তো বিয়াই বাড়ি কেমন আছে?
2: পাড়া প্রতিবেশী
0: নতুন বিয়া থেকে আমি জানি তো,
2: আত্মীয় স্বজন
0: সব মিলে ভালো আছে। সবশেষে বলো তোমার রতনের যতন,
2: রতনের যতন ভালোই হইতেছে। দোয়া করো যেন হৃষ্ট পুষ্ট একটা বাচ্চা হয়।
0: একেবারে দোয়া তো সবসময় করি,
2: তোমার
0: ভালো মানে আমাদের ভালো,
2: হ্যাঁ
0: হ্যাঁ প্রতিবেশীর ভালো মানে আমার নিজের ভালো।
2: তাই
0: হচ্ছে বলো তোমার অবস্থা, শরীর স্বাস্থ্য ভালো তো?
4: ইনশাল্লাহ তোমাকে দোয়া ভালোই আছি, কিন্তু তারপরও শোনো, সুখ দুঃখ দুই ভাই, কেউ এছাড়া কেউ নাই। সুখ দুঃখ নিয়ে তো আমাগো সবারই জীবন, পাইছি কিন্তু ওই রকম তো আর মন মতো আর পাইলাম না।
3: মন মতো হইব
2: সবসময় আর মন মতো টাকা পাওয়া যাইব
4: এই আর কি,
2: আমরা নিজের হাতে ফলাই যা পাই আলহামদুলিল্লাহ।
3: এই জন্য মন খারাপ করলে চলবো না,
0: কষ্টের কাজ সাধনার কাজ, কিন্তু আমাদের সফল হইতে হবে,
2: তাই না? সাথে জড়িত
0: সারা দেশে আমরা সরবরাহ করি, কম বা বেশি আমাদের অঞ্চলে মানুষ খায়, তাদের তো আমরা খাই, এটা কিন্তু আমাদের অনেক বড় অবদান। আমরা মনে করি যে কৃষি বিষয়ক কাজের মধ্যে আমরা সম্পৃক্ত বা জড়িত আছি, তো সেই কৃষির মধ্যে অন্যতম কি জানো, বৃক্ষরোপণ। মাটি একবার নরম, ভাদ্র আশ্বিন পর্যন্ত চলবে, তো আমরা যে যতটুকু জায়গা পাই, ওই যে বলা হয়েছে যে 1 ইঞ্চি জমি আমরা পতিত ফেলে রাখবো, তার মানে ওখানে হয় বৃক্ষ করবো নিল অন্যান্য কোনো।
2: একটা কথা
0: বলো তো বাবু,
2: আমি পারুল ভরে কই, তুমি তো ফ্রুত ফ্রুত শহরে খালি ঘুরতে যাও, তোমার যে শ্বশুরের ভিটাটা যে পয়রা হইছে এতটা পতিত জমি, তুমি এখানে একটা কিছু গাছ গাছালি লাগাও,
3: তুমি খেয়াল করো নাই, চারদিকে তাকায় দেখো আমি শুরু করছি।
0: আসছি
3: এখন সবকিছু করতে, না থাকলে যত্ন আপনি করলে ঠিক আছে।
4: বুবু তো আগে, ওই যে বুবু পারুল আগেই গাছ গাছালি লাগাই, গাছ গাছালি খুবই ভালোবাসে।
3: তোমাকে কই তো সবসময় যে আমি কিন্তু অনেক গাছপালা লাগাই, জায়গা পাইলি।
0: বুবু হলো আধুনিক কৃষক, তো এই নিজ অঞ্চলে সবকিছু ব্যবস্থাপনা কইরা আবার খোঁজ খবর নেওয়ার জন্য শহরে গিয়ে যোগাযোগ করে, যে কারণে যে নীলিবু বললো যে তুমি তো ফুরুত ফুরুত দৌড় দাও, আর কি কেউ কারো নেই।
3: 10টা লাগাইলে আমি 1টা লাগাবো, সেইটাই দেখার মতো হইব।
0: আচ্ছা, তো আমার জন্য তাকে অনুসরণ করি,
2: দোয়া করি তোমার একটাই যেন ভালো হয়।
0: ভালো হয়, তুমি নিজে একজন উদ্যোক্তা,
2: তুমি আছো না, বাদ দিলে পুলাই দেয়, বাদ না দিলে 10 পুলাইও দেয়।
3: হ্যাঁ হ্যাঁ, কি কইছো,
0: বাহ বাহ বাহ, সুন্দর কথা। আসলে সবগুলো আমাদের জন্য জরুরি, এখান থেকে আমরা শিক্ষা পাই।
2: যেটা বলছিলাম
0: বিষয়টা হচ্ছে বাইরে বৃক্ষের কথা বললাম, এখন বসত বাড়ির পুকুর পাড়ে সবজি চাষ আমরা কিভাবে করব এবং তার সার ব্যবস্থাপনা কি হওয়া উচিত, এই বিষয়টি নিয়ে একটা আলোচনা আমরা শুনবো। আলোচনাটি উপস্থাপন করছেন মিসেস মুশফিকা সুলতানা, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, কেন্দ্রীয় গবেষণাগার, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, ঢাকা। তো শুনে আসে তিনি কি বলেন।
5: বসত বাড়ির পুকুর পাড়ে সবজি চাষ একটি লাভজনক সমন্বিত পদ্ধতি। আমরা সমন্বিত পদ্ধতি এই কারণেই বলবো যে পুকুরের মাছের সাথে পুকুরের পাড়ে আমরা সবজি চাষ ফলাতে চাই। পাড়ের যে ঢালু ও খালি জায়গায় রয়েছে সেখানে আমরা লাউ, কুমড়া, পুঁই শাক, করলা, শিম সহ নানা ধরনের মৌসুমি সবজি কিন্তু ফলাতে পারি। আর অতিরিক্ত রাসায়নিক সার যেন কোনো কারণেই পুকুরের পানিতে ধেয়ে গিয়ে মাছের ক্ষতি করতে না পারে, সেই জন্য আমরা অবশ্যই এই ক্ষেত্রে জৈব সার ও পরিমিত রাসায়নিক সার ব্যবহার করে এই সবজি ফসল ফলাতে চাই। এখন এই পুকুর পাড়ে সবজি চাষের জন্য আমাদের প্রথমত পুকুরের পাড়ের আগাছা পরিষ্কার করে নিতে হবে এবং মাটি ঝুরঝুরে করে নিতে হবে। আর এই পাড়েই আমাদের মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ, ঝিঙে, চিচিঙ্গা এবং বরবটি বা শিম চাষ আমরা সহজেই কিন্তু করতে পারি। যেহেতু এই সবজিগুলি লতানো, তাই লতানো সবজির জন্য পুকুরের বিপরীত দিকে বা পাড়ের উপর মাচা তৈরি করে নিতে হবে, যেন মাছে আলো বাতাস বাধাগ্রস্ত না হয়। যদি খুব বড় বড় গাছ লাগাই পুকুর পাড়ে, খুব বড় বড় পাতাওয়ালা গাছ আমাদের থাকে, তবে অবশ্যই এখানে পুকুরের ছায়া ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য আমাদের অবশ্যই ছোট ও মাঝারি শাকসবজি এই পুকুর পাড়ে চাষ করতে হবে। আর চাষ করার সাথে সাথে আমাদের সার ব্যবস্থাপনাও করতে হবে, যেখানে আমাদের অতীব সতর্কতা অবলম্বন করতে হবে। রাসায়নিক সারের বদলে পাড়ে অবশ্যই আমরা জৈব সার, পচা গোবর, কম্পোস্ট সার ব্যবহার করতে চাইব। রাসায়নিক সার কিছু ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, তবে সেখানে ইউরিয়া আর টিএসপি সার খুব অল্প মাত্রায় এবং কিস্তিতে দিতে হবে, যাতে অতিরিক্ত সার বৃষ্টির পানিতে ধুয়ে গিয়ে পুকুরে না পড়ে যায়। আর অবশ্যই আমাদের মনে রাখতে হবে সার প্রয়োগের সময় চারিদিকে আইল বা বাঁধ দিয়ে দিতে হবে। এতে মাটির পুষ্টি উপাদান সরাসরি পুকুরে গিয়ে পানি নষ্ট যেমন করতে পারবে না, ঠিক তেমনি ভাবে যে সবজিগুলি আমরা ওখানে চাষ করব সেগুলি পরিমিত পুষ্টি উপাদান সহজেই গ্রহণ করতে পারবে। শুধু তো সারের ব্যবস্থা না, মাঝে মাঝে এই সবজি চাষে আপনাদের অনেক সময় দেখা যেতে পারে যে কীট পতঙ্গ লেগে যেতে পারে, সেই সময় আমাদের

0: ক্ষতি না হয়। পুকুর পাড়ের জমিতে অনেক ধরনের সবজি, কিছু কিছু ছোট ছোট ফলও আমরা আবাদ পারবো। সবজি চাষে অপেক্ষাকৃত কম সময় লাগে। একই জমিতে বছরে কয়েকবার আমরা সবজি চাষ করে নিতে পারি। পুষ্টির দিক থেকে প্রায় সব শাক সবজি উন্নত মান সম্পন্নই আমাদের হয়ে থাকে। ফলে বছর ব্যাপী উপযুক্ত পরিমাণ সবজি খেয়ে যেমনি পুষ্টিহীনতা দূর করতে পারি, রোগমুক্ত থাকতে পারি, ঠিক পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি সবজি আমরা বিক্রি করে পরিবারের জন্য আয়ের সংস্থানও করতে পারি। বসত বাড়ির পুকুর পাড়ে পরিবারের মহিলা ছেলে মেয়েদেরও অবসর সময় সবজি চাষের কাজে লাগিয়ে পারিবারিক শ্রমেরও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যায়।
1: বুঝলি তো সবাই, সংক্ষিপ্ত হলেও কিন্তু সারগর্ভে আলোচনা আমরা অনেকগুলো তথ্য পেলাম আর অনেক পরামর্শ পেলাম, জানলাম। তো সার ব্যবস্থাপনাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের কৃষি কাজের মধ্যে, এটা মনে রাখতে হবে।
2: আর যে সার হলো জমির খাদ্য,
1: হ্যাঁ, তার পরিমিতিও আছে, সময় মতো দিতে হবে, নিয়ম কানুন আছে,
2: পরিমাণ মতো না দিলে আবার হিতে বিপরীত হয়, বেশি খাইলে আমগুলো যেমন অসুখ হয়ে যায়, সেরকম তেমন বেশি দিলে তো গাছের সমস্যা,
1: গাছ হতে তো জীব যে আমরা বলি,
2: সব কিছু তো গাছের তো প্রাণ আছে, ওই জন্য পরিমাণটা জানতে হইব।
1: হ্যাঁ,
2: সব জিনিসই জানে শুনে করতে হবে, জানিয়ে নিয়ে কাজ করলে লোকসান কম হয়।
1: আচ্ছা, মাছকে কেমন খাচ্ছে বলো? মাছের ভাতে বাঙালি খালি তো বলি আমরা, স্লোগান
2: দিই লাগে কম আর বেশি তো প্রতিদিন একটু একটু খাইতেই হয় মাছ, মাছ ছাড়া কি চলে কও?
1: কিন্তু এই মাছের মধ্যে যে বিভিন্ন ধরনের রোগ হয় আমরা জানি নিশ্চয়ই,
2: মাছের তো
3: শুনছি,
2: এবার কি করবে মাছ?
1: তার মধ্যে বিশেষ করে মাছের বর্ষাকালীন রোগ সম্পর্কে আমাদের কি করতে হবে, রোগ যদি জেনেই ফেলি এবং রোগ কিভাবে আবিষ্কার করব, নির্ধারণ করবো, সেই বিষয়ে জানা প্রয়োজন,
2: কিভাবে ওর থেকে মুক্তি হব।
1: হ্যাঁ হ্যাঁ, তাহলে এই মুহূর্তে আমরা একটা ঘোষণা শুনলে বুঝতে পারবো যে বিষয়ে আগামীকাল আমরা কি জানতে পারবো ফোন ইন প্রোগ্রামের মাধ্যমে। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা, সুপ্রিয় শ্রোতা, আগামী 11/8/2026 অর্থাৎ আগামীকাল মঙ্গলবার সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতি অনুষ্ঠানে মাছের বর্ষাকালীন রোগ সম্পর্কে করণীয়, এই বিষয় নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে ওই দিন উপস্থিত থাকবেন শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকার সহযোগী অধ্যাপক মীর মোহাম্মদ আলী। তিনি এ বিষয়ে যা কিছু বলবেন সেই প্রশ্নের উত্তর জানার জন্য আপনাকে 02-448-1326-8 থেকে 70 পর্যন্ত এবং 02-448-1327-7 থেকে 79 পর্যন্ত নম্বরে, আমি আবারও জ্ঞাতার্থে বলছি 02-448-1326-8 থেকে 70 পর্যন্ত এবং 02-448-1327-7 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। এছাড়া অনুষ্ঠানটি শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকেও শোনা যাবে। এছাড়াও সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ https://www.facebook.com বাংলাদেশ বেতার এ সরাসরি উপভোগ করতে পারবেন আমাদের আগামীকাল সন্ধ্যার আয়োজনটি। তো আমরা সবাই জানলাম, নাম্বারগুলো আমাদের জানা আছে এবং লেখা আছে, তোমরা মেনে নিয়েছো আমি দেখলাম, খেয়াল করলাম, ঠিক আছে। তো আমরা কিন্তু যথাসময় উপস্থিত হয়ে ফোন করে যোগাযোগ করব। এখন কি কথাবার্তা তোমরা বলবে না? তাহলে দুজনে ঠিক আছে, খুব ভালো পরামর্শ। আর বাকিটা আমার বলতে হবে না, আমি জানি তোমার প্রস্তুতি দেখেই বুঝতে পারছি। বলবো সাথে একটু মশলা দিয়ে দিও, পাবো তোমার কাছে ভালো ভালো মশলা আমি জানি, সুস্বাদু। তো পান বানাও, আমি গানের ব্যবস্থা করছি। গান হচ্ছে আমাদের কৃষি বিষয়ক গান, মাঠের কবি বন্ধু আমার গানের প্রথম বাণী। আর গানের শিল্পী হচ্ছেন বশিরুজ্জামান সাব্বির, কথা লিখেছেন হীরেন্দ্রনাথ মৃধা আর গানের সুর করেছেন মোহাম্মদ আবু কামাল। ঠিক আছে, শুনি আসুন আমরা।

0: কি চমৎকার অসাধারণ বাণী।
1: দারুণ
0: গান, গানের মধ্যে দিয়ে আমাদের কৃষককে যে সম্মান দেখানো হয়েছে আমরা উজ্জীবিত হয়ে আমরা শুনি। মাঠের কবি বন্ধু আমার,
2: রোদ বৃষ্টি ঝড়,
0: হ্যাঁ হ্যাঁ শাকসবজি বিপণনে পরিবহন ব্যবস্থাপনার যে গুরুত্ব রয়েছে, পরিবহনের মধ্যে তো এক নম্বর মাস্টার হলো আমাদের সেই লিলিবু, তার ব্যান গাড়ি রেডি থাকে। শাকসবজি বিপণনে পরিবহন ব্যবস্থার গুরুত্ব কতটুকু এই বিষয় নিয়ে আলোচনা রাখছেন জনাব অপু সরকার, সহকারী পরিচালক মহোদয়, কৃষি বিপণন অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকায় তিনি কর্মরত আছেন। আর তার সাক্ষাৎকারটি নিয়েছেন বৈশাখী খাতুন। তাহলে শুনি আসছি আমরা।
3: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আশা করি যে যেখানেই আছেন কৃষি কাজের সাথে আছেন এবং ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। আমরা কথা বলব শাকসবজি বিপণনে পরিবহন ব্যবস্থার গুরুত্ব নিয়ে। এই বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অপু সরকার, সহকারী পরিচালক, কৃষি বিপণন অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
4: ধন্যবাদ।
3: প্রথমে আপনার কাছে জানতে চাই শাকসবজি বিপণনে পরিবহন কেন এত গুরুত্বপূর্ণ?
4: শাকসবজি অত্যন্ত দ্রুত পচনশীল পণ্য। এফইউর তথ্য অনুযায়ী উন্নয়নশীল দেশগুলোতে ফল ও সবজির প্রায় 20-30% পরিবহন ও সংরক্ষণ ব্যবস্থাপনার কারণে নষ্ট হয়। বাংলাদেশের বিভিন্ন গবেষণায় দেখা গেছে মাঠ থেকে বাজারে পৌঁছানোর পথে প্রায় 15-20% শাকসবজির অপচয় হয়। সঠিক পরিবহন ব্যবস্থা থাকলে এই ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। উপযুক্ত পরিবহন ব্যবস্থা যেমন ঠান্ডা ভ্যান বা রেফ্রিজারেটেড ট্রাক শাকসবজির সতেজতা, রং ও পুষ্টিমান বজায় রাখতে সাহায্য করে। সঠিক পরিবহন ব্যবস্থা কৃষকের আয় বৃদ্ধি করে, ভোক্তার সন্তুষ্টির লাভ হয় এবং সামগ্রিক কৃষি অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
3: এখন আপনার কাছে জানতে চাই যে পরিবহন ব্যবস্থার অভাবে আমাদের কৃষিজীবী ভাই বোনেরা কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন?
4: পরিবহন ব্যবস্থার অভাব, বিশেষত খারাপ রাস্তা, যানবাহনের অভাব বা দীর্ঘ সময় লাগার কারণে শাকসবজির গুণগত মান বজায় থাকে না। এতে করে কৃষক তার ন্যায্য মূল্য পান না, পাশাপাশি যেহেতু বাজারে পণ্যটা নিতে পারছে না এজন্য তার সংরক্ষণ ব্যয় বৃদ্ধি পায়, উৎপাদনের আগ্রহ কমে যায়, পাশাপাশি ঋণের বোঝা বৃদ্ধি পায়। আমরা বিবিএস এর কৃষি সংক্রান্ত প্রতিবেদনে দেখতে পেয়েছি কৃষি পণ্যের উল্লেখযোগ্য অংশ বাজারজাতকরণের আগে গুণগত মান হারায়, যার ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। যদি এটি দ্রুত ও ঠান্ডা সংরক্ষণযুক্ত পরিবহনে ব্যবহার করা যায় তাহলে কৃষকের আয় 10-20% বাড়তে পারে, এমনটাই মত দিয়েছেন কৃষি অর্থনীতিবিদরা।
3: এবারে আপনার কাছে জানতে চাই যে ভোক্তাদের মধ্যে এর কি ধরনের প্রভাব পড়ে?
4: কৃষকের পাশাপাশি আমাদের ভোক্তা পর্যায়ে পরিবহন ব্যবস্থার কারণে শাকসবজি বা কৃষি পণ্যের পজিটিভ এবং নেগেটিভ ইফেক্ট রয়েছে বা প্রভাব রয়েছে। এখন পরিবহন ব্যবস্থার দুর্বলতার কারণে আমাদের সরবরাহ কমে যায় এবং সরবরাহ কমে গেলে বাজারে স্বাভাবিকভাবেই পণ্যের দাম বৃদ্ধি পায়। পরিবহন সমস্যার কারণে দেখা যায় হঠাৎ করে দাম বেড়ে যায়, এতে করে বাজারে অস্থিরতা তৈরি হয়, পাশাপাশি ভোক্তাদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হয়। যদি ভালো পরিবহন ব্যবস্থা রাখা যায় তাহলে পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকে, ফলে মূল্য স্থিতিশীল থাকে এবং ভোক্তারাও তাদের পণ্যটা সতেজ এবং গুণগত মান বজায় সহ ক্রয় করতে পারে।
3: এরপর আপনার কাছে জানতে চাই উন্নত পরিবহন ব্যবস্থা কিভাবে অপচয় কমায়?
4: উন্নত পরিবহন ব্যবস্থা আমাদের কৃষি পণ্যের অপচয় রোধে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে অনেক দেশেই কোল্ড চেইন সিস্টেম ব্যবহার করা হয়, যেখানে সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন সবই ঠান্ডা তাপমাত্রায় নিয়ন্ত্রিত থাকে। ওয়ার্ল্ড ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে উন্নত কোল্ড চেইন ব্যবস্থার মাধ্যমে কৃষি পণ্যের অপচয় 15% পর্যন্ত কমানো যায়। বাংলাদেশেও যদি রেফ্রিজারেটেড ভ্যান ও আধুনিক লজিস্টিক্স ব্যবস্থার প্রসার বাড়ানো যায় তবে শাকসবজির গুণগত মান দীর্ঘ সময় ধরে রাখা যাবে। উন্নত পরিবহন ব্যবস্থা পণ্য দ্রুত, নিরাপদ ও সঠিক স্থানে পৌঁছাতে সাহায্য করে, যার ফলে খাদ্য অপচয় উল্লেখযোগ্য হারে হ্রাস পায়।
3: এই পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে বাজার সম্প্রসারণে পরিবহনের ভূমিকা কি?
4: বাজার সম্প্রসারণে পরিবহন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি ভালো পরিবহন ব্যবস্থা কৃষকদের জন্য দিতে পারি, তাহলে শুধু স্থানীয় বাজার নয়, দূরবর্তী শহর এবং রপ্তানি বাজারেও পণ্য পাঠানো সম্ভব, এবং সেটা হচ্ছে। ভালো পরিবহন ব্যবস্থা থাকার ফলে কৃষক সরাসরি পাইকারি বা খুচরা বাজারে পণ্য পাঠাতে পারছে। এতে করে দালালের উপর নির্ভরতা কমতেছে বাংলাদেশে। বর্তমানে দেখা যাচ্ছে প্রতি বছর কয়েক হাজার টন সবজি মধ্যপ্রাচ্য ও ইউরোপে রপ্তানি করা হচ্ছে। দ্রুত বিমান ও নৌপথে পরিবহনের সুবিধা থাকায় এই রপ্তানি সম্ভব হয়েছে। পরিবহন ব্যবস্থায় উন্নয়ন হলে রপ্তানি আয় বাড়বে, পাশাপাশি বৈদেশিক মুদ্রার আয়ও বৃদ্ধি পাবে।
3: এখন আপনার কাছে জানতে চাই যে আমাদের কৃষকরা পরিবহন ক্ষেত্রে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে।
4: আমাদের কৃষকরা একদম গ্রাম পর্যায়ে থেকে পণ্যটা আমাদের রাজধানী ঢাকা পর্যন্ত নিয়ে আসে, তো সেক্ষেত্রে আমাদের উৎপাদন পর্যায়ে যে সমস্যাগুলো হয় বিশেষ করে পরিবহন খাতে, সেটা হচ্ছে যে রাস্তাঘাটের অবস্থা গ্রাম পর্যায়ে যথেষ্ট পরিমাণ উন্নত নয়, পাশাপাশি পরিবহন খরচ অনেক বেশি, যেহেতু জ্বালানি খরচ এবং বিভিন্ন জায়গাতে তাদের টোল দিতে হয়, এজন্য পরিবহন খরচটা অনেক বেশি। আর বাংলাদেশের মতো জায়গাতে রেফ্রিজারেটেড ভ্যান বা কোল্ড চেইন ব্যবস্থার অপ্রতুলতা রয়েছে। পাশাপাশি কৃষকরা সঠিক প্যাকেজিং, কিভাবে পণ্যটা প্যাকেজিং করতে হবে এই সম্পর্কিত সমস্যাটা রয়েছে। আর আমাদের রাস্তাঘাটে আরেকটি প্রধান সমস্যা, সেটা হচ্ছে যানজট, যার ফলে কয়েক ঘন্টা ব্যাপী আমাদের তাজা শাকসবজি রাস্তাঘাটে ট্রাকের মধ্যে থাকে, যার ফলে আমাদের পণ্যটা যখন আমাদের রাজধানী মার্কেটে আসে বা দেশের বাইরে পাঠানো হয়, সেখানে তাদের গুণগত মান বজায় রাখাটা অনেক সময় কষ্টসাধ্য হয়ে যায়।
3: আপনাকে অসংখ্য ধন্যবাদ আসরে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের কৃষিজীবী ভাই ও বোনদের জানানোর জন্য।
0: তো শুনলাম আলোচনার মধ্যে দিয়ে না অনেক ভালো ভালো পরামর্শ পেলাম, প্রতিনিয়তই আমরা পাই, তারপরও শোনার শেখার জানার তো শেষ নেই।
2: শেষ নাই,
0: এটাও যেমন সত্যি, আবার শাকসবজি পাঠাবে তার আগে তো তোমাকে শাকসবজি চাষ করতে হবে, সংরক্ষণ সেটাই পর্যাপ্ত পরিমাণে চাষ হলেই না তুমি পাঠাবে, দিয়ে তুমি গাড়িতে তুলবা
2: না,
0: তাহলে ওরকম পর্যাপ্ত পরিমাণে তোমার পাইকারের সাথে কথাবার্তা বলে ব্যবস্থাপনা করে এবং তার গুণগত মানকে উন্নত রেখে করতে হবে। আমরা যতটুক যার যা নিজস্ব বুদ্ধিতে যা জানি তো জানি, তারপরে যে বলেছে জানার শেষ নেই, শেখার কোন বয়স নেই, তাহলে আমরা এখন একটা স্পট ড্রামের মাধ্যমে শাকসবজি চাষের উপর ভিত্তি করে তারা কিভাবে অভিনয় করছেন কথাগুলো বলছেন, এইটা একটা আমরা শোনার চেষ্টা করি।
2: আচ্ছা
0: তো চলতে তাহলে শুনি।

0: নাও ধরো বউ, এই লাল শাকগুলাও ডালায় রাখো।
1: হ রাখতাছি। এই শুনছো, লাল শাক তো আর ডালায় ধরতেছে না, ডালা তো ভইরা গেছে। আইস কি আর ও শাক তুলবা?
0: না, অহন কয়টা লাউ কাটলেই হইব।
1: এই আট দশটা লাউ আইস না কাটলেই না।
0: কাটুম, অসুবিধা কি? তয় একটা লাউ আজকে রান্না করবা ইসা মাছ দিয়া, ধন্যবাদ দিবা কিন্তু বেশি কইরা। আহা, সাত যেন মহিলাইগা থাকে।
1: শুনলে মনে কয় যে এহনই খাইতাছে।
0: তোমার হাতে রান্না তো বউ জবাব নাই।
1: তাও আর কম লাগবো না। অহন কও, বাজারে আমগো শাক সবজির চাহিদা কেমন?
0: আরে তার করলো না, দুই চার গ্রামের মাঝে এই শাক সবজির প্রথম বাজার তো আমি, মানে ওই আমরাই ধরছি। জানিয়া যাই বাজারে তার চাইতে চাহিদা অনেক বেশি।
1: কও কি?
0: হ, সবই তোমার জন্য সম্ভব হয়েছে বউ। তোমার বুদ্ধিতে এবার আগাম শাক সবজি চাষ করছি, যার ফলে শাক সবজিতে দাম পাইতেছি মেলা।
1: তাই খালি আমার বুদ্ধিতেই হইতো না, যদি তোমার পরিশ্রম না থাকতো।
0: তুমিও তো কম সাহায্য করো নাই বউ।
1: অহন সেই হিসাব নিকাশের সময় না, যাও গোসল কইরা সাইডটা খাইয়া হাটে রওনা দাও।
0: জমি রে ভ্যান নিয়ে আইতে গেছি, এত কিছু তো আর এমনিতে নেওয়া যাইব না।
1: হ, তা তো ঠিকই।
0: দাও দাও গামছা লুঙ্গি দাও।
1: হ দিতাছি।

0: সবুজ, ও সবুজ, বাড়িতে আসো নাকি সবুজ?
1: যে আসি তো, কেডা জিগা, একটু খারা রাইতাছি।
2: আসসালামু আলাইকুম মেম্বার চাচা।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: আপনি নিজে কষ্ট করে আইতে গেলেন কেন? মতিরে পাঠালেই তো হইতো, যা লাগে দিয়ে দিতাম, তাছাড়া আমার মোবাইল করলেও তো হইতো।
0: সবুজ, আজ আমি শাকসবজি তো নেবই, এছাড়া তোমার বাড়ির আঙ্গিনায় কেমন শাকসবজির ক্ষেত করছো তা দেখতে খুব ইচ্ছা করতেছিল, তাই আইলাম।
2: ঘুম কি চাচা?
0: হ সবুজ, তোমার সাফল্যের কথা গ্রামে সবার মুখে মুখে, আমার কানেও গেছে। তুমি নাকি এই বছর শাকসবজি বেচা আর্থিকভাবে খুবই লাভবান হচ্ছ।
2: জে চাচা, হ্যাঁ আপনাকে দোয়ায়, এই বছর মেলা লাভের মুখ দেখছি। চলেন চাচা, আগে আপনারে আমার ওই সবজি ক্ষেত দেখাই, তারপর আমার বাড়িতে একটু চা নাস্তা করবেন।
0: সে করা যাবে, এখন চলো।
2: এই যে চাচা, এইখানটায় লাল শাক, পালং শাক আর ধনিয়া পাতা বুনছি, আর এইখানে সবজি দিছি, তার মধ্যে লাউ আছে, বেগুন আছে, সিম, করলা, আর যা আছে তা তো দেখতেই পারতেছেন।
0: তুমি তো রীতিমতন বিপ্লব ঘটায় ফেলছো, এত সবুজ আর তাজা শাক সবজির ফলন আমি খুব বেশি একটা দেখি নাই।
2: জে চাচা, এতে আমরা যেমন তাজা নিরাপদ শাক সবজি খাইতে পারতাছি, তেমনি বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবানও হইতাছি।
0: হ, এতে অনেক লাভ, একদিকে যেমন ভেজাল মুক্ত শাক সবজি পাচ্ছ, অন্যদিকে চাকরি করার চেয়ে নিজ উদ্যোগে কিছু করে স্বাবলম্বী হইতেছ।
2: জে চাচা,
0: সবাই যেন বেকার বসে না থেকে স্বাবলম্বী হয়, সেই লক্ষ্যে সবাইরে কাজ করতে হবে।
2: হ চাচা, এইটাই হইতেছে ঠিক কথা।
0: তাই তোমার সবুজ নামটা সার্থক।
2: চাচা, সাথে আমার সাথীও আছে, এই যে সাথী, আমার বউ চাচা।
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: চাচা, তার পরামর্শ আর সাহায্যেই আমরা।
0: বাহ বাহ বাহ, বেশ তো, সবুজ সাথী, সুন্দর সুন্দর।
3: চলেন চাচা, আমগো বাড়ি একটু চা নাস্তা খাইবেন।
0: চলো চলো চলো,
2: চলেন চাচা চলেন।
4: সবুজ সাথী, সবুজ আছে, তার সাথীও সঙ্গে আছে,
5: সবুজ সাথী।
4: হ্যাঁ,
5: নামটা সুন্দর, খুব
4: নাম। এবং তাদের যে উদ্যোগটা, এই কাজ করে এগিয়ে যাওয়াটা, শাকসবজি চাষ করে সফলতা অর্জন করা, এটা কিন্তু আমাদেরকে উদ্বুদ্ধ করে, উৎসাহ যোগায়।
5: ভালো কথা মনে করছো।
4: হ্যাঁ,
5: সাথের মা আইবো, আমার মুরগির চারটা মুরগির বাচ্চা বেচবো,
4: একবারে খাঁটি
5: ব্যবসায়ী। বাড়িতে হাতে হাতে বেচতে পারলে লাভটা একটু ভালোই আসে।
4: যাক, তোমাকে আটকে রাখবেন, আমরা নিজের উঠব। তার আগে একটু আমাদের সুপ্রিয় শ্রোতা মন্ডলীর উদ্দেশ্যে জানিয়ে যাওয়া প্রয়োজন মনে করছি, আপনারা এতক্ষণ শুনলেন কৃষি সার্ভিস দপ্তর প্রযোজিত আমাদের আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল, আর এটির প্রযোজনের দায়িত্বে ছিলেন রনিয়া সুলতানা। চলো তাহলে,
5: চলো।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন সাপ্তাহিক সার্ক বুলেটিন।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার সাপ্তাহিক সার্ক সংবাদ বুলেটিনে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এ সপ্তাহের সার্কভুক্ত দেশসমূহের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মধ্যে রয়েছে, নানা কর্মসূচিতে দেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব, মন্তব্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের, দেশের সকল অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে হবে বললেন প্রধানমন্ত্রী, জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এক অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করেছে বলেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী, নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আলাপচারিতায় তীব্র ক্ষোভ প্রকাশ ঢাকার, আঞ্চলিক নিরাপত্তা জোরদারে পাকিস্তান সৌদি আরব এবং তুরস্কের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ ও নেপাল মৎস্য খাতে সহযোগিতার বিষয়ে আগ্রহী। এবারে বিস্তারিত, গত বুধবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। 2024 সালের এই দিনে অবসান হয় 16 বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনা দুঃশাসনের। 24-এর গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের যাত্রা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান গত বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এ জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে জুলাই 36 শীর্ষক আলোচনার সভায় বক্তৃতায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। তিনি বলেন, গণঅভ্যুত্থান কোন একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়, এ অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, জুলাই যোদ্ধাদের আর্থিক সহায়তার পাশাপাশি বর্তমান সরকার শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠারও কাজ শুরু করেছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব। তিনি গত বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, জুলাই গণঅভ্যুত্থান রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ এনে দিয়েছে। এখন সকলের জাতীয় লক্ষ্য হওয়া উচিত একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণ করা, যেখানে প্রতিটি নাগরিক সমান অধিকার ও মর্যাদা ভোগ করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগ বান্ধব হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি গত সোমবার সচিবালয়ে তার কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বোর্ডের সভায় এ আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন গণমাধ্যমকে সমাজের দর্পণ আখ্যায়িত করে বলেছেন, সমাজ কিভাবে পরিচালিত হয় তার সঠিক প্রতিফলন গণমাধ্যমে থাকা আবশ্যক। তিনি গত রোববার বরিশালে দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার 56তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। রাজনৈতিক সংস্কারের বিষয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে সব রাজনৈতিক দলের প্রতিশ্রুতিবদ্ধ থাকা নিশ্চিত করতে গণমাধ্যমকে পর্যবেক্ষকের ভূমিকা পালন করতে হবে। এদিকে গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ শীর্ষক আলোচনা সভায় তথ্য সম্প্রচার মন্ত্রী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত কৃতিত্ব কোন একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়, বরং এই কৃতিত্ব দেশের জনগণের। পলাতক ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। গত বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে সরকার জানায়, এই ঘটনাটি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত এবং ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য ক্ষতিকর। ঢাকা জানায়, এ ধরনের অনুষ্ঠান দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টায় কি ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে সে বিষয়ে আগেই ভারত সরকারকে উদ্বেগ জানানো হয়েছিল, তা সত্ত্বেও অনুষ্ঠানটি হতে দেওয়ায় বাংলাদেশ গভীর দুঃখ প্রকাশ করেছে। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবছরে গড় পাশের হার 62.25, GPA 5 পেয়েছে মোট 1,16,676 জন। দেশের সকল শিক্ষা বোর্ড সমূহের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান ও SMS এর মাধ্যমে ফলাফল জানা যাচ্ছে। দেশে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় গত শুক্রবার 15 জনের মৃত্যু হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ 9 জন নিহত হয়েছে এবং বগুড়ায় এক সড়ক দুর্ঘটনায় অন্তত 6 জন নিহত হয়েছেন। বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা শ্রমিকরা বাসটির নিচে চাপা পড়েন। সৌদি আরবের রিয়াদের মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 জন বাংলাদেশি কর্মী মারা গেছেন। গত রোববার দুপুরে রিয়াদের সিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে 16 জন মারা যান। প্রবাসী বাংলাদেশী কর্মীদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এতে বলা হয়েছে তাদের যেকোনো একটি দেশের উপর হামলা হলে তা 3 দেশের উপরই হামলা বলে গণ্য হবে। মক্কায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে এক বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ প্রযুক্তি হস্তান্তর, যৌথ গবেষণা, প্রশিক্ষণ এবং বেসরকারি খাতের বিনিয়োগের মাধ্যমে নেপালের সাথে মৎস্য জলজ চাষ খাতে সহযোগিতার সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে। শুক্রবার চিতোয়ানে অনুষ্ঠিত নেপাল ফিশারিজ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক সাধারণ সভা ও সম্মেলনে বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান মৎস্য খাতে বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো প্রস্তাব করেন। নেপালের কৃষি, বন ও পরিবেশ মন্ত্রী গীতা কুমারী চৌধুরী সহযোগিতার প্রস্তাবিত ক্ষেত্রগুলোকে স্বাগত জানান এবং মৎস্য খাতে বাংলাদেশের সাথে কাজ করার বিষয়ে নেপালের প্রস্তুতির কথা ব্যক্ত করেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় প্রায় 100 জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হন প্রায় 1,70,000 মানুষ, যার মধ্যে কয়েক হাজার মানুষ অস্থায়ী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এত ব্যাপক যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে অনেক সময় লাগবে। সাপ্তাহিক সার্ক সংবাদ বুলেটিন শেষ হল। গ্রন্থনায় নাহিদ নাজ, উপস্থাপনায় আমি শিউলি রানীবালা।
2: Assalamu alaikum. This is Bangladesh Peter inviting you to our weekly Sirk Bulletin. First, this is headlines from Bangladesh and other Sirk countries. Mass uprising, the observing country on Wednesday last with the former Prime Minister opens Jula Mass Uprising Memorial Museum. Ensuring dignity of Jula Mass families and fighters in government sector responsibility, comments acting president. Tariq Rahman calls for developing all economic zones of country as grain industrial hub. Jula Uprising opens unprecedented opportunity for institutional democracy, says Information Broadcasting Minister. Bangladesh expresses outrage over outstate Sheikh Hasina's live media interactions in New Delhi. Pakistan, Saudi Arabia and Turkey sign pact to strengthen regional security. And Bangladesh and Nepal explore fisheries cooperation. Now the details. The Jula mass uprising day was observed in the country on Wednesday with due dignity, marking 2 years of the fall of the Hasina-led fascist government amid a student-led mass uprising that changed the nation's political course. The theme of the day this year was building the nation in the spirit of July, Bangladesh first. Prime Minister Tariq Rahman has said those responsible for the killings during the anti-fascist movement will be brought to justice through transparent, impartial and credible trials conducted in accordance with the due process of law. He made the remarks while addressing a discussion titled July 36 after inaugurating the July mass uprising memorial museum at Ganam Bhavan in the capital Sher Banganagar on Wednesday. Recalling authoritarian rule of more than 1.5 decades, Tariq Rahman said the country had paid a heavy price in its struggle for democracy. Acting President Hafizuddin Ahmed Bibi Karam has said ensuring dignity of Jula martyrs' families and fighters in government sector responsibility. He made the comment while addressing reception and discussion for the families of the Jula martyrs and the Jula fighters, organized at the Bangladesh China Friendship Conference Center in the capital, marking the Jula mass uprising day on Wednesday. The acting president said the Jula mass uprising has created an opportunity to rebuild the state. Now the national goal should be build a democratic, justice-based and corruption-free Bangladesh where every citizen enjoys equal rights and dignity. Prime Minister Tariq Rahman has ordered to transform country's economic zones into green, modern, investment-friendly industrial hubs by ensuring a balance between industrialization and environmental protection. He gave the order at a meeting of the Governing Board of Bangladesh Economic Zones Authority in the capital on Monday last. Information and Broadcasting Minister Zahiruddin Shalpan has said the media is a mirror of society and it must accurately reflect how society functions. He made the remarks at a program marking the 56th anniversary of newspaper Dainik Biplobi Bangladesh in the Borishal on Sunday last. Speaking about political reforms, Zahiruddin Shalpan said the country needed a new political settlement and the media must play the role of a watchdog to ensure that all political parties remain committed to changing the country's political culture. Meanwhile, the Information and Broadcasting Minister said at a discussion titled July Uprising and Bangladesh's Democratic Transition on Friday last that the historic July Uprising has created an unprecedented opportunity to establish and industrialize true democratic values and structures in the country. Bangladesh has expressed outrage over fugitive State Prime Minister Sheikh Hasina's live media interaction in New Delhi. In a statement issued on Wednesday last, a foreign minister's statement said the event was an affront to the country's sovereignty and detrimental to the development of harmonious bilateral relations with India. Dhaka said it deeply regrets that, despite conveying its concerns in advance to the government of India regarding the possible repercussions of the event on efforts to reset bilateral relations, the program was allowed to take place. The results of this year's secondary school certificate, SSC, and equivalent examinations were published Bangladesh today. The results were made available simultaneously on the website of all education boards in the country, the respective educational institutions, and through SMS. This year, the average pass rate in the country's 11 education board is 62.25%, while 116,676 students secured GPA 5. At least 15 people have been killed in two accidents in Sylhet and Bogra on Friday last. 9 people were killed in a head-on collision among two passenger buses on Dhaka-Sylhet Highway, while in another road accident in Bogra, 6 people were killed as a passenger bus lost control and overran laborers who were waiting at the side of the road. At least 16 Bangladeshi workers have been killed in a devastating fire in Saudi Arabia. The Bangladesh embassy in Riyadh said the fire broke out at a sofa factory in the Musa Sunaya industrial area in Riyadh, killing 16 people on the spot. Meanwhile, expatriate welfare and overseas employment minister Arifal Haq Chaudhry has expressed deep shock and sorrow at the tragic deaths. Pakistan, Saudi Arabia, and Turkey have signed a joint defense agreement saying an attack on one of them would be seen as an attack on all three. The pact was announced at the meeting between Saudi Arabia's Crown Prince Mohammed bin Salman, Turkish President Recep Tayyip Erdogan, and Pakistani Prime Minister Shehbaz Sharif in the Saudi city of Makkah. Bangladesh has expressed interest in expanding cooperation with Nepal in fisheries and aquaculture, including through technology transfer, joint research training, and private sector investment. Bangladesh Ambassador Shafiq Rahman highlighted Bangladesh's progress in the fisheries sector and proposed areas for bilateral collaboration at the first Annual General Assembly and convention of the Nepal Fisheries Development Association in Chitwan on Friday. Agriculture, Forest and Environment Minister of Nepal, Gita Kumari Chaudhary, welcomed the proposed areas of cooperation and expressed Nepal's readiness to work with Bangladesh in the fisheries sector. Nearly 100 people have been killed by heavy floods in India's northeast area. Almost 170,000 people were affected, including thousands were forced into temporary shelters. India's health minister said the scale of the devastation was so huge that it will take time for normality to be restored. And that's the end of the weekly Sharp News Bulletin, prepared by Nahid Nas and read by Mridula Mutin.
0: Brikho Manusher Bondhu. Brikho Oxygen diye Manusher Jibon Rokha Kore. Ashun, Amrao Gache Jibon Rokha Kori. Ekti Brikho Ekti Jibon. Eke Bachte Din, Shobai Bachun. বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ঔষধ দেয়। তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিন। যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। গাছ একই সঙ্গে পরিবেশগত ও অর্থনৈতিক সম্পদ, এ কারণে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ব্যক্তি এবং রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে।

0: বাংলাদেশ বেতার। আজ রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুর ও চাঁদপুরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেট ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭২%, সন্ধে ৬টায় ৬৪%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ৫:৩২, সূর্য অস্ত যাবে ৬:৩৫। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Betar. Here is the weather forecast for Indian river ports of the country valid till 1 AM as received from Dhaka Met Office and read by Aminul Islam Manju. Met Office says that there is no inland river port warning and no signal is to be hoisted. Now forecast for entire country remaining affected till 6 PM tomorrow. Light to moderately rain or thunder shower accompanied by temporary gusty wind may occur many places of Mamenching, Khulna, Borishal, Chattogram and Sylhet divisions and a few places of Rangpur, Rajshahi and Dhaka divisions. Besides, there are chances of moderately heavy rainfall over at places of the country. The day and night temperature may increase slightly across the whole country. The highest temperature was 36 degrees Celsius at Saidpur and Chandpur, and the lowest was 24.5 degrees Celsius at Sylhet, as recorded over entire country today. The temperature as recorded in Dhaka today was maximum 35.5 degrees Celsius and minimum 27 degrees. Humidity recorded in air at 9 a.m. was 72% and at 6 p.m. 64%. The sun rises over Dhaka tomorrow at 5:32 a.m. and sets at 6:35 p.m. And that's all with the forecast for this time.
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার ঢাকা।

জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যা 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যা 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিস্বর শুনবেন রাত 10:05। সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন রাত 10:30। এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান সূচি। FM 92 মেগাহার্টজে সন্ধ্যা 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান, পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আগামীকাল 11ই আগস্ট মঙ্গলবার বেলা 2:20 থেকে বেলা 3 পর্যন্ত ঢাকা ক 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। এবারের বিষয়, ইসলামের দৃষ্টিতে সুদ এর পরিমাণ। ইসলামের দৃষ্টিতে সুদের পরিণাম, এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, খতিব তাকওয়া মসজিদ, ধানমন্ডি, ঢাকা। আপনারা যে সকল নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন সে নম্বরগুলো হল 02448132 68, 02448132 69, 02448132 70, 02448132 77, 02448132 78 ও 02448132 79। ফোন নম্বরগুলো আবার বলছি, 02448132 68, 02448132 69 থেকে 02448132 79 নম্বরে। এছাড়া এই অনুষ্ঠান আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সঞ্চালনায় থাকবেন ফারহান আহমদ এবং মোহাম্মদ আব্দুল হকের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন। এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। অবৈধ পথে বিদেশে যাওয়া থেকে বিরত থাকুন। মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন। মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আসুন আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করি। মানব পাচার নয়, মানব সম্পদ তৈরিতে সচেষ্ট হন, দেশ উন্নয়নে অংশ নিন। বিদেশে যেতে হলে শ্রম মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করুন, মানব পাচারকারীদের সাথে নয়। বৈধভাবে বিদেশে যান, দেশ উন্নয়নে অংশ নিন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ, পড়ছি সুতপা বড়ুয়া। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। এবছর গড় পাশের হার 62.25, জিপিএ 5 পেয়েছে 116,676 জন। পরিসংখ্যান অনুসারে নটি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাশের হার 64.05, মোট জিপিএ 5 পেয়েছে 106,009 জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাশের হার 55.49, জিপিএ 5 পেয়েছে 6,716 জন। এদিকে কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 58.20 এবং এ বোর্ডে জিপিএ 5 পেয়েছে 3,951 জন। দেশের সকল শিক্ষা বোর্ড সমূহের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএস এর মাধ্যমে ফলাফল জানা যাচ্ছে। মুন্সীগঞ্জে ইপিআই টিকাদান কর্মসূচিতে এইচপিভি টিকা সংযোজিত হওয়া উপলক্ষে এক অ্যাডভোকেসি সভা আজ সিভিল সার্জন অফিসে অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফের সহযোগিতায় জেলা সিভিল সার্জন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি হেলথ ম্যানেজার ডাক্তার রিয়াদ মাহমুদ অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তব্যে সিভিল সার্জন বলেন, নারী ও কিশোরীদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে সময়মতো ভ্যাকসিন নেওয়া খুবই জরুরি। কিশোরগঞ্জে ডায়রিয়া ও কলেরা রোগ প্রতিরোধ বিষয়ক স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক এক প্রচারণা কার্যক্রম আজ পরিচালিত হয়। জেলার করিমগঞ্জ, তারাইল এবং হোসেনপুর উপজেলায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় নির্ধারিত এলাকার জনগণকে সংশ্লিষ্ট রোগ প্রতিরোধের ভ্যাকসিন গ্রহণ সম্পর্কে সচেতন করা হয়। এ সময় কর্মকর্তারা জানান, ইপিআই এর আওতায় আগামী 22 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত জেলার টিকাদান কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি ক্লিনিকে ওরাল ডোজের প্রথম টিকা দেওয়া হবে। গাজীপুর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত পিএইচডি প্রোগ্রামের গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার আজ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে পিএইচডি প্রোগ্রামের দুই গবেষক তাদের চলমান গবেষণা কার্যক্রম ও অগ্রগতি উপস্থাপন করেন। সেমিনারে পিএইচডি গবেষকদের গবেষণার অগ্রগতি, গবেষণার মান ও কার্যক্রম পরিচালনা ও মূল্যায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। রাজবাড়ী জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা জেলার কালেক্টরেট সম্মেলন কক্ষে আজ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে এতে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, বাজার ব্যবস্থাপনা এবং জন নিরাপত্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া জেলার চলমান উন্নয়ন প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকার সংক্রান্ত বিভিন্ন বিষয়েও আলোচনা করা হয়। মুন্সীগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে সংশ্লিষ্ট অংশীজনদের এক অবহিতকরণ সভা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে এতে জানানো হয়, আগামী 20-29 আগস্ট সারাদেশের সঙ্গে মুন্সীগঞ্জেও নৌযান শুমারি পরিচালিত হবে। সভায় শুমারি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়। এদিকে আজ নরসিংদীতেও অনুরূপ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, নৌযান শুমারির মাধ্যমে নৌযান খাতের সঠিক পরিসংখ্যান পাওয়া যাবে। এর ভিত্তিতে নৌ পরিবহন খাতের পরিকল্পিত উন্নয়ন, নীতি নির্ধারণ এবং নৌপথে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলকারী করদাতাদের জন্য সর্বোচ্চ 5% কর প্রণোদনা ঘোষণা দিয়েছে। তবে এই সুবিধার সর্বোচ্চ সীমা ২৫,০০০ টাকা। এনবিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তবে পয়লা অক্টোবর থেকে ৩০শে ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো কর প্রণোদনা প্রযোজ্য হবে না। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭২% এবং সন্ধে ৬টায় ৬৪%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫:৩২ এবং সূর্যাস্ত সন্ধে ৬:৩৫। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে ৮:০৫।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম সালাম। সবাই ভালো আছো? তো
3: আলহামদুলিল্লাহ ভালোই আছি। তোমরা তো মেলা ফুল ফুটে দেখতেছি গো। ওই যে বকুল, ওই যে দেখছো না আমার ঘরের সালে কি সুন্দর লতানো গাছটি। জালি কুমড়া হয়েছে, অত সুন্দর
5: শাক
4: তো, সুন্দর সুন্দর শাকসবজি করে
3: আর মন্ড খুব ভালো লাগতো।
6: এই যে বর্ষাকালে বিশেষ করে ঘরের চালে শাকসবজি চাষ, এটা আমাদের এত সুযোগ, এত সুযোগ। আমরা যদি এই সুযোগটা ব্যবহার করি আমরা কিন্তু সবাই উপকার।
3: টাটকা জিনিসও খাইতে পারি, তারপরে বেচানো যায়।
6: তাছাড়া ধরো আমাদের ভাসমান কৃষি যেটা, এটা এটাও কিন্তু আমাদের একটা বড় সম্পদ। এটা যদি আমাদের যে বিশেষ করে কৃষি গবেষকরা যে এমন একটা সুন্দর জিনিস আমাদের উপহার দিয়েছেন, তো এইটা কিন্তু অনেক বড়।
4: ভাই ওই যে আমার তো বাড়ির পাশে একটা খাল আছে, হ্যাঁ যদি কিছু করা যায়,
6: সোনোতালে একটা প্রামাণ্য অনুষ্ঠান এটা তৈরি করেছেন মৃন্ময় মন্ডল তুষার, সহকারী পরিচালক বাংলাদেশ বেতার, ভাসমান কৃষি। আমরা শুনি তাহলে এখান থেকে অনেকটা আমরা সাহায্য পাবো।
3: আচ্ছা শুনুন।

0: বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল ও পিরোজপুর জেলা দেশের একটি বিশেষ কৃষি অঞ্চলে পরিণত হয়েছে। সেখানে ভাসমান কৃষির চর্চা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভাসমান কৃষি, যা সাধারণত জলমগ্ন পরিবেশে কৃষি উৎপাদনের একটি রূপ, এটি বাংলাদেশের একটি প্রাচীন ঐতিহ্য। বরিশাল ও পিরোজপুরের জলমগ্ন ভূমি, নদী এবং জলাশয়ে এ ধরনের কৃষি চর্চার জন্য একটি আদর্শ পরিবেশ রয়েছে। কচুরিপানা ও অন্যান্য জলজ উদ্ভিদকে ব্যবহার করে এই ভাসমান বেট তৈরি করা হয়। এই পদ্ধতিতে প্রথম চাষাবাদ শুরু হয় বাংলাদেশের শস্য ভাণ্ডার বলে খ্যাত বিখ্যাত বরিশাল অঞ্চলে এবং পিরোজপুর জেলার নিচু ভূমি, বিল এবং তৎসংলগ্ন অঞ্চলগুলোতে। তারপর দেশের বিভিন্ন জেলার নিম্ন অঞ্চল, পতিত অঞ্চল, লবণাক্ত অঞ্চল ও হাওর অঞ্চলগুলোতে এই ভাসমান কৃষি পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ভাসমান কৃষির ইতিহাস ও এর চাষ পদ্ধতি নিয়ে চলুন শুনে আসি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কৃষি অফিসার ইশাতুন্নেসা এশার বক্তব্য।
1: আমাদের একজন প্রবীণ কৃষক যে প্রশিক্ষণ নিতে এসেছিল তাকে আমরা জিজ্ঞাসা করেছি যে আপনি কবে থেকে কৃষিটা করছেন ভাসমানের, সে বলেছে আমি জন্ম থেকে আমার বাবার সাথে করেছি। তো সে যেহেতু তার জন্ম থেকে বাবার সাথে করেছে, বাবাও তার জন্ম থেকে করতেছে, তো তারই ধারাবাহিকতা এখন পর্যন্ত আমাদের এই নাজিরপুরে বিস্তৃত এলাকায় এখন ভাসমান কৃষিটা চলে আসছে। ভাসমান পদ্ধতিতে চাষ করা যায় না এমন সবজি আসলে খুব কমই আছে। ফুলকপি থেকে শুরু করে সকল ধরনের সবজি এখানে হয়ে থাকে। তার মধ্যে সবচেয়ে বেশি চাষ হয়ে থাকে বেগুন, লাল শাক, তারপরে ঢেঁড়স, বাঁধাকপি। কাঁচা সবজির মধ্যে হয়ে থাকে লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া। এখানকার কৃষকরা তারা সবজি উৎপাদনের চেয়ে চারা উৎপাদনটাকে বেশি প্রাধান্য দেয়। সাধারণত জনমগ্ন থাকে মে মাস থেকে মোর অর লেস অক্টোবর মাস পর্যন্ত। তো এই যে সময়টা, এই সময়টার মধ্যে তারা যতটুকু সবজি বিক্রি করতে পারে তার চেয়ে অন্তত 4-5 গুণ বেশি চারা বিক্রি করতে পারে। একটা সবজি লাগিয়ে সেটা উঠাতে প্রায় 2 মাস লেগে যায়। 2 মাসের মধ্যে তারা যদি 3 বার চারা বিক্রি করতে পারে তাদের লাভ অনেক বেশি হয়, কারণ তারা প্রতিটা চারা অন্তত 10-12 টাকা বিক্রি করে, যেখানে তাদের খরচ আসলে খুব কম, কারণ ম্যাক্সিমাম বীজ তাদের নিজেদের সংরক্ষিত থাকে।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি মধ্য মুগারজোর গ্রামে, যেখানে আমরা মিলিত হয়েছি একজন ভাসমান কৃষি চাষির সাথে, যার নাম আব্দুল হানান মিয়া। আপনারা আসলে কত বছর ধরে এখানে চাষ করছেন?
2: আমাদের বাপ-দাদার আমল থেকেই শুরু, তখন আর কি একটু কম ছিল। এখন বর্তমানে এখন আমাদের কাছে 16 আনি লোকে এটির উপর নির্ভর।
0: বছরে কত সময় এখানে ভাসমান কৃষি চাষ করা হয়?
2: বৈশাখ মাস থেকে শুরু আর কার্তিক মাস পর্যন্ত।
0: আর এখান থেকে আপনারা এই সবজিগুলো কোথায় বাজারজাত
2: করি আমরা? বৈটাকাটা।
0: এমনিতে কি দাম ভালো পান?
2: দুর্যোগ না থাকলে ভালোই পাই।
0: আর এখানে কি আপনারা কোনো কীটনাশক ব্যবহার করেন?
2: না, আমরা বেশি কীটনাশক আমরা এতে ব্যবহার করা লাগে।
0: স্থানীয় কৃষি অফিস থেকে কি কোনো সরকারি সহযোগিতা বা কোনো প্রশিক্ষণ পান?
2: হ্যাঁ, সরকারি সহযোগিতা পাই আমরা, ভাত ওষুধটা পাই, আলহামদুলিল্লাহ ভালোই পাই।
0: এই মুহূর্তে আমরা কথা বলছি উপসহকারী কৃষি অফিসার মেরি রানী মজুমদারের সাথে। আপনার কাছে জানতে চাই যে আপনারা যারা কিনা সরকারের একদম মাঠ পর্যায়ের কর্মী আছেন, তারা কিভাবে এই ভাসমান কৃষির সাথে কাজ করছেন?
3: এখানে মুগারজোর বলতে যে ভাসমানটা, এটা ধরেন এর বেশিরভাগ কাজই মহিলারা ঘরে বসে করে। এদের এলাকায় একটা এখানে মহিলাদের জন্য একটা পুষ্টি পাতলা প্রকল্প স্কুল আছে, এটার নাম হচ্ছে পুষ্টি পাতলার কৃষক সেবা কেন্দ্র। তো ওখানে আমরা মাসে মাসে একবার বসি, ওনাদের সঞ্চয়েরও ব্যবস্থা আছে, ওনারা প্রতি মাসে সেই সঞ্চয়ের টাকাটা ব্যাংকে জমা দেয়, এভাবে ওনারা আর কি। আর সরকারি অফিস থেকে ওনাদের অনেক সাহায্য সহযোগিতা করা হয়, বিভিন্ন ধরনের প্রদর্শনী বা বিভিন্ন সময় প্রশিক্ষণ দেয়া, এগুলো আমরা সরকারিভাবে।
0: আর এই যে ভাসমান যে সবজি চাষটা, মূলত কি পরিমাণ লাভ হয় আসলে?
3: ধরেন একটা বেডে ওনারা তত সিজনে 3-4 বার একটা বেড থেকে চারা তৈরি করতে পারে। এরপরে কিন্তু ভাসমান যে যেটাকে ধাপ বলি আমরা, ওটা কিন্তু থাকে না, পচে যায় আর কি। তাইলে সেই প্রতিবারে অন্তত 1,000-1,500 চারা তৈরি করতে পারে। তাই একটা চারার দাম যদি একেবারে যখন কম থাকে, সিজন আবহাওয়া যখন খারাপ থাকে, তখন 5 টাকার নিচে কখনোই আর কি হয় না, 5-10 টাকা এরকম তারা পাইকারি ভাবে কিন্তু বিক্রি করতে পারে। তাই এর থেকে তো এই এলাকার তাদের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যমই হলো এই ভাসমান বেডে চারা তৈরি।
0: আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন চারা উৎপাদনকারী, একজন কৃষক, তার ভাসমান বেড থেকে চারা উৎপাদন করে বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে এসেছেন। আপনার নাম কি? শাহ আলম। এই চারা কত করে কিনে আনছেন?
4: 8 টাকা দাম।
0: এখন বাজার কিরকম এই চারার?
4: 8 টাকা কেজি, 10 টাকা কেজি।
0: চারাটা কোন মৌসুম থেকে ভালো হয়?
4: আষাঢ় মাস ভালো হয়।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ভাসমান কৃষি পদ্ধতি নিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়ে আরও কিছু শুনে আসি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কৃষি অফিসার ইশরাতুন্নেসা এশার বক্তব্য থেকে।
1: সম্প্রতি প্রকল্প শেষ হয়েছে ভাসমান উপায়, সেটাকে ভাসমান বেঁধে সবজি ও মশলা চাষ উৎপাদন

0: তার জন্য ঝুড়ি দিয়েছি, স্প্রে করার জন্য স্প্রে মেশিন দিয়েছি, এছাড়া প্রশিক্ষণ তো কন্টিনিউ ছিল, প্রত্যেকটা প্রদর্শনী চাষি প্রশিক্ষণ পেয়েছে এবং আমরা বিভিন্ন মাঠ দিবসের আয়োজন করেছি। যে দেখা যায় আমাদের প্রশিক্ষণ যদি 5-10 হয় তাহলে 3-5-15, আমরা সর্বোচ্চ 150 জন চাষিকে প্রশিক্ষণ দিতে পেরেছি। বাট আমরা যখন মাঠ দিবস আয়োজন করি সেখানে আমরা প্রতিটা মাঠ দিবসে প্রায় 150 চাষিকে দাওয়াত দিতে পেরেছি। তো এভাবে করে আমরা মোরাললেস যত চাষি আমাদের ভাসমান বেডের আওতায় আছে তাদের সবাইকে আমরা প্রশিক্ষণ এবং মাঠ দিবসের আওতায় এনে তাদেরকে বিভিন্ন পরামর্শ প্রদান করতে আমরা সক্ষম হয়েছি।
1: ভাসমান কৃষি পরিবেশের জন্য বেশ উপকারী। এই কৃষি পদ্ধতি জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষির উপর প্রতিকূল প্রভাব কমাতে সহায়তা করে। এছাড়া এই পদ্ধতিতে জলজ প্রাণীর আবাসস্থল রক্ষা এবং জলবায়ুর পরিবর্তনের ফলে সৃষ্ট পরিবেশগত সমস্যার মোকাবেলা করতে সাহায্য করে। এই অঞ্চলের কৃষি উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে একটি নতুন দিগন্তের উন্মোচন হতে পারে, যা শুধু স্থানীয় কৃষকদের জন্যই নয় বরং দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা এবং পরিবেশের জন্যও গুরুত্বপূর্ণ।
2: শুনলে তো
3: আচ্ছা মাস্টার ভাই, আমি তো তাহলে খালের মধ্যে অন্তত সারা চাষ করতে পারি ভাসমান।
2: শুনলে তো তুমি,
4: আর তুমি আর কত কিছু করবে?
2: তো ভাসমান কৃষি নিয়ে
3: আমার গোতানির জন্য,
2: ভাসমান কৃষি নিয়ে প্রামাণ্য অনুষ্ঠানটি আমরা শুনলাম। এটি নির্মাণ করেছেন মৃন্ময় মন্ডল তুষার, সহকারী পরিচালক বাংলাদেশ বেতার। এর থেকে আমাদের অনেক কিছু শেখার শুরু হয়েছে, যে কবে থেকে তখন দেখো কবে থেকে শুরু হয়েছে, আজকে
4: আগের কথা,
2: তখন তারা নিজেদের বুদ্ধি থেকে মনে করেছে যে পানিটাকে আমরা কাজে লাগাই, পানির উপরে একটা যদি আমরা সেই রকম ব্যবস্থা করতে পারি।
4: আমার দাদারও দেখতাম যে কইয়া সখি আছে না, সখি উল্টাইয়া ওইটার মধ্যে মাটি দিয়া চারা করতো। আরো আগে দেখছো, ভাবি তো ভালো জিনিস দেখছে।
2: জানিয়ে রাখি আগামীকাল 11 তারিখ মঙ্গলবার সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ে কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে, অর্থাৎ আমাদের এই অনুষ্ঠানে মাছের বর্ষাকালীন রোগ সম্পর্কে করণীয়, এ নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের আসরে উপস্থিত থাকবেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকার সহযোগী অধ্যাপক মীর মোহাম্মদ আলী। এ বিষয়ে শ্রোতা বন্ধুরা আপনাদের কোনো প্রশ্ন থাকলে তার উত্তর জানার জন্য 02-44-81-32-6-8-7-0 পর্যন্ত এবং 02-44-81-32-7-7-7-9 পর্যন্ত নম্বরে, আমি আবারও বলছি প্রশ্ন করার জন্য 02-44-81-32-6-8-7-0 পর্যন্ত এবং 02-44-81-32-7-7-7-9 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। এই অনুষ্ঠান শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপে। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetare সরাসরি এটি উপভোগ করতে পারবেন। তো যাই হোক, কথা তো হলো, কথা আরো শুনব। এরপরেও আমরা যে বিষয়টা শুনব সেটা হচ্ছে যে তুমি যেটা বললে ভাবি না, যেটা বলছে ঘরের চাল,
4: তোমার যে এত সুন্দর লতানা গাছ
2: ঘরের চালে শাকসবজি চাষ, এটা পরে শুনবো, তার আগে গান শুনে নি আমরা। এইটা গানটা ভালো লাগবে তোমাদের। শিল্পী মোহাম্মদ শফিকুর রহমান, গীতিকার সুমন সর্দার, সুরকার ইসলাম আব্দুল আওয়াল, শুনি আমরা।
4: আচ্ছা শুনো।

0: হ্যাঁ ভিটামিন সি
1: বেশি বেশি খাওয়া লাগে, তাই বলে
2: গানে গানে কত
1: ভিটামিন সি বেশি বেশি খাইলে বলে ওই যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়।
0: আর আমাদের হাতের মধ্যেই তো লেবু থেকে শুরু করে আম জাম যাই বলো সবকিছুর মধ্যে, পেয়ারা সবকিছুর মধ্যে তো ভিটামিন সি আছে।
1: আরো সহজে পাওয়া যায় দেখো, যে আমরা
2: আর হনো ভিটামিন সি শরীরে জমা থাকে না,
1: হ্যাঁ বাইরে হয়ে যায় বলে,
2: প্রতিদিনই হইতে হয়।
0: এই জন্য
1: ক্ষতিও নাই,
0: এই জন্য আমাদের ভিটামিন সির আমাদের ঘরে ব্যবস্থা রাখা উচিত। আমাদের যারা বয়সী আমরা তাদের জন্য, একদম শিশুর জন্য, গর্ভবতী মায়ের জন্য, শুধু তাই না, যত সমস্ত মানুষ আছেন সকলকে আমরা আপ্যায়ন করার জন্য তো অন্তত একটা শরবত দিতে পারি, লেবুর
2: শরবত।
0: তো চলো এবারে যেটা শুনবো, ভাবি যেটা বলতেছিল তার ঘরের চালে শাকসবজি চাষ করা যায় কিনা। তো এই সময়টা কিন্তু, এই যে বর্ষাকালটা কিন্তু উপযুক্ত সময় এ বিষয় নিয়ে, বর্ষাকালে গাছ ও ঘরের চালে শাকসবজি চাষ এ বিষয় নিয়ে বলবেন কৃষিবিদ স্বদেশ কুমার পাল, প্রধান কৃষি তত্ত্ববিদ খামারবাড়ি। আর তার সাথে এ বিষয় নিয়ে কথা বলেছেন ফাতেমা জবুন্নেসা। চলো আমরা শুনি।
2: আচ্ছা শুনি।
3: সবজি আমাদের খাদ্য তালিকার অন্যতম প্রিয় উপাদান। প্রতিদিনের মিনারেল এবং ভিটামিনের চাহিদা পূরণ করতে সবজির জুড়ি নেই। সবচেয়ে বেশি সবজি শীতকালে উৎপাদিত হলেও বর্ষাকালেও কিন্তু অনেক সবজির চাষ হয়। তবে জলাবদ্ধতা, অতিবৃষ্টি কিংবা নিচু জমিতে সব রকম সবজির চাষ সম্ভব হয় না বলে অর্থনৈতিকভাবে আমাদের কৃষক ভাইয়েরা অতটা লাভবান হতে পারেন না। আর তাই আজ আমরা আলাপ করব বিকল্প পদ্ধতিতে, অর্থাৎ বর্ষাকালে গাছ এবং ঘরের চালে শাকসবজি চাষ সম্পর্কে। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কৃষিবিদ স্বদেশ কুমার পাল, প্রধান কৃষি তত্ত্ববিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। প্রথমেই জানতে চাচ্ছি বর্ষাকালে সবজি চাষে কি কি সমস্যা হতে পারে।
4: আমাদের দেশে সবথেকে বেশি সবজি উৎপাদিত হয় শীতকালে, কারণ শীতকালে সবজি চাষের যে অনুকূল পরিবেশটা বিরাজ করে। অন্যদিকে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে জমিতে পানি জমে থাকার কারণে সবজি গাছের যে শিকড়টা পচে যেতে পারে, আর বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে বিভিন্ন রোগ এবং পোকামাকড়ে আক্রমণটাও কিন্তু অনেক বেড়ে যায়। বর্ষাকালে আগাছা দ্রুত বৃদ্ধি পায়। আলো, বাতাস, পানি এবং মাটির পুষ্টি উপাদানের জন্য গাছপালা আগাছার মধ্যে প্রতিযোগিতা দেখা দেয়। এসব কারণে বর্ষাকালে সবজির আবাদটা কম হয় এবং ফলন অনেক কমে যায়। তবে বর্ষাকালে গাছ এবং ঘরের চালে অথবা মাচায় শাকসবজি চাষ করে চাহিদা অনেকটা পূরণ করা যেতে পারে।
3: এই বিষয়টি খানিকটা নতুন আমাদের কাছে, এই যে গাছ এবং ঘরের চালের শাকসবজি চাষ করা, সেক্ষেত্রে স্থান নির্বাচন কিভাবে করবে আমাদের কৃষক ভাইয়েরা?
4: দেখেন, বর্ষাকালে পানি জমি থাকার কারণে অনেক জমিতে শাকসবজি চাষ করা যায় না। এই জন্য আমাদেরকে উঁচু এবং মাঝারি উঁচু জমি, যেখানে দিনে কমপক্ষে 5-6 ঘন্টা সূর্যের আলো পাওয়া যাবে এবং বর্ষার যে পানিটা জমা থাকবে না, এমন জায়গাটা নির্বাচন করতে হবে। আর যে মাটিটা আমরা নির্বাচন করব সেটা অবশ্যই দোআঁশ মাটি হতে হবে এবং তাতে বালির ভাগটা একটু বেশি থাকতে হবে। আর বর্ষাকালে বেড পদ্ধতিতে প্রায় 15-20 সেন্টিমিটার উঁচু বেড তৈরি করে গাছ এবং ঘরের চালে অথবা জলাবদ্ধ এলাকায় বস্তাতে সবজি চাষ করে উপরে মাছ চাষ করে সবজি উৎপাদন বাড়ানো যেতে পারে। আর আলো আসার পথে যেন বাধা সৃষ্টি না হয় এই জন্য বড় গাছের ডালপালাটা কেটে দিতে হবে। ভালো ফলন পাওয়ার জন্য উচ্চ ফলনশীল জাতের সবজি বীজটা সংগ্রহ করতে হবে এবং মৌসুমে যে সবজিটা উৎপাদন করবো তার কিন্তু একটা তালিকাও করে রাখা ভালো।
3: এই পদ্ধতিতে কি কি সবজি চাষ করা যায় এবং কিভাবে করা যায় এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন।
4: ঘরের চালে সবজি চাষ, এটা বেশিরভাগ বসত বাড়িতে করা হয়। তা বসত বাড়ি উঁচু জায়গায় তৈরি করা হয় যেখানে সাধারণত পানি জমা থাকে না। বসত বাড়ির উঁচু জমিতে প্রায় 15-20 সেন্টিমিটার উঁচু বেড তৈরি করে বেডে মাদা তৈরি করে লতানো সবজি, উদাহরণস্বরূপ মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ, করলা, ঝিঙ্গা, কাকরোল, চিচিঙ্গা, শশা, সিম, বরবটি, পুঁই শাক চাষ করা যায়। আর লতানো সবজি ঘরের চালে তুলে দিয়ে চালে বাঁশের কঞ্চি অথবা গাছের শুকনো ডালপালা দিলে লতানো সবজিটা চারিদিকে ছড়িয়ে পড়ে। বসত বাড়ির আশেপাশে সচরাচর কিছু ফল গাছ বা অন্য গাছ থাকে যেখানে লতানো সবজি চাষ করে গাছে উঠিয়ে দেওয়া যায়। আর বসত বাড়ির আশেপাশে নিচু জায়গায় পানি জমা থাকলে পানির উপরে মাচা তৈরি করে মাচায় বর্ষাকালে লতানো সবজি চাষ করা যায়। তবে মাচাটা এমন ভাবে তৈরি করতে হবে যেন সূর্যের আলো ভালোভাবে সেখানে প্রবেশ করতে পারে।
3: বর্ষাকালে গাছ এবং ঘরের চালে সবজি চাষ করতে বাড়তি কি কি পরিচর্যা প্রয়োজন?
4: সবজি চাষ করে বেশি ফলনের জন্য আমাদেরকে মাদায় এবং জমিতে জমির ধরন অনুযায়ী শতাংশ প্রতি প্রায় 60-100 কেজি জৈব সারটা প্রয়োগ করতে হবে এবং জৈব সার হিসেবে আমরা গোবর সার, কম্পোস্ট সার, আবর্জনা পচা সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। প্রয়োজনে অল্প পরিমাণে ইউরিয়া সার টিএসপি সার, এমওপি সারও প্রয়োগ করতে হবে। আর সবজি গাছের গুড়ায় লতাপাতা, খড়কুটা, আবর্জনা পচা সার অথবা পলিথিন দিয়ে মালচিং প্রদান করতে হবে। সবজি গাছের গুড়ায় মালচিং প্রদান করা হলে মাটির আর্দ্রতা সবসময় থাকে, ফলে গাছের সতেজতা বিরাজ করে, আগাছা কম জন্মায় এবং মালচিং উপকরণ হিসেবে যে সমস্ত উপাদান ব্যবহার করা হয় সেগুলো পচিয়ে মাটিতে জৈব পদার্থ সরবরাহ করে। আর আগাছা কিন্তু শাকসবজির একটা অন্যতম শত্রু। আগাছা একদিকে খাদ্যে ভাগ বসাবে, অন্যদিকে যে ক্ষতিকারক পোকা তার আশ্রয় দিয়ে পরিবেশটা নষ্ট করবে, তাই আগাছা দেখা মাত্র তুলে ফেলতে হবে। আর বর্ষাকালে বৃষ্টির পানি নিষ্কাশন করার জন্য সুনিষ্কাশিত নালার ব্যবস্থা থাকতে হবে। আর কোন কারণে যদি বৃষ্টিপাতের পরিমাণটা কম হয় তাহলে কিন্তু সে গাছের গোড়ায় সেচ দিতে হবে।
3: শুনছিলাম পরিচর্যার কথা, এবারে জানতে চাই বালাই ব্যবস্থাপনার কথা।
4: শাকসবজির প্রধান ক্ষতিকারক পোকার মধ্যে কুমড়া জাতীয় সবজি ফলের মাছি পোকা, লাউ, শশা, কুমড়া, জাপ পোকা কিন্তু উল্লেখযোগ্য। আর বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকে, এই কারণে বিভিন্ন রোগ এবং পোকামাকড়ের উপদ্রবটা অনেক সময় বেড়ে যায়। তাই নিয়মিত আমাদের গাছের পাতা এবং ফলটা পর্যবেক্ষণ করতে হবে এবং পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং IPM পদ্ধতি অর্থাৎ সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে পোকামাকড় দমন করতে হবে। এক্ষেত্রে পোকা ধরে মেরে ফেলা যেতে পারে, ফেরোমন ফাঁদ এবং বিষ্টোপ ব্যবহার করে পোকা দমন করা যেতে পারে। আর পোকার আক্রমণটা যদি বেশি হয় সেক্ষেত্রে অনুমোদিত জৈব কীটনাশক সঠিক সময় সঠিক মাত্রায় সঠিক পদ্ধতিতে প্রয়োগ করতে হবে।
3: বাহ, চমৎকারভাবে আপনি জানাচ্ছিলেন প্রত্যেকটি বিষয়। পরিচর্যা এবং বালাইনাশক সম্পর্কে সবশেষে জানতে চাইছি, বর্ষাকালে গাছ এবং ঘরের চালের সবজি চাষ করে আমাদের কৃষক ভাইয়েরা কি কি উপকার পেতে পারেন?
4: দেখেন, বর্ষাকালে গাছ এবং ঘরের চালে অথবা সমতল জমিতে মাছা করে যদি আমরা সবজি চাষ করি, তাই এই যে সবজিটা, এখানে সবজিটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেহেতু উঁচু স্থানে তৈরি করা আছে। আর গাছের লতা উপরে উঠে যায় এবং আলো বাতাসে ভালোভাবে চলাচল করতে পারে, ফলে কিন্তু গাছের ফলনটাও বৃদ্ধি পায়। গাছ এবং ঘরের চাল অথবা মাছা তৈরি করে সবজি চাষ করাতে জায়গাটা কম লাগে, ফসল সংগ্রহ করা অত্যন্ত সহজ হয়, আর এইসব সবজি কিন্তু বাজারে দামও বেশি পাওয়া যায়। আর একটা বড় কথা হচ্ছে, জমি সর্বোত্তম ব্যবহার আমি নিশ্চিত করতে পারতেছি। আর মাছাই সবজি করলে বৃষ্টির সময় গাছের তেমন ক্ষতি হয় না। তা বর্ষাকালে বসত বাড়ির আশেপাশে গাছ এবং ঘরের চালে সবজি চাষে বাড়তি শ্রমিকের প্রয়োজন হয় না, পরিবারের যে সকল সদস্য আছে তাদের অংশগ্রহণে সবজি চাষ করা যায়। আর উৎপাদিত সবজি সাধারণত বিষমুক্ত এবং নিরাপদ হয়, এতে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করে বাড়তি সবজি বিক্রি করে আয় বাড়ানো যায়।
3: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
0: তো জানতে পারলে তো যে বর্ষাকালে গাছ ও ঘরে চলে শাকসবজি চাষ করলে কি কি লাভ হয়, কিভাবে করা যায়, বলছিলেন কৃষিবিদ স্বদেশ কুমার পাল। তো আমাদের আসত্য প্রায় শেষ পর্যায়ে, আবারও জানিয়ে রাখি যে আগামীকাল কিন্তু আমাদের
1: ফোন ইন অনুষ্ঠান।
0: হ্যাঁ, তো আমরা শুনবো মাছের বর্ষাকালীন রোগ সম্পর্কে করণীয়। আশা করি আপনারা সকলেই আমাদের সঙ্গে যোগ দেবেন এবং আমাদের আপনাদের কোনো প্রশ্ন থাকলে করবেন। আমাদের আজকের আসর থেকে বিদায় নেবার পালা। আজকের আসর তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। আমরা এতক্ষণ শুনছিলাম কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আজ এ পর্যন্তই তাহলে, চলো
1: চলো যাই।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্বার। দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল, আর আপনাদের সাথে আছি আমি হাসিনা পারভিন,
1: আমি শামসুন নাহার,
2: আমি রুকসান আক্তার।
0: আপনাদের জন্য শুরুতেই রয়েছে দেশাত্মবোধক গান আমার মন পাখিটা জায়রে উড়ে যায়। দেশাত্মবোধক গানের শিল্পী রুনা লায়লা, কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

প্রিয় শ্রোতা, দুর্বারে আপনারা শুনছেন পাঁচ মিশালে গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারে আধুনিক গান, শিল্পী নিয়াজ মোহাম্মদ চৌধুরী, গানের গীতিকার কাউসার আহমেদ চৌধুরী, সুরকার লাকী আখন্দ।

0: এই গানটির সাথে শেষ হয়ে গেল পাঁচ বিশালে গানের আয়োজন ঝিলমিল। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের দুর্বার অনুষ্ঠান। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছি এএসএম হাবিবুর রহমান। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শেষ টি টোয়েন্টি ম্যাচে মালয়েশিয়াকে 7 উইকেটে পরাজিত করে হোয়াইট ওয়াশের মাধ্যমে 2-0 সিরিজ জিতেছে বাংলাদেশ হাই পারফরমেন্স দল। মালয়েশিয়া প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 105 রান করে। জবাবে সিরিজে বাংলাদেশ হাই পারফরমেন্স দল 7/4 বলে 3 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: হোম অব ক্রিকেটের 22 গজে লাল সবুজের তাণ্ডব, আর তাতেই কুপকাত মালয়েশিয়া। প্রথম ম্যাচে 89 রানের দাপুটে জয়ের পর দ্বিতীয় টি টোয়েন্টিতেও প্রতিপক্ষকে স্রেফ উড়িয়ে দিল বাংলাদেশ হাই পারফরমেন্স দল। 2 ম্যাচের সিরিজ জয়ের গল্পটা যেন হয়ে রইল একচ্ছত্র আধিপত্য আর ধবল ধোলাইয়ের অনন্য চিত্রনাট্য। টসে জিতে আগে ব্যাট করতে নেমে মিরপুরের ঘূর্ণিজালে শুরুতেই দিশেহারা সফরকারীরা। আবু হায়দার রনের ধারালো বোলিং তোপে কাঁপতে থাকা মালয়েশিয়া আহমেদ আকিল ও সায়েদ আজিকের কিছুটা প্রতিরোধে টেনে টোনে 20 ওভারে তোলে 105 রান। রনি তুলে নেন সর্বোচ্চ 2 উইকেট। মাত্র 106 রানের লক্ষ্য, তা যেন জিসান আলমের ব্যাটে পরিণত হল ঝড়ো তণ্ডুলীলায়। জাওয়াদ আবরার 8 বলে 23 রানের গতিময় সূচনা দেওয়ার পর ব্যাট হাতে রুদ্র রূপ ধারণ করেন জিসান। 7টি দৃষ্টিনান্দনিক ছক্কা আর 2টি 4-এর মায়াবী প্রদর্শনীতে মাত্র 21 বলে অপরাজিত 57 রানের বিধ্বংসী 50। শামীম হোসেনকে সাথে নিয়ে মাত্র 7/4 বলেই জয়ের বন্দরে নোঙর করে বিসিবি এইচপি দল। মালয়েশিয়াকে হোয়াইট ওয়াশ করে মিরপুরের বুকে লাল সবুজের এই জয়ের কেতন যেন টি টোয়েন্টির উদীয়মান তারকাদের এক প্রস্ফুটিত হুঙ্কার। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: এদিকে আগামী বুধবার রাজধানী বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ অনূর্ধ্ব 23 এবং মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজে প্রথমটি অনুষ্ঠিত হবে। সকাল 9:30 খেলা শুরু হবে। আগামী বৃহস্পতিবার ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে 2 ম্যাচ টেস্টের সিরিজে প্রথমটি শুরু হবে। বাংলাদেশ সময় সকাল 6:30 খেলা শুরু হবে। দুই দলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট চলতি মাসের 22 তারিখে ম্যাকাওতে বাংলাদেশ সময় সকাল 6:00 শুরু হবে। এদিকে বেলফাস্টে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে সফলত আফগানিস্তানকে জয়ের জন্য 207 রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে আয়ারল্যান্ড। এর আগে আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে 46/3 বলে সবকটি উইকেট হারিয়ে 206 রান করে। দুদার মধ্যকার চতুর্থ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি আগামী বুধবার একই ভেন্যুতে বাংলাদেশ সময় বেলা 17:45 শুরু হবে। 5 ম্যাচ সিরিজে আফগানিস্তান 1-0 এগিয়ে রয়েছে। দুদারের মধ্যকার প্রথম একদিনের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আগামীকাল জর্ডানের রাজধানী আম্মান কিং দ্বিতীয় আবদুল্লাহ স্টেডিয়ামে এশিয়ান ফুটবল কনফেডারেশন এফসি চ্যালেঞ্জ লীগে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব আল ইত্তেহাদ আহলির মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 11:00 খেলা শুরু হবে। উল্লেখ্য, লীগ মূল পর্বে 20টি দলের মধ্যে পশ্চিম এশিয়া থেকে 12টি এবং পূর্ব এশিয়া থেকে 8টি দল অংশ নিচ্ছে। দেশের সকল সিটি কর্পোরেশন ও ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠের সুব্যবস্থার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ এক সভা অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে এতে দেশের সকল সিটি কর্পোরেশনে প্রশাসক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত থেকে নিজ নিজ মতামত ও পরিকল্পনা ব্যক্ত করেন। সভায় প্রতিমন্ত্রী জানান, আগামী প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ করে গড়ে তুলতে খেলাধুলার কোন বিকল্প নেই। ফেনী জেলার 7টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য প্রধান অতিথি হিসেবে 26টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 15টি মাধ্যমিক বিদ্যালয়, 12টি মাদ্রাসা, 6টি কলেজ ও 5টি ক্লাবের মাঝে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। রাগবি খেলার বিস্তার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরির অংশ হিসেবে দেশব্যাপী মিনি রাগবি কার্যক্রম চালুর পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ রাগবি ফেডারেশন। ফেডারেশন সূত্রে জানা গেছে, মিনি রাগবি কার্যক্রমের মাধ্যমে দেশের বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠান এবং জেলা পর্যায়ে শিশু কিশোরদের পরিচিত করা হবে। এই কর্মসূচির পাশাপাশি জেলা পর্যায়ে কোচ ও রেফারিদের সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
2: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও কুরিয়ান। বাংলাদেশ বেতার। এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
3: আল্লাহু আকবার।

رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة.

0: সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল
1: ঈর্ষা দ্বেষ ক্রোধ ভয় এসবই জীবনের ধর্ম। জীব মাত্রেই এগুলি অবলম্বন করেই এগিয়ে চলে জীবনের ধারাপাত। এক্ষেত্রে ব্যতিক্রম একটাই, অন্য জীবের যা নেই এবং মানুষের যা আছে সেই দুর্লভ রত্নের নাম চৈতন্য। হ্যাঁ, জীবনকে সুন্দর করতে হলে আমাদের চৈতন্যকে পরিচ্ছন্ন করতে হবে, এজন্য চাই প্রেম, মানুষে মানুষে ভালোবাসা। আসুন হিংসা দ্বেষ ও ক্রোধকে সংবরণ করে আমরা চারপাশের সবকিছুকে করে তুলি আনন্দময়। এমনই শুভ প্রত্যাশায় অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসার। প্রিয় শ্রোতা, আমাদের জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ হল কিশোর কিশোরী। কিশোরীরা আগামী প্রজন্মের ধারক। একজন কিশোরীর সুস্থতার উপর নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতা। তাই আগামী প্রজন্মকে সুস্থ ও সুরক্ষিত করতে হলে কিশোরীদের বেড়ে ওঠাকে সুস্থ ও নিরাপদ করতে হবে, তাদের জন্য বিনিয়োগের ধারা অব্যাহত রাখতে হবে। আজকের কিশোরী আগামী দিনের জননী, তাই তাদের সুস্বাস্থ্য, শিক্ষা ও দক্ষতার উপর দেশের ভবিষ্যৎ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন অনেকখানি নির্ভর করে। আসুন তাদের প্রতি অনেক বেশি আন্তরিকতাপূর্ণ আচরণ ও মনোভাব পোষণ করি। প্রিয় বন্ধু, আমাদের প্রথম নিবেদন, গুণীজনের কথা পর্বে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। এতে থাকবে ছোট পরিবার গঠন, বাল্যবিবাহের কুফল ও নারী নির্যাতন প্রতিরোধে সমাজের বিশিষ্ট জনের অভিমত। সাক্ষাৎকার গ্রহণে জান্নাতুল ফেরদৌসি লিজা।
2: সুপ্রিয় শ্রোতা, অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান গুণীজনের কথা। আজকে গুণীজনের কথায় স্টুডিওতে উপস্থিত আছেন জনপ্রিয় অভিনেতা সুব্রত চক্রবর্তী। একটা সময় থেকে এই সময়, সময়ের পরিক্রমায় প্রিয় এই শিল্পী, প্রিয় এই অভিনেতা আমাদের মাঝে আছেন সমহিমায়। স্বাগত আপনাকে।
3: স্বাগতম।
2: এই যে অভিনয়ের জগতে যে আপনার পদচারণা, আপনার যে একটা অনেক সময় ধরে এই পথে যাত্রা, তো আপনার মধ্যে কি এই সুপ্ত বাসনাটা ছিল যে আপনি অভিনয় করবেন, নাকি অন্য কিছু ছিল?
3: আমি প্রথমে মূলত একজন খেলোয়াড় ছিলাম।
2: আচ্ছা।
3: আমি খুব ভালো ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, আর তার চেয়ে খুব ভালো ব্যাডমিন্টন খেলতাম। কিন্তু হঠাৎ স্কুলে আমাদের বার্ষিক নাটক হবে, সেই বার্ষিক নাটকে আমি একেবারে হঠাৎ করে, মানে ক্লাস শুরু যাচ্ছিলাম হেঁটে, হঠাৎ মনে হয় পাশের রুম থেকে রিহার্সেল হচ্ছে। তো আমি আমার বন্ধু বান্ধবকে বললাম যে পাশে কি হচ্ছে। এই যে আমাদের বার্ষিক নাটক হবে, সেটা রিহার্সেল হচ্ছে, আমি চল তো যাই গিয়ে একটু দেখি। গিয়ে পিছনের বেঞ্চে বসে পড়লাম। স্যার আমাকে বললো, কি রে সারাদিন মাঠে থাকিস, এখন কি মঞ্চ আসতে চাস? আমি কোথেকে কিসের তাড়নায় যেন বলে ফেললাম যে হ্যাঁ স্যার, আমি অভিনয় করতে চাই। দাঁড়া, এই সংলাপটা বল, বললাম, এটা বল, বললাম, ওটা বল, বললাম, ওটা বল, বললাম, ঠিক এই সব নানান ধরনের সংলাপ বলতে বলতে দেখা গেল যে ওই নাটকের মূল চরিত্রী আমাকে আমার স্যারেরা আমাকে নির্বাচিত করে ফেললেন। এবং সেই যে আমি রিহার্সেল করতে গিয়ে আমি যে অভিনয়ের প্রতি আমার যে ইচ্ছাটা, যে উৎসাহটা আমি পেলাম, এবং সেটা সেই প্রথম দিনের মতো আমি এখনো আমি আমার মনের মধ্যে বিরাজ করি, আমি সেটা ধরে রেখেছি।
2: সুপ্ত বাসনাটা ভিতরে আগে থেকে ছিল, কিন্তু নাড়া দেওয়ার একটা ব্যাপার,
3: নাড়া দেওয়ার ব্যাপার ছিল। সেটা নাড়া পড়াতে একেবারে এমন ভাবে চলে আসলো যে আমার কাছ থেকে তো আমি যে একজন ভালো খেলোয়াড় ছিলাম, সেটা আস্তে আস্তে আস্তে আমার কাছে একেবারেই গৌণ হয়ে গেল এবং অভিনয়টা আমার কাছে মুখ্য হয়ে দাঁড়ালো।
2: আপনি তো অসংখ্য সিনেমায় কাজ করেছেন, তো
3: এখনো করে
2: যাচ্ছেন। হ্যাঁ, কাজ করেছেন, করে যাচ্ছেন, ভবিষ্যতে আরো করবেন, আমরা সেই আশাই রাখি। তবে সব কাজগুলো প্রিয়, তার মধ্যে থাকে না আরো বেশি অধিকতর প্রিয় কোন চরিত্র যেগুলো করেছেন?
3: না, আসলে একজন অভিনেতার কাছে তার প্রত্যেকটা চরিত্রই অনেক প্রিয় থাকে।

0: তার চেয়েও আমার মনে হয় যেটা সবচেয়ে থাকে যে তৃপ্তিবোধটা, যতই কাজ করছি, যে বেতারে আজকে নাটক করছি, বেতারে অনুষ্ঠান করছি, তারপর মঞ্চে কাজ করছি, তারপর মিডিয়াতে ধারাবাহিক নাটক, এইভাবে নাটক কিংবা ফিল্মে কাজ করছি, কিন্তু কোনোটার মধ্যেই এখনো পর্যন্ত তৃপ্তি খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় এটাই যে তৃপ্তি যখন মনে হয়
1: ফুরিয়ে যাবে তখন সত্তাটা থাকবে না,
0: থাকবে না। সুতরাং এখনো কাজ করে যাচ্ছি, এরপরে কি আসবে সেই চরিত্রটা যেন ভালোভাবে করতে পারি, তৃপ্তি নিয়ে করতে পারি।
1: এবার একটু যেতে চাই আপনার পরিবারে। আপনাদের তো একদম শুরু থেকেই পুরোটাই হচ্ছে একটা পারিবারিক শৈল্পিক পরিমণ্ডলে বেড়ে ওঠা। আপনি একজন চলচ্চিত্র অভিনেতা এবং আপনার স্ত্রী এক সময়ের জনপ্রিয় এবং সেই জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী দোয়েল, এবং তাদেরই ঘরে যে কন্যা দিঘি, সবাই কিন্তু এই যে একটা অভিনয়ের পরিমণ্ডলের ভিতর থেকে রক্তে ওর অভিনয় মিশে আছে। তো এই যে একটা আবহ, এরকম সুন্দর একটি পরিবেশ পাওয়া, এটাও কয়জনের সৌভাগ্য হয়, এবং সেই পরিক্রমায় দিঘি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই বিষয়টা কিভাবে,
0: বাংলাদেশে তো অনেক শিল্পী পরিবার আছে, তো আমি মনে করি আমাদের এই পরিবারটা একেবারে শিল্পী পরিবার। আমি যখন চলচ্চিত্রে আসি তার আগেই, আমার আসার আরো দুবছর আগেই দোয়েল চাষী নজরুল ইসলামের চন্দ্রনাথ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রেখেছিল। তারপরে আমার সাথে দেখা একটি ছবি করতে গিয়ে, ছবির নামটি ছিল ঘোমটা, সেই ঘোমটা ছবি করতে গিয়েই আমি তাকে ঘোমটা পরিয়ে দিলাম, এবং সেই প্রেম থেকে পরিণয় থেকেই তারপরে একেবারে আমাদের একসাথে চলা, এবং তারই সূত্র ধরেই আমার মনে হয় সেটা আমাদের দিঘির মাঝেও চলে এসছে। যেটা বলে থাকি যে রক্তের মধ্যে অভিনয়, একটু একেবারে আমার পরিশ্রম সেটা চলচ্চিত্র থেকে, দোয়েলের পরিশ্রমের পারিশ্রমিকটা একেবারে চলচ্চিত্র অভিনয় থেকে। সুতরাং এই অভিনয় থেকে গড়াটা একেবারে এই জন্ম নেওয়া, আমার মনে হয় তার মাঝে যে অভিনয়টা থাকবে এটাই মনে হয় স্বাভাবিক। ওকে গর্বে নিয়ে ওর মা কাজ করতে হয়েছে, যে কিছু ছবি ছিল যে না করলেই হবে না, শেষ করে দিতে হয়েছে। সুতরাং সে তো মনে হয় যে পেট থেকেই মনে হচ্ছে ওর মায়ের সংলাপ শুনেছে, হয়তো আমার শুনেছে, কিংবা চারিপাশে অনেক বড় বড় শিল্পীদের সংলাপ শুনেছে, সেই সংলাপ শোনা থেকে মনে হয় তার মধ্যে একটা অভিনয় করার একটা অভিপ্রায় হয়েছে।
1: একদমই তাই, সেজন্যই বলছিলাম যে মানে পৃথিবীতে আসার আগে সে অভিনয় শুরু করেছে, এবং এটা খুবই সৌভাগ্য যে বাবা মা দুজনেই এরকম মানে মেধাবী অভিনেতা অভিনেত্রী, এবং সেই সূত্রে অবশ্যই
0: একটা সময় বলতে পারবে যে দিঘি মা দোয়েল মারা গেছে, সে নেই, কিন্তু তার যে কাজগুলি এখনো স্মরণীয় হয়ে আছে, তার আমিও একদিন পৃথিবী থেকে চলে যাব, তো দেখা গেল যে ওর মার পরে আমার পরে দিঘি সেটা কন্টিনিউ করে যেতে পারবে, যে একটা যে ওই যে দোয়েলের মেয়ে, এই যে সুব্রতর মেয়ে, তার মধ্যে সেটা থাকবে যে একটা অভিনয়ের মধ্যে তার একটা বিচরণ থাকবে, মানে সহসে আমরা যাচ্ছি না কেউ, ওর মাঝে আমরা বেঁচে থাকতে পারবো।
1: অবশ্যই শুভকামনা, অনেক ভক্ত শ্রোতা অনেকের ভালোবাসা পেয়েছেন, অনেক স্মৃতি নিশ্চয়ই আছে, তার মধ্যে থেকে উল্লেখযোগ্য কিছু এই মুহূর্তে যদি মনে পড়ে।
0: স্মৃতির মধ্যে বলতে হবে, আমি আমার প্রথম যে ছবিতে অভিনয় করেছিলাম সেটা ছিল 1985 সালে, 11 জানুয়ারি মুক্তি পায় সেই ছবিটা, নাম হচ্ছে রায় বিনোদিনী। তো রায় বিনোদিনী ছবিটা করার পরে আমি আরেকটি ছবি শুটিং করার জন্য সাভার যাচ্ছিলাম, তো হঠাৎ এত জোরে বৃষ্টি আসলো, বৃষ্টি আসার পর আমরা একটা একেবারে কুড়ি ঘরের মধ্যে গিয়ে আমরা সবাই আশ্রয় নিলাম। সেখান থেকে হঠাৎ করে এক ভদ্রলোক শুয়ে আছে, সে প্রচন্ড ভাবে অসুস্থ, উঠতেই পারছে না। ভিতর থেকে তার স্ত্রী আমিষ আমাকে এক গ্লাস জল নিয়ে আসলো, আমাকে বললো যে আপনি একটু এই পানিটাতে ফুদিয়া দেন তো। আমি কেন, আমার স্বামী তো অনেক অসুস্থ, সে আজকে অনেক দিন পর্যন্ত উঠতে পারে না, আপনি যদি এই পানিটাতে ফুদিয়া দেন আর সে আপনার পানি পড়া আপনার ফুদিয়া পানিটা যদি আমার স্বামীকে যদি আমি খাওয়াতে পারি, তাহলে আমার বিশ্বাস যে সে সুস্থ হয়ে যাবে। আমি ঠিক এই ভরা বর্ষার মধ্যে আমি ঠিক ঘামছিলাম যে বলে কি আমি এখানে ফুদিব, সে পানি খাওয়ালি কেন। আমি যে চরিত্রটা তো অভিনয় করেছিলাম সে চরিত্রটার নাম ছিল কৃষ্ণ, তখন তাদের ধারণা যে আমি ভগবানই হয়ে গেছি, যে আমার দ্বারাই মনে সেটা সম্ভব। সেই সময় আমার সাথে আমার আনুয়াপাও ছিলেন, আনুয়াপা বললেন যে তুমি যা বলেছে তুমি সেটা শোনো, তুমি তাই করো। আমি একেবারে নিজের অনিচ্ছাতেই আমি সেই গ্লাসটি নিলাম এবং পানির মধ্যে আমি একটা ফু দিয়ে দিলাম। ফু দিয়ে কোন সময়টা তাড়াতাড়ি বৃষ্টিটা কমবে এবং কত তাড়াতাড়ি ওখান থেকে চলে যেতে পারবো সেটা আমি চিন্তা করছিলাম। একটা পর্যায়ে বৃষ্টিটা থামলো, সেখান থেকে চলে গেলাম। ঠিক এক সপ্তাহ পরে যে কাজটা করতে গিয়েছিলাম ছবি, সেই কাজটা কিন্তু সেদিন আমরা শেষ করতে পারিনি, আবার এসছি তারপরে সপ্তাহে। হঠাৎ করে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেই ভদ্র মহিলা দেখে আবার দৌড়ে আসলো, সেই যে ভদ্রলোক শুয়েছিল সে ভদ্রলোক শুয়ে এখন নেই, সে যে হেঁটে আসছে আমাকে এসে জড়িয়ে ধরলো, বলে যে আপনি আমার বাড়িতে আসেন, আমি এখন তো আমার নদী পার হতে হবে, ওই পারে গিয়ে শুটিং করতে হবে, আমি এখন পারবো না, আপনি মোটেও এখন যেতে পারবেন না, আমি এখন আপনার জন্য মিষ্টি আনবো, সেই মিষ্টি খেয়ে তারপর যেতে হবে, মানে সে সুস্থ হয়ে গেছে। তো আমার সেদিন যা ঘেমেছিলাম আমার তো আমি এখন আরো বেশি ঘামছি যে এটা কি হলো। তো সেই যে স্মৃতিটা কিন্তু আমি এখনো বয়ে বেড়ে বেড়াচ্ছি, যে আসলে ছোটবেলায় অনেকের কাছে শুনতাম কিন্তু এখনো শুনি, ভক্তিতে মুক্তি, সেই যে একটা বিশ্বাস এখনো আমার মধ্যে ঢুকে আছে, সেখান থেকে আমিও যেন এখন আর বেরোতে পারছি না।
1: একদমই তাই, আসলে শুনেও মনে হচ্ছিল যে এই প্রেক্ষাপটটা দৃশ্যটা কল্পনা করা যাচ্ছে, অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা। একদম শেষের দিকে চলে এসেছি, তো বলতে চাই চাই যে এই যে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছে গুণীজনের কথা, আর এখান থেকে সবসময় কিন্তু সচেতনতার কথা, সমসাময়িক যে প্রতিবন্ধকতা, এই বিষয়গুলো নিয়েই আমাদের সবসময় আলাপচারিতা হয়, সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়। এই বিষয়টা আপনি কেমন দেখেন?
0: জনসংখ্যা এবং পুষ্টি সেল, যে জনসংখ্যা এবং পুষ্টি সেলের বাইরে গুণীজনদের নিয়ে একটি অনুষ্ঠান করেছে, আসলে সত্যি সেটা তাদের ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করব না, তারা আমি না যারাই আমাদের এখানে গুণীজনরা আছেন তাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শক শ্রোতাদের কাছে পৌঁছে দিচ্ছেন। আমার মনে হয় আমি এই অনুষ্ঠানের জন্য, যে এই অনুষ্ঠানের যারা প্রযোজক নেপথ্যে আছেন তাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।
1: অনেক ধন্যবাদ। আপনারা গুণীজনেরা যখন একটি এই যে সমসাময়িক বিষয়গুলো, যেই বিষয়গুলো আমাদের প্রাত্যহিক জীবনের সাথে সম্পৃক্ত, যেগুলো আমাদের শ্রোতা যারা আছেন, প্রান্তিক জনগোষ্ঠী যারা আছেন, তাদের খুব জানবার দরকার, জীবনে প্রয়োগ করা দরকার, যখন আপনারা প্রিয় মানুষেরা বলেন, ওই যে সেই ফুয়ের মতো যখন কিছু একটা আপনারা বলেন তখন সেটা ওনারা বিশ্বাস করে নেন এবং ওনাদের জীবনে সেটা অপরিহার্য করে নেন। এজন্যই আমাদের এই আয়োজন। তো এখান থেকে কিছু কথা শুনেও তারা যদি তাদের জীবনে প্রয়োগ করে। অনেক ধন্যবাদ আপনাকে।
2: এই দেশ প্রকৃতির দেশ, প্রকৃতির দান, তাই প্রকৃতির সাথেই মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। সুখী জীবনের প্রয়োজন নিরাপদ পরিবেশ, আর নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হলে পরিবার ছোট রাখতে হবে, পরিকল্পিত পরিবার গড়তে হবে। প্রিয় বন্ধুরা, এবারের নিবেদন জনসংখ্যা বিষয়ক গান। শিল্পী মোহাম্মদ মনির হোসেন ও সেজুতি আশরাফি নদী। কথা লিখেছেন জোবায়েদ হোসেন পলাশ, সুর করেছেন ফয়সাল আহমেদ।

0: জনসংখ্যা বিষয়ক গানটি শুনলেন। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। যেসব স্থানে এডিস মশার ডিম পারে সেসব স্থানে তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। ফুলের টব, ফ্রিজের নিচের ট্রে, ড্রাম ইত্যাদি স্থানে পানি জমতে দেওয়া যাবে না। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। এমনই আহ্বানে জানিয়ে দিয়ে আজকের সুখী সংসার ম্যাগাজিন অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি হাসিনা পারভিন, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি আসফিয়া তাসনিম। শুরুতেই শিরোনাম, ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ পুনর্গঠনের সময় এসেছে। এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ। গত 5ই আগস্ট গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার আলাপচারিতার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ। ঢাকার উদ্বেগকে গুরুত্ব দিয়ে দুঃখ প্রকাশ দিল্লির, বললেন পররাষ্ট্রমন্ত্রী। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, গড় পাশের হার 62.25%। শূন্য পাশ করা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে খুব শীঘ্রই পদক্ষেপ নেবে সরকার, বললেন শিক্ষামন্ত্রী। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ মিত্র, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় 13 জন নিহত। এবং মিরপুরে 2 ম্যাচ টি-20 সিরিজের শেষটিতে সফররত মালয়েশিয়াকে 7 উইকেটে পরাজিত করে সিরিজ জিতে নিল বাংলাদেশ হাই পারফরমেন্স দল। শুনছিলেন শিরোনাম,
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে। তিনি আজ রাজধানীর শেরেবাংলানগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে 5 বছর মেয়াদী কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ ও আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে। ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের যাত্রাপথে এসডিজির গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকার্য বলেও উল্লেখ করেন তিনি। আরো শুনুন প্রতিবেদনে।
2: দেশে প্রথমবারের মতো 3টি গ্রামকে রূপ দেওয়া হয়েছে এসডিজি ভিলেজে। জাতীয় সম্মেলনে যার আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
3: আমি আনুষ্ঠানিকভাবে এখন এই 3টি ভিলেজের উদ্বোধন ঘোষণা করছি।
2: প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পের আওতায় দারিদ্র বিমোচন, জলাবদ্ধতা, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রয়োজনীয় নাগরিক সেবার আওতায় আনা হবে এই গ্রামগুলোকে।
4: ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের ঋণ, স্কুল ড্রেস, মাদ্রাসা ভিত্তিক শিক্ষা, নবায়নযোগ্য জ্বালানি, গ্রাম পর্যটন, ব্লু এমপ্লয়মেন্ট, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, বৃক্ষরোপণ, খাল খনন এবং ইকোট্যুরিজম সহ বিভিন্ন কর্মসূচি একযোগে পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা হবে।
2: সরকারের এই সিদ্ধান্তের ফলে গ্রামের মানুষের জীবনমানের উন্নয়ন হবে, এমনটাই মনে করছেন এসডিজি ভিলেজের অন্তর্গত খুলনার দাকোপ উপজেলার পানখালী গ্রামের বাসিন্দারা।
5: রাস্তাঘাট উন্নয়ন হবে, বাড়ির উন্নয়ন হবে, আমাদের বাথরুমের লিস্ট নিয়ে গেছে, ট্যাঙ্কির লিস্ট নিয়ে গেছে, আমরা কোন অবস্থায় আছি কি না আছি সরকার এটি জানতে চাইছে।
6: এসডিজি এই মডেল গ্রামের মধ্য দিয়ে আমাদের এই জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং মানুষের কর্মসংস্থান হবে।
7: এই অঞ্চলের লোক মানে কি ঈদের থেকেও আনন্দ পাচ্ছে যে না আমরা
2: উপকূলের লোনা বাতাস পেরিয়ে এই স্বপ্নের ছোঁয়া পৌঁছেছে সুদূর পাহাড়ের গায়েও। ডাকোপের পানখালি, বোচাগঞ্জের নাফানগর কিংবা কাপ্তায়ের মিতিঙ্গাছড়ি, প্রতিটি গ্রামেই এখন পরিবর্তন আর সম্ভাবনার নতুন সুর। নিজের গ্রামকে এসডিজি গ্রাম ঘোষণা করায় খুশি গ্রামের মানুষেরা।
8: ভালো একটা অপরচুনিটি যে আমাদের গ্রামটা আসলে সিলেক্টেড হয়েছে।
9: সেতুরি একটা করে দিলে আমরা চাকরি বাকরি ছেলে মেয়েরা মানে সুযোগ সুবিধা পাবো।
10: এই পাইলট প্রকল্পের মতো এই রাঙামাটি বা এই পার্বত্য চট্টগ্রামের সকল গ্রামগুলো যেন উন্নত ভাবে নির্মাণ হয়।
2: সরকারের এই সিদ্ধান্তে গ্রামের মানুষের দারিদ্র ঘুচে যাবে, মানসম্মত শিক্ষা আর স্বাস্থ্য সেবার সুবাস ছড়াবে প্রতিটি উঠোনে। টেকসই আগামীর এই নতুন ভোর মেঠু পথ পেরিয়ে পৌঁছে যাক প্রতিটি প্রান্তরে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকের শুরুতে ভারতীয় হাইকমিশনার ঢাকায় গত দুই মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী এবং ভারতীয় হাইকমিশনারের মধ্যকার বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় গত 5ই আগস্ট নতুন দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার আলাপচারিতা বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতকে তার অবস্থান স্পষ্টভাবে জানিয়েছে এবং ভারতীয় কর্তৃপক্ষ ঢাকার উদ্বেগকে গুরুত্ব সহকারে নিয়ে দুঃখ প্রকাশ করেছে। ঢাকার অবস্থান ব্যাখ্যা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি সম্মানের প্রশ্ন। তিনি বলেন, একজন দণ্ডিত ব্যক্তিকে হেফাজতে নেওয়া উচিত এবং আত্মপক্ষ সমর্থনে তার কিছু বলার থাকলে আদালতের সামনে তা উপস্থাপন করা উচিত। গত 5ই আগস্ট গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার আলাপচারিতা রাষ্ট্রের অন্যতম স্তম্ভ, বাংলাদেশের বিচার বিভাগের প্রতি অবমাননার শামিল।
11: আশা করবো যে আমাদের রাষ্ট্রের কোন স্তম্ভের কোনোকে আন্ডারমাইন করার কিছু তারা আর করবেন না, এটা আমাদের প্রত্যাশা। এবং আমার তাদের সঙ্গে আমার যা কথা হয়েছে তাতে আমি কিছুটা হলেও আশ্বস্ত যে এই ঘটনার পুনরাবৃত্তি হবে না।
0: পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, অতীতকে পেছনে ফেলে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সুদৃঢ় করতে একটি নতুন সূচনা জরুরি। তিনি আজ সচিবালয়ে তার মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে এক বৈঠকে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুদেশের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে যেগুলো পারস্পরিক সহযোগিতা ও আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। সমতার ভিত্তিতে আলাপ আলোচনার মাধ্যমে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে, তবে এই বিষয়ে ভারতকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে বলেও জানান তিনি। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে যেসব ইস্যু রয়েছে সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব এবং উভয় দেশের সাধারণ মানুষের প্রত্যাশা ঢাকা দিল্লি সম্পর্ক ভালো থাকুক। প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কারখানায় অগ্নিকাণ্ডে 16 বাংলাদেশী নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আজ এক শোকবার্তায় শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন। প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশনকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার নির্দেশনা দিয়েছেন। এদিকে সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশী কর্মীদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম ও এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। আগে জানানো হয়েছে, গতকাল রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুনে 16 জন বাংলাদেশি প্রাণ হারান। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার 13 জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার 2 জন এবং রাজশাহীর বাগমারা উপজেলার 1 জন রয়েছেন। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন আজ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। তিনি বলেন, শূন্য পাশ করা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সরকার খুব শীঘ্রই পদক্ষেপ নেওয়া শুরু করবে। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন বলেন, চলতি বছর SSC ও সমমানের পরীক্ষার ফল শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও দক্ষতার শতভাগ নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে তৈরি করা হয়েছে। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে কৃত্রিমভাবে পাশের হার কিংবা GPA 5 বাড়ানোর যে সংস্কৃতি চালু ছিল, বর্তমানে নির্বাচিত গণতান্ত্রিক সরকার তা থেকে পুরোপুরি বেরিয়ে এসেছে। এবারে শুনুন চলতি বছরের SSC ও সমমানের পরীক্ষার ফল নিয়ে একটি প্রতিবেদন।
12: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিরন সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।
13: আনুষ্ঠানিকভাবে 18,29,485 জন শিক্ষার্থী আমাদের ছিল, সেটা উত্তীর্ণ হয়েছে 11,38,877 জন। পাশের হার হয়েছে 62.25।
12: এবছর 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 62.25%। জিপিএ 5 পেয়েছে 116,676 জন। 2026 সালে এসএসসি পরীক্ষায় 9টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট 14,04,539 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাশ করেছে 8,99,610 জন। প্রকাশিত ফলাফলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় 2,96,982 জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে 1,64,797 জন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও দাখিল ও ভকেশনাল পরীক্ষায় 1,27,964 জন পরীক্ষার্থীর মধ্যে 74,470 জন উত্তীর্ণ হয়েছে। বোর্ড ভিত্তিক পাশের হারে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড, এ বোর্ডে পাশের হার 71.63%। ফলাফল প্রকাশের পর শিক্ষামন্ত্রী সচিবালয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন,
13: যে সমস্ত ছাত্র ছাত্রীরা তাদের খাতা পুনঃপরীক্ষার জন্য আবেদন করবেন, তাদের সম্পূর্ণ খাতা পুনঃপরীক্ষণ করা হবে এবং কোথাও যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলি পুনরায় ব্যবস্থা নেওয়া হবে।
12: এদিকে ফলাফল প্রকাশের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠেন। তারা বাংলাদেশ বেতারকে বলেন,
14: আলহামদুলিল্লাহ আমার গোল্ডেন পেজ আসছে, 1180 আমার টোটাল মার্ক, আলহামদুলিল্লাহ খুশি আছি আমি।
15: আমি প্রথমে ভেবেছিলাম যে কয়েকটিতে এ প্লাস আসবে না, কিন্তু দেখি হ্যাঁ সবগুলোতে জিপিএ 5 চলে আসছে।
12: এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবনে বড় ভূমিকা রাখবে বলেও জানান শিক্ষার্থীরা। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
16: খবরের বাকি অংশ পড়ছি কনুজ শিকদার। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ মিত্র। তিনি আজ বরিশালের গৌরনদী ক্যাথলিক চার্চে ধর্মীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, পোশাক রপ্তানি, রেমিটেন্স এবং বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের ক্ষেত্রে দুদেশের এই অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিসেন্টেন বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পরে মার্কিন রাষ্ট্রদূত তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাসভবনে যান এবং সেখানে মধ্যাহ্নভোজে অংশ নেন। শিল্প বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশ ও মিশরের মধ্যে শিল্প বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। আজ শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি শিল্পমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। মন্ত্রী বলেন, দুদেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কাজে লাগিয়ে শিল্প ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা সম্ভব। মিশরের রাষ্ট্রদূত বলেন, মিশর বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। তিনি বলেন, দুই দেশের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণ করা সম্ভব। এক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন রাষ্ট্রদূত। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 878 জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
0: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
16: এবারে আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। মস্কো ইউক্রেনে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করার পর এটি রাশিয়ায় কিয়েভের প্রাণঘাতী হামলাগুলোর অন্যতম। কিয়েভ নিজনেকা মাস্ক শহরে এই হামলার বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি। ইরান জানিয়েছে তারা হরমুজ প্রণালীর মধ্য দিয়ে দুদেশের জন্য নতুন নৌপথ নির্ধারণ করে ওমানের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তির কাছাকাছি পৌঁছেছে। তারা আরও জানায়, কৌশলগত এই নৌপথটি পুনরায় খুলে দেওয়ার আগে যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ এবং নিষেধাজ্ঞা ও সামরিক হুমকি প্রত্যাহার সহ অন্যান্য শর্ত পূরণ করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটন ইরানের সঙ্গে সীমিত পরিসরে আলোচনা করছে এবং দেশটির ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর চেষ্টা করবে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার জন্য যুক্তরাষ্ট্র সমর্থিত শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। পাকিস্তান শাসিত কাশ্মীরের আইনসভার নির্বাচনে তৃতীয় ও চূড়ান্ত পর্বের ভোটগ্রহণ আজ শেষ হয়েছে। এবার মূলত ভোটগ্রহণের জন্য নির্ধারিত ১১টি নির্বাচনী এলাকার মধ্যে ৪টিতে ভোটগ্রহণ হয়েছে। অবশিষ্ট ৭টি নির্বাচনী এলাকার মধ্যে ৫টি পুঞ্চ এবং ২টি সুধনদী জেলায় গত সপ্তাহে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় নির্বাচন বাতিল করা হয়। খেলার খবর ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে মালয়েশিয়াকে ৭ উইকেটে পরাজিত করে হোয়াইট ওয়াশের মাধ্যমে ২-০তে সিরিজ জিতেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। মালয়েশিয়া প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৫ রান করে। জবাবে সিরিজে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল ৭ ওভার ৪ বলে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
17: হোম অব ক্রিকেটের ২২ গজে লাল সবুজের তাণ্ডব, আর তাতেই কুপকাত মালয়েশিয়া। প্রথম ম্যাচে ৮৯ রানের দাপুটে জয়ের পর দ্বিতীয় টি টোয়েন্টিতেও প্রতিপক্ষকে স্রেফ উড়িয়ে দিল বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। দুই ম্যাচের সিরিজ জয়ের গল্পটা যেন হয়ে রইল একচ্ছত্র আধিপত্য আর ধবল ধোলাইয়ের অনন্য চিত্রনাট্য। টসে জিতে আগে ব্যাট করতে নেমে মিরপুরের ঘূর্ণিজালে শুরুতেই দিশেহারা সফরকারীরা। আবু হায়দার রনের ধারালো বোলিং তোপে কাঁপতে থাকা মালয়েশিয়া আহমেদ আকিল ও সায়েদ আজিকের কিছুটা প্রতিরোধে টেনে টোনে ২০ ওভারে তোলে ১০৫ রান। রনি তুলে নেন সর্বোচ্চ ২ উইকেট। মাত্র ১০৬ রানের লক্ষ্য, তা যেন জিসান আলমের ব্যাটে পরিণত হল ঝড়ো তণ্ডুলীলায়। জাওয়াদ আবরার ৮ বলে ২৩ রানের গতিময় সূচনা দেওয়ার পর ব্যাট হাতে রুদ্ররূপ ধারণ করেন জিসান। ৭টি দৃষ্টিনান্দনিক ছক্কা আর ২টি চারের মায়াবী প্রদর্শনীতে মাত্র ২১ বলে অপরাজিত ৫৭ রানের বিধ্বংসী ৫০। শামীম হোসেনকে সাথে নিয়ে মাত্র ৭ ওভার ৪ বলেই জয়ের বন্দরে নোঙর করে বিসিবি এইচপি দল। মালয়েশিয়াকে হোয়াইট ওয়াশ করে মিরপুরের বুকে লাল সবুজের এই জয়ের কেতন যেন টি টোয়েন্টির উদীয়মান তারকাদের এক প্রস্ফুটিত হুঙ্কার। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
16: এদিকে আগামী বুধবার রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ এবং মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যে ৩ ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। সকাল ৯:৩০টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ পুনর্গঠনের সময় এসেছে। এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ। শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ। গত ৫ই আগস্ট গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার আলাপচারিতার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ। ঢাকার উদ্বেগকে গুরুত্ব দিয়ে দুঃখ প্রকাশ দিল্লির, বললেন পররাষ্ট্রমন্ত্রী। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ। গড় পাশের হার ৬২.২৫%। শূন্য পাশ করা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে খুব শিগগিরই পদক্ষেপ নেবে সরকার, বললেন শিক্ষামন্ত্রী। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ মিত্র, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ১৩ জন নিহত। এবং মিরপুরে দুই ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষটিতে সফররত মালয়েশিয়াকে সাত উইকেটে পরাজিত করে সিরিজ জিতে নিল বাংলাদেশ হাই পারফরমেন্স দল। খবর শেষ হলো।
18: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি ইশরাত জাহান নীলা। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি ভেসে গেছে, ফসল নষ্ট হয়েছে, বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এর ফলে দুর্গত মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছেন। গতকাল চট্টগ্রামের বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে চট্টগ্রাম জেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত গৃহ হস্তান্তর অনুদান ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে সরকারের দেয়া প্রতিশ্রুতি মোতাবেক ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের কাজ সফলভাবে শেষ হয়েছে এবং চলতি মাসের ১৬ তারিখ থেকে মূল কাজ শুরু হতে যাচ্ছে। চলতি অর্থবছরে দেশের প্রায় ৪১ লাখ পরিবারের প্রধান নারীদের হাতে এই কার্ড তুলে দেয়া হবে। বাঁশখালী উপজেলাতেও প্রায় ১০ থেকে ১২ হাজার পরিবার এই সুবিধার আওতায় আসবে। এদিকে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দেন যে দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। দেশের উন্নয়ন ও দেশকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের পথে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে তাদেরকে রুখে দিতে দেশের সবাইকে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাঁশখালীতে নদী ও খালের পানি উপচে পড়ায় গ্রামীণ জনপদ প্লাবিত হয়। বহু পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়েছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে চাল, ডাল, তেল, শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয় যাতে তারা জরুরি প্রয়োজন মেটাতে পারে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা জানান, এই সহায়তা দুর্গত মানুষের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তারা বেশ কিছুদিন ধরে খাদ্য ও আশ্রয়ের সংকটে ভুগছিলেন। অন্যদিকে হাটহাজারিতে বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ত্রাণ পৌঁছানো ছিল বড় চ্যালেঞ্জ। সেনাবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা নৌকা ব্যবহার করে দুর্গত এলাকায় পৌঁছে ত্রাণ বিতরণে সহায়তা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো ত্রাণ সামগ্রী সেখানে পৌঁছালে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে। শিশুদের জন্য দুধ ও শুকনো খাবার, নারীদের জন্য স্বাস্থ্য সামগ্রী এবং বৃদ্ধদের জন্য ঔষধ সরবরাহ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে এই সহায়তা তাদের জীবনে আশার আলো জাগিয়েছে। অনেকেই বলেন, শুধু খাদ্য নয়, নগদ অর্থ সহায়তা তাদের পুনর্গঠনের পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, ফসল নষ্ট হয়ে যাওয়ায় তারা চরম বিপদে পড়েছিলেন। নগদ অর্থ দিয়ে তারা নতুন করে বীজ ও সার কিনে চাষাবাদ শুরু করতে পারবেন। ত্রাণ কার্যক্রমে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবক সংগঠন একযোগে কাজ করছে। তারা দুর্গত মানুষদের নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিচ্ছে এবং চিকিৎসা সেবা নিশ্চিত করছে। অনেক এলাকায় অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে যেখানে পানিবাহিত রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে। এই উদ্যোগকে স্থানীয়রা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন। তারা মনে করেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত নেতৃত্বের পরিচয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া সহায়তা শুধু তাৎক্ষণিক সংকট মোকাবেলায় নয়, বরং দীর্ঘমেয়াদে পুনর্গঠনের পথও সুগম করবে। এই পর্যালোচনা থেকে এটা স্পষ্ট হয় যে দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ সেই দায়িত্ব পালনেরই প্রতিফলন। এটি শুধু মানবিক সহায়তা নয়, বরং রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাসকে আরও দৃঢ় করে তুলছে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত ৯:৩০।
19: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানের শিল্পী বশির আহমেদ, গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন আনোয়ার পারভেজ।

প্রিয় শ্রোতা, শুনছেন দেশের গান। এবারে শিল্পী সাবিনা ইয়াসমিন। গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

0: পরপর দুখানি দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: বেতার ম্যাগাজিন।

0: দিনের ব্যস্ততায় একটু একটু করে মুখ লুকায় রাতের এই আঁধারে। অবসন্ন প্রহরে এলোমেলো আলোরা পথ দেখায় প্রিয় ঘরের, প্রিয় বিশ্রামের ঠিকানার। আমরাও ফিরে যাই চিরচেনা ভালোবাসার কুটিরে, নিজেদের প্রশান্তির আশ্রয়ে। আর ভালোবাসায় ঘেরা এই স্নিগ্ধ শীতল মুহে মন ছুটে যায় পিছনের সব ব্যস্ততা পিছনে ফেলে।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শহরের এই কোলাহলের পাট চুকিয়ে মানুষ দিন শেষে নিজেকে সুপে দেয় প্রশান্ত বিশ্রামের কোলে। কিছুটা সময় বাদে পরিশ্রান্ত দেহ হয়তো একটা গভীর ঘুমের সাগরে ঠিকই ডুবে যায়, কিন্তু মনের প্রশান্তি তাকে মিলবে শুধু চোখের পাতা বন্ধ করলে? তাই তো আনন্দ পিপাসায় কাতর মন খুলে দেয় দক্ষিণের জানালা, যেখানে ভাবনার দিগন্ত হয়ে ভেসে আসে হাসি কান্নায় মাখা মিষ্টি কিছু বাতাস।
0: শ্রোতা বন্ধুরা, আজ ইংরেজি 10 আগস্ট 2026। আজ বাংলাদেশের বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের 103তম জন্মবার্ষিকী। এস এম সুলতান ছিলেন একজন বাংলাদেশি চিত্রশিল্পী। তিনি বাংলাদেশের চিত্রকলায় আধুনিকতার অন্যতম পথিকৃৎ। বাংলাদেশের আধুনিক শিল্প কলা আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে যে কজন শিল্পী অগ্রণী ভূমিকা পালন করেছেন, এস এম সুলতান তাদের অন্যতম।
1: চিত্রশিল্পী এস এম সুলতান 1982 সালে 21শে পদক, 1984 সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট হিসেবে স্বীকৃতি, 1986 সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং 1993 সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। 1994 সালের 10 অক্টোবর চিরকুমার অসাম্প্রদায়িক এই শিল্পী যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং নড়াইলে নিজ বাড়ি ডাঙ্গিনায় তাকে সমাহিত করা হয়।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কিংবদন্তি শিল্পী এস এম সুলতানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। শুরুতেই রয়েছে বিশ্বের চমকপ্রদ ও বিস্ময়কর খবর নিয়ে সাজানো বিশ্ববিচিত্রা। আজকের বিশ্ববিচিত্রা গ্রন্থনা ও সংকলন করেছেন আফসানা আক্তার।

0: তানজানিয়ার লেক নেট্রন নামক একটি হ্রদ রয়েছে যা বিশ্বের অন্যতম বিপজ্জনক স্থান। এই হ্রদের পানিতে সোডিয়াম কার্বনেট ও লবণের পরিমাণ এত বেশি যে কোনো পাখি বা প্রাণী এই পানির সংস্পর্শে এলে তাদের শরীর রাসায়নিক বিক্রিয়ার কারণে মমি বা পাথরের মূর্তির মতো শক্ত হয়ে যায়। হ্রদের চারপাশে এমন অনেক পাখির পাথরের মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়।
1: বিজ্ঞানীরা মহাজাগতিক হিসেব কষে দেখেছেন যে রাতের আকাশে আমরা যে কোটি কোটি তারা, গ্রহ এবং গ্যালাক্সি দেখতে পাই তা পুরো মহাবিশ্বের মাত্র 4%। বাকি 96% বিজ্ঞানীদের কাছে আজও সম্পূর্ণ অদৃশ্য ও অজানা। এই অজানার দুনিয়াকে বিজ্ঞানীরা নাম দিয়েছে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি। এটি আলোকে বাঁকিয়ে দিতে পারে, কিন্তু একে সরাসরি দেখা বা স্পর্শ করা যায় না।
0: নেদারল্যান্ডস এবং যুক্তরাজ্যের সিলি দ্বীপপুঞ্জের মধ্যে এক অদ্ভুত যুদ্ধ চলেছিল, যা 1651 সালে শুরু হয়ে 1986 সালে শেষ হয়। দীর্ঘ 335 বছরের এই যুদ্ধের সবচেয়ে মজার ব্যাপার হল, এতে একটি গুলিও ফোটানো হয়নি এবং একজন মানুষও মারা যায়নি। মূলত যুদ্ধের কথা দুই পক্ষেই ভুলে গিয়েছিল। পরবর্তীতে 1986 সালে এক ইতিহাসবিদ এটি আবিষ্কার করার দুই দেশ আনুষ্ঠানিকভাবে শান্তি চুক্তি সই করে যুদ্ধের অবসান ঘটায়।
1: বন্ধুরা শুনছিলেন বিশ্ববিচিত্রা।
0: একটি সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে আমাদের এই পথ চলা, এই ছুটে চলা প্রায়শই আমরা হারিয়ে ফেলি আমাদের ভেতরকার সজীবতাকে। যান্ত্রিক ব্যস্ততা আমাদের গতিশীল করে রাখে ঠিকই, কিন্তু ভেতরের সজীবতা একটু একটু করে যেন নিষ্প্রভ হতে শুরু করে। তাই তো আমাদের জীবনে প্রয়োজন হয় প্রাণ খোলা আনন্দ আর বিনোদনের, আর আমাদের বিনোদনের সেই তালিকায় গান সম্ভবত সবার উপরে।
1: ঠিক তাই। আর কিন্তু কিছু মানুষ তাদের শিল্পী সত্তা দিয়ে নিজেদের প্রকাশ ঘটিয়েছেন সেই গানের সুরেলা আবহে। তাঁদের সেই সুর প্রতিভা আমাদের ভেতরে যেন প্রতিনিয়ত ভালো লাগার ঢেউ তুলেছে। তাঁদের সুর আর সৃষ্টিতে আমরা খুঁজে পাই আমাদের নির্মল আনন্দ। একজন সঙ্গীত শিল্পী এ কারণেই হয়ে ওঠেন একজন নন্দিত মানুষ।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবার তেমনই নন্দিত মানুষদের সাক্ষাৎকার নিয়ে আমাদের এবারের আয়োজন নন্দিত জন। আমাদের আজকের অতিথি জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। শিল্পীর সাক্ষাৎকার নিয়েছেন শফিকুল ইসলাম বাহার।
2: আমাদের নন্দিত জন তো তিনি, যাকে আমরা অভিনন্দিত করি। কেন অভিনন্দিত করি? কারণ তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। তিনি আমাদের মনকে জয় করেছেন, এবং তেমনই একজন মন জয় করা শিল্পীকে পেয়েছি আজকের নন্দিত জন পর্বে। তাকে আমরা অভিনন্দিত করি আজকের উত্তরণ থেকে। শ্রোতা বন্ধুরা, কান খোলা রাখুন, তিনি আমাদের প্রাণের শিল্পী মনির খান। আমরা একটু শুরু থেকে গল্পের শুরুটা করতে চাই। আপনার জন্মের পর তো গানের শুরু, গানের জন্মের তো অনেক পরে, সেই জন্মের কথা একটু শুনবো। কোথায় গ্রামের বাড়ি, ছোটবেলা কোথায় কাটলো?
3: আমার ঝিনাইদহ জেলা, মহেশপুর থানা, মদনপুর গ্রাম।
2: তারপর বেড়ে ওঠা?
3: SSC পর্যন্ত ওখানে ছিলাম।
2: গান কবে শুরু হলো?
3: SSC পর থেকেই।
2: আর ছোটবেলা থেকে গান শেখাটা?
3: ও তো বাবার আগ্রহে হারমোনিয়াম কিনে দিলেন, গান শেখা শুরু হলো।
2: ওস্তাদ যদি বলি কে ছিলেন?
3: প্রথম ওস্তাদ ছিলেন রেজা খসরু।
2: আপনি কি স্বপ্ন দেখতেন গান নিয়ে?
3: আমার বাবা স্বপ্ন দেখতেন, মা স্বপ্ন দেখতেন, আর আমার চেষ্টা সাধনা ছিল। যখন আস্তে আস্তে মানুষ ভালোবাসতে শিখলো, ভালোবাসা দিল, তখন মনে হলো যে আরো কিছু হয়তো অর্জন করলে মানুষের ভালোবাসা বেশি বেশি পাওয়া যাবে।
2: আপনার প্রথম গানের শুরুটা কি আধুনিক গান দিয়ে না অন্য গান দিয়ে?
3: বিভিন্ন ধরনের গান, সারগাম, তারপর আস্তে আস্তে আস্তে আস্তে ছোট ছোট ঠাট, রাগ রাগিনী যেগুলো ছোট ছোট আছে ওইগুলো দিয়ে শুরু। তারপর বিভিন্ন ভাবে বিভিন্ন প্রতিযোগিতায় বিভিন্ন উপলক্ষে অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করা।
2: আমাদের শ্রোতা বন্ধুদের কানে আপনার গান আছে, সেই গানে জনপ্রিয় হলেন। আমরা যদি একটু প্রথম দিকে যেতে চাই, যে গান নিয়ে এই মনির খান জনপ্রিয় হলেন, সেই গানের অল্প একটু শুনতে চাই।
3: ওই গান শুনেই তো মানুষ আজকে মনির খান বানিয়েছে।
2: সত্যি
3: নতুন করে শোনার তো কিছু নাই,
2: একটু শুনি।

0: একের পর এক অডিও অ্যালবাম বের হলো আপনার নচিকেতা নীলাঞ্জনা আর আপনার অঞ্জনা, এটা কল্পনা আর বাস্তবের সঙ্গে কি পার্থক্য আছে?
1: বাস্তব কল্পনা দুটো মিলেই, যাহা বাস্তব তাই কল্পনা, যাহা কল্পনা তাই বাস্তব।
0: এই অঞ্জনা তো আপনাকে বিখ্যাত করেছে, তাই না?
1: অঞ্জনা বিখ্যাত করে নাই, অঞ্জনাকে মনির খান বিখ্যাত করেছে।
0: সত্যি তাই? তাহলে অঞ্জনার গান একটু শুনবো না আমরা।
2: দোজখের আগুন জ্বলে হি বুকে, সে যে কি ভীষণ যন্ত্রণা, কাউকে

0: এই মনির খান প্রাণ দিয়ে গান করেন বলে বোধ হয় গান আমাদেরকে জয় করেছে। এবং ওই যে আপনি বললেন আপনি তৈরি হয়েছেন, এই তৈরি হওয়াটা কিভাবে হলো, তার মানে গানের সাধনাটা কিভাবে চালিয়েছেন, কিংবা কাদের গান আপনাকে প্রভাবিত করেছে, কাদের গান অনুপ্রাণিত করেছে?
1: গ্রামে জন্মগ্রহণ করেছি, তখন তো এত মাধ্যম ছিল না। এখন তো ইচ্ছা করলেই সারা পৃথিবীকে চেনা যায়, বোঝা যায় খুব দ্রুত সময়ের মধ্যে। তখন এত সহজ ছিল না, তখন রেডিওটা ছিল আমাদের সবচেয়ে বড় সম্বল। মাঝে মাঝে সাদা কালো টেলিভিশন সেই গ্রামে, তো টেলিভিশনের প্রোগ্রাম খুব কমই দেখা হতো, রেডিওই ছিল প্রথম এবং প্রধান। তো যখন অনুরোধের আসরগুলো হতো, বিভিন্ন অনুষ্ঠানগুলো নির্ধারিত সময়ে হতো, ঠিক সেই সময় আমরা খাতা কলম নিয়ে বসতাম, পছন্দের গানগুলো লিখে সুরগুলো মনে রেখে পরবর্তীতে গাওয়ার জন্য। তো তখন এখনকার মতো এত ইজি তখন ছিল না, আমাদের খুব যুদ্ধ করে এখানে আসতে হয়েছে। সে যুদ্ধের ইতিহাস খুব ছোট নয়, যেমন ছোট্ট একটি শ্বাস, তার নাম দীর্ঘশ্বাস। এই দীর্ঘশ্বাসে জন্মের বড় দীর্ঘ ইতিহাস, ছোট্ট একটি শ্বাস। তো তেমনি ভাবে আমার জীবনের ইতিহাসও কিন্তু ছোট নয়, অনেক বড়। তো সেই বড়টা বড় করে তুলে ধরতে গেলে অনেক সময়

0: অনেক গল্প হয়তো আছে, তারও একটু যদি শোনান।
1: আমার জীবনের অন্ধকার কেটে দিয়েছে মিল্টন খন্দকার। মিল্টন খন্দকার এবং মনির খান সবাই বলে অনেক জুটি। জুটি তো একটা মানুষের কাছে প্রমাণিত, কিন্তু আমার অন্তরের এবং তার অন্তরের যে দারুণ সম্পর্ক, এই সম্পর্কের ভিতরে যে কোনো গলদ নাই, কোনো অমিল নাই, কোনো গরমিল নাই, এটি মিল্টন ভাই জানেন, আমিও জানি। আমাদের এমনও হয়েছে যে আমি যদি চিন্তা করেছি মিল্টন ভাই হয়তো অসুস্থ, টেলিফোন করার পর শুনছি সত্যি সে অসুস্থ। কারণ একে অপরের প্রতি এত মমত্ববোধ, এত জানাজানি, এত চেনাচেনি, যে হয়তো বুঝতে পারি যে মিল্টন ভাইয়ের আজকে মনটা খারাপ, সেও বুঝতে পারে হয়তো আজকে মনিরের মনটা খারাপ। যাকে আমি সঙ্গীত পিতা বলি, আমার জন্মদাতা পিতা এবং আমার সঙ্গীত পিতা, এটি দুটির মধ্যে দারুণ একটা মেলবন্ধন রয়েছে।
0: তাহলে যে মিল্টন খন্দকার আপনার গানের অন্ধকার দূর করে দিলেন, তার একটা গান

0: পরিবারের কথা একটু বলুন না, কারা কারা আছেন?
1: আমার নিজস্ব যেটা ব্যাপার, আমি, আমার স্ত্রী, আমার এক মেয়ে, এক ছেলে, এই হলো আমার পরিবার।
0: ওরা কেউ গান করেন?
1: ওরা কেউই গান করে না। আমার ছেলে মাঝে মাঝে গিটার টিটার নিয়ে একটু নিজের চেষ্টা করে।
0: আপনার প্রাণের মানুষ মানে আমাদের ভাবি, তিনি
1: গান করতো একসময়, কিন্তু তার গলাটা সুস্থ কানের পক্ষে স্বাস্থ্যকর নয়, যার কারণে সে নিজে বুঝে একটু দূরে সরে গেছে, এখন আমাদের সেবা করে।
0: আমাদের চলচ্চিত্র বিচিত্র হয়েছে আপনার গানে, সেই চলচ্চিত্রকে আপনি মাতিয়ে দিয়েছেন আপনার গান দিয়ে। চলচ্চিত্র শুরুটা কবে মনে পড়ে কি?
1: এটা খণ্ড খণ্ড ভাবে হয়েছে, তো প্রথমত মানে গোটা একটা গান গাওয়ার সুযোগ হয় নাই, চার লাইন কখনো ছয় লাইন, দুইজন তিনজন শিল্পীর সাথে।
0: প্রথম কোন ছবিতে?
1: প্রথম করেছিলাম সংসারের সুখ দুঃখ ছবিতে। এই গানের গীতিকার ছিলেন মিল্টন খন্দকার, সঙ্গীত পরিচালক সুরকার ছিলেন আলম খান, সৈয়দ আব্দুল হাদী সাহেব, আমাদের সাবিনে ইয়াসমিন আপা, এবং আমি সেখানে চারটি লাইন গাইবার সুযোগ পেয়েছিলাম।
0: মনে পড়ে?
1: মনে পড়ে,
0: একটু শুনি।
1: এই চলার নামই তো জীবন, জীবনের নাম চলা, তাই চলছি আমরা সবাই সুখে দুঃখে সারা বেলা। এটা হলো সংসারের সুখ দুঃখ ছবিতে, এই চারটি লাইন গাইবার সুযোগ হয়েছিল। তখন আলম খান সাহেব বললেন যে ওকে তো দরকার, ওর ভয়েসটা আমার কাছে ভালো লাগছে। আস্তে আস্তে আস্তে আস্তে তখন হলো।
0: কতগুলো ছবি হলো?
1: আমি প্রায় 400 উপরে ছবিতে গান গেয়েছি।
0: আরো একটা সিনেমার গান শুনতে চাই, সিনেমার কথা যেহেতু বললেন, হতে পারে সেই গান হয়তো শ্রোতাদের কানে লেগে আছে এখনো, কিংবা যে গান আপনারও খুব মুগ্ধ করে।
1: খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত, একটা ময়না পাখি সেই বাসায় পুষি কত ভালোবাসায়, তার চোখে চোখে রাখি উইরা যেন না যায় আবার, পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আবার, পোষা ময়না পাখি।
0: চলচ্চিত্রের গানে আপনি বিশেষ অবদানে পুরস্কৃত হয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। আমরা জানি তিনবার, তিনবারই তো?
1: তিনবার,
0: তিনবার। কোন কোন ছবিতে একটু জানিয়ে দিন না।
1: প্রথম পেয়েছিলাম প্রেমের তাজমহল ছবিতে, দ্বিতীয়বার পেয়েছি দুই নয়নের আলো, তৃতীয়বার পেয়েছি লাল দরিয়া।
0: এই তিনটা ছবির কোন ছবির একটা গান কি আমরা শুনতে পারি না?
1: হ্যাঁ অবশ্যই শুনতে পারেন, কেন
0: একটু শুনি।
1: এই বুকে বইছে যমুনা নিয়ে অথই প্রেমের জল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল।
0: আর বেতারের শুরুটা কোথায় কিভাবে হলো?
1: খুলনা বেতার থেকে।
0: তখন আপনি কি আধুনিক গান শিল্পী হিসেবে?
1: আধুনিক গানের শিল্পী হিসেবে।
0: এছাড়া কি অন্য কোন গান করেননি?
1: আমি গান করেছি বিটিভিতে, যেমন আধুনিক গান, পল্লী গান, দেশাত্মবোধক গান, সবকিছুতেই আমি কণ্ঠস্বর পরীক্ষায় পাশ করা।
0: তার মানে এই যে এত কিছু অধিকার করা কিভাবে সম্ভব হলো, মানে কোন চর্চাতে আপনি এতটা পরিণত হলেন?
1: নাকি যদি আপনার কণ্ঠ ঠিক থাকে, যদি কণ্ঠ আপনার কথা শোনে, আপনি সব ধরনের গান গাইতে পারবেন।
0: যদি বলি যে আপনার গানের নেপথ্যে কারা আছেন, কিংবা কাদের প্রেরণায় আপনি এত দূর এগিয়ে আসা, তাহলে কার নাম প্রথমে বলবেন?
1: আমার অনেক

0: আছে তো, প্রথমে যেমন বললাম রেজা খসরু স্যার আছেন, ইউনুস আলী মোল্লা, স্বপন চক্রবর্তী, খন্দকার এনায়েত হোসেন, এই রেডিওতে ছিলেন আমার গুরু যাকে বলি, আবু বকর সিদ্দিক ভাই, মঙ্গলচন্দ্র মণ্ডল, সালাউদ্দিন আহমেদ, অনুপ ভট্টাচার্য, অনেকেই খুব আন্তরিকভাবে শিক্ষা দিয়েছেন সঙ্গীতে। সবকিছু মিলে শেষমেশ এসে মিল্টন খন্দকারের হাত ধরেই আজকে মানুষের সামনে উপস্থিত হয়েছে।
1: এই যুগে আমরা ভাইরাল শব্দটার সঙ্গে খুব ঘনিষ্ঠ, কিন্তু আপনার গানগুলো যখন জনপ্রিয় হচ্ছে তখন এই শব্দটা ছিল না। কিন্তু আমাদের শ্রোতা বন্ধুরা যদি শুনতে চান যে ওই সময় কোন গানটা আপনার ভাইরাল হয়েছিল, তাহলে কোন গানের কথা আপনি বলবেন?
0: ভাইরাল শব্দটা সামনে ছিল না, তখন বলতো গান হিট হয়েছে।
1: একদম তাই,
0: হ্যাঁ, এই গানটা হিট গান। তো হিট গানের তালিকায় তোমার কোনো দোষ নেই, সে অঞ্জনা গান, তারপরে সেই সাদা কাপড় পরলে মন সাদা হয় না, আটানার জীবন, চিঠি লিখেছে বউ ভাঙ্গা ভাঙ্গা হাতে, ইত্যাদি ইত্যাদি গানগুলো তখন মানুষের কাছে ভালো লাগছিল।
1: আমাদের এই অনুষ্ঠানের নাম হলো বেতার ম্যাগাজিন উত্তরণ। সেই উত্তরণের শ্রোতা বন্ধুদের জন্য সবশেষ কথায় কি বলবেন?
0: বেতার ম্যাগাজিন উত্তরণের সকল শ্রোতার আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা নাচ্ছি, তাদের ভালোবাসা নিয়ে আজকে একজন মনির খান। আপনাদের ভালোবাসার সাথে আমার যে বন্ধন, এই বন্ধন আজীবন কাল অটুট থাকুক। আমার কর্ম দিয়ে যেন আমি আপনাদের বন্দী করে রাখতে পারি, এই ভালোবাসা যে বিনিশ্বতার মালা গাঁথা আছে সেটা যেন কখনো ছিন্ন না হয়, আমি যেন আপনাদের ভালোবাসা থেকে বঞ্চিত না হয় আমার কর্মের কারণে, আমি সেই সুস্থ কর্ম সঙ্গীতের সঙ্গীতে আপনাদের সারা জীবন বেঁধে রাখতে চাই।
1: আর এত কথা শোনার পর, এত গান শোনার পর শ্রোতা বন্ধুরা, আমরা কৃতজ্ঞতার সঙ্গে আমাদের এই শ্রদ্ধেয় মনির খানের আরও শুভকামনা জানাই। তিনি এগিয়ে যাবেন আমাদের শুভকামনায়, এবং তিনি ভালো কিছু করলে আমরা আলোকিত হব।
2: প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে বিশ্বের ঐতিহ্যবাহী বিষয়বস্তু ও দর্শনীয় স্থান নিয়ে আমাদের নিয়মিত তথ্যমূলক নিবন্ধ বিশ্ব ঐতিহ্য। আজকের পর্বে থাকছে ফ্রান্সের বিখ্যাত বাস্তিল দুর্গ। এই অংশটি গ্রন্থনা করেছেন শেখ আবদুল্লাহ এবং পড়ে শোনাচ্ছেন কুনুত শিকদার।
3: প্যারিস শহরের ইতিহাসে বাস্তিল দুর্গ একটি শক্তিশালী প্রতীক। একসময় এই দুর্গ ছিল ফ্রান্সের রাজাদের শাসনের প্রতীক, আবার এটি হয়ে ওঠে গণতন্ত্রের সূচনা চিহ্ন। বাস্তিল ছিল একটি বড় ও শক্ত দুর্গ যা ফ্রান্সের রাজা চতুর্থ চার্লস 1370 সালে নির্মাণের নির্দেশ দেন। প্রায় এক যুগের বেশি সময় ধরে এই দুর্গ নির্মাণ করা হয়। সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি 100 ফুট উঁচু এই দুর্গে প্রথমে তৈরি হয় শহর রক্ষা করার জন্য, তবে পরে এটি কারাগারে রূপ নেয়। এখানে রাখা হতো রাজবিরোধী রাজনীতিক, লেখক এবং কখনো কখনো ধর্মীয় মতবিরোধীদেরও। এই দুর্গে বন্দী হয়েছিলেন বিখ্যাত দার্শনিক ভলতেয়ার ও লেখক মার্কুই দ্য সাদ এর মতো ব্যক্তিরা। কিন্তু বাস্তিলকে যতটা ভয়ঙ্কর মনে করা হয়, বাস্তবে এখানে বন্দীদের জীবন অনেকটা সহনীয় ছিল। অনেক সময় তারা নিজের ঘর সাজাতে পারতেন, বই পড়তে পারতেন। দুর্গটির চারপাশ ঘিরে ছিল মোটা প্রাচীর আর 8টি উঁচু টাওয়ার। এই টাওয়ারগুলো ছিল প্রায় 30 মিটার উঁচু। ভিতরে ছিল বিশাল খাল যার মধ্য দিয়ে ঢোকা প্রায় অসম্ভব ছিল। এভাবে এটি রাজা ও সরকারের ক্ষমতার প্রতীক হয়ে ওঠে। 1789 সালের 14 জুলাই সাধারণ মানুষ, কিছু বিদ্রোহী সৈনিক ও নাগরিক মিলে বাস্তিল দুর্গে আক্রমণ চালায়। তাদের উদ্দেশ্য ছিল বন্দীদের মুক্ত করা এবং অস্ত্র ছিনিয়ে নেওয়া। ওই দিন দুর্গ দখল হয় এবং রাজা ষোড়শ লুইয়ের শাসনের বিরুদ্ধে গণ আন্দোলন শুরু হয়। এই ঘটনাই পরে ফরাসি বিপ্লবের সূচনা হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়। এই বিপ্লব ছিল তদানীন্তন ফ্রান্সের শত শত বছর ধরে নির্যাতিত ও বঞ্চিত থার্ড স্টেট বা সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এই বিপ্লবের আগে সমগ্র ফ্রান্সের 95% সম্পত্তির মালিক ছিল মাত্র 5 ভাগ মানুষ। অথচ সেই 5 ভাগ মানুষই কোন আয়কর দিত না, যারা আয়কর দিত তারা তেমন কোন সুবিধা ভোগ করতে পারত না। এই ব্যবস্থার বিরুদ্ধে যারা প্রতিবাদ করত তাদেরকে এই বাস্তিল দুর্গে বন্দী করে নির্যাতন করা হতো। বাস্তিল দুর্গ ছিল স্বৈরাচারী সরকারের নির্যাতন ও জুলুমের প্রতীক। একবার কোন বন্দী সেখানে প্রবেশ করলে জীবন নিয়ে আর ফিরে আসার সম্ভাবনা থাকত না। কারাগারের ভেতরেই মেরে ফেলা হতো অসংখ্য বন্দীদের। বাস্তিল দুর্গের পতনের পর এটি ধ্বংস করে দেওয়া হয়। দুর্গের ইট পাথর ব্যবহার করা হয় প্যারিসের অন্যান্য স্থাপনা বানাতে। যেখানে দুর্গটি ছিল এখন সেখানে রয়েছে প্লাস দ্য লা বাস্তিল নামের একটি বড় চত্বর। এখানে স্থাপন করা হয়েছে একটি স্মারক স্তম্ভ যা স্মরণ করায় ফরাসিদের স্বাধীনতা সংগ্রাম। আজ বাস্তেল দুর্গের কোন স্থায়ী কাঠামো নেই, তবে কিছু প্রাচীরের অংশ পাওয়া গেছে খননের সময়, যা এখন একটি ছোট পার্কে সংরক্ষিত আছে। বাস্তেল দুর্গ শুধু ফ্রান্সের ইতিহাস নয়, সারা বিশ্বের গণতন্ত্র ও স্বাধীনতার এক শক্ত প্রতীক। 14 জুলাই তারিখটি এখন ফ্রান্সের জাতীয় দিবস হিসেবে উদযাপিত হয়। এই দুর্গ আমাদের শেখায় অন্যায়, দমন আর স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষের ঐক্য কিভাবে ইতিহাস বদলে দিতে পারে।
4: বিস্ময়, আনন্দ, কষ্ট আর ভালোবাসা, এসবই প্রবাহিত হয় আমাদের হৃদয়ের গভীর থেকে। আর এইসব অনুভূতির ভেতরে যে অনুভূতি সবার থেকে আলাদা, তা হল আমাদের ভেতরে লুকিয়ে থাকা ভালোবাসা, যে ভালোবাসা দিয়ে মানুষ জয় করে হাজারো দৈন্যতাকে, জয় করে অসাধ্যকে। তাই হয়তো আমাদের জীবনে প্রিয় ভালোবাসার গল্পগুলো বারবার জেগে ওঠে বেঁচে থাকার আনন্দ হয়ে।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে থাকছে আপনাদের জন্য আমাদের পরিবেশনা একটি আধুনিক গান। জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবি নাজনীনের কণ্ঠে আজ আমরা শোনাব "বলেছিল সে মিষ্টি মেয়ে"। এই গানটি কথা লিখেছেন আব্দুল হাই আলহাদি, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু। তাহলে চলুন গানটি শোনা যাক।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের পরিবেশনা ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ। ঘড়ির কাঁটা বলছে বিদায়ের সময় হয়েছে। আশা করছি কথা সুরে সাজানো আমাদের এই আয়োজনটি আপনাদের কিছুটা প্রাণবন্ত সময় উপহার দিতে পেরেছে।
1: আবারও কথা হবে উত্তরণের আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল অবস্থায় সরকারি নিয়মের প্রতিপালন করুন। সবাই সচেতন হন, সুরক্ষিত থাকুন, নিজের পরিবার ও দেশকে সুরক্ষিত রাখুন।
0: আজকের উত্তরণ গ্রন্থনা করেছেন আমান চপল, উপস্থাপনায় ছিলাম রাবেয়া সুলতানা শিউলি
1: এবং আমি জিএম তারিক, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনের সহযোগিতায় মাহমুদ রেজা,
0: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং উত্তরণ প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।
1: শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন সংবাদ ইংরেজিতে।

0: Assalamu alaikum. 9:30 PM. This is Bangladesh Bitar. The news read by Taslima Omar. First, the headlines. It's time to rebuild fragile Bangladesh, says Prime Minister Tariq Rahman while inaugurating STG Village pilot project. Indian High Commissioner pays courtesy call to Prime Minister, Dhaka 6, to expedite Sheikh Hasina's extradition. Bangladesh clarifies stance on Sheikh Hasina's recent press meet. Delhi takes Dhaka's concerns seriously, informs Foreign Minister. Results of this year's SSC and equivalent examination published. Government to take action soon against all fail institutions, says Education Minister. US is an important partner in Bangladesh's economic progress, comments Information and Broadcasting Minister. Ukrainian drone attack kills 13 people in Russia. And Bangladesh High Performance Team clinched two-match T20 series beating visiting Malaysia by 7 wickets in final in Mirpur. Now on to the details. The Cabinet has gave final and in-principle approval to the Draft Bank Resolution Amendment Act 2026, the Draft Visa Policy 2026 and the Draft National Human Rights Commission Act 2026. The approval was given in the meeting at the Secretariat with Prime Minister Tariq Rahman in the chair. The Bank Resolution Ordinance 2025 was promulgated with a view to providing timely solutions to risks arising from capital shortfalls, liquidity crisis, insolvency, or any threat to the existence of scheduled banks and ensuring financial stability. The Cabinet also approved the Draft Visa Policy 2026 with a view to making the entry into and departure from Bangladesh by foreigners easier and more orderly. Prime Minister Tariq Rahman has said it is now time to rebuild Bangladesh, which was turned into a fragile, debt and import-dependent state during 1.5 decades of fascist rule. He was addressing the National Conference on Navigating 5-Year Strategic Framework for Achieving SDGs, Policy Partnership and Priority 2026 at Bangladesh-China Friendship Conference Center in the capital today. Prime Minister said Sustainable Development Goals, SDGs, have an undeniable role in the process of rebuilding the country. He said government has taken initiatives to implement a 5-year strategic economic plan aimed at ensuring people's prosperity, aligning the country's national development plans with the SDGs adopted by the United Nations. Referring to BNP's people-oriented policies, Tariq Rahman said the party plans and programs had always been designed for the welfare of the people. The Prime Minister said Bangladesh had demonstrated its success in implementing the MDGs and was also taking appropriate measures to implement the SDGs. It may be mentioned the 3 villages taken under SDG Village Project are Mitingachari in Kaptai Upazila of Rangamati, Pankhali in Dakop Upazila of Khulna and Nafanagar in Bochaganj Upazila of Dinajpur. Prime Minister Tariq Rahman has expressed hope that India will expedite the extradition process of ousted Prime Minister Sheikh Hasina. He came up with his hope when Indian High Commissioner in Dhaka, Dinesh Trivedi, called on him at his office at Secretariat in the capital today. Prime Minister also stressed the need to create an appropriate environment to further advance bilateral relations between the two countries. Later, at a press briefing at Foreign Ministry, Foreign Minister Dr. Khalilur Rahman said in the meeting, Bangladesh expressed its expectation that India would expedite the process of extradite Sheikh Hasina. He said Bangladesh also reiterated its request to India to return the killers involved in the murder of Shahid Usman Hadi. Responding to a question on Sheikh Hasina's meeting with the press in New Delhi on 5th August, Foreign Minister said, Bangladesh had clearly conveyed its position to India and the Indian authorities had taken Dhaka's concerns seriously. The Indian side had expressed regret over what had happened, he added. Explaining Dhaka's position, the foreign minister said, a convicted person should be taken into custody and if that person has anything to say in defense, should make it before the court. The results of this year's Secondary School Certificate, SSC, and equivalent examinations has been published. Education and Primary and Mass Education Minister Dr. A.N.M. Ehsanul Haq Milan officially published the results at a press conference at the Secretariat today. The average pass rate in the country's 11 education boards this year is 62.25%, while 1,16,676 students secured GPA 5. Responding to the queries from the reporters at the briefing, Education Minister Dr. A.N.M. Ehsanul Haq Milan said opportunity to review the question papers this year has been ensured following applications of aggrieved students after the publication of results. Replying to another query about the educational institutions having zero pass in the SSE and equivalent examinations, he said government will start taking action soon against those institutions. Information and Broadcasting Minister Zahiruddin Shopon has said the United States is one of Bangladesh's closest and most important partners in the country's current economic progress. He said this at a views exchange meeting with the religious leaders at Gurnodi Catholic Church in Borishal today. Information and Broadcasting Minister said the partnership between the two countries plays a highly important role in garment exports, expatriate remittances and foreign direct investment. U.S. Ambassador to Bangladesh, Brent T. Christensen, was present at the event. This is Bangladesh Betar giving you the news. At least 13 people have been killed in a Ukrainian drone strike on the Russian Republic of Tatarstan. It is one of the deadliest single attacks on Russia since the start of Moscow's full-scale war in Ukraine. Kyiv has not yet commented on the strike on the city of Nizhny Kamsk. Iran said it was nearing a final pact with Oman defining new shipping lanes between them through the Strait of Hormuz. It also repeated that the U.S. must meet other conditions, including compensation and an end to sanctions and military threats, before the strategic waterway is reopened. U.S. President Donald Trump has said Washington is only holding limited talks with Iran and will wait for economic pressure on Tehran to increase. Meanwhile, Israeli Prime Minister Benjamin Netanyahu has rejected a U.S.-backed peace plan for Gaza. He said Israel will not withdraw its forces until Hamas is fully disarmed. Voting has opened today in the third and final phase of Pakistan-administered Kashmir's Legislative Assembly elections. Four of the 11 constituencies originally scheduled to vote went to the polls. Elections in the remaining seven constituencies, five in Poonch and two in Shudhnoti district, were postponed last week over security concerns. Cricket and host Bangladesh won the T20 series by defeating the visiting Malaysia cricket team by 2-0. Bangladesh high-performance team defeated Malaysia by 7 wickets in the second T20 match at the Sheri Bangla National Cricket Stadium at Mirpur, Dhaka today. Batting first, Malaysia scored 105 for 4 wickets in their stipulated 20 overs. In reply, Bangladesh reached the victory, scoring 106 runs for 3 in 7 overs and 4 balls. Finally, weather and forecast valid till 1 tonight says there is no inland river port warning and no signal is to be hoisted. To end the news, the main points again. It is time to rebuild fragile Bangladesh, says Prime Minister Tariq Rahman while inaugurating SDG Village pilot project. Indian High Commissioner pays courtesy call to Prime Minister. Dhaka seeks to expedite Sheikh Hasina's extradition. Bangladesh clarifies stance on Sheikh Hasina's recent press meet. Delhi takes Dhaka's concerns seriously, informs Foreign Minister. Results of this year's SSC and equivalent examination published. Government to take action soon against all fail institutions, says Education Minister. U.S. is an important partner in Bangladesh's economic progress, comments Information and Broadcasting Minister. Ukrainian drone attack kills 13 people in Russia. And Bangladesh high-performance team clinched two-match T20 series, beating visiting Malaysia by 7 wickets in final in Mirpur. That is the end of the news. Our next bulletin will be Bishwo Betare Bangladesh at 10 p.m. in Bangla.
1: Now here is the news commentary written by Mainur Rahim and read by Nilufa Yasmin. The recent devastating floods in Chattogram's Bashkali and Hathajir regions have caused widespread destructions. Homes were washed away, crops ruined, and thousands of families left homeless. In response to this humanitarian crisis, Prime Minister Tariq Rahman initiated relief operations by distributing financial aid and essential supplies to the affected communities. With the support of the local administration, these relief efforts have brought some comfort to the distressed population. At the Bashkali High School and College ground, a special program titled House Handover Grants and Relief Distribution was organized for flood-affected families. Speaking as chief guest, the Prime Minister urged citizens to remain vigilant against those attempting to spread confusion and disorder. He emphasized that misleading propaganda ultimately harms the people and disrupts peace and progress. The Prime Minister highlighted that the pilot project of the Family Card scheme has been successfully completed and the main program will commence on the 16th of this month. In this fiscal, approximately 4.1 million families across the country will benefit from this initiative, with women heads of the household receiving the cards directly. In Bashkali alone, nearly 10 to 12,000 families are expected to be included in this program. Later in the evening, at Hathajari Government College ground, the Prime Minister attended another rehabilitation event for flood victims. He reiterated that no one will be allowed to play with the fate of the nation. He called upon citizens to place unity against those who obstruct development and progress, stressing that the country's future must be safeguarded collectively. In Bashkali, overflowing rivers and canals submerge villages, forcing families to seek shelter elsewhere. Relief packages containing rice, lentils, oil, dry food, clean drinking water and medicines were distributed. Additionally, cash assistance were provided to the families to meet urgent needs. Local representatives and officials noted that this aid was crucial as many had been struggling without food and shelter for days. In Hathajari, the collapse of communication network and relief delivery particularly challenging. The army and the local volunteers use boats to reach stranded communities. When the Prime Minister's relief supply arrived, residents expressed immense relief. Special provisions were made for the children, women, and the elderly with supplies including milk, hygienic products, and medicines. Victims shared their gratitude, stating that they had long waited government assistance. Many emphasized that beyond food, the financial support would help them build their lives. Farmers whose crops had been destroyed said the cash aid would allow them to purchase seeds and fertilizers to restart cultivation. Residents view this initiative as a shining example of humanitarian leadership. They believe that standing beside people during distress and reflects the true statesmanship. The Prime Minister's relief efforts not only address immediate needs but also pave the way for long-term rehabilitation. The floods underscore the growing challenge of climate change in Bangladesh, with disasters occurring more frequently. Experts stress the importance of building sustainable infrastructure and disaster management system. For now, however, the people of Bashkali and Hathajari have found hope and relief through this Prime Minister's initiative. This review makes it clear that supporting citizens in time of crisis is the foremost responsibility of the leadership. Prime Minister Tariq Rahman's initiative to distribute aid and financial assistance embodies that responsibility, reinforcing public trust and confidence in the state. And that is the end of the news commentary.
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
3: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা এসএসসি ও সমমান পরীক্ষা 2026 ফলাফল প্রকাশ, স্টেক হোল্ডার ডায়ালগ অন পলিটিক্যাল অ্যান্ড ইলেকটোরাল ভায়োলেন্স ইন দ্য 2026 ইলেকশনস ইমপ্লিকেশনস ফর দ্য পাথ টু ডেমোক্রেটিক ট্রানজিশন শীর্ষক আলোচনা, ফাউন্ডেশনাল লার্নিং অ্যাকশন ট্র্যাকার শীর্ষক সেমিনার এবং শিক্ষক ও অভিভাবকদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজ। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পাশের হার 62.25%। এর মধ্যে জিপিএ 5 পেয়েছে 116,676 জন শিক্ষার্থী। প্রকাশিত ফলাফলে দেখা গেছে 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার 64.05%, এর মধ্যে জিপিএ 5 পেয়েছে 106,009 জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার 55.49%, জিপিএ 5 পেয়েছে 6,716 জন। আজ সকালে সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এমপি বলেন,
4: আমি এবার থেকে যেটা নাম্বার পেয়েছে সেটা দেওয়া হয়েছে। শুধু নতুন সুবিধা যেটা হয়েছে, আগে পদ্ধতি ছিল যদি কোন স্টুডেন্ট রি এক্সামিন করত তাহলে শুধু ট্যাবুলেশন শিটটা দেখা হতো, সত্যিকার অর্থে ওই শিক্ষার্থী খাতা পাল্টিয়ে গিয়েছে কিনা এবং শিক্ষক যথাযথ নাম্বার দিয়েছে কিনা এই পুনঃপরীক্ষা করার ব্যবস্থাটি ছিল না। এবার আমরা আইনগতভাবে পরিবর্তন এনে সেই ব্যবস্থাটি রেখেছি যে প্রত্যেকটি শিক্ষার্থী তার খাতা পুনঃপরীক্ষা করার সুযোগ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কোনো মানবিক বিষয় নেই। এক্স্যাক্টলি আবার রিভিউ করা হবে ইন ফ্রন্ট অফ এ কমিটি। যদি কেউ কাউকে ভুলভাবে মার্কিং করে থাকে বা যেখানে যা পাওয়ার উপযুক্ত রয়েছে সেটা যদি না দিয়ে থাকে, দেয়াল বি রিভিউ কমিটি, রিভিউ কমিটির সামনে সেই খাতা পুনঃপরীক্ষা করা হবে। এক্স্যাক্টলি প্রত্যেকটি ছাত্রছাত্রী যা প্রাপ্য তা তাকে দিতে হবে। সারা দেশের শিক্ষা ব্যবস্থা যদি কোন রকম ভাবে ক্রম সংখ্যায় কমতে থাকে এবং 0% যদি কোন স্কুলে কলেজ মাদ্রাসা পাস করে সেগুলিকে অ্যাড্রেস করা, এই এক্সপিরিয়েন্সটি আমার আছে এবং সেই এক্সপিরিয়েন্সের আলোকেই আমরা কাজ করব। আমি 2001 হতে 2006 পর্যন্ত যখন পরীক্ষা সুন্দরভাবে নকলবিহীন হয়েছিল, এই জিরো পাস করার সংখ্যা এর 3-4 গুণ ছিল, সেটা ক্রমান্বয়ে কমে এসছে এবং সেই ব্যবস্থাগুলো আমরা অতীতেও নিয়েছি, বর্তমানও নিব ইনশাআল্লাহ, এবং আপনারা দেখতে পাবেন সেগুলি আস্তে আস্তে ভালো করছে। ভর্তি কি পদ্ধতিতে হবে, যে ভর্তি পুরনো পদ্ধতিতে অর্থাৎ মার্ক বেসড, জিপিএ বেসড হবে, তাহলে আপনি এবার বুঝতে পারছেন যে সারা বাংলাদেশে মার্ক বেসড, জিপিএ বেসড এবং স্ট্যান্ডার্ড অ্যান্ড কোয়ালিটি অনুযায়ী স্টুডেন্ট আমরা প্রোভাইড করি সারা দেশে। তাই ভিকারনেস আইডিয়ালে কিভাবে ভর্তি ভিড় হয় সেইভাবে কি উপকূলীয় অঞ্চলে সেইভাবে আর্থসামাজিক অবস্থা কি সেইভাবে রয়েছে, সারা বিশ্বময় এটা রয়েছে এবং এটাকে অ্যাড্রেস করতে হবে লোকাল।
3: এ সময় উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদী আমিন বলেন,
5: যে সকল শিক্ষা বোর্ডে একক প্রশ্নপত্র প্রণীত হয়েছিল এবং আমরা দেখেছি সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল, বডি ওয়ার্ন ক্যামেরা ছিল এবং যে মূল্যায়ন হয়েছে সেটা শতভাগ নির্মোহভাবে করা হয়েছে। এটা প্রাচীন সংস্কৃতি আমরা দেখেছি ফ্যাসিবাদের সময় যেখানে কৃত্রিম ভাবে জিপিএ 5 কিংবা পাশের পরিমাণ বাড়ানো হতো, আমরা সেই সংস্কৃতি থেকে টোটালি বের হয়ে এসেছি। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেখানে শিক্ষার্থীরা তাদের যোগ্যতা, দক্ষতা, সৃজনশীলতা নিয়ে বের হয়ে আসবে। সুতরাং যে শিক্ষার্থী যেভাবে পড়াশোনা করেছে নির্মোহভাবে যে মূল্যায়ন হয়েছে এবং মূল্যায়নের জন্য যারা নিরীক্ষণকারী রয়েছেন শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে সেভাবে রেজাল্ট এসছে। আমার মনে হয় এখানে ভালো বা মন্দের দিকে না তাকে আমরা সেভাবেই দেখতে পারি, যে শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে তাদেরকে আমাদের সবার অভিনন্দন জানানো উচিত, শুভেচ্ছা জানানো উচিত। যারা ভালো ফলাফল করেছে তাদের সাথে তাদের পরিবার গর্বিত, আমরাও গর্বিত। আবার অনেকে আছে হয়তো ভালো ফলাফল করেনি, তাদের জন্য যে এটা জীবনের সবকিছু শেষ তা না, আমরা চাই যারা ভালো ফলাফল করেছে তারা যেমন পরিশ্রমের স্বীকৃতি পেয়েছে, যারা হয়তো তাদের কাঙ্ক্ষিত ফলাফল পায়নি সরকার একইভাবে একই সাথে তাদের পাশে থাকবে এবং আমরা নিশ্চিত করতে চাই ভবিষ্যৎ জীবনে যেন তারা সাফল্যের সোপান পেরিয়ে সাফল্য মণ্ডিত হয়ে ওঠে। যারা ফলাফল ভালো করুক, খারাপ করুক, প্রত্যাশিত করুক, অপ্রত্যাশিত করুক, আমরা সবাইকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। এবং আমরা অত্যন্ত আনন্দের সাথে বলতে পারি এবার কিন্তু প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটে নাই এবং খুব সুন্দর পরীক্ষা হয়েছে, সুষ্ঠুভাবে হয়েছে। এই কার্যক্রমে যারা ছিলেন অর্থাৎ আমাদের শিক্ষক, অভিভাবক, অবশ্যই যে শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করেছে, শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত সবাই, মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘদিন পর একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনা এসেছে, জনগণের অনেক প্রত্যাশা মাঝে সুন্দরভাবে এসএসসি পরীক্ষা হচ্ছে কিনা এবং প্রত্যেকে মেধার মূল্যায়ন পাচ্ছে কিনা সেটাও কিন্তু একটা বড় প্রাপ্তি। আমাদের এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখান থেকে আত্মনির্ভরশীলতা তৈরি হবে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সুতরাং আমরা একদিকে যেমন পাস ফেল গুরুত্বপূর্ণ, বাট একই সাথে প্রয়োজন তারা কি তাদের সৃজনশীলতা, মেধা, যোগ্যতা নির্মহ মূল্যায়ন পাচ্ছে কিনা, এবং মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশনায় সেভাবেই কিন্তু এবার আমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমাদের আজকে যারা ভালো ফলাফল করেছে কিংবা যারা হয়তো অনেকটাই প্রত্যাশিত ফলাফল পায়নি, সবার উদ্দেশ্যে আমাদের বার্তা কি, একটা সুনির্দিষ্ট লক্ষ্য যেন সবাই স্থাপন করে, কঠোর পরিশ্রম করে, নিজের উপর বিশ্বাস রাখে, আস্থা রাখে, থেমে না যায়। নির্বাচিত সরকার সকল শিক্ষার্থীর পাশে আছে।
3: আজ রাজধানীতে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত স্টেক হোল্ডার ডায়ালগ অন পলিটিক্যাল অ্যান্ড ইলেকটোরাল ভায়োলেন্স ইন দ্য 2026 ইলেকশনস ইমপ্লিকেশনস ফর দ্য পাথ টু ডেমোক্রেটিক ট্রানজিশন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আহমেদ বলেন,
6: বিশাল তরঙ্গ তৈরি হয়েছিল, যে তরঙ্গের মাঝে এইরকম ভয়াবহ একটি ফ্যাসিস্ট সরকার তাকে বিদায় নিতে হয়েছে। এই ফ্যাসিস্ট নিয়েও নানা তর্ক বিতর্ক অনেকে করছেন, অনেকেই এটা একমত হয়েছেন যে যেভাবে সেই সময় দেশ শাসন হয়েছে এটি ফ্যাসিজমেরই নামান্তর। পার্থক্য ছিল মূল নাৎসিদের থেকে এই বাংলাদেশের নাৎসি বা ফ্যাসিস্টদের, যে তারা কমপক্ষে নিজের দেশকে পৃথিবীর অন্যান্য জাতির চেয়ে, নিজেদের জাতিকে পৃথিবীর অন্যান্য জাতির মধ্যে শ্রেষ্ঠ করতে চেয়েছে। এটা হিটলারের বিরুদ্ধে অভিযোগ, মুসলিমের বিরুদ্ধে অভিযোগ। করতে গিয়ে তারা এথনিক ক্লিনসিং করেছেন, 50-60 লক্ষ ইহুদিকে মেরে ফেলেছেন, গ্যাস চেম্বারের ভিতরে এটেছেন। কিন্তু এদের টাকা পাচারের কথা আমরা শুনিনি, এদের ব্যাংক লুটের কথা শুনিনি। এরা দেশকে শক্তিশালী করছে এবং সারা বিশ্বের বিভিন্ন জাতিকে পদানত করার চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশ ছিল সেখান থেকে ব্যতিক্রমী। টাকা লুট, ব্যাংক লুট, নিজের আত্মীয় স্বজনকে প্লট দেওয়া এবং নিজের পক্ষের লোকদেরকে ব্যাংক দিয়ে সেখান থেকে অবাধে টাকা পাচার করার বিভিন্ন ব্যবস্থা করে দেওয়া, এই হিসেবেদের রূপ ছিল একটা ভিন্ন ধরনের একটা রূপ, একটা পারভার্টেড বিকৃত একটা রূপে আত্মপ্রকাশ করেছে। কয়েকজন সেই সময়ের সরকারের পছন্দের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান, যারা ব্যাংক থেকে লোন নিয়েছিলেন 32,500 কোটি টাকা, এবং এখন দেখা যাচ্ছে ইনভেস্টিগেশনে বাংলাদেশ ব্যাংকের যে একটা ইনভেস্টিগেশন ইন্টেলিজেন্স একটা টিম আছে, তারা দেখছে যে এবং এই লোন দেওয়া টাকা সম্পূর্ণটাই লন্ডার্ড হয়েছে, এটা পাচার হয়েছে। অসংখ্য ঘটনার মধ্যে এই একটা ছবি।
3: গতকাল রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত ফাউন্ডেশন লার্নিং অ্যাকশন ট্র্যাকার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি বলেন,
7: বাংলাদেশের এডুকেশন এগিয়ে নিয়ে যাবার জন্য সবচেয়ে বড় ভূমিকা যাদের রাখতে হবে, যদি আসলে আমাদের কিছু অ্যাচিভ করতে হয়, আমার মন্ত্রণালয় বলেন, আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে শুরু করে যে ন্যাপ, বিএনএফই, এনসিটিবি এবং পার্টনারিং অর্গানাইজেশন যারা আমাদেরকে প্রতিনিয়ত সহযোগিতা করে থাকেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য, এই সার্ভেটা কমপ্লিট করতে সক্ষম হয় যেন এখান থেকে আমরা ভালো দিক নির্দেশনা পাই, কারণ আমরা অনেক কিছু করতে চেষ্টা করছি। ময়মনসিংহে আমরা দেখেছি আমাদের এনএসএর রিপোর্টে যে ময়মনসিংহে আমাদের লার্নিং এর অবস্থা খুব ভালো, কিন্তু সেটা শুধু স্কুল গোয়িং চিলড্রেনের জন্য ছিল, আউট অফ স্কুল চিলড্রেনদেরকে ধরা হয়নি। যখনই উনারা ওনাদের অ্যাসেসমেন্টে বা ওনাদের সার্ভেতে ধরেছেন, তখন ওভারঅল অ্যাভারেজ অনেক নিচে নেমে এসেছে। রিচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আউট অফ স্কুল চিলড্রেন যেন না থাকে। এগেইন, আউট অফ স্কুল চিলড্রেনের জন্য আমাদের বিএনএফ অনেকগুলো প্রোগ্রাম করছে, আলো স্পেসিফিক্যালি একটা প্রোগ্রাম যেটা আউট অফ স্কুল, এবং এটা আমরা আরো শক্তিশালী করব আগামী দিনগুলোতে। কিন্তু আমাদের মূল প্রচেষ্টা আউট অফ স্কুলে কোনো আপ টু 10 ইয়ার ওল্ড যেন আউট অফ স্কুল না থাকে, সবাই যেন ইন স্কুল থাকে। এবং সেই কারণে আপনারা জেনে খুশি হবেন, আগামী 16 তারিখে আমরা আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী খুদ ইনগ্রেট করবেন আমাদের প্রথম ফ্রি স্কুল ইউনিফর্ম পাইলট। তো আমরা পাইলট করছি, এগুলো করার কারণ যেন বড়ভাবে আমরা সবাইকে উৎসাহিত করতে পারি স্কুলে আসার জন্য। আউট অফ স্কুল চিলড্রেন এই পুরো ফ্রেজটা আমাদের সকল জায়গা থেকে আমরা মুছে দিতে চাই ভাই, আউট অফ স্কুল চিলড্রেন যেন বাংলাদেশে না থাকে।
3: আজ মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়ে পরিবেশ উন্নয়ন সংস্থা বাংলাদেশের উদ্যোগে ছাত্র অভিভাবকদের মাঝে গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম বলেন,
8: ইস্ট পাকিস্তানে একটা সরকারি স্কুল ছিল, সেই সময় স্কুলের যে পরিবেশ সেটা তোমরা কল্পনাও করতে পারবে না। এই স্কুলের গেট দিয়ে কেউ ঢুকার সাহস হতো না, এবং স্কুলের যে হাতে দুই পাশে এখন যেখানে তোমরা গাড়ি পার্ক করো সেখানে একটা সুন্দর বাগান ছিল। এখন আমাদের হেডমিস্ট্রেস যেখানে থাকে এইখানে একটা সুন্দর বাগান ছিল, অত সুন্দর একটা স্কুল, যে পরিবেশ এটা দেখলে এটাকে ভেদ করে বাইরে কেউ ঢুকবে সেটা ভাবতেও পারত না। এবং স্কুলের পড়াশোনাও ছিল তৎসময় সারা পূর্ব পাকিস্তানের মধ্যে একটা ছিল। এখানে যারা হেডমাস্টার বা সাধারণ মাস্টার হয়ে আসত তারাও বিভিন্ন স্কুলের হেডমাস্টাররা এখানে মাস্টার হয়ে আসত। পড়াশোনার মান দিক দিয়ে সেটা আমাদের অনেক উন্নত ছিল। আজকে তোমরা যারা এখানে ছাত্ররা আছো তোমাদের মাধ্যমে আমি আবার বিশ্বাস করি যে আগামী দিনে এই দেশের নেতৃত্ব তোমাদের মাঝ থেকে বের হয়ে আসবে, তোমরা নিজেদেরকে সেইভাবে সৃষ্টি করবে। আজকে যে পরিবেশের জন্য গাছ লাগানোর জন্য এখানে আমরা একত্রিত হয়েছি, আমি বিশ্বাস করি যে তোমরা যদি সবাই একটা করে গাছ বাড়িতে লাগাও, ছাদে লাগাও, নাকি একটা টবের মধ্যে লাগাও, এটা কি সম্ভব হবে তোমাদের বেঁচে থাকার জন্য, পরিবেশটাকে ভালো রাখার জন্য? আজকে কোনোভাবে আমাদের ভালো লাগে না যে সারা পৃথিবীতে বায়ু দূষণের দিক দিয়ে ঢাকা শহর একে থেকে দশে থাকে, এটা নিশ্চয়ই আমাদের ভালো লাগে না। আর যে বায়ু দূষণ এটা তোমাদের আমাদের ক্ষতি করছে, আজকে বিভিন্ন রকম অসুখ আজকে দেখা দিচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে মানুষ। কারণটা হলো আজকে পরিবেশ ভালো নাই, বায়ু দূষণ, ঢাকার বাতাসে সীসা পাওয়া যায় এমন একটা অবস্থা। সেখান থেকে যদি এই কার্বন ডাই অক্সাইড থেকে আমরা মুক্ত হতে চাই তাহলে গাছ বেশি করে লাগানো ছাড়া কোনো বিকল্প নাই। এই গাছগুলো কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে আর আমরা গাছগুলো থেকে অক্সিজেন সংগ্রহ করবো। এগুলো তোমাদের বলে বোঝাতে হবে না, তোমরা নিশ্চয়ই পড়াশোনা করেছ। সেই কারণেই আজকে এই দেশটা আমার, এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমার, এই ঢাকা শহর আমার। নিজে থেকে মনে করতে হবে যে ঢাকা শহরটা তোমার, এই ঢাকা শহরটাকে সুন্দর রাখতে হবে। আমি আমার তোমার ঘরটা যেরকম পরিষ্কার রাখো, পড়ার টেবিলটা যেরকম পরিষ্কার রাখো, তাহলে রাস্তাটা কেন সেরকম পরিষ্কার থাকবে না, বাড়ির আঙিনাটা কেন সেরকম পরিষ্কার থাকবে না? তোমাদের মতো ছোট ছিলাম যখন আমরা চাউর ছিলাম, আমরা বিভিন্ন ড্রেন পরিষ্কার করেছি, বিভিন্ন রাস্তাঘাট পরিষ্কার রেখেছি, আমরা ঝাড়ু দিয়েছি। এই স্কুলের পড়াকালীন অবস্থায় তখন বাংলাদেশে যে জায়গায় ঝড় হতো, জলোচ্ছ্বাস হতো, আমি ছুটে গিয়েছি স্কুলের ছেলেদেরকে নিয়ে সেই জায়গায় রিলিফ দেওয়ার জন্য। কাজে সেটা আমি যদি তোমাদের বয়সে পারতে পারি তাহলে তোমরা পারবো না কেন?
3: বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা সাত আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ উল্লেখ করেন,
9: গাছ আমাদের প্রকৃতির সবচেয়ে বড় বন্ধু, পরিবেশের ভারসাম্য রক্ষা থেকে শুরু করে মানুষের বেঁচে থাকা প্রতিদিন ভাবে বৃক্ষের ভূমিকা অপরিসীম। গাছ আমাদের অক্সিজেন দেয়, ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড শুষে নেয় এবং বায়ুমণ্ডলকে নির্মল রাখে। মাটি ক্ষয় রোধ, নদী ভাঙ্গন হ্রাস এবং বন্য জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে বৃক্ষের কোনো বিকল্প নেই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, নগরায়নে উন্নয়নের নামে প্রতিনিয়ত আমরা বন উজাড় করে চলছি। এর ফলে বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়ছে, আবহাওয়া পরিবর্তন ঘটছে এবং জলবায়ু সংকট তীব্র হচ্ছে। এই সংকটকে কাটিয়ে উঠতে একমাত্র সমাধান বেশি বেশি গাছ লাগানো। শুধু একটি গাছ লাগিয়ে দায়িত্ব শেষ করলে চলবে না, সেটি পরিচর্যা করে বাঁচিয়ে রাখাও আমাদের দায়িত্ব। আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমরা নিজেদের অন্তত দুটি করে ফল, বনজ বা ঔষধি গাছ লাগাব এবং আমাদের আগামী প্রজন্মকে একটি সুন্দর সমুদ্র বাসযোগ্য পৃথিবীর উপহার দিব।
3: সংবাদ প্রবাহ শেষ হলো। বর্ণনা আসফিয়া তাসনিম, সম্পাদনা এ এস এম আহাদ, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
10: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 11 আগস্ট মঙ্গলবার বেলা 2:20 থেকে বেলা 3টা পর্যন্ত ঢাকা ক 693 কিলোহার্স এফএম 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট শুনতে পাবেন ইসলামের দৃষ্টিতে সুদের পরিণাম। শুনলেন অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা।
11: বাংলাদেশ বেতার ঢাকা, বিশ্ব বেতারে বাংলাদেশ বাংলা মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান শুনবেন।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বিশ্ববেতারে বাংলাদেশ সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বর্ষা আহমেদ। বাংলাদেশ সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশের বেতার কেন্দ্র থেকে প্রচারিত গুরুত্বপূর্ণ সংবাদের উপর ভিত্তি করে এই সাপ্তাহিক আয়োজন বিশ্ব বেতারে বাংলাদেশ সাজানো হয়েছে। প্রচারিত হয় সপ্তাহের প্রতি সোমবার রাত ১০টায় ঢাকা ক থেকে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৫ই আগস্ট স্বাধীনতা প্রিয় ও গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন। গত বুধবার জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের এই দিনে বীর ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়। প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন সরকার দেশ ছাড়তে বাধ্য হয় এবং দেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা ঘটে। তিনি এই দিনটিকে জাতীয় ভাবে উদযাপন তাৎপর্য তুলে ধরে বলেন, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। বাণীতে তিনি অভিযোগ করেছেন, দীর্ঘ সময় ধরে দেশে ফ্যাসিবাদী শাসনের কারণে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন মতের মানুষ গুম, খুন, অপহরণ, হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। একই সময়ে বেগম খালেদা জিয়াকেও রাজনৈতিক কারণে দীর্ঘদিন কারাবন্দী থাকতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ১৯৭১ ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর ২০২৪ ছিল স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার সংগ্রাম। ২০২৪ সালের গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, জাতি তাঁদের আত্মত্যাগ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আগামী ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষকের অধিকার নিশ্চিত করতে যাচাই বাছাইয়ের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়ন করারও নির্দেশ দেন তিনি। গত মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড সম্পর্কিত এক সভায় সংশ্লিষ্টদের তিনি এ বিষয়ে নির্দেশনা দেন বলে বিবিসি বাংলার রিপোর্টে বলা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ছবি ও কিউআর কোড সংবলিত এই কার্ডে কৃষকের পরিচয় ছাড়াও কৃষি উৎপাদন, সরকারি সহায়তা এবং কৃষি বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকতে হবে। সংশ্লিষ্টদের এ বিষয়ে বিবেচনায় রেখে কার্ড তৈরির নির্দেশ দেন তিনি। দেশের গ্যাস ও জ্বালানি সংকটের বাস্তবতার বিষয়টি স্বীকার করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটের ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে। সমস্যার সমাধানে সরকার সাধ্যমতো চেষ্টা করছে বলেও জানান তিনি। বিবিসি বাংলা জানিয়েছে, গত মঙ্গলবার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে জুলাই আন্দোলন নিয়ে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকার জ্বালানি খাতকে তাদের পকেট ভারী করার খাত হিসেবে বিবেচনা করেছে আর এত বছরের লুটপাট করে বিধ্বস্ত করা সেক্টরকে পুনর্গঠন করতে হলে সময়ের প্রয়োজন। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া ১৩ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। এদিকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি থেকে ২টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিএনপি। গত রবিবার ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়ন সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জুলাই গণ অভ্যুত্থানের বার্ষিকীর দিনে দিল্লিতে সংবাদ সম্মেলনের কথা বলার সুযোগ করে দেওয়ার ক্ষুব্ধ বাংলাদেশ সরকার। ডয়েসে ভেলে জানিয়েছে, গত বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ প্রতিক্রিয়া জানিয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অনুষ্ঠানটি আয়োজনের ফলে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন যাত্রার প্রচেষ্টায় সম্ভাব্য নেতিবাচক প্রভাব সম্পর্কে উদ্বেগের কথা ভারত সরকারকে আগেই জানানো হয়েছিল। এরপরেও ভারতের মাটিতে এই আয়োজনের অনুমতি দেওয়ায় ঢাকা গভীর হতাশা প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপনের দিনে ভারতের মাটিতে শেখ হাসিনার এই মতবিনিময় বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গুরুতর অপমান। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ভারতের সঙ্গে সার্বভৌমত্ব, সমতা, পারস্পরিক শ্রদ্ধা, একে অপরের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে একটি গঠনমূলক, উভয় পক্ষের জন্য লাভজনক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায়। যে কোনো অজুহাতে তাঁকে গণমাধ্যমের সঙ্গে প্রকাশ্যে কথা বলার সুযোগ দেওয়া বাংলাদেশের জনগণের অনুভূতিতে গভীর আঘাত এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্প্রীতিপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য ক্ষতিকর বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রেডিও তেহরান জানিয়েছে, গত বুধবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও স্বরাষ্ট্র উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের ও সৌদি আরবের উপ পররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আল খুরাইজির মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুষ্ঠিত বৈঠকে সৌদি আরব ও বাংলাদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে সমন্বয় সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়েও আলোচনা হয়। এর আগে গত মঙ্গলবার সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন। বৈঠকের পর তারা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত সাম্প্রতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন। শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ হলো আমাদের আজকের সাপ্তাহিক আয়োজন বিশ্ব বেতারে বাংলাদেশ। এরপর আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত ১১টায় বাংলায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিস্বর। পরিবেশনায় চন্দন কুমার দে, গ্রন্থনা উপস্থাপনায় আজিজুর রহমান তুহিন।
2: প্রিয় শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিস্বর। আমাদের সাথে আজকে আছেন শিল্পী চন্দন কুমার দে। দাদা, কেমন আছেন?
3: ভালো আছি, আপনি কেমন আছেন?
2: এই তো, আমরা যেটা করি যে কিছু গান শুনি, নির্বাচিত গান, আপনার পছন্দের কিছু গান শুনবো আর সেই গান নিয়ে কথা বলবো, এটাই আমাদের অনুষ্ঠানের বৈশিষ্ট্য। শুরুতে আমরা একটা কি পূজার গান বা প্রার্থনার গান দিয়ে শুরু করতে চাই, কোন গানটি করবেন?
3: আমি আমার প্রথম গান পূজার গান, আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই, তখন যাহা পাই সে যে আমি হারাই বারে বারে।

0: প্রিয় শ্রোতা, আপনারা যে প্রথম গানটি শুনলেন, এই গানটি কবির মধ্যবয়সের রচনা এবং রবীন্দ্রনাথ তার গীতবিতানে যে পর্যায়গুলো ভাগ করেছেন, পূজা, প্রেম, প্রকৃতি, স্বদেশ এবং আরো আনুষ্ঠানিক বিচিত্র, তো পূজা পর্যায়টিকে অনেকগুলো উপপর্যায়ে ভাগ করা হয়েছে এবং সেগুলো বিশেষ বিশেষ ভাবনা অনুসারে নাম করা হয়েছে। রবীন্দ্রনাথের দর্শন, রবীন্দ্র দর্শনে একটা বিশেষ চিন্তা হচ্ছে তার বিশ্ব ভাবনা। রবীন্দ্রনাথ ঠাকুর তার কৈশোরোত্তর জীবনে তার স্বদেশ প্রেম বা জাতীয়তাবাদ থেকে তার শুরু স্বাদেশিকতা, সেই স্বাদেশিকতা পরিণতি পায় ১৯০৫ বঙ্গভঙ্গ রদের আন্দোলনকে কেন্দ্র করে। কিন্তু এর পরেই, এই বঙ্গভঙ্গের যে আন্দোলন ছিল তার পরেই কিন্তু আমরা দেখতে পাই স্বাদেশিকতা, জাতীয়তাবাদের ক্ষুদ্র গণ্ডি থেকে বের হয়ে কবি বিশ্ববোধকে, পুরো পৃথিবীকে তার আপন হিসেবে ভেবেছেন। এবং সেটি খুব স্পষ্টত দুটো ভাগে বিভক্ত, একটি হচ্ছে বিশ্বের যে নিখিলের যে প্রাণ সেটা, আরেকটি হচ্ছে যেখানে কবি একেবারে মাটির অর্থাৎ বসুন্ধরাকে এই স্রষ্টার সৃষ্টি রূপে, নিখিল বিশ্বরূপে দেখেছেন, আরেকটি হচ্ছে তার আন্তর্জাতিকতাবাদ। আমরা যে গানটি শুনলাম সেটি বিশ্ব উপপর্যায়ের গান এবং এই গানটিতেও ঠিক সেই প্রভাত আসে তাহার কাছে আলোক ভিক্ষা নিতে, সে আলো তার লুটায় ধরণীতে, অর্থাৎ সেই নিখিলের কথা, বিশ্বে বিশ্বভরা প্রাণের কথা বলা হচ্ছে। খুব সুন্দর করে দাদা আপনি গানটি গাইলেন, আমরা পরে কোন গানে যাব?
1: কোন ভীরুকে ভয় দেখাবি, আধার তোমার সবই মিছে, ভরসা কি মোর সামনে শুধু, না হই আমায় রাখবি পিছে।
0: এই গানটি সম্বন্ধে বলতে গেলে একটা নাটকে যুক্ত হয়েছিল গানটি, বিসর্জন নাটকে যখন গাওয়া হয়েছিল। আমরা বরং গানটি শুনি।

0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিস্বর। আমি আজিজুর রহমান তুহিন আছি আপনাদের সাথে। আজকে আমাদের সাথে আছে শিল্পী চন্দন কুমার দে। আমরা শিল্পী চন্দন কুমার দের কণ্ঠে গান শুনছিলাম, পরপর দুটি পূজা পর্যায়ের গান শুনলাম, গানবর্জ্যের বিষুবর্জ্যের। এবারে কি আমরা একটু অন্যদিকে যেতে পারি? আমরা কি প্রকৃতিতে যাব?
1: হ্যাঁ হ্যাঁ, আমরা শ্রাবণের বর্ষার গান করছি। আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাপে ক্ষণে ক্ষণে ঘরের বাঁধন যায় বুঝিয়াস টুটে।

বর্ষা আমাদের বাঙালি কবিদের রবীন্দ্রনাথ তো বটেই, সেই আবহমানকালের বাংলা সাহিত্যে বর্ষা একটা বিশেষ অনুষঙ্গ। আমাদের ঋতু বৈচিত্র্যের দুটো ঋতু খুব গুরুত্বের সাথে দেখা যায়, একটা হচ্ছে বর্ষা, একটা বসন্ত। এবং বর্ষাই বোধহয় বাংলা গীতিকবিদের মধ্যে এমন কোন গীতিকবি নেই, সেটা রবীন্দ্রনাথ থেকে শুরু করব না আরো পেছনে আমরা বৈষ্ণব পদাবলী যেতে পারি, এমনকি কালিদাস থেকে যদি আমরা শুরু করি আজকের দিনের একেবারে আধুনিক গান পর্যন্ত, শ্রাবণে আষাঢ়ে ঘন বর্ষা নিয়ে গান রচনা করেননি এমন কোন কবি পাওয়া যাবে না। আমরা এ পর্যায়ে রবীন্দ্রনাথের বর্ষা প্রকৃতির গান শুনব আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাপে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিস্বর। আমরা আমাদের আয়োজনের প্রায় শেষ পর্যায়ে আর একটি গান আমরা শুনতে পারব, তো সেই গান শোনার আগে গান নিয়ে নিশ্চয়ই কথা বলবো, দাদাও কথা বলবেন, আমাকে বিদায় নিতে হবে। তো যে গানটি আমি শুনতে চাইছি এ পর্যায়ে, রবীন্দ্রনাথের প্রকৃতির যে গানগুলো সেগুলোর একটা বিশেষ, আমার কাছে যেটা মনে হয়েছে, রবীন্দ্রনাথ বৈচিত্র্য ঋতু প্রকৃতিকে উপলব্ধি করেছেন, নিসর্গকে উপলব্ধি করেছেন, দেখেছেন আমাদের পূর্ববঙ্গে। যদিও অধিকাংশ ঋতু প্রকৃতির গানগুলো পরবর্তী জীবনে শান্তিনিকেতনে রচিত, কিন্তু এই যে ঋতুর রূপটা, বিশেষ করে বর্ষা, এই ঋতুর রূপ কিন্তু কবি এখানে আমাদের নদীবক্ষে, আমাদের এই পদ্মাপাড়ে, ইছামতিতে, পূর্ববঙ্গেই কবি সবচেয়ে বেশি কাছে এসেছিলেন প্রকৃতির, এবং ঋতুকে, বর্ষাকে উনি একদম কাছ থেকে দেখেছেন। যে গানগুলোর কথা আমরা অফলাইনে তখন বলছিলাম, তার মধ্যে একটা গান আপনি বলেছিলেন, হেরিয়া শ্যামল ঘন নীল গগনে, এই গানটি শুনতে চাইছি এই জন্য বিশেষ করে যে এই গানটি একেবারেই নদীবক্ষে ঝড় বৃষ্টির মধ্যে সেই উপলক্ষে, সেই প্রেরণায় লেখা, কবির একদম মাঝ বয়সের গান এটি। এবং কবি যখন প্রত্যক্ষ করছিলেন ইছামতি নদীতে, তার বোটে করে ঘুরছিলেন, তখন এই শ্যামল নীল ঘন আকাশ যখন দেখছেন ঝড়ের সময়, তখন একটা স্মৃতি কাতরতার গান, হেরিয়া শ্যামল ঘন নীল গগনে সেই সজল কাজল আঁখি পড়িল মনে, আমরা গানটি শুনি। তার আগে আমি বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা সঙ্গীত সংস্কৃতি চর্চা করুন, শুভরাত্রি।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিস্বর। সঙ্গীত পরিবেশনায় চন্দন কুমার দে, গ্রন্থন উপস্থাপনায় আজিজুর রহমান তুহিন, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং রবিস্বর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন।
3: প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। সঙ্গীত বিষয়ক পাক্ষিক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরের আলাপনের ষষ্ঠ পর্বের অনুষ্ঠানে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি আমি আশরাফ শাহিন। বন্ধুরা, কথা সুরের আলাপন অনুষ্ঠানের ষষ্ঠ পর্বে উপস্থিত আছেন বিশিষ্ট সুরকার মোহাম্মদ ইসাহাক। আপনারা নিশ্চয়ই জানেন সুরকার মোহাম্মদ ইসাহাক আমাদের অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন এবং এখনও দিয়ে চলেছেন। আমরা তার সুরে জনপ্রিয় কিছু গান শুনব এবং সেই সাথে গানগুলো নিয়ে তার স্মৃতিচারণমূলক আলোচনা শুনব। জনাব মোহাম্মদ ইসাহাক, আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য।
4: আপনাকেও স্বাগতম আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য বাংলাদেশ বেতার, এবং আপনাকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
3: বন্ধুরা, মোহাম্মদ ইসাহাক বাংলাদেশের একজন বিশিষ্ট সুরকার। তার সুরে অসংখ্য গান দেশের বিশিষ্ট শিল্পীদের সুমধুর কণ্ঠ ও আবেগপূর্ণ পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে সুরকার হিসেবে নিয়মিত সুর সৃষ্টি করে চলেছেন। তার সুরারোপিত অসংখ্য গান দর্শক শ্রোতাদের কাছে স্থায়ী আসন পেয়েছে। সুরকার হিসেবে তিনি পরিশ্রমী ও নিবেদিত প্রাণ একজন মানুষ। তার সুরের গান মানুষের আনন্দ, ভালোবাসা, আবেগকে সুন্দরভাবে প্রকাশ করে। বাংলা গানের জগতে মোহাম্মদ ইসাহাক একজন সম্মানিত, প্রশংসিত সুরকার। আজ আমরা এই বিশিষ্ট সুরকারের কিছু গান আর কথামালা নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়েছি। আমরা নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে তার সুর করা গান শুনব, সেই সাথে এ সকল গানের নেপথ্য কথা শুনব তার কণ্ঠে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমরা যে গানটি শুনব সেটি গাইবেন শিল্পী আঞ্জুমান আরা শিমুল। তিনি গাইবেন ও মেঘ তুমি বৃষ্টি দিও না। আসুন আমরা গানটি শোনার আগে গানটি নিয়ে স্মৃতিচারণ শুনি সুরকার মোহাম্মদ ইসাহাকের কাছ থেকে। মোহাম্মদ ইসাহাক, আপনি এই গানটি কিভাবে পেলেন, গানটির গীতিকার কে, কিভাবে গানটি আপনি করেছেন, আপনি আমাদেরকে বলুন।
4: আমার এই গানটি করার পিছনে একটা বিরাট একটা ঘটনা আছে। এই গানটি লিখেছেন কিন্তু আমাদের সেই সাবেক জিএম শফিউদ্দিন শিকদার। ওনার অনেক গান আমি করেছি। আমাদের একটা সময় ছিল যে আমরা সব একসাথে শিল্পী, তারপরে আর্টিস্ট, যেমন বিশেষ করে আজকে যে ও মেঘ তুমি বৃষ্টি দিও না, যে শিমুলের কথা বলে, সে অত্যন্ত আমার স্নেহের একজন বোন এবং তার সাথে আমার দীর্ঘ সময় সম্পর্ক। কোনো সুরের পিছনে বসতাম, কখন যে সময় পেরিয়ে যেত একদম আমি বলতেই পারতাম না। একদিন হারমোনিয়ামটা শিমুল আসলো, তো হঠাৎ করে শফি ভাই গানটা লিখতেছে, তো লিখে বললো যে শিমুল এই গানটা লিখেছি, তুমি বলো তো দেখি কেমন গানটা কেমন। হ্যাঁ, বলে যে তাহলে আমি এই গানটা আমি গাবো, তুমি যদি গান করবো আমি তো শুধু তো করি না, আপনার সুর তো করতে বিশেষ সময় লাগে না, তো আপনি আমাকে এই গানটা করে দেন। পর আমরা বসে, আমি সেভাবে বসে, শিমুল বললো যে না এভাবে না ওভাবে, এভাবে করেন এই জায়গাটায়। তখন আমাদের আগের একটা ইয়ে ছিল যে সুরকাররা যাই বলে তাই না, না আমি এটা বিশ্বাস করি না, এটা একটা টিম ওয়ার্ক। আমরা সুরকার, গীতিকার বসে এবং শিল্পী বসে আমরা একটা মূল একটা সিদ্ধান্ত উপনীত হওয়ার পরে একটা সুরের সৃষ্টি হয়। তা আমি এইভাবে গানটা আমি করলাম, শিমুলকে দিয়ে গাওলাম। আমি যখন শুরু করলাম তখন শিমুল সুন্দরভাবে সে গিয়েছিল। শিমুলের মালঞ্চে বেশ কয়েকবার সে গানটা গিয়েছে। আশা করি এই গানটা আপনাদের কাছে ভালো লাগবে।

0: ধন্যবাদ শিল্পী আঞ্জুমান আরা শিমুল। বন্ধুরা, আমরা এখন যে গানটি শুনব সেটি গাইবেন খালেদ মাহমুদ মুন্না। গানটি হল যত না আলো তার চেয়ে বেশি আধার ছেয়ে গেছে আমার জীবন। আসুন গানটির বিষয়ে শুনি আমাদের আজকের অতিথি মোহাম্মদ ইসাহাকের কাছ থেকে। ইসাহাক ভাই, আপনি গানটি কিভাবে সৃষ্টি করলেন আমাদেরকে যদি গানটি সম্পর্কে কিছু বলেন।
1: আসলে গানটি আমার টেলিভিশনে একটা প্রোগ্রাম আছে, সবাই জানে আধুনিক গান অনুষ্ঠান, সেটা হচ্ছে সঙ্গীতা। এই সঙ্গীতাতে আমাকে সুর এবং সঙ্গীতের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি তখন গান পাচ্ছিলাম, কি করব। আমি হামিদুল্লাহ খুব ভালো গান দেখেন, তো হামিদুল্লাহকে বললাম, ভাই আপনার একটা গান কি একটু ভালো একটা গান দিতে পারবেন? কইছে, ভাই আমার কাছে একটা ভালো একটা গান আছে, আমি একটু দেখেন না তো গানটা, দেখে জানা ভালো তো সুন্দর। তো আমি ইয়েতে নিয়ে আসলাম, তখন আমি রিহার্সাল রুমে বসে বসে গুনগুন করতেছিলাম, হঠাৎ করে খালেদ মুন্না উপস্থিত। আসসালাম আলাইকুম গুরু, কি অবস্থা, কেমন আছেন, আমার কি গান হয়েছে? আমি কিভাবে গান করবো, আমার তো শুরু তো করি না, কি বলেন কখন করবেন? আমি যে এখনই করব, বসো তুমি গুনগুন করো। তখন আমাকে এই গানটা আমি খালেদ মুন্নাকে দিলাম। খালেদ মুন্না, চমৎকার তো ভাই, আরে চমৎকার, আপনি এত তাড়াতাড়ি গানটা শুরু করে ফেললেন। আমি যে হ্যাঁ, আমার যখন মুড আসে আমার গানটা কেন জানি ভালো হয়ে যায়। তো আমি এই গানটা তখন খালেদ মুন্নাকে দিয়ে গাওয়ালাম, আর সেটার সঙ্গীতে খুব ভালো একটা রিপারকেশন হয়েছে শ্রোতাদের মধ্যে এবং দর্শকদের মধ্যে। আজকের এই অনুষ্ঠানে আসুন আমরা খালেদ মুন্নার কণ্ঠেই এই গানটি নতুন করে আবার শুনি।

0: ধন্যবাদ শিল্পী খালেদ মাহমুদ মুন্না। বন্ধুরা, আপনারা শুনছেন কথা সুরের আলাপন অনুষ্ঠানে বিশিষ্ট সুরকার মোহাম্মদ ইসহাকের সুরে জনপ্রিয় গান এবং সেই গানগুলোর নেপথ্য কথা। এখন আমরা গান শুনব শিল্পী বাবুল রেজার কণ্ঠে। গানের কথা হলো এই রাত নিঝুম চোখে নাই ঘুম। ইসহাক ভাই, এই গানটি আপনি কিভাবে তৈরি করলেন, কিভাবে সুর করলেন এবং শিল্পীদেরকে কিভাবে গাওয়াইলেন, গানটির সেই কথাগুলো আপনি আমাদেরকে একটু জানান।
1: আমি তো সুফিদের অনেক গান করেছি, এটাও সুফিউদ্দিন শিকদারের লেখা। আমাদের তখন আসা যাওয়া হতো টেলিভিশনে, আমরা সব শিল্পীরা, গীতিকার, তারপরে আরা যারা আনুষঙ্গিক, যারা মানে গান বোদ্ধা লোক, আমরা সবাই মিলে একটা মিলনমেলা ছিল। একটা তখন এত সুন্দর সিস্টেমটা ছিল যে কখন যে কি সুর হবে, কখন কি যে গান লেখা হবে, তখন সেটা কিন্তু কোনো নির্ধারিত সময় ছিল না, ক্ষণ ছিল না, ঠিক আছে। আমি হঠাৎ করে আমি সুফের রুমে গেলাম, সুফিউদ্দিন শিকদার, ওনার কিন্তু একটা ভালো একটা গুণ ছিল যে সুরের উপরে লেখার যে একটা যে পাণ্ডিত্য। তখন আমি বললাম যে সুফি ভাই, একটা টিউন আসছে আমার, জানেন বলুন তো কি, বলুন তো দেখি। তখন আমি আমি গুনগুন করলাম, উনি কি করলো, এই রাত নিঝুম চোখে নেই ঘুম, ওই চাঁদ একা আমিও একা, ভালো লাগে না তুমি হিনা বেঁচে থাকা। আরে চমৎকার গান! আমি তখন এই গানটা আমি কি করলাম, বলে চলেন আমরা রিহার্সেল রুমে যাই। তখন এই গানটা আমি সুর করার পরে, তখন বাবুল রেজাও ছিল, বাবুল রেজা তখন এই গানটি ক্যাসেটের জন্য সে গানটি করলো আর কি, এবং বাবুল রেজা খুবই ভালো গান করেছে গান।

0: ধন্যবাদ শিল্পী বাবুল রেজা। বন্ধুরা, আমরা এখন যে গানটি শুনব সেটি গাইবেন পপি পাল। গানটি হল আমি নিঝুম রাতে গুনছি প্রহর তারার আলো জেলে। আসুন গানটির বিষয়ে শুনি আমাদের আজকের অতিথি সুরকার ইসাহাকের কাছ থেকে।
1: আমি প্রথম গান করি পপির বাংলাদেশ বেতারে, তারপরে সেকেন্ড গান আমি করি টেলিভিশনে, যেটা মানে সঙ্গীতে রাখা পপি ও তো আসলে বেতারে পপি পাল হিসেবে পরিচিত, তা আমরা সবাই ওকে রাঘা পপি বলেই জানি আর কি। রাঘা পপি খুবই ভালো গিয়েছে গানটি।

0: প্রিয় শ্রোতা, আমরা এখন গান শুনব শিল্পী মঞ্জুরুল ইসলামের কণ্ঠে। তিনি গাইবেন "এমন তো হতে পারে এক জনমে চিরতরে"। আসুন আমরা এই গানটি নিয়ে কিছু কথা শুনি ইসাক ভাইয়ের কাছ থেকে। ইসাক ভাই, এই গানটি কিভাবে তৈরি করলেন আমাদেরকে একটু বলুন।
1: মঞ্জু তখন গজল স্তরে গান করতো, আমার সুরের প্রতি তার একটা ফ্যাসিনেশন ছিল। একদিন সে আমাকে ফোন করে বলল, ইসাক ভাই আমাকে একটা গান করে দেন না, তাহলে তোমাকে আসতে হবে। আমার মনে পড়ে সেটা হলো জোয়াক স্টুডিও রামপুরে, তখন জোয়াক স্টুডিওতে। তখন আমি বললাম যে কার লেখা বলো, তখন বললো যে ফরাজি ভাই। উনি তো মানে ফরাজি ভাই উনার লেখা, বাহ ভালোই তো, তুমি কি একটু ফরাজি ভাইকে নিয়ে কি আসতে, ফরাজি ভাই কি আসবে স্টুডিও? কে একটা ভালো গান যদি হয় তো আসবে না কেন? উনি তো এরকম না যে ভালো গান হলে জন্য উনি সব জায়গায় উনি যেতে প্রস্তুত, আমিও যেতে প্রস্তুত। মঞ্জু বসে বসে হামিম যে গজল স্তরের গান গাচ্ছিল, এই গাচ্ছিল গেতে গেতে তখন ফরাজি ভাই আমাকে ওই এক জন্মের যে গানটা, এই গানটি আমাকে দিল যে ইসাক ভাই দেখেন তো এই গানটা আমি লিখে আনছি। তো আমার আসলে আমার একটা কি জিনিস কি, আমি আমি সুর করতে খুব একটা সময় আমি নিই নাই। আমি তখন মঞ্জু গান করছে করতে, তখন আমি বলি যে মঞ্জু দেখি হারমোনিয়ামটা দাও আমাকে একটু দাও। তখন এই গানটি আমি সেই গজল স্টাইলের এই গানটা করলাম এক জন্মে, সেটা অনেক আগে। এই গানটি আমরা আজকে তার কণ্ঠে আমরা শুনবো, আশা করি শ্রোতাদের খুব ভালো লাগবে।

0: বন্ধুরা, কথাসুরের আলাপন অনুষ্ঠানের ষষ্ঠ পর্বে বিশিষ্ট সুরকার মোহাম্মদ ইসাহাকের সুরারোপিত গান নিয়ে আমাদের এই আয়োজন নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমাদের আজকের অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি আশরাফ শাহীন। অনুষ্ঠানটির সঙ্গীত পরিচালনা করেছেন জি এম জাকির হোসেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।
1: এতক্ষণ শুনলেন সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন, উপস্থাপনায় আশরাফ শাহীন, অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ সোহেল রানা, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, এবং কথা সুরে আলাপন অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন। এরা দেশ ও জাতির শত্রু। এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। অবৈধ পথে দেশে বিদেশে যাওয়া থেকে বিরত থাকুন। মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন। মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আসুন আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করি। মানব পাচার নয়, মানব সম্পদ তৈরিতে সচেষ্ট হন, দেশ উন্নয়নের অংশ নিন। বিদেশে যেতে হলে শ্রম মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করুন, মানব পাচারকারীদের সাথে নয়। বৈধভাবে বিদেশে যান, দেশের উন্নয়নে অংশ নিন। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মনিরুল ইসলাম। মন্ত্রিসভা ব্যাংক রেজুলেশন সংশোধন আইন ২০২৬ খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। একই সঙ্গে ভিসা নীতিমালা ২০২৬ খসড়া এবং জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬ খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয়েছে। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। তফসিলি ব্যাংকের মূলধন ঘাটতি, তারল্য সংকট, দেউলিয়াত্ব বা অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ যে কোনো ঝুঁকি সময় মতো মোকাবিলা এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়। এদিকে বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান সহজ, আধুনিক এবং সেবামুখী করার লক্ষ্যে ভিসা নীতিমালা ২০২৬ খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগকে সম্মান জানানোর মাধ্যমেই তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। আজ সচিবালয়ে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ একথা জানান। তারেক রহমান বলেন, ৭১ ও ২৪ যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। তিনি আরো বলেন, তারা এমন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য লড়াই করেছিলেন যেখানে মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে এবং সবাই শান্তিতে বসবাস করতে পারবে। বাংলাদেশের স্কাউট সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করতে হবে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের স্কাউটসের ১০ শহীদ পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক ও সম্মাননা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পাঁচ বছর মেয়াদী কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনে এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ ও আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে। ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পথে এসডিজির গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকার্য বলেও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী এবং ভারতীয় হাইকমিশনের মধ্যকার বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় গত ৫ আগস্ট নতুন দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার আলাপচারিতা বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতকে তার অবস্থান স্পষ্টভাবে জানিয়েছে এবং ভারতীয় কর্তৃপক্ষ ঢাকার উদ্বেগকে গুরুত্ব সহকারে নিয়ে দুঃখ প্রকাশ করেছে। ঢাকার অবস্থান ব্যাখ্যা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি সম্মানের প্রশ্ন। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষামন্ত্রী ড আ ন ম এহসানুল হক মিলন আজ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৬২.২৫%, জিপিএ ৫ পেয়েছে ১১৬,৬৭৬ জন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষামন্ত্রী ড আ ন ম এহসানুল হক মিলন জানান, চলতি বছর প্রয়োজনে প্রতিটি খাতা কমিটির সম্মুখে রিভিউ বা পুঙ্খানুপুঙ্খ পুনর্নিরীক্ষণের সুযোগ নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, শূন্য পাশ করা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সরকার খুব শীঘ্রই পদক্ষেপ নেওয়া শুরু করবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ মিত্র। তিনি আজ বরিশালের গৌরনদী ক্যাথলিক চার্চে ধর্মীয় নেতাদের সঙ্গে এক মত বিনিময় সভায় কথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, পোশাক রপ্তানি, রেমিট্যান্স এবং বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের ক্ষেত্রে দুদেশের এই অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পরে মার্কিন রাষ্ট্রদূত তথ্য সম্প্রচার মন্ত্রীর বাসভবনে যান এবং সেখানে মধ্যাহ্নভোজে অংশ নেন। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি আজিজুল কাইসার। পথ পাতলেও অনুষ্ঠানে অন্যের ক্ষতি না করা সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামান। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7:20।
2: সেই আমি এই আমি সকাল 7:30। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নতম মশির সকাল 7:45। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10।
1: বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। জাতীয় ভাবধারা পন্থী ও গণতান্ত্রিক আর্থ সামাজিক সংস্কৃতির বিকাশে ম্যাগাজিন প্রত্যাশার বাংলাদেশ শুনবেন রাত 10:30। এছাড়া FM 90 MHz রাত 12:15 নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক ভুলের বালুচর রচনা সেলিম চৌধুরী প্রযোজনা আব্দুর রব। এবার FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধ্যে 7:00-8:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 MHz সকাল 6:00-12:10 এবং বেলা 2:15 রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 MHz সকাল 6:00-11:15 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার জানিয়ে দিচ্ছে, আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুর ও চাঁদপুরে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 24.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 72% এবং সন্ধ্যে 6টায় 64%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:32 এবং অস্ত যাবে 6:35। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে বৈদ্যুতিক তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্স ও FM 106 MHz, FM 102 ও FM 90 MHz। এখন শুনবেন পবিত্র কোরআন তেলাওয়াত ও তরজমা।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: এইসব লোক তারাই যারা বলে, হে খোদা, আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহ মাফ করো এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরা ধৈর্যশীল, সত্যবাদী, সত্যপন্থী, বিনীত অনুগত দাতা, এবং এরা রাতের শেষ ভাগে খোদার নিকট ক্ষমা চেয়ে প্রার্থনা করে থাকেন। আমাদের অভাব অভিযোগ এবং আমাদের অপরাধের শাস্তি থেকে রেহাই পাওয়ার জন্যে রাতের শেষ ভাগে পরম করুণাময়ের দরবারে আমরা ফরিয়াদ জানাব, মিনতি করব বিনীতভাবে অনুগত হয়ে।
1: পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমা শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Bangladesh Betar. Shokal 6টা. Aaj Mongolbar. 27 Shravan 1433 Bangabdo. 27 Safar 1448 Hijri. 11 August 2026 Khristabdo.
1: শ্রাবণের এই স্নিগ্ধ সকালে আপনাদের সকলের প্রতি রইল আমাদের প্রাণঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হল আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্জ, FM 106 মেগাহার্জ এবং FM 102 মেগাহার্জে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি শাকিল আহমেদ এবং ফারহানা খান পুরবি।
0: আমাদের সঙ্গে প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, মোহাম্মদ রাশিদুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান এবং মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা হিজরের 80 আয়াত থেকে 85 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি আজিজ আল কাউ।